আমাদের সাহিত্য, আমাদের জীবনবোধ গড়ে ওঠে, আর সেগুলিরই ছোট ছোট রূপ আমরা চারপাশে পাই। যে বাংলা প্রবচন বা বাগধারার কথা বলছিলাম, জল উঁচু তো উঁচু, জল নিচু তো নিচু, আসলে বিভিন্ন রকম ঘটনা চারপাশে ঘটে যখন কোনো ক্ষমতাবান মানুষ সেই কথাগুলো বলেন, তখন চারপাশের তোষামোদকারীরা বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই বলছেন। যার নিজস্ব কোনো মতাদর্শ নেই, ব্যক্তিত্ব নেই, সবল বা সময়ের সাথে তাল মিলিয়ে চলে, তাদেরকে এভাবে বোঝানো হয়। আজকের যে গল্পটি পড়লাম, সেই গল্পটির মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে ইন্সপেক্টর, সে যখন একটি কুকুর, তার সম্বন্ধে একটা অভিযোগ এসেছে যে সে একজনকে কামড়েছে, তখন প্রথমে কুকুরটার ওপর খুব চিল্লামিল্লি করছিল, কার কুকুর, কে এভাবে ছেড়ে রেখেছে। কিন্তু যখন শুনল যে সেটা একজন বিশেষ ক্ষমতাবান মানুষের কুকুর, জেনারেলের, তখন তার বক্তব্য সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে গেল। কিন্তু আবার যখন শুনল না না জেনারেল এরকম একটা কুকুর পুষতে পারেন না, তখন আবার তার বক্তব্য পরিবর্তিত হলো। আবার যখন শুনল জেনারেলের ভাই এসেছেন তাঁর কুকুর এটা, তখন আবার পরিবর্তিত হলো। এরকম প্রতি মুহূর্তে আমরা দেখতে পাই আমাদের চারপাশের বিভিন্ন মানুষের চিন্তাভাবনার মধ্যে, তাদের বক্তব্যের মধ্যে এরকম পরিবর্তন ঘটে। আমরা যদি সেই অর্থে এটাকে মেনে না নিতে পারি, তাহলে আমার মনের মধ্যে কিন্তু দ্বন্দ্ব তৈরি হবে, একটা খারাপ লাগা, একটা ভীষণ রকমের মনের মানসিক দ্বন্দ্ব নিয়ে কিন্তু আমাদের চলতে হবে। আমরা যাই কিছু করি না কেন, প্রথম কথা মনে রাখতে হবে আমার নিজের মানসিক স্থিরতাটা খুব প্রয়োজন। চারপাশের কোনো ঘটনা যেন আমার মানসিক স্থিরতাকে নষ্ট করতে না পারে, কারণ আমাকে যদি কোনো ক্ষেত্রে লড়াইও করতে হয়, কোনো ক্ষেত্রে কোনো কারণের জন্য তার বিপরীত যুক্তি দেখাতে হয় বা সাজাতে হয়, তাহলেও কিন্তু মনের স্থিরতাটা খুব প্রয়োজন। আর যখন আমরা যে কোনো ক্ষেত্রে অস্থির হয়ে পড়ব, তখন কিন্তু আমাদের যুক্তি তর্ক সেগুলো ভুল হয়ে যাবে। তো যার ফলে চারপাশের বিভিন্ন মানুষ এরকম, হ্যাঁ মেনে নিচ্ছে এরকম, সে মানুষগুলো এরকমই, আমি যেন আমার নিজের ব্যক্তিত্ব, নিজের মতাদর্শ এগুলোকে ঠিক ধরে রাখতে পারি, এটুকু তো আমরা ভাবতেই পারি, তাই না? 9903653992 আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগের নাম্বার। আপনারা কি মনে করছেন সেটা আপনারা জানাতেই পারেন। আপনাদের এই লেখাগুলো পড়ব, এই বার্তাগুলো। তবে ছোট্ট একটা গান আজকে শুনেনি, কারণ গত দু তিন দিন আমি খুব বড় গল্প পড়েছিলাম, যার ফলে বেশি গান শোনানো সম্ভব হয়নি। আজকে সেজন্য একটা ছোট্ট গল্প বেছেছি, এবং যাতে আপনাদের সঙ্গে একটু বেশি কথা বলা যায়, গান শোনা যায়, এবং আপনাদের সবকটা বক্তব্য ভালো করে পড়া যায়। এই মুহূর্তে সনৎ সিংহের কণ্ঠে একটি গান।

উপকার মুখে বোকার হাসি বড়ই ভালোবাসি একের থেকে আসি অনেক রকম হাসি আছে টাটকা যে বঙ্গবাসী হাসির বয়স নানা রকম।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী। শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: 9903653992 এই নাম্বারে আপনাদের সঙ্গে আমাদের কথা হয়। আজকে প্রথম যেটা বার্তা, ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী ও উজ্জ্বলদা, শনিবারের ভোরে আমিও হাজির, শুনতে শুরু করলাম। একদম শুরুর দিকে লিখেছেন, থ্যাংক ইউ। এরপর লিখছেন শর্মিষ্ঠা মুখার্জি, শুভ সকাল দাদা ভাই, গান গল্প কবিতা শোনার অপেক্ষায় রয়েছি সাঁকরাইল থেকে, সাঁকরাইল হাওড়া থেকে। অনেক ধন্যবাদ আপনাকেও। শ্রবণ সাথী উজ্জ্বল, সুপ্রভাত, উজ্জ্বল আলোকে ভোরের আকাশ করে ঝলমল, এ সময় গল্প গানে চিরন্তনী নেয় আমার মনের দখল, সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি থেকে। অনেক ধন্যবাদ আপনাকেও। সৌভিক ঢাকুরিয়া থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী, আজ শুনতে বসলাম সাথে নানা গান গল্প, এই জন্যে এলাম ফিরে। সত্যি আপনি দাদা অসাধারণ গল্প পাঠ করেন। ও, এলাম ফিরে, আচ্ছা আচ্ছা আচ্ছা, পরের লাইনে ফিরেটা এসেছিল। অনেক ধন্যবাদ আপনাকেও ভালো লাগাটুকু প্রকাশ করার জন্য। অরিজিৎ দাস অধিকারী লিখছেন, সেজিতি বিবেকনগতে মাধানিস এবং পশ্চিম মেদিনীপুর থেকে, শনিবারের শুভ দিবসে আজকের মধুর প্রাতিবহুরূপী গল্প শুনে উজ্জ্বলবাবুর সাথে দাদা ঠাকুরের তীর্চক গান মতের দ্বিচারিতা সঠিক জনে শোনায়, হাসেন দেখি বৈপরীত্যতা, বিদেশি গল্প কথনে শুনছি কেমন পাল্টি পলে পলে, বিশ্বকাপের জ্বরের ভোরে হাসির নাউজে চলে, জীবন মানে ওঠা পড়া, ভেতরের শক্তি মানি, জাগরণের সুধা প্রেরণাই আসলে পাই জানি, কুকুরের গলা চরিত্র চিত্রণ, অসাধারণ উচ্চারণ, কনস্টেবল জনগণের লড়াই ভরছে সবার মন, লেগে থাকলে পথটি পাবে, নাই চিন্তা নাই অনুপ্রেরণার দিশা পেতে, তোমাতে থাকিব তাই নিবেদন, গুণ অসাধারণ দৃশ্যায়ন তুলে ধরো, নতুনত্বের দিশায় তুমি মনটি সবার ভরো, শক্তের ভক্ত নরমের জম, ছিল আছে থাকবে সময়ের সাথে, সবাই জীবনের কথাই ভাববে, এসো সবাই এই আসরে এসো, তরা করি বেঁধে বেঁধে থাকি সবে চিরন্তনীর হাতটি ধরি। অরিজিৎ দাস অধিকারী, অনেক ধন্যবাদ আপনাকে অরিজিৎ। আসলে হ্যাঁ, মানে বিশ্বকাপ চলছে, সেই জন্যে বিশ্ব সাহিত্য থেকে এই গল্পটা সংগ্রহ করে আনা। এরপরে লিখছেন মাধবী শীল, রহিমপুর হুগলি থেকে, সুপ্রভাত ভাই উজ্জ্বল, শনিবারের চিরন্তনী রামকুমার চট্টোপাধ্যায়ের গান দিয়ে শুরু হলো, আন্তন চেখভের লেখা গল্প শুনছি, বহুরূপী অপূর্ব অসাধারণ উপস্থাপনা, ভীষণ ভালো লাগছে, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং থেকে লিখছেন, বহুরূপী গল্পের ব্যঙ্গাত্ম অভিনয়, উজ্জ্বলবাবুর কণ্ঠে শুনতে শুনতে মনে হয় যেন অভিনয় দেখছি, ঘেউ ঘেউ একটু করলে ভালো হতো, হ্যাঁ ঘেউ ঘেউ করেছি তো, তিন দিন ধরে বৃষ্টি হয়নি, তবে বেশি গরম নেই, ঠান্ডা পরিবেশ, দণ্ডবত নমস্কার। আসলে কুকুরটা বাচ্চা কুকুর তো, তাই বেশি চিৎকার করেনি, অল্প অল্প করেছিল, বেশিরভাগ সময় চুপচাপই ছিল, সেই জন্যে আমিও কমই করেছি। নিরঞ্জন সাউ, বিশপুর হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের বায়ু।

বাবু, প্রথমে আম কাটলের সরস শুভেচ্ছা। মন্দিরের সামনে কয়েকজন বসে বার্ধক্য ভাতার আলোচনা হচ্ছে, এমন সময় রামকুমার বাবুর টাকার গান বেজে উঠল। সবাই তো হেসে লুটোপুটি, দেখি সারাদিন কেমন কাটে, এবারে গল্প শুনছি। অনেক ধন্যবাদ আপনাকেও। শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে লিখছেন কমলেন্দু দাস। সুপ্রভাত উজ্জ্বলদা, সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল চিরন্তনীতে। অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর উত্তর বাউলি থেকে আদকপাড়া থেকে অজিত কুমার আদক লিখছেন, শুভ সকাল শ্রবণ বন্ধু উজ্জ্বলদা, আজকের অনুষ্ঠান শুরু হলো সুন্দর একটা গান দিয়ে, তারপর বিদেশি কাহিনী অবলম্বনে গল্প, আমাদের মতো সাধারণ লোকের নামসহ বার্তা পাঠ, শেষে বন্দে মাতরম। খুবই ভালো অনুষ্ঠান, জয়গুরু, সকলে ভালো থাকবেন, নমস্কার এবং ধন্যবাদ। হ্যাঁ, পুরো অনুষ্ঠানের ফরম্যাট আপনাদের জানা হয়ে গেছে। এরপর লিখছেন ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে, সকাল সকাল ওই ছেলেটাকে চাই আমাদের, যে বলবে রাজা তোর কাপড় কোথায়। সত্যি তাই, আমাদের মনের সাহস, মনের যে বিভিন্ন রকমের ব্যক্তিত্ব বা ইত্যাদি, সেগুলোর ফিরিয়ে আনা কিন্তু এখন খুব দরকার। এরপর মোহাম্মদ আকবর মোল্লা ভুষাবাল জলগাঁও মহারাষ্ট্র থেকে বলছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, আমি প্রতিদিন 5টা থেকে 6টা পর্যন্ত মর্নিং ওয়াক করি আর FM রেডিও শুনি। গতকাল রাহুলের গল্প নিয়ে ইন্দ্রাণী দিয়ে এসেছিলেন, খুব ভালো লেগেছিল। আজ চিরন্তনীতে এই বহুরূপী গিরগিটি গল্পটা শুনছি, ভালো লাগছে, আর ভালো লাগছে আপনার কণ্ঠের সুন্দর উপস্থাপনা। থ্যাংক ইউ, এবং থ্যাংক ইউ চিরন্তনী, অনেক ধন্যবাদ আপনাকেও। তার কারণ আপনারা আছেন বলেই কিন্তু আমাদের এই গল্প পড়ার যে প্রেরণা সেগুলো বেশি করে তৈরি হয়। এরপর লিখছেন নিবেদিতা সেন শাওড়াপুলি থেকে, গুড মর্নিং উজ্জ্বলদা, আজ শনিবারের চিরন্তনীতে শুনছি গান নতুন গল্প শোনার অপেক্ষা। দাদা ঠাকুরের গান বহুরূপীর গল্পটি অসাধারণ এক হাসির গল্প, ভালো লাগলো। আজ সব গানগুলো তার সঙ্গে নতুনত্ব, সমাজের ক্ষমতাবানরা যা বলে তাতেই আমরা সবাই সায় দিই, নিজের বুদ্ধি কাজে লাগাই না, তামিল দেখতো আমরাই। সত্যি তাই, এভাবেই কিন্তু আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে দেখতে পাই, এবং সেই ঘটনাগুলোকেই তো লেখক, সাহিত্যিক, শিল্পী যারা, তারা ফ্রেমবন্দি করে এনে আমাদের সামনে উপস্থাপনা করেন, তখনই একটা ভালো সাহিত্য তৈরি হয়। আর যখন সেগুলোর সঙ্গে আমরা নিজেরা রিলেট করতে পারি আমাদের চারপাশের সব কিছুকে, তখনই। এরপর লিখছেন সোনালী ঘোষ দেবগ্রাম নদিয়া থেকে, গুড মর্নিং দাদা ভাই, আমি চিরন্তনীর গল্প শুনছি, ভীষণ ভালো লাগছে, আর ভালো লাগছে আপনার সুন্দর উপস্থাপনা, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন, আজকের গল্প এবং গান খুবই সুন্দর, গল্পটা বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে, হাস্যরসের হলেও গল্পটা তার প্রতিপাদ্য বিষয়টি সমাজের পরিচয়ও, উজ্জ্বলের অপূর্ব সুন্দর উপস্থাপনায় মন ভরে গেল, চিরন্তনীর সম্পদ আপনি। এবার মন পাখি আমার, জীবন্ত ভাই বলে সবাই, পদ্ম পাতায় জল টলমলিয়ে কখন পরে মন সদা চঞ্চল, সত্যি কি ভাই আমরা সদাই মরণ নিয়ে ভাবি, যখন আসবে দেখা যাবে সময় যে দেয় ফাঁকি, জীবন সে যে আপন বেগে বয়ে চলছে বেশ, মন খারাপের গন্ধ মেখে খোঁজে নতুন দেশ, আমরা সবাই বর্তমানের ডিঙায় ভেসে চলি, অতীত মোদের শিক্ষাগুরু সামনে নতুন গলি, কি আছে যে পথের শেষে জানি না যে ভাই, নতুন ভোরের আলো মেখে উড়ান দিলাম তাই। সত্যি তাই, আমাদের সামনে অনেকটাই পথ অজানা, কিন্তু তাই বলে এগোতে ভয় কেন, এই যে নতুন ভোরের আলো মেখে আমরা উজান দিলাম সবাই, এটাই তো আমাদের সব থেকে বড় ভালো লাগা। অনেক ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর সুন্দর কবিতা আপনারা অনেকেই লেখেন, এবং এগুলোতেই কিন্তু চিরন্তনী ভরে ওঠে। সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখছেন, শুভ সকাল উজ্জ্বলবাবু, জগৎ জুড়ে দেখি শুধুই হ্যাঁতে হ্যাঁ নাতে না বলা, তাই তো যারা সত্য বলে তাদের কষ্টে জীবন চলা, ভালো গল্প দারুণ পাঠ সুন্দর গানের ডালি খান, তাই তো আমার প্রাণ জুড়ায় বাড়ে এই অনুষ্ঠানের টান। আপনাদের এই ভালো লাগাটুকু বারবার করে বলি, এটাই আমাদের সম্পদ, ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন সুপ্রভাত ভাই উজ্জ্বল, তপতিদি হিনমোটর থেকে বলছি, আজ শনিবারের চিরন্তনী অনুষ্ঠান, গান গল্পে ভরপুর, সাথে ভাইয়ের অপূর্ব পরিচালনা, খুব ভালো লাগলো, শুভ সকালের শুভেচ্ছা জানাই সকলকে। আপনাকেও অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। এরপরে দেখি আরও যারা যারা লিখেছেন, একটু চট করে পড়ে দেওয়ার চেষ্টা করি।
গুড মর্নিং উজ্জ্বলদা।

Today I got chance to hear Chiranthani with the story of Bohurupi by your dramatic presentation from Rajbandhu, short film at the beginning. অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে, হৃদয়ের এই প্রসাদে আজি আলো উঠল জ্বলে, হৃদয়ের এই প্রাসাদে, আচ্ছা ইংলিশে লেখা তো সেটা প্রসাদ বলেছিলাম, হৃদয়ের এই প্রাসাদে আজি আলো উঠল জ্বলে, হৃদয় কানন ভরল তাই রঙিন ফুলে ফুলে, আধার ঘেরে এমন আধার ঘেরা এমন ছিল অমানিশায় ঢাকা, ভোরের এই ভুবন আজি আলোয় আলোয় মাখা। পায়েল ব্যানার্জি, খুব সুন্দর একটা ভোরের মানসিক ভোর যদি বলা যায়, সেই ভোরের উপস্থাপনা রয়েছে আপনার এই লেখাটার মধ্যে, ভালো লাগলো, থ্যাংক ইউ। এরপরে লিখছে নাগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, জানাই গুড মর্নিং উজ্জ্বল ভাই, গতকাল আমরা ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার বেরিয়ে এলাম, আজ ইন্টারন্যাশনাল অ্যালবিনিজম ডে, সুস্থ পরিবেশ গঠনে শৈশবে সুরক্ষার পাশাপাশি এই বিরল জেনেটিক অসুখ নিয়ে সমাজ কল্যাণে সচেতনতা বৃদ্ধি করা, সজাগ দৃষ্টি দেওয়াও একান্ত জরুরি। সত্যি তাই, আমাদের বিভিন্ন ধরনের যে রোগ, আমাদের বিভিন্ন রকম জেনেটিক্যাল রোগ যেগুলো ছড়ায় বংশগতির মাধ্যমে, কিছু রকম প্রিপারেশন মানে প্রিকশন যদি আমরা নিতে পারি তাহলে হয়তো তার রেটটা কিছু কমলেও কমতে পারে। বিজ্ঞানীরা বিভিন্নভাবে তাদের পরীক্ষা নিরীক্ষা করেন, বিভিন্ন রকম যারা মানুষ রয়েছেন তারা এই ব্যাপারে আমাদের সচেতন করেন। ধন্যবাদ আপনাকে। আরও লিখেছেন, কিভাবে কী লিখেছেন দেখি, আজ গল্প আর গানের পরিবেশনা মন ভরে যাচ্ছে, তোমার বাচনিক স্টাইল খুবই ভালো লাগে, অল দ্য বেস্ট। অনেক ধন্যবাদ আপনাকেও। আসলে এই যে ভালো লাগাগুলো, এই ভালো লাগাগুলো সত্যি সত্যি খুব পারস্পরিক, আপনাদের ভালো লাগা ছুঁয়ে যাচ্ছে আমাদের মন। এরপরে লিখছেন কে, সুন্দর সকাল উজ্জ্বলদা, আসলে আমাদের অনেকের এই তেল মাখানো একটু স্বভাব আছে, যেটা ঠিক না সেটাকেও আমরা কিন্তু ঠিক বলি। ভুলুশাহা মধ্যমগ্রাম থেকে, হ্যাঁ অনেকদিন বাদে লিখছেন আপনি, হ্যাঁ সত্যি তাই তো। আসলে এই যে ব্যক্তিত্বের অভাব, মতাদর্শের অভাব, কিংবা যে কোনো কারণেই হোক না কেন, আমরা বাধ্য হই হ্যাঁতে হ্যাঁ মেলাতে, নাতে না মেলাতে। সব কিছু যে আমাদের মনের বা ক্ষমতার সঙ্গে চলে তা নয়, আমরা আমাদের চারপাশের বর্তমান বা অতীত অবস্থা দেখেও কিন্তু এগুলো বুঝতে পারি, তার মধ্যে দিয়েও কিন্তু আমাদের ধীরে ধীরে নিজেদের জায়গাটাকে ঠিক রাখতে হবে। এটুকুই বলা, কে কী করলো বা না করলো তার থেকেও আমি কি কতটা করতে পারছি সেদিকেও কিন্তু চিন্তা রাখাটা খুব জরুরি, তবেই কিন্তু অনেক কিছু সঙ্গে নিজেকেও ভালো রাখা যাবে। এরপরে লিখছেন প্রেরণাদাত্রী চিরন্তনী, প্রতি পর্বের মতো আজও বৃষ্টি ভেজা সকালে বিশ্ব শিশু দিবস ছাতা মাথায় হাঁটতে হাঁটতে, ও না এটা আগের দিনের আছে, অভিজিৎ মণ্ডল শশাপোতা খানাকুল হুগলি থেকে লিখছেন প্রেরণাদাত্রী চিরন্তনী, প্রতি পর্বের মতো আজও বৃষ্টি ভেজা সকালে, না পরপর একসঙ্গে দুবার তিনবার করে লিখেছেন আপনি, ও আচ্ছা এটা আজকের, অন্যগুলো পরে পরপর পাঠিয়েছিলেন, যাই হোক। প্রেরণাদাতা চিরন্তনী, প্রতি পর্বের মতো আজও শুনছি সত্যি এমন কিছু মানুষ আছে যারা সমাজে ক্ষমতা দেখে বিচার করে ন্যায় অন্যায়ের, আজের গল্পটা খুব ভালো লাগলো, সাথে আমি ছোট্ট কবিতা পাঠালাম, শিরোনাম শুধু এটাই চেয়েছিলাম। অভিজিৎ মণ্ডল শশাপদা খানাকুল হুগলি থেকে, না বিরহে ভেজে না আর আমার বালিশ, মাঝরাতে ব্যর্থতা ঢাকি না আর লম্বা দাড়িতে, বন্ধুরা নাম কেটেছে আমার দেবদাসের দল থেকে, বিধাতাকে দোষ দিই না আর সেই দিন থেকে, যেদিন তোমার হাসি মুখ দেখলাম তার হাতে হাত রেখে। মনে হচ্ছে এই কবিতাটা আগে একবার পাঠিয়েছিলেন, পড়েছিলাম, যাই হোক বেশ ভালো অন্যরকম কবিতা, ধন্যবাদ। এরপর মৌলি লিখছেন ঢাকুরিয়া থেকে, আজকের চিরন্তনীতে উজ্জ্বলদার উপস্থাপনায় খুব সুন্দর গল্প শুনলাম, কোনো কিছু দেখে শুনে যদি সেটা বিচার করতে যাই সেখানে আমার ব্যক্তিত্বটাই হবে আমার কাছে একমাত্র শ্রেয়। ঠিক কথা, একদম ঠিক কথা।
কিন্তু সবসময় সেই বিচার আমরা করে উঠতে পারি না। আমরা সাধারণ মানুষ হিসেবে তো বটেই, ধরুন যারা ক্ষমতার উপরের দিকেও রয়েছে তারাও আবার এমন কিছু চাপে থাকে, তাদের বিচারও কিন্তু অনেক সময় সঠিক হয়ে ওঠে না। যাই হোক, সমাজের সিস্টেমটা এরকম, কারণ সমাজটা হচ্ছে মানসিক, এই মানুষের তৈরি। কিন্তু প্রকৃতির ক্ষেত্রে আমি যদি প্রকৃতির দিকটা দেখি, প্রাকৃতিক দিক যেটা জীবন, প্রাকৃতিক জীবন, সেখানে কিন্তু যেটা নিয়ম সেটাই নিয়ম, কোনো নিয়মের নড়চড় নেই, সেখানে খুব বেশি পরিবর্তন ঘটেও না। কখনো কখনো এভলিউশন অনেক বছর বাদে দেখা যায়, আর মানুষের তৈরি করা এই সামাজিক সিস্টেমে প্রতি মুহূর্তে তার অ্যামেন্ডমেন্ট করছে বিভিন্ন কারণে, দেশে দেশে যুগে যুগে তার পরিবর্তন ঘটছে, সময়ের সঙ্গে সঙ্গে চিন্তাভাবনার সঙ্গে সঙ্গে একটা মানুষের মধ্যে পরিবর্তন ঘটছে। সুতরাং সামাজিক এই সিস্টেমের মধ্যে আমাদের থাকতে হয়, তার জন্য যতটুকু মানা ঠিক আছে, কিন্তু প্রাকৃতিক সিস্টেমটা আমাদের খুব জরুরি, নিজে ভালো থাকা এবং চারপাশের যতটুকু হাত চায় ততটুকু বাগানটাকে সুন্দর করে রাখা। এরপর লিখছেন কে, গঙ্গা বিষ্ণু বহরমপুর মুর্শিদাবাদ থেকে। সুপ্রভাত ভাই, উজ্জ্বল, খুব ভালো লাগলো আজকের গান ও গল্প, দাদা ঠাকুরের গান খুব ভালো লাগলো, দাদা ঠাকুরকে নিয়ে একদিন অনুষ্ঠান হলে খুব ভালো হয়, সবাইকে অনেক শুভেচ্ছা। দাদা ঠাকুরকে নিয়ে অনুষ্ঠান আগেও করেছিলাম, তবে নিশ্চয়ই করব। মানে এই ধরনের মানুষের, মানুষ যারা আমাদের চেতনাতে কষাঘাত করে আমাদেরকে সোজা রাখার চেষ্টা করেছেন, তাদেরকে নিয়ে অনুষ্ঠান তো অবশ্যই দরকার। আর যেহেতু চিরন্তনী বিভিন্ন ধরনের অনুষ্ঠান আপনাদের কাছে নিয়ে এসে হাজির করে, নিশ্চয়ই করবো দাদা ঠাকুরকে নিয়ে অনুষ্ঠান। হাওড়া থেকে রঞ্জন লিখছেন, গতকাল বিশেষ কারণে চিরন্তনীর তে আসতে পারিনি, তাই দুঃখ ছিল। আচ্ছা, ঠিক কথা, আজকে সেই দুঃখটা কিছুটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এরপর লিখছেন ভুলু সাহা, ভোর 5টা থেকে 6টা রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে, ও না এটা পুরনো একটা অন্য লেখা, আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কেউ কিছু লিখেছেন কিনা একটু চট করে দেখে নি, কারণ সময় প্রায় হয়ে এসেছে। আগামীকাল ইন্দ্রাণী আসবেন আপনাদের কাছে, চিরন্তনীয় বা অনেকগুলো ঢুকে পড়েছে, চটপট চটপট করে পড়ি। শুভ সকাল উজ্জ্বল ভাই, ভোর থেকেই জেগে আছি, কখন চিরন্তনী শুরু হবে, আজকের অনুষ্ঠান খুব ভালো হয়েছে, সকলে ভালো থাকবেন, আগামীকাল বিশ্ব রক্তদান দিবসে আসুন, আমরা মানুষের জীবন বাঁচাতে গ্রীষ্মকালীন রক্তদান এগিয়ে আসি, সামিল হই। পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগর দিঘি মুর্শিদাবাদ থেকে লিখেছেন। এরপরে লিখেছেন চন্দন কুমার মাল দমদম কলকাতা থেকে, খুব ভালো লেগেছে জানিয়েছেন। লিখেছেন তাহির আলম রাজারহাট কলকাতা 135 থেকে, ক্লাস 4 পড়ে, সে খুব ভালো লেগেছে, অনেক ধন্যবাদ তাহিরকে। উৎপল মাইতি বেহারা থেকে লিখেছেন, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী রচির মতো আজও শুনছি, গল্পটা বেশ ভালো লেগেছে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা প্রায় একদম শেষ মুহূর্তে এসে গেছি, অপেক্ষা করছে সমক আপনাদের জন্য, এরপরেই ভোরাইয়ার নমস্কার কলকাতা নিয়ে। আগামীকাল ইন্দ্রাণী আসবেন আপনাদের কাছে চিরন্তনী নিয়ে, রোববারের চিরন্তনী। আজকে উজ্জ্বল বিদায় চাইছে আপনাদের সবার কাছ থেকে।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

এমন একটা সুন্দর গান দিয়ে যদি ভোরবেলাটা শুরু হয় তাহলে সারাটা দিনই খুব ভালো কাটবে বলে আমার মনে হয়। আমি আছি সুমক, আজ 13ই জুন শনিবারের ভোরাই নিয়ে 7টা পর্যন্ত FM রেইনবোতে, আর স্টুডিওর ঘড়ি বলছে 6টা বেজে 4 মিনিট। আর এই জুন মাস জুড়ে আমরা ভোরাইয়ের বিষয় রেখেছি, মানে শনিবার আর রবিবারের ভোরাইয়ের বিষয় রেখেছি মনের মতো ম্যাগাজিন। আরও একটা শনিবার 13ই জুন আজ, আর 7টা পর্যন্ত তোমাদের বার্তা নিয়ে থাকব আমি সুমক। আজকে যার বার্তা দিয়ে শুরু করব আজকের ভোরাই, তিনি তাপস সাহা শেয়ারফুলি হুগলি থেকে পাঠিয়েছেন বার্তা। ম্যাগাজিন বলতে আমরা বুঝি সেই সব পত্রিকাগুলিকে যেগুলি প্রকাশিত হয় কিছুদিন অন্তর অন্তর। এই প্রসঙ্গে বলতে গেলে মনে পড়ে যায় আমার সেই আলোকিত শৈশব কৈশোরকালকে। মনে পড়ে প্রতি বছর দুর্গাপুজোর মহালয়ার দিনেই স্থানীয় কাগজ পত্র পত্রিকা বিক্রেতা কাশিদার দোকানে গিয়ে হাজির হতাম, একদম মনের মতো সেই দুর্লভ ম্যাগাজিনটির সন্ধানে, যার নাম ছিল কোনো বছর বেনুবিনা, কোনো বছর কালকেতু। তখন এই শিশু ম্যাগাজিনটি আমার কাছে পরম আকর্ষণীয় ছিল এই কারণেই যে আরেকটি অন্তত আকর্ষণীয় মাসিক ম্যাগাজিন শুকতারাতে ছাপানো সচিত্র বাটুল দি গ্রেট, হাদা ভোদা, এদেরকে আরও বিস্তারিতভাবে পাওয়া যায় বলে। এর পাশাপাশি ছিল বেশ কয়েকটি মনের মতো ম্যাগাজিন, যেমন ধরো শিশু সাথী, আনন্দমেলা, সন্দেশ, দেশ প্রভৃতি ছোট বড়দের ম্যাগাজিনগুলিও, যেখানে মনোনিবেশ করলেই ধরা পড়ত আমার সেই শিশু মনটি। আর ছিল বাড়ির কাছাকাছি পেল্লায় আকারের এক পাঠাগার, যেখানে পেতাম মনের মতো কত রকমের ম্যাগাজিন। এখনো এই বয়সেও আমি ভালোবাসি সাপ্তাহিক বর্তমান, মাসিক ভ্রমণ পত্রিকা, যেখানে খুঁজে পাই মনের মতো অনেক কিছুই, বলছেন তাপস সাহা শেয়ারফুলি হুগলি থেকে। আর আমি সুমক আছি আজ 7টা পর্যন্ত শনিবার 13ই জুনের ভোরাই নিয়ে, বিষয় জুন মাস জুড়ে মনের মতো ম্যাগাজিন।

পরের বার্তা পাঠিয়েছেন দেবাশিস ঘোষ, সুশীলা অ্যাপার্টমেন্ট, কে রোড, আনন্দপুরী, ব্যারাকপুর থেকে। আর লিখছেন, অকৃত্রিম ধন্যবাদ জানাই এমন স্মৃতি মেদুরতা মাখানো বিষয় নির্বাচন করার জন্য। শুরুতেই লিখেছেন, সে একটা সময় ছিল যখন নানা রকম ম্যাগাজিন পাড়ার লাইব্রেরিতে পাওয়া যেত আর সেখানেই আমরা যেতাম। সেই লাইব্রেরিতে গিয়েই আমি প্রথম দেখি সুক্তারাকে, দেখেই ভালোবেসে ফেলেছিলাম। তারপর উল্টে পাল্টে কিছুক্ষণের মধ্যেই খুঁজে পেয়ে গিয়েছিলাম শ্রদ্ধেয় নারায়ণ দেবনাথের অমর সৃষ্টি বাঁটুল ও হাঁদা ভোঁদাকে। পরিচয় হয়েছিল টারজানের সঙ্গে। রকমারি লেখার টানে সুক্তারা ধীরে ধীরে আমার বুকের মধ্যে জায়গা করে নিয়েছিল। ক্রমশ বুঝতে পেরেছিলাম ম্যাগাজিন আমার এক পরম সুহৃদে পরিণত হয়েছে। সুক্তারাকে নিয়ে আমার পথ চলা সুবর্ণ জয়ন্তী পার করে দিয়েছে। পড়াশোনা শেষ করে কর্মজীবন, পরে সংসার ধর্ম পালন, সুক্তারা আমার পাশেই থেকেছে। এভাবেই টেবিলের ওপর সুক্তারা দেখে আমার শিশু সন্তানের প্রথমে ছিঁড়ে ফেলা আর পরে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাকে আপন করে তোলাও, আজও আমি আমার শৈশবের পরম সুহৃদকে সঙ্গে নিয়ে পথ চলছি। এখন আমি প্রবীণ নাগরিক, আজও প্রতি মাসে সুক্তারা প্রকাশিত হলে পরম মমতায় নিয়ে আসি তাকে বাড়িতে। সময়ে ধরে ধরে ঝকঝকে ছাপা ম্যাগাজিনটা পড়ি, কোনো লেখা ভালো লাগলে স্ত্রীকে পড়ে শোনাই। প্রচ্ছদ দেখেই অনেক মন খারাপ পালিয়ে যায়, তাই সুক্তারা শুধু আমার কাছে একটা ম্যাগাজিন নয়, এক ঝলক তাজা বাতাস যা আমার কাছে দিনগুলোকে আনন্দময় করে তোলে। দেবাশিস ঘোষ সুশীলা অ্যাপার্টমেন্ট, কে রোড, আনন্দপুরী, ব্যারাকপুর থেকে পাঠিয়েছেন এই বার্তা।

এবার পরপর দু দুটো বার্তা একসাথে। প্রথম বার্তা পাঠিয়েছেন দেবীদাস বন্দ্যোপাধ্যায় দিকপার বাঁকুড়া থেকে। ছোট্ট বার্তা, আমি যখন কিশোর ছিলাম তখন নানা কিশোর ম্যাগাজিন ডাকে আনাতাম, শুক্তারা, শিশু সাথী, কিশোর ভারতী প্রমুখ। বিজ্ঞাপন জোগাড় করে মনের মতো ম্যাগাজিন বার করতাম। বহু গল্প কবিতা আমার অনেক ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। মনের মতো ম্যাগাজিনে থাকবে ছোট গল্প, কবিতা, ভ্রমণ কাহিনী, খেলাধুলোর পাতা, বিজ্ঞান বিষয়ক আলোচনা, মোট কথা সাহিত্য সমৃদ্ধ হতে হবে। দেবীদাস বন্দ্যোপাধ্যায় দিকপার বাঁকুড়া থেকে পাঠিয়েছেন এই বার্তা। আর পরের বার্তা পাঠিয়েছেন অমিত কুমার রায় ঝিখিরা জয়পুর হাওড়া থেকে। তোমার বিষয় ঘোষণা হতেই সেই থেকে ভাবছি মনের মতো ম্যাগাজিন নিয়ে কি লিখব। শিশুকে যেমন জিজ্ঞেস করা হয় খোকা খুকু তোমরা বলো কাকে তোমরা বেশি ভালোবাসো, এই অদ্ভুত প্রশ্নে শিশু বিচলিত হয়, ইতস্তত করে কি বলবে। এখন আমিও তো দ্বিতীয় শৈশবে, কি বলি বলো তো, কুল রাখি না শ্যাম রাখি। আগে দুটি ম্যাগাজিনের বার্ষিক গ্রাহক ছিলাম, কিশোর ভারতী ও শুকতারার, কিন্তু বর্তমানে আর্থিক দিক বিবেচনা করে মাঝে মধ্যে কিনে নিই হকার বন্ধুদের কাছ থেকে। মূলত ছড়া, কবিতা, গল্প পড়তে পিপাসার্থ থাকি। প্রসাদ, ছোটদের প্রসাদও ভালো লাগে। আরও ভালো লাগে আমার লেখা ছড়া কবিতা পত্রিকায় প্রায়ই বের হচ্ছে। ভুতুড়ে গল্প পড়তে যেমন ভালোবাসি, কবিতা ভুতুড়ে লিখতে ভালোবাসি। যেটি এখন ঘরে বসে পরিষেবা পাচ্ছি তা হলো বেলুড় মঠ থেকে প্রকাশিত উদ্বোধন পত্রিকা। বিভিন্ন জ্ঞানের আলো প্রকাশ পায় হৃদয়ের কল্পতরু ছায়াতলে। অমিত কুমার রায় ঝিখিরা জয়পুর হাওড়া থেকে পাঠিয়েছেন এই বার্তা। আমি সমক আছি আজ 13 জুন শনিবারের ভোরাই নিয়ে 7টা পর্যন্ত। বিষয়ে রেখেছি আমরা এই জুন মাস জুড়ে মনের মতো ম্যাগাজিন।

গৌতম পতি পাঠিয়েছেন পরের বার্তা, কুলবেড়িয়া তমলুক পূর্ব মেদিনীপুর থেকে। আমার মনের মতো ম্যাগাজিন হল দেশ। পত্রিকাটি আমি প্রথম হাতে পাই আমাদের গ্রামের ক্লাবে। তখন আমি ওই 18, কলেজে পড়ছি। প্রথম থেকেই পত্রিকাটির প্রেমে পড়েছি, যা আজও বর্তমান। প্রথম দিকে এটি ছিল মাসিক, পরে পাক্ষিক হয়েছে। এখন মাসের 2 ও 17 তারিখ প্রকাশিত হয়। এখনও অধীর আগ্রহে অপেক্ষায় থাকি কবে পত্রিকাটি হাতে পাব। বাংলা ভাষার সাহিত্য পত্রিকা হিসেবে জুড়ি মেলা ভার। প্রথম দিকে এতে কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি ছাপা হতো। বর্তমানে এতে সাহিত্যের পাশাপাশি রাজনীতি, সিনেমা, থিয়েটার, ভ্রমণ, খেলা, সাম্প্রতিক ঘটনাবলী, সামাজিক ও আন্তর্জাতিক বিষয়াবলীও স্থান পায়। পত্রিকাটি পড়ার পর পাঠকদের মন্তব্যের জন্য রয়েছে চিঠিপত্র বিভাগ। এই বিভাগে নিয়মিত চিঠি লিখি। এটি বাংলা ভাষা ও সাহিত্যের প্রধানতম ধারক ও বাহক। রবীন্দ্রনাথ, জীবনানন্দ, সুনীল, সত্যজিৎ, শীর্ষেন্দু এবং সমরেশ বসুর মতো বিখ্যাত লেখকদের অসংখ্য কালজয়ী রচনা এই পত্রিকায় প্রকাশিত হয়েছে। বাংলা সাহিত্যের দিকপাল লেখকদের প্রতিষ্ঠা এবং নতুন লেখক তৈরি করার ক্ষেত্রে দেশের অবদান অনস্বীকার্য। এই প্রাচীন এবং স্বনামধন্য পত্রিকাটির জন্ম 1933 সালের 24শে নভেম্বর। আর মাত্র 7 বছর পরে শতবর্ষ উদযাপন হবে। দেশ পড়লে জ্ঞানের পরিধি বাড়ে, মন উদার হয়, মুক্ত চিন্তার বিকাশ ঘটে। সুন্দরভাবে সময় কাটাতে, একাকিত্ব দূর করতে, মানসিক রোগ দূর করতে এর বিকল্প নেই, নেই, নেই। জীবনের দীর্ঘ পথ চলায় দেশ, আমার পরম বন্ধু, একান্ত আপনজন। গৌতম পতি কুলবেড়িয়া তমলুক পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন এই বার্তা। গৌতম বাবুর মনের মধ্যে, হৃদয়ের মধ্যে যেমন দেশ পত্রিকা রয়েছে, আর আমাদের মনের মধ্যে, হৃদয়ে রয়েছে আমাদের নিজের দেশ। অতএব দেশ পত্রিকাই হোক বা আমাদের নিজের, নিজেদের বাসভূমি দেশ হোক, সবই আমাদের নিজের দেশ।

6টা বেজে 24 মিনিট হয়ে 55 সেকেন্ড। এই মুহূর্তে স্টুডিওর ঘড়ি বলছে, আর এই মুহূর্তে হাতে চলে এসেছে পরের বার্তা। যেই বার্তা পাঠিয়েছেন ডাক্তার শান্তিদেব জানা দক্ষিণ কাশিয়াবাদ থেকে, ঢোলাহাট দক্ষিণ চব্বিশ পরগনা। মনের মতো ম্যাগাজিন আমার কাছে কেবল একটা সাময়িক পত্র নয়, সে যেন মনন মাধুর্য, সাহিত্য সৌরভ ও সমাজ সচেতনতার এক উন্মুক্ত অঙ্গন। তার পাতায় ধরা থাকে সময়ের স্পন্দন, মানুষের সুখ দুঃখ, স্বপ্ন সংগ্রাম এবং সংস্কৃতির সঞ্চিত সম্পদ। কখনো বাংলা কবিতার কোমল কান্ত সুর, কখনো খেলার মাঠের জয় পরাজয়ের রোমাঞ্চ, কখনো বা ইতিহাস, বিজ্ঞান ও সমাজ জীবনের বিচিত্র বয়ান পাঠককে সমৃদ্ধ করে, ভাবতে শেখায়। 1933 সালে বাংলা সাহিত্যাঙ্গনে এক নীরব দ্বীপশিখার জন্ম হয়েছিল। প্রায় 1 শতাব্দীর পথ পরিক্রমায় তার মলাটে আশ্রয় পেয়েছে কালজয়ী ধারাবাহিক উপন্যাস, মননশীল প্রবন্ধ, স্মৃতিকথা, আত্মকথন ও গ্রন্থ সমালোচনার অমূল্য সম্ভার। বহু প্রতিষ্ঠিত সাহিত্যিকের সৃষ্টির পাশাপাশি নবীন প্রতিভার প্রথম আলোরেখাও সেখানে দীপ্ত হয়েছে। বাংলা সাহিত্যের বহু উজ্জ্বল নক্ষত্রের সৃজন যাত্রার সূচনা লগ্নের সাক্ষী সে। সময়ের পালা বদল ঘটেছে, প্রজন্ম বদলেছে, তবু সাহিত্য সৌরভ ও মনন সমৃদ্ধির সেই স্রোতধারা আজও নিরবচ্ছিন্ন প্রবহমান। 3 প্রজন্মের পাঠ পরম্পরায় স্নাত সেই পরিচিত প্রচ্ছদ আজও আমার নিত্যসঙ্গী। তার পাতা উল্টালেই যেন কানে ভেসে আসে রবীন্দ্রনাথের আহ্বান, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সাড়া। এই কারণেই বহু গুণী পত্রিকার প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা রেখেও সেই পরিচিত মলাটি আমার মনের মতো ম্যাগাজিন। এই বার্তা পাঠিয়েছেন ডাক্তার শান্তিদেব জানা দক্ষিণ কাশিয়াবাদ থেকে, ঢোলাহাট দক্ষিণ চব্বিশ পরগনা। স্টুডিওর ঘড়িতে 6টা বেজে 27 মিনিট হয়ে 4 সেকেন্ড। আমি সমক আছি 7টা পর্যন্ত, আজকে শনিবার অর্থাৎ 13ই জুনের ভোড়াই নিয়ে। জুন মাসের ভোড়াইয়ের বিষয় মনের মতো ম্যাগাজিন।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: বেশি কিছু নয়, শুদ্ধ প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুঁড়ো গুঁড়ো অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেইল করুন AIRFMRainbowKolkata@gmail.com-এ। AIRFMRainbowKolkata, দ্যাট ইজ AIRFMRAINBOWKOLKATA, AIRFMRainbowKolkata@gmail.com-এ। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: জানিয়ে দিলাম জুন মাসের চিঠির বিষয় বিস্তারিতভাবে, আর এবার সেই বিস্তারিতভাবে এই বিষয়ে, মানে মনের মতো ম্যাগাজিন এই বিষয়ে পরের বার্তায় চলে যাই। পরের বার্তা পাঠিয়েছেন পুলক কুমার ত্রিপাঠী, বালিচক, পশ্চিম মেদিনীপুর থেকে। বইয়ের পাতার গন্ধে যেমন এক অদ্ভুত মায়া লুকিয়ে থাকে, তেমনি একটি মনের মতো ম্যাগাজিন হয়ে ওঠে অনুভূতির জানালা। ব্যস্ত জীবনের কোলাহলে যখন মন ক্লান্ত হয়ে পড়ে, তখন প্রিয় কোনো ম্যাগাজিনের পাতায় চোখ রাখলেই যেন নতুন এক জগতের দরজা খুলে যায়। সেখানে থাকে কবিতার কোমল স্পর্শ, গল্পের আবেগ, ভ্রমণের রঙিন পথ আর জীবনের নানা অজানা অনুভূতির প্রতিচ্ছবি। আমার মনের মতো ম্যাগাজিন মানেই এমন এক সঙ্গী যে নিঃশব্দে হৃদয়ের সঙ্গে কথা বলে, যার প্রতিটি পাতায় ছড়িয়ে থাকে সাহিত্য রসের মাধুর্য। কখনো রবীন্দ্রনাথের সুরেলা ভাবনা, কখনো নজরুলের বিদ্রোহী চেতনা, আবার

কখনো সাধারণ মানুষের জীবনের ছোট ছোট গল্প মনকে ছুঁয়ে যায় গভীরভাবে। একটি ভালো ম্যাগাজিন শুধু বিনোদন দেয় না, মানুষকে ভাবতে শেখায়, সমাজ সংস্কৃতি ও মানবতার প্রতি দায়বদ্ধতার বোধ জাগিয়ে তোলে। তার রঙিন প্রচ্ছদের আড়ালে লুকিয়ে থাকে জ্ঞানের আলো আর সৃষ্টিশীলতার অনন্ত আহ্বান। আজ প্রযুক্তির যুগে মোবাইলের পর্দা আমাদের সময় কেড়ে নিলেও একটি মনের মতো ম্যাগাজিন এখনও হৃদয়ের খুব কাছের, কারণ কাগজের পাতায় ছাপা শব্দের উষ্ণতা কখনো যান্ত্রিক পর্দায় খুঁজে পাওয়া যায় না। বলছেন পুলক কুমার ত্রিপাঠী, বার্তা পাঠিয়েছেন বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে।

সর্বেশ্বর পাল উমাঙ্গন মাহেশ হুগলি থেকে পাঠিয়েছেন বার্তা। ম্যাগাজিনের বাংলা তর্জমা হল সাময়িক পত্র। নির্দিষ্ট সময়ের ব্যবধানে যে পত্র পত্রিকা প্রকাশিত হয়ে থাকে তাকেই ম্যাগাজিন বলা যেতে পারে। বয়সের সাথে সাযুজ্য রেখে নানান ম্যাগাজিন আমাদের রাজ্যের নানান শহর থেকে প্রকাশিত হয়। আমরা যেহেতু কলকাতার সন্নিকটে থাকি, তাই আমাদের সাধারণভাবে কলকাতা থেকে প্রকাশিত ম্যাগাজিন বেশি প্রভাবিত করে। আর আমি শৈশব থেকেই নানান গ্রন্থাগারের পাঠক। বেশিরভাগ পাঠাগারই দেশ নামের একটি ম্যাগাজিন পাঠ্য হিসেবে টেবিলে সাজিয়ে রাখা থাকে। অন্য অনেক ম্যাগাজিন থাকলেও আমি সেখানে বসেই আমার মনের মতো দেশ নামের ম্যাগাজিনটা পাঠ করে নিজেকে তৃপ্ত করি, ঋদ্ধ করি। এটাই আমার প্রিয় সাময়িকী। আবার মনের মতো ম্যাগাজিন বলতে আমাদের অক্ষর শহর থেকে প্রকাশিত শিউলি বেলাও আমার মনের মাধুরী মেশানো কবিতা গল্পে সমৃদ্ধ থাকে। এটাও মনের মতো। আবার অন্তত এক ডজন ক্ষুদ্র পত্রপত্রিকার পক্ষ থেকে আমাকে লেখা পাঠানোর জন্য বলা হয়। এগুলো হলো সত্যলোক, অভিনব অগ্রণী, শেষের কবিতা, কুঁড়ি, শ্রুতিলেখা, ঐকতান, বেতার ভবন, বেতার বন্ধন, রং বেরং ইত্যাদি। এগুলো সবই আমার মনের মতো। সর্বেশ্বর পাল পাঠিয়েছেন এই বার্তা উমাঙ্গন মাহেশ হুগলি থেকে। আমি সুমক আছি, আজ শনিবারের ভোরাই নিয়ে তোমাদের সঙ্গী হয়ে 6:37

মিনিট হয়ে 3 সেকেন্ড, স্টুডিওর ঘড়ি বলছে 7টা পর্যন্ত আছি। আজকের ভোড়াইতে মনের মতো ম্যাগাজিন, এই বিষয়ে তোমাদের আরও আরও অনেক বার্তা নিয়ে।

দিলীপ কুমার দত্তের বার্তা এবার আমার হাতে রাঙামাটি মধ্যপাড়া পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন এই বার্তা। চারিদিকে কত রকমের ম্যাগাজিন ছড়িয়ে আছে বিভিন্ন ভাষায়, কিন্তু মনের মতো ম্যাগাজিন হলো সেই পত্রিকা যেটা আমার মনের চাহিদা মেটায়। আমার কাছে বেশ কয়েক বছর ধরে এমন একটি পাক্ষিক ম্যাগাজিন আছে যার পাঠক হিসেবে আমি নিজেকে ধন্য মনে করি। এই ম্যাগাজিন না পড়লে আমার জীবনে অনেক কিছুই জানা হতো না। দেশ বিদেশের কত বিখ্যাত লেখক সাহিত্যিকদের লেখা থাকে আমার এই প্রিয় ম্যাগাজিনে। মনের মতো এই ম্যাগাজিনে আমি পেয়ে যাই সমসাময়িক বিষয় নিয়ে কত বিখ্যাত লেখকদের প্রবন্ধ নিবন্ধ, কি বলবো, কত বিভিন্ন স্বাদের গল্পের সম্ভার নিয়ে আমার এই মনের মতো ম্যাগাজিন ভরে ওঠে প্রবীণ এবং নবীন লেখকদের সৃষ্টিধর্মী লেখায়। কবিতা বিভাগে প্রকাশিত কবিদের কবিতাগুলির ভাব ভাষার অনন্য কারুকাজ আমাকে মুগ্ধ করে। প্রতি মাসে আমার এই মনের মতো ম্যাগাজিন দুবার প্রকাশিত হয় এবং বলতে কোনো দ্বিধা নেই, প্রতি মাসে এই ম্যাগাজিন হাতে পাওয়ার জন্য আমার মন ছটফট করতে থাকে। আমার এই মনের মতো ম্যাগাজিনের প্রতিটি কাভারে যে আকর্ষণীয় প্রচ্ছদটি থাকে সেটা পড়লেই, সেটা দেখলেই পড়ার আগে মন জুড়িয়ে যায়। পরিশেষে একটি কথা না বললেই মনের মতো এই ম্যাগাজিন সম্পর্কে অনেক কথা বলা হয় না, আর সেটা হলো এই ম্যাগাজিনে যে পাঠকদের চিঠিপত্র প্রকাশিত হয় সেগুলি চিন্তাধর্মী এবং আমার মতো পত্রলেখকের মতামত এই মনের মতো ম্যাগাজিনে বেশ কয়েকবার প্রকাশিত হয়ে আমাকে ধন্য করেছে। মনের মতো এই ম্যাগাজিনের নামটি সবাই জানে, তাই রাখলাম মনের গোপনে। দিলীপ কুমার দত্তের এই বার্তা এসেছে রাঙামাটি মধ্যপাড়া পশ্চিম মেদিনীপুর থেকে। তবে এই মুহূর্তে সময় যা বলছে তাতে আমি তোমাদের সঙ্গী হয়ে আছি আরও 18 মিনিট আজকের শনিবারের ভোরাই নিয়ে। থাকবো আমি সমক 7টা পর্যন্ত মনের মতো ম্যাগাজিন এই বিষয়ে।

আপনারা অনেকেই কাজের মাঝে মাঝে হয়তো যখন বার্তা পাঠান তখন নিজের নাম আর লোকেশন লিখতে ভুলে যান। এমনই এক বার্তা এসেছে আমার কাছে, খারাপ লাগে বলতে, কারণ এত সুন্দর সুন্দর বার্তাগুলো আসে আমাদের কাছে, কিন্তু কে পাঠিয়েছেন, কোথা থেকে পাঠিয়েছেন আমরাও জানতে পারি না। যারা অনুষ্ঠান শোনেন তারাও শুনতে পারেন না, জানতে পারেন না, আর যিনি পাঠান তার তো দুঃখ সবচেয়ে বেশি। তিনি ভুলে যান বা পরে মনে হয় এহে আমি তো পাঠাতে ভুলে গেছি, তাই কে যে পাঠিয়েছেন আমি তো জানি না, তাই অনামি একজন কেউ যিনি পাঠিয়েছেন এই বার্তা। কিন্তু বিষয় মনের মতো ম্যাগাজিন কে পাঠিয়েছেন তিনি যখন বার্তা শুনবেন তখন বুঝতে পারবেন, আর কপাল চাপড়াবেন, হায় রে নাম আর ঠিকানাটা পাঠালাম না। এর পরের বার যখন আপনারা পাঠাবেন, পরের মাসে বা তার পরের মাসে বা কোনো এক মাসে, নাম আর লোকেশন পাঠাতে প্লিজ ভুলবেন না। মনের মতো ম্যাগাজিন কিনতে ব্যাকুল হয় মন, না কিনলে হজম হয় না, মন গুড়গুড়ায় সারাক্ষণ, ভিড় গাড়িতে চলতে চলতে প্রিয় লেখার টানে শব্দগুলো দোলা দেয় ক্লান্ত আকুল প্রাণে, পড়া হোক বা নাই হোক তবু টেবিল জুড়ে থাকে, মনটাকে উস্কে দিয়ে পড়তে শুধু ডাকে, সাহিত্য জীবন শৈলী থাকে ম্যাগাজিনের পাতায়, সংস্কৃতির সুবাস ছড়ায় কত মনের আঙিনায়, ভ্রমণ নিয়ে যায় সুদূরে কত শত অচিন ঠিকানায়, জ্ঞান বিজ্ঞানের রহস্য সব ম্যাগাজিনেই পাওয়া যায়, খেলার আসর মাঠের খবর উত্তেজনার পারদ চড়ায়, শৈশবের পাতা পড়তে পড়তে মন চলে যায় ছোট্টবেলায়। ডিজিটাল ব্যস্ত যুগে স্ক্রিনের আলোয় চোখ ক্লান্ত, ম্যাগাজিনের পাতার ছোঁয়ায় চঞ্চল মন হয় শান্ত। ম্যাগাজিন কেবল পাতা নয়, মুক্ত হাওয়া, নির্মল আকাশ, বাঁচিয়ে রাখে পাঠক সত্তার ভালোবাসা, আশ্বাস, বিশ্বাস। শত কাজের কোলাহলে ম্যাগাজিনই প্রাণের আশা, কাগজের বুকে লুকিয়ে থাকে গুণীজনের দিব্য ভাষা, সেরার সেরা অমূল্য ধন ম্যাগাজিন এক পরম আশ্রয়, যার পাতায় পাতায় সত্য সুন্দর মানবতার আলো ছড়ায়। কে পাঠিয়েছেন না জানা যায়, কারণ নাম ঠিকানার হদিশ না পায়।

বাঁকুড়ার পাঁচাল থেকে পরের বার্তা পাঠিয়েছেন তপন বন্দ্যোপাধ্যায়। যেন এই বয়সেও ম্যাগাজিনের পাতা উল্টাতে ভালোই লাগে, বহুকালের অভ্যেস সহজে ছাড়ি কি করে বলতো। এখন ম্যাগাজিনের পাতার সংখ্যা কমেছে, দাম বেড়েছে, লেখাপড়ার টেবিলে একটা ম্যাগাজিন রাখলে একটু বেশি ভারী কি জন বলে আত্মশ্লাঘা জন্মায়, তাই না? গত বছর পুজোর পরে এক বন্ধু জিজ্ঞেস করল, কিরে এবার কোন ম্যাগাজিনের পুজো সংখ্যা নিলি? গম্ভীরভাবে উত্তর দিই, দুটো, একটা জেলার আর একটা কলকাতার নামী প্রকাশনা সংস্থার। ম্যাগাজিন কেনার সেই পুরনো অভ্যেস তোর এখনও বজায় আছে কি বল? হ্যাঁ, তবে যাই বল, মানুষের ঝোঁক কমেছে বইপত্র ম্যাগাজিন কেনার। আগে স্টেশনের বই স্টলে থরে থরে সাজানো থাকতো নানা ধরনের ম্যাগাজিন, কমেডি, ক্রাইম, কমিক্স, সিনেমা, খেলাধুলো, পুরাণ, কল্পকাহিনী নিয়ে কত কত ম্যাগাজিন পছন্দ করে কিনতাম। নামি দামি লেখক লেখিকার ধারাবাহিক লেখা মন ছুঁয়ে যেত। যাই বল, নিজের স্কুল থেকে প্রকাশিত বার্ষিক ম্যাগাজিনের কদর ছিল আলাদা। ঠিক বলেছিস, অনুমান ওই 1968-তে প্রথম আমাদের স্কুলে ম্যাগাজিন বের হলো, নাম ছিল নবাঙ্কুর। আমরা সবাই স্যারদের সাথে বসে ঠিক করেছিলাম পত্রিকার নাম, লেখা জমা দেওয়ার হিড়িক পড়েছিল একেবারে। মনে পড়ে সেসব কাহিনী, গুরুকুলের ছবি, স্কুলের ছবি, সুন্দর প্রচ্ছদ, যত্ন করে রাখা আছে আমার মনের মতো ম্যাগাজিন নবাঙ্কুরের প্রথম সংখ্যা। একটা ম্যাগাজিন কত কী যে আমাদের উপহার দেয়, মানসিক একাগ্রতা বাড়ায়, বই পড়ার অভ্যেস গড়ে তোলে, নিঃসঙ্গতা নিরসনকারী সেরা বিনোদনের উপাচার নিয়ে আসে ম্যাগাজিন। তপন বন্দ্যোপাধ্যায় এই বার্তা পাঠিয়েছেন পাঁচাল বাঁকুড়া থেকে।

মক স্টুডিওর ঘড়িতে 6:52 হয়ে 42 সেকেন্ড। আরও অনেক বার্তা আছে, আগামীকাল পড়ব সেসব ভোরাই এই অনুষ্ঠানে। তবে সঙ্গে থেকো, কোথায় যেও না, কোথাও যেও না, কারণ 10টা পর্যন্ত থাকবো তোমাদের সঙ্গে হয়ে। শনিবারের নমস্কার কলকাতায়, আমি সুমক।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: বেশি কিছু নয়, সদ্য প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুঁড়ো গুঁড়ো অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন AIRFMRainbowKolkata@gmail.com। AIRFMRainbowKolkata, দ্যাট ইজ AIRFMRAINBOWKOLKATA, AIRFMRainbowKolkata@gmail.com। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে খবর পড়ছি নমামি বসুরুদ্র। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ঘটনার তিন দিন পর তিনি গতকাল মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন। পরে এক্স হ্যান্ডেলের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, বাণিজ্যিক জাহাজের ওপর ওই ধরনের আক্রমণ কখনোই ন্যায়সঙ্গত নয় এবং ভারত তা মেনে নেবে না। হরমুজ প্রণালী ছেড়ে আসা ভারতীয় জাহাজগুলির ওপর ইরান ড্রোন হামলা চালিয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, এ ধরনের ঘটনা কখনোই গ্রহণযোগ্য নয়। ভারত মার্কিন সৈয়দ অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করার পরই ট্রাম্পের এই মন্তব্য। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুরের সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের ব্যবহার ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নের প্রতিফলন। ডক্টর সিং বলেন, প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিওর তৈরি আকাশ ও ব্রহ্মোসের মতো বিভিন্ন ক্ষেপণাস্ত্র বিশ্ব প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবস্থায় ভারতের দক্ষতাকেই তুলে ধরেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন। পুরুষ ক্যাডেটের পাশাপাশি এবছরই প্রথম মহিলা ক্যাডেট বাহিনী প্যারেডে অংশ নেবে। জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে গতরাতে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ায় ভারতীয় আবহাওয়া দপ্তর দিল্লি ও আশপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে। ঘণ্টায় 60-70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। পুরসভার পক্ষ থেকে কলকাতা পুলিশের সহযোগিতায় শহরের 11 জায়গায় যোগ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে আজ ভারতের পিভি সিন্ধু মুখোমুখি হবেন জাপানের আকানে ইয়ামাগুচির। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ বির ম্যাচে গতরাতে কানাডা ও বসনিয়া হার্জেগোভিনার মধ্যে খেলাটি 1-1 গোলে ড্র হয়েছে। এই মুহূর্তে চলছে মার্কিন যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের মধ্যে খেলা। প্যারাগুয়ের আত্মঘাতী গোলে এগিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই মুহূর্তে হেডলাইন আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার।

0: কলকাতা, নমস্কার কলকাতা, 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: শুনুন, আপনি কি PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
2: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জন সম্ভব। তাহলে অপেক্ষা কিসের? এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
4: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
3: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
4: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
5: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা, 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: থিঙ্ক লাইক আ ওয়াইজ ম্যান বাট কমিউনিকেট ইন দ্য ল্যাঙ্গুয়েজ অব দ্য পিপল। ইঙ্গো আইরিশ কবি উইলিয়াম বাটলার ইয়েটস বা সংক্ষেপে WB ইয়েটস, তাঁর আজ জন্মদিন। তাই তার একটা ভাবনা, এই মহান কবির মহান ভাবনা শেয়ার করলাম তোমাদের সাথে আজকের ভাবনা হিসেবে। থিঙ্ক লাইক আ ওয়াইজ ম্যান বাট কমিউনিকেট ইন দ্য ল্যাঙ্গুয়েজ অব দ্য পিপল, অর্থাৎ জ্ঞানী মানুষের মতো চিন্তা করো কিন্তু সাধারণ মানুষের ভাষায় কথা বলো। ওই যে সেই কবিগুরু বলেছিলেন না, সহজ কথা যায় না বলা সহজে। আমরা অনেক সময় পণ্ডিতেরা যারা পাণ্ডিত্য ফলাই অন্যদের সামনে, আমরা অনেক সময় সেই সব কথা বুঝতে পারি না। কিন্তু প্রকৃত অর্থে পণ্ডিত যিনি, তিনি খুব সহজভাবে মানুষের কাছে তার বার্তা পৌঁছে দিতে পারেন, কারণ তিনি আসলে পণ্ডিত। অর্থাৎ মানে আমরা যে ভাবনাটা আজকে শেয়ার করছি WB ইয়েটসের, সেটা যদি আর একটু সহজ ভাষায় বলি বা আমরা যদি ব্যাপারটাকে একটু ব্যাখ্যা করি, তাহলে ব্যাপারটা এমন দাঁড়ায় যে তোমার চিন্তাভাবনা যতই গভীর, জটিল বা দার্শনিক হোক না কেন, তা অন্যের কাছে সহজ আর বোধগম্য করে প্রকাশ করাটাই প্রকৃত প্রজ্ঞার পরিচায়ক। একজন প্রকৃত পণ্ডিতই পারেন খুব সহজ ভাষায় খুব কঠিন জিনিস, খুব জটিল জিনিস বুঝিয়ে দিতে। আর এই WB ইয়েটসের কথা বলতে গেলে, উইলিয়াম বাটলার ইয়েটসের কথা বলতে গেলে, আরেক কবির কথা না বললেই নয়, তিনি আমাদের প্রিয় কবি, পরম প্রিয় কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বলতে গেলে এই উইলিয়াম বাটলার ইয়েটসের স্নেহধন্য আমাদের কবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যে নোবেল প্রাইজ পেয়েছিলেন, ইউরোপের বাইরে প্রথম একজন এশীয় হিসেবে নোবেল প্রাইজ 1913 সালে পেয়েছিলেন সাহিত্যে, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। তার পেছনে কিন্তু এই ইঙ্গো আইরিশ কবি WB ইয়েটস বা উইলিয়াম বাটলার ইয়েটসের অবদান কোনো অংশে কম নয়। তাই আজকের ভাবনায় WB ইয়েটসের, উইলিয়াম বাটলার ইয়েটসের এই সুন্দর ভাবনাটা দিয়ে শুরু করলাম একটা সুন্দর দিন। যদিও সংখ্যাটা 13, কিন্তু আনলাকিকেও লাকি বানাতে হয় নিজেদের মনের মাধুরী মিশায়। 13 জুন শনিবারের নমস্কার কলকাতায় 10টা পর্যন্ত আছি আমি সুমক।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
3: প্রথমেই বলি, আজ 13 জুন প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী গণেশ দামোদর সাভারকার বা বাবা রাও সাভারকারের জন্মদিন। বোম্বের ভাগুড়ে তাঁর জন্ম হয়েছিল 1879 সালের 13 জুন তারিখে। এছাড়া প্রখ্যাত ক্রিকেটার দলীপ সিংজি আজকের দিনেই জন্ম নিয়েছিলেন, কাথিয়াওয়াড় ডিস্ট্রিক্টের নওয়ানগর বা জামনগরে 1905 সালের 13 জুন তারিখে। এছাড়া প্রখ্যাত বাঙালি চিত্র পরিচালক অঞ্জন দাসেরও আজ জন্মদিন, কলকাতা শহরে তাঁর জন্ম 1951 সালের আজকের দিনে। বলিউড অ্যাক্ট্রেস দিশা পাটানিরও জন্মদিন আজ, উত্তরপ্রদেশের বেরেলিতে 1992 সালের 13 জুন তারিখে। ভারতীয় তীরন্দাজ দীপিকা কুমারী, তাঁরও আজকের দিনেই জন্ম, ঝাড়খণ্ডের শহর রাঁচিতে 1994 সালের আজকের দিনে। এছাড়া বিংশ শতাব্দীর অন্যতম সেরা অ্যাংলো আইরিশ কবি উইলিয়াম বাটলার ইয়েটস, তাঁরও জন্ম আজকের দিনে, যার বার্তা দিয়ে শুরু করেছি আজকের নমস্কার কলকাতা। তাঁর জন্ম হয়েছিল আয়ারল্যান্ডের

0: ডাবলিন শহরে স্যান্ডি মাউন্টে 1865 সালের 13 জুন তারিখে। এছাড়া ইউনাইটেড নেশনসের অষ্টম সেক্রেটারি জেনারেল বান কি মুন, তাঁরও আজকের দিনেই জন্ম, 1944 সালের 13 জুন সাউথ কোরিয়াতে। মহারাষ্ট্রের পুনে শহরে 1965 সালে জন্ম নিয়েছিলেন আজকের দিনে এক্স ইন্ডিয়ান ক্রিকেটার মনিন্দার সিং। এছাড়া এক্স নিউজিল্যান্ড ক্রিকেটার ক্রিস কেয়ান্সেরও আজকের দিনেই জন্ম হয়েছিল মালবোরোর পিকটন শহরে 1970 সালের 13 জুন তারিখে। আরও একবার বলে দিই, যারা মিস করে গেছো আজকে কোন কোন বিখ্যাত মানুষদের জন্মদিন। স্বাধীনতা সংগ্রামী গণেশ দামোদর সাভারকর বা বাবা রাও সাভারকরের জন্ম হয়েছিল আজকের দিনে। প্রখ্যাত ক্রিকেটার দলীপ সিংজির জন্ম আজকের দিনে হয়েছিল। এছাড়া বাঙালি চিত্র পরিচালক অঞ্জন দাসের জন্ম আজকের দিনে। দিশা পাটানি, বলিউড অ্যাক্ট্রেস দিশা পাটানির আজকের দিনে জন্ম, আজ তার হ্যাপি বার্থডে। আর দীপিকা কুমারী, ভারতীয় তীরন্দাজ, তারও আজকের দিনেই জন্ম হয়েছিল। বিংশ শতাব্দীর অন্যতম সেরা অ্যাংলো আইরিশ কবি উইলিয়াম বাটলার ইয়েটস বা ডাব্লিউ বি ইয়েটসের জন্ম আজকেরই দিনে। এছাড়া ইউনাইটেড নেশনসের অষ্টম সেক্রেটারি জেনারেল বান কি মুনের জন্ম হয়েছিল আজকের দিনে। এক্স ইন্ডিয়ান ক্রিকেটার মনিন্দার সিংয়ের আজ শুভ জন্মদিন। আর সবশেষে বলবো, এক্স নিউজিল্যান্ড ক্রিকেটার ক্রিস কেয়ার্নস, তাঁরও আজকের দিনেই জন্ম হয়েছিল। যেসব বিখ্যাত মানুষদের জন্মদিন আজ বা জন্ম হয়েছিল আজকের দিনে 13 জুন তারিখে, তার পাশাপাশি তুমিও হয়তো আজকের দিনেই জন্ম নিয়েছো, তাই তুমিও আজকে স্পেশাল। আমরা প্রত্যেকেই আসলে আমাদের পরিবারের কাছে, আমাদের নিজের কাছে ভেরি ভেরি স্পেশাল। তাই এই সুন্দর জীবনটাকে আরও সুন্দর করে, আরও সতেজ করে তুলতে তোমাদের আজকের জন্মদিনটা আরও সুন্দর করে কাটাও, সকলের সাথে আনন্দ করে কাটাও, প্রচুর ভালো ভালো খাবার খাও আর সারাটা জীবন আনন্দে মেতে থাকো। তোমার এই শুভ জন্মদিনে তোমাদের সবাইকে, যাদের আজ জন্মদিন তাদের জানাই শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ।
1: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার।

0: গান মিলান্তি,
1: সাতটা বেজে কুড়ি মিনিট হয়ে 28 সেকেন্ড। দেখো এর মধ্যেই তোমরা জেনে গেছো যে গান মিলান্তির গানের রিকোয়েস্ট পাঠাতে হয়। পাঠিয়ে দিয়েছো সমর দাস বসিরহাট থেকে, শুনতে চেয়েছেন এই গানটি সাথী ছবি থেকে। রইল তোমার জন্য আর তোমাদের সকলের জন্য যারা রয়েছো শনিবারের নমস্কার কলকাতায় উইথ সুমক।
2: গরে সনে পনে সরে পগরে সনে সরে গসরে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: গান বিলান্তির গানের রিকোয়েস্ট যারা পাঠাতে চাও, নাইনটিজের পরবর্তী যে কোনো গান, সেটা আধুনিক গান হতে পারে, হতে পারে ফিল্ম সং, তোমার পছন্দের বাংলা অথবা হিন্দি গানের রিকোয়েস্ট পাঠাও 9903659992 এই নম্বরে। তিন তিনটে ঘন্টায়, মানে তিন তিনটে আওয়ার, 7 to 8, 8 to 9 and 9 to 10, এই তিন ঘন্টায় তিন তিনটে গান শোনাবো তোমার পছন্দের। আমি সুমক, আজকের শনিবারের নমস্কার কলকাতায়। তবে প্রথমে তোমার যে হোয়াটসঅ্যাপ মেসেজ বক্স বা তোমার টেক্সট মেসেজ বক্স, তাতে গিয়ে তুমি প্রথমে টাইপ করো হ্যাশট্যাগ সাইন দিয়ে GM কথাটা লিখে দিও, GM দ্যাট ইজ গান মিলান্তি, মানে গান মিলান্তির শর্ট ফর্ম GM, হ্যাশট্যাগ GM লিখে তোমার পছন্দের গানের লাইনটা লিখবে ঠিকঠাক করে, শিল্পীর নামটা লিখবে ঠিকঠাক করে, আর যদি ফিল্ম সং হয় তাহলে ফিল্মের নামটা লিখবে ঠিকঠাক করে, পাঠিয়ে দেবে 9903659992। আমি সমর দাস বসিরহাট থেকে যে গানটি শুনতে চেয়েছিলেন গান মিলান্তিতে, সেই গানটা দিয়ে শুরু করে দিয়েছি। পরের দুটো হাফে বা পরের দুটো আওয়ারে আরও দুটো গানের রিকোয়েস্ট তোমরা পাঠাতে পারো 9903659992। তবে হ্যাশট্যাগ GM টাইপ করতে প্লিজ ভুলো না তোমার মেসেজ পাঠানোর আগে। আর আজ কিন্তু বিশেষ একটা দিন, আজ 13 জুন শনিবার আন্তর্জাতিক অ্যালবিনিজম সচেতনতা দিবস বা ইন্টারন্যাশনাল অ্যালবিনিজম অ্যাওয়ারনেস ডে বা IAAD। এই সম্পর্কে বলবো আরও দু চার কথা। সঙ্গে থেকো সমকের শনিবারের নমস্কার কলকাতায়।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: বলেছি যে আজ আন্তর্জাতিক অ্যালবিনিজম সচেতনতা দিবস বা ইন্টারন্যাশনাল অ্যালবিনিজম অ্যাওয়ারনেস ডে বা IAAD। ল্যাটিন শব্দ অ্যালবাসের অর্থ হল সাদা অথবা বর্ণহীন। এই অ্যালবাস ল্যাটিন অ্যালবাস শব্দ থেকেই এসেছে অ্যালবিনিজম। এই অ্যালবিনিজম হল একটি জন্মগত ব্যাধি। অ্যালবিনিজম বা রঙহীনতা বা বর্ণহীনতা একটি জিনগতভাবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অসংক্রামক অবস্থা বা জিনগত সমস্যা, যেখানে জন্ম থেকেই একজন ব্যক্তির ত্বক, চুল এবং চোখে পিগমেন্টেশন অর্থাৎ মেলানিনের অভাব থাকে। বাবা অথবা মা যদি এর বাহক হয় তবে তাঁদের দেহে এমন এক প্রচ্ছন্ন জিন থাকে যার প্রভাবে সন্তানের দেহে কোনো পিগমেন্টেশন অর্থাৎ মেলানিন তৈরি হয় না। এই মেলানিনই কিন্তু আমাদের দেহের চামড়ার বাদামি যে রং বা যে রং, চোখের মণির রং আর চুলের রঙের জন্য দায়ী। অ্যালবিনিজম থাকলে শিশু সম্পূর্ণ মেলানিন ছাড়াই জন্ম নেয় আর তার জন্য সারা শরীর হয়ে যায় সাদা। কিন্তু এই অ্যালবিনিজম সচেতনতা দিবস আজকের দিনে কেন, কি থিম এবছর, কেন পালন করা হবে বা কেন পালন করা হয়, সে বিষয়ে দু চার কথা বলবো আজকে শনিবারের নমস্কার কলকাতায়। আমি সমক। ইন দ্য মিন টাইম ফ্ল্যাশব্যাক সং তোমাদের কানে রইল, সঙ্গে তো আমি রইলাম 10টা পর্যন্ত শনিবারের নমস্কার কলকাতায়। আর ফ্ল্যাশব্যাক সঙ্গে আজ সুমন চট্টোপাধ্যায়, অন্তত ফার্স্ট আওয়ারের ফ্ল্যাশব্যাক সঙ্গে।
0: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: ইন্টারন্যাশনাল অ্যালবিনিজম অ্যাওয়ারনেস ডে বা IAAD ইন্টারন্যাশনাল অ্যালবিনিজম অ্যাওয়ারনেস ডে সম্পর্কে দু চার কথা বলছি। আর এবছর 2026 এই দিনটি পালনের থিম হল প্রাউডলি ইন মাই স্কিন সেলিব্রেটিং অল স্কিন টোন। 2015 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ প্রথম আনুষ্ঠানিকভাবে এই দিনটিকে আন্তর্জাতিক দিন বা আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করেছিল। এই দিনটি পালনের উদ্দেশ্য হল অ্যালবিনো ব্যক্তিদের সামাজিক সম্মান, মানবাধিকার ও মর্যাদা উদযাপন করা, তাঁদের বিরুদ্ধে হওয়া বৈষম্য ও কুসংস্কার দূর করার জন্য সচেতনতা বৃদ্ধি করা। কারণ রীতিমতো বর্ণভিত্তিক বৈষম্য সহ্য করতে হয় অ্যালবিনিজম আক্রান্ত ব্যক্তিদের। অনেক সময় তারা নানা ধরনের পরিষেবা পেতে বাধাপ্রাপ্ত হয়, সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে, আর এই সব সামাজিক অসাম্যের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলাই আজকের দিনটি উদযাপনের উদ্দেশ্য, যাতে এই ধরনের সমস্যাগুলো অ্যালবিনিজম আক্রান্ত ব্যক্তিরা কাটিয়ে উঠতে পারে। অনেক সময় দেখা গেছে অ্যালবিনিজম আক্রান্ত যে ছেলেরা বা মেয়েরা

0: বা পুরুষ বা নারী যাই হোক না কেন, তাদের রীতিমতো আমাদের সমাজ দূরে ঠেলে দেয়, তাদের নানাভাবে টন্ট করা হয়, তাদের সাহেব বলে ডাকা হয়, মেম বলে ডাকা হয়, কিন্তু তারা বুঝতে পারে না যে এই অ্যালবিনো আক্রান্ত যারা ব্যক্তিরা তারা কিন্তু যথেষ্ট কষ্ট পান, চোখের নানা রকম সমস্যা হয়, গা পুড়ে যায়, রোদ তারা সহ্য করতে পারেন না, গা ঢেকে রাখতে হয়, প্রচণ্ড ইরিটেশন হয়। এই সমস্যাগুলোর আসলে তো সে তাদের কোনো দোষ নেই অ্যাজ সাচ, তার দেহের মধ্যে এটা চলে এসেছে, তার বংশ পরম্পরায় চলে এসেছে, ফলে এতে তার তো কোনো দোষ নেই। আমাদের সমাজকে অন্তত এটুকু বুঝতে হবে, একটু সেন্সিটিভ হতে হবে, এটুকু বুঝতে হবে যে তাদের কোনো দোষের জন্য তারা আজকে এই সাদা যে বর্ণ তা ধারণ করেননি, এই যে সারাটা দেহ চোখের পাতা থেকে মাথার চুল থেকে পা পর্যন্ত যে সাদা হয়ে গেছে, কতটা কষ্ট তাদের, সারা জীবন হয়তো তারা সমাজ থেকে দূরেই থেকে যাবেন, তাদের কেউ দেখবে কিনা সন্দেহ, সারাটা জীবন এত কষ্টের মধ্যে থাকতে হবে। একটু আমরা সহানুভূতির হাতটুকু বাড়িয়ে দিই, আজকের দিনটা কিন্তু সেই জন্যই পালন করা হয় অ্যাজ ইন্টারন্যাশনাল অ্যালবিনিজম অ্যাওয়ারনেস ডে বা IAAD হিসেবে। 7:36 হয়ে 50 সেকেন্ড, আমি সোমক আছি, আর এই মুহূর্তে রয়েছে নিউটিউন FM রেইনবোতে।
1: FM রেইনবোতে রেইনবো নিউটিউন, রেইনবো নিউটিউন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: IAAD বা ইন্টারন্যাশনাল অ্যালবিনিজম অ্যাওয়ারনেস ডে, আজ সেই সম্পর্কে তোমাদের দু চার কথা বলছি। আজকের দিনটি আলাদা করে পালন করার কারণ একটাই, যাতে অ্যালবিনো আক্রান্ত যে মানুষেরা তারা একটু সেফ থাকেন, সিকিউর থাকেন এবং তারা এই সমাজেরই একজন হিসেবে সুস্থভাবে জীবনযাপন করতে পারেন। আসলে অ্যালবিনো আক্রান্ত মানুষ স্বাভাবিক জীবনযাপন অনেক ক্ষেত্রেই করতে পারে না, কারণ মেলানিন না থাকায় দেহের চামড়া সূর্যের আলোর প্রতি সংবেদনশীল হয়ে পড়ে আর দৃষ্টিশক্তিতেও বিভিন্ন রকম সমস্যা আসে। জিনগত সমস্যা বলেই অ্যালবিনিজমের কোনো প্রতিরোধ নেই আজ, তাই বংশে কারও এই সমস্যা থাকলে সেই পরিবারের কেউ সন্তান ধারণের আগে অবশ্যই জিন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে নেবেন, এটা আমাদের তরফ থেকে একটা রিকোয়েস্ট। আর অ্যালবিনিজম যেহেতু এক জেনেটিক ব্যাধি, তাই এই বিরল রোগ নিরাময়যোগ্য নয়। চিকিৎসার ক্ষেত্রে যেটা মূল লক্ষ্য থাকে তা হলো দৃষ্টিশক্তিকে উন্নত করা আর ত্বকের সুরক্ষা যতটা সম্ভব দেওয়া। এছাড়া চোখের পেশির ভারসাম্যতা কমাতে বা কাঁপুনি নিয়ন্ত্রণ করতে অনেক সময় সার্জারি করা হয় চোখের। তবে নতুন কিছু চিকিৎসা পদ্ধতি এখন এসেছে যা কার্যকরী আগের তুলনায় অনেকটাই। এই নিয়ে বিভিন্ন রকম গবেষণাও চলছে আজকাল। আর অ্যালবিনো আক্রান্তের ত্বক সুরক্ষায় সানস্ক্রিন ব্যবহার করা যেতে পারে, রোদ থেকে বাঁচতে সম্পূর্ণ গা ঢাকা পোশাক পরা যেতে পারে, আর চামড়ার নিয়মিত পরীক্ষাটা ভীষণভাবে জরুরি। আর প্রয়োজন অনুযায়ী চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। তবে অ্যালবিনিজম এবং ভিটিলিগো বা যাকে আমরা চলতি বাংলায় বলি শেতি, ত্বকের রঞ্জক পদার্থ বা মেলানিনের সঙ্গে সম্পর্কিত রোগ হলেও এক জিনিস কিন্তু নয়। অ্যালবিনিজম জন্মগত জেনেটিক ব্যাধি যার ফলে সম্পূর্ণ শরীর, চুল, ত্বক, চোখ এসব বর্ণহীন হয়ে পড়ে। অন্যদিকে ভিটিলিগো বা শেতি হলো অর্জিত অটোইমিউন রোগ। রোগ প্রতিরোধ শক্তি

0: দুর্বল হলে জন্মের পরে বয়সের যে কোনো ধাপে ভিটিলিগো বা সেতি হতে পারে, কিন্তু অ্যালবিনিজম একেবারেই জন্মগত রোগ বা একটা ব্যাধি। আর এই আন্তর্জাতিক অ্যালবিনিজম সচেতনতা দিবস আজ ইন্টারন্যাশনাল অ্যালবিনিজম অ্যাওয়ারনেস ডে IAADতে আমি তোমাদের সকলকে, যারা নমস্কার কলকাতা শুনছো আজ FM রেডিওতে, তাদের সকলকে সচেতনতার একটা বার্তা দিচ্ছি যে যারা অ্যালবিনিজম আক্রান্ত তাদেরকে প্লিজ সমাজ থেকে দূরে সরিয়ে দিও না। কারণ একটা জিনিস মনে রাখবে, নিজেকে দিয়ে ওই জায়গায় যদি বসাও, নিজেকে যদি ওই জায়গায় বসাও, তাহলে কখনো ভেবে দেখো আমি যদি ওই জায়গায় থাকতাম, ঈশ্বর না করুক, তাহলে সকলে যদি আমাকে দূরে ঠেলে দিত, তাহলে আমার কেমন লাগতো? ঠিক তেমনটাই লাগে যখন অন্যদের দিকে তাকিয়ে আমরা মজা করি, জাস্ট নিজেরা মজা পাওয়ার জন্য। মজা নাও গানে গানে, মজা নাও প্রাণ ভরিয়ে, তবে অন্যকে ছোট করে মজা নিতে যেও না, প্লিজ।
1: FM রেনবোতে তিনে কে তিন, তিনে কে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
0: 1992 সালে উত্তরপ্রদেশের বরেলিতে জন্ম নিয়েছিল বলিউড অ্যাক্ট্রেসদের মধ্যে অন্যতম সুন্দরী দিশা পাটানি। রাজ তাঁর জন্মদিনে তিনে কে তিন গানের হ্যাট্রিকে তিন তিনটে গান, পরের হাফেও তিন তিনটে গান, লাস্ট হাফে অর্থাৎ ছটি গান তার অভিনীত ছবি থেকে শোনাবো আমি সুমক।

0: FM Rainbow-তে 3-1 গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক। শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM Rainbow-তে নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: 7:56 এই জাস্ট 57 মিনিট হলো এই মুহূর্তে, স্টুডিওর ঘড়ি বলছে 7:57। আর তোমাদের যেটা বলা সেটা হচ্ছে যে
0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: কতবার নমস্কার কলকাতা বললাম দেখো তো, আসলে আছি তো 10টা পর্যন্ত, তাই বারবার বলবো। শুনছো নমস্কার কলকাতা, সাথে আছি আমি সমক, আর তোমাদের জন্য একটা ওয়েদার ওয়ার্নিং আছে। তবে তার আগে আজকের টপিকটা দিয়ে দিই। আজকে একটা বিশেষ দিন, কারণ 13 জুন এই আজকের দিনে 1971 সালের আজকের দিনে অস্ট্রেলিয়ার সিডনিতে রয়্যাল হসপিটাল ফর উইমেনে জেরাল্ডিন ব্রডরিক নামে এক মহিলা ননুপ্লেটস বা একসঙ্গে 9টি সন্তানের জন্ম দিয়েছিলেন। একটা সময় বিজ্ঞাপন দেওয়া হতো ছেলেই হোক বা মেয়েই হোক, দুটির বেশি কখনো না। কিন্তু পরিবার ভেদে কোনো পরিবারে একটি সন্তান, কোনো পরিবারে দুটি কিংবা তিনটি অথবা চারটি বা তারও বেশি সন্তান, এ তো আকছাড় দেখতে পাই আমাদের পরিবারে বা আশেপাশে। কিন্তু সিঙ্গল চাইল্ড

0: হওয়ার বা এক সন্তান হওয়ার যেমন কিছু সুবিধে আছে, তেমন কিছু অসুবিধেও আছে। আবার উল্টো দিকে একাধিক সন্তান হওয়ার যেমন কিছু সুবিধা আছে, পাশাপাশি রয়েছে কিছু অসুবিধাও। আচ্ছা, তোমার অভিজ্ঞতা কি বলতো, এক সন্তান হওয়া ভালো নাকি একাধিক সন্তান হওয়া ভালো? তবে যেখানেই তোমার ভোট পড়ুক না কেন, যেখানেই ভোট পড়ুক কেন, ভালো জানাতে ভুলো না কিন্তু 9903653992 এই নাম্বারে। আরও একবার বলে দিই, 1971 সালের আজকের দিনে অস্ট্রেলিয়ার সিডনিতে রয়্যাল হসপিটাল ফর উইমেনে জেরাল্ডিন ব্রডরিক নামে এক মহিলা ননুপ্লেটস বা একসঙ্গে নটি সন্তানের জন্ম দিয়েছিল। একটা সময় বিজ্ঞাপন দেওয়া হতো আমাদের দেশে, ছেলেই হোক বা মেয়েই হোক দুটির বেশি কখনো না, কিন্তু পরিবার ভেদে কোনো পরিবারে একটি সন্তান, কোনো পরিবারে দুটি কিংবা তিনটি অথবা চারটি বা তারও বেশি সন্তান, এ তো আকছাড় দেখতে পাই আমাদের পরিবারে বা আশেপাশে। কিন্তু সিঙ্গল চাইল্ড হওয়ার বা এক সন্তান হওয়ার যেমন কিছু সুবিধে আছে, তেমন কিছু অসুবিধেও আছে। আবার উল্টো দিকে একাধিক সন্তান হওয়ার যেমন কিছু সুবিধে আছে, পাশাপাশি রয়েছে কিছু অসুবিধেও। তোমার অভিজ্ঞতা কি বলে, এক সন্তান হওয়া ভালো নাকি একাধিক সন্তান হওয়া ভালো? তবে যেখানেই তোমার ভোট পড়ুক না কেন, জানাতে ভুলো না কেন, 9903653992 এই নাম্বারে। তোমার সঙ্গে রয়েছে আমি সমক, টিল টেন।
1: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেনশর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় ফ্রান্স সফরে যাচ্ছেন। আগামীকাল ফ্রান্সের নিসে সেদেশের রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে ভারত ইনোভেটসের সূচনা করবেন তিনি। এরপর প্রধানমন্ত্রী আগামীকাল স্লোভাক প্রজাতন্ত্র সফরেও যাবেন। বিদেশমন্ত্রী ড সুব্রহ্মণিয়াম জয়শঙ্কর ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ঘটনার তিন দিন পর তিনি গতকাল রুবিওর সঙ্গে কথা বলেন। পরে এক স্যান্ডেলে এক বার্তায় ড জয়শঙ্কর জানিয়েছেন, বাণিজ্যিক জাহাজের ওপর এই ধরনের আক্রমণের ঘটনা কখনোই ন্যায়সঙ্গত নয় এবং ভারত তা মেনে নেবে না। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুরের সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের ব্যবহার ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নের প্রতিফলন। ড সিং বলেন, DRDO-র তৈরি আকাশ ও ব্রহ্মসের মতো বিভিন্ন ক্ষেপণাস্ত্র বিশ্ব প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবস্থায় ভারতের দক্ষতাকেই তুলে ধরেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন। পুরুষ ক্যাডেটের পাশাপাশি এবছরই প্রথমবার মহিলা ক্যাডেট বাহিনী প্যারেডে অংশ নেবেন, তাই এবারের অনুষ্ঠান ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আজ ভোররাতে পৌঁছেছে শালবনী থানার পুলিশ। রাজ্য ও কলকাতা পুলিশের পাশাপাশি বাড়ি ঘিরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘক্ষণ ডাকাটাকির পর পুলিশের একটি দল ভেতরে ঢোকে, রয়েছে মহিলা আধিকারিকরাও। কোন মামলায় এই তৎপরতা তা অবশ্য এখনও স্পষ্ট নয়। ফিফা ফুটবল বিশ্বকাপে লস এঞ্জেলেস স্টেডিয়ামে গ্রুপ ডির ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের বিরুদ্ধে প্রথমার্ধে 3-0 গোলে এগিয়ে ম্যাচের 7 মিনিটে নিজেদের জালেই বল জড়ান প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়া। অন্যদিকে জোড়া গোল করেন মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগুন। ম্যাচের 31 মিনিট ও প্রথমার্ধের সংযুক্তির সময় তিনি গোল করেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
2: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: শুনছেন নমস্কার কলকাতা,
4: নমস্কার কলকাতা
3: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
4: নমস্কার কলকাতা।
5: গান মিলান্তি, গান মিলান্তি।
0: চলে এসেছি সেকেন্ড হাফে, সেকেন্ড আওয়ারে। 8:03 হয়ে 8 সেকেন্ড, সময় আছে 10টা পর্যন্ত। আর সেকেন্ড আওয়ারে আসা মানেই তোমাদের আরও একটা রিকোয়েস্ট, সং দিয়ে শুরু করি। আমি সমক, আর এই মুহূর্তে গৌর দাস আমতা থেকে হলুদ পাখি শুনতে চেয়েছেন ক্যাকটাসের, সেই গান রইল গৌর দাসের জন্য। এবং বাকি সবাই যারা শুনছো সমককে, শনিবারের নমস্কার কলকাতাতে সঙ্গে থেকো।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: ফিরে এসেছি হলুদ পাখির গানের পর। আমি সমক আর স্টুডিওর ঘুরি বলছে 8:10 হয়ে 10 সেকেন্ড, 8, 9, 10। আর তোমাদের 3-3টে 9, 4-4টে মেসেজ নিয়ে এসেছি এই বারে, যে বিষয়টা নিয়ে বলেছিলাম যে তুমি কি মনে করো, যে তোমার অভিজ্ঞতা কি বলে যে একটি সন্তান ঠিক নাকি একাধিক সন্তান ঠিক। অনেক সময় সিঙ্গল চাইল্ড হওয়ার অনেক সুবিধে আছে, আবার অনেক অসুবিধাও আছে। আবার মাল্টিপল চাইল্ড বা মোর দ্যান ওয়ান চাইল্ড সেটা হওয়ারও কোনো কোনো সুবিধা আছে, কোনো কোনো অসুবিধে আছে। সেক্ষেত্রে তোমার মতটা ঠিক কোন দিকে পড়বে বা তোমার ভোট কোন দিকে পড়বে আর কেন পড়বে সেটাও একটু ব্যাখ্যা করে জানাও 9903652992। যেমন জানিয়েছো সৌভিক সরকার কসবাহালতু থেকে, তার মানে দার্জিলিং থেকে প্লেনে নেমেছো। সুপ্রভাত দাদা, ভোড়াইতে চিঠিগুলো বেশ সুন্দর সুন্দর ছিল। হ্যাঁ, তোমাদের চিঠি তো সুন্দরই হয়। আর টপিকে বলি, এক সন্তান বা বহু সন্তান কোনটি ভালো হবে তা নির্ভর করে পরিবারের আর্থিক অবস্থা, সময়, দায়িত্ববোধ এবং ব্যক্তিগত পছন্দের উপর। একদম ঠিক তাই। এক সন্তানের ক্ষেত্রে বাবা মা তার শিক্ষা, স্বাস্থ্য আর ভবিষ্যতের দিকে বেশি মনোযোগ দিতে পারেন। অন্যদিকে বহু সন্তানের পরিবারে ভাই বোনদের মধ্যে ভাগাভাগি, সহযোগিতা ও পারিবারিক বন্ধন গড়ে ওঠে না। তবে সন্তান সংখ্যা নয়, গুরুত্বপূর্ণ হলো প্রতিটি সন্তানকে ভালোবাসা, সঠিক শিক্ষা আর সুন্দর পরিবেশ দেওয়া। সুস্থ, সুখী ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলাই একজন অভিভাবকের সবচেয়ে বড় সাফল্য। সৌভিক সরকার কসবাহালতু থেকে জানিয়েছো। সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে মেসেজ করেছেন, গুড মর্নিং জানিয়েছেন। গুড মর্নিং আমার তরফ থেকেও। এক সন্তান নয়, সর্বাধিক দুটি সন্তান হলে ভালো হয়, কেননা শিশু সন্তানেরা চায় নিজের ভাই বা বোন যার সাথে সে সময় কাটাবে। সুভাষ চক্রবর্তী বলছেন উত্তর বাউলি থেকে। আর মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে অমিত সামন্ত মেসেজ করেছো, গুড মর্নিং জানিয়েছো, শুভ সকাল জানিয়েছো। আমার মনে হয় একটি সন্তান কখনোই ভালো নয়, কারণ অনেক রকম একটা সন্তান থাকলে ঠিক, ও আচ্ছা, বিভিন্ন টাইপের আর কি, অনেক ধরনের সন্তান থাকলে খারাপ দিক যেগুলো সমাজে দেখি, আমাদের আশেপাশে যাদের রয়েছে সন্তান থাকলে ওদের অন্যায় আবদার অনেক বেড়ে যায়, আর যেগুলো রাখতে গিয়ে মা বাবা হিমশিম খায়, কারণ একটা সন্তান কখন কী করে বসবে, যা চাইবে দিতে হয়। অনেক সময় একটা সন্তানের এমন বেপরোয়া হয়ে যায়, কনস্ট্রাকশনটা একটু প্লিজ ঠিক করে দিও পরের বার, মা বাবার কোল খালি হয়ে যায়, তখন মা বাবা দুঃখ করে, একটা সন্তান আরও নিলে ভালো হতো। বা একটা সন্তান তার স্ত্রী যদি শ্বশুর শাশুড়ির ওপর কোনো খারাপ ব্যবহার করে, তখন দ্বিতীয় সন্তানের কাছে গিয়ে মা বাবা ভালো থাকতে পারে, সেই জন্য একের বেশি দুই সন্তান ভালো। তবে আমি কখনোই সমর্থন করব না 4টে বা 5টি সন্তান, দুটো সন্তান মানুষ করলে বাবা মায়ের হয়তো একটু কষ্ট হয় কিন্তু বয়সের সময় লাভ হয়, কারণ দুটি সন্তান কখনোই খারাপ হয় না, আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম। অমিত সামন্ত মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে। হ্যাঁ, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে অবশ্যই। জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে যাদবেন্দ্র পাণ্ডা মেসেজ করেছেন, প্রভাতী শুভেচ্ছা জানিয়েছেন। বর্তমান কর্মব্যস্ততার যুগে একটি সন্তানের পড়াশুনো, স্বাস্থ্য এবং প্রতিপালনের খরচ অনেক কম হয়, তাছাড়া একটি সন্তান থাকলে তাকে মনের মতোই মানুষ করা যায়, তাই একটি সন্তান হওয়াই ভালো। কিন্তু আপনি বলছেন একটি সন্তানের পড়াশুনো, স্বাস্থ্য, প্রতিপালনের খরচ অনেক কম হয়। আচ্ছা বেশ, হ্যাঁ বুঝতে পেরেছি। আজ ভোড়াইতে তোমার সুমিষ্ট গলাতে অসাধারণ ম্যাগাজিনের বার্তা পাঠ, মন ছুঁয়ে যাওয়া বার্তাগুলো শুনলাম, ভীষণ ভালো লাগলো। অসাধারণ বাচনশৈলী, উপস্থাপনা ভীষণ ভালো লাগলো। খুব ভালো আর সুস্থ থেকো, আনন্দে সুরে সুরে থেকো, আমাকে জানিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন এই বার্তা। আর আরও আরও অনেক মেসেজ জমে আছে, সেই সব মেসেজ পড়ব, তোমাদের যেসব মেসেজ এসেছে 9903652992 এর হাত ধরে। ওয়েদার ওয়ার্নিং আছে, গানের পরে দেবো।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: বলেছিলাম ওয়েদার ওয়ার্নিং আছে, লাইট টু মডারেট থান্ডার স্টর্ম অ্যান্ড লাইটনিং অ্যাকম্পানিড উইথ লাইট টু মডারেট রেইন অ্যান্ড গাস্ট উইন্ড উইথ স্পিড 30-40 কিলোমিটার, ভেরি লাইকলি টু অ্যাফেক্ট ওভার সাম পার্টস অফ সাউথ 24 পরগনাস উইদিন 8:49 to 9:49। অর্থাৎ সোজা করে বাংলায় বলতে গেলে, তর্জমা করলে দাঁড়ায় 8:49 থেকে 9:49 এই সময়ের মধ্যে। এখন স্টুডিওর ঘড়ি যা বলছি একদম পারফেক্ট টাইম বলছি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম 8:16:40। এবার তোমরা ক্যালকুলেট করে নাও, 8:49 থেকে 9:49 বা 8:50 থেকে 9:50 যাই বলো না কেন, এই সময়ের মধ্যে হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে কোনো কোনো অংশে, হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং হালকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। হালকা বলছি এই কারণে, কারণ 30-40 কিলোমিটার প্রতি ঘন্টায় হালকা থেকে মাঝারি ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, মাঝারিটা জুড়ে দিলাম। 8:49 থেকে 9:49 এই সময়ের মধ্যে কোথায়? দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোনো কোনো অংশে, সব জায়গায় নয়, দক্ষিণ চব্বিশ পরগনার কোনো কোনো অংশে আজ সকাল 8:49 থেকে 9:49-এর মধ্যে হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রপাত হতে পারে এবং 30-40 কিলোমিটার প্রতি ঘন্টায় হালকা থেকে মাঝারি ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোনো কোনো অংশে। তাই এই সময়ের মধ্যে যারা বাইরে থাকবেন তারা প্লিজ একটা সেফ প্লেসে চলে যাবেন, ঘরের মধ্যে থাকার চেষ্টা করবেন, খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না। যদি বা বাইরে বেরোতে হয় তাহলে একটু সেফ কোনো শেল্টারের খুঁজে থাকবেন এই সময়কালের মধ্যে, একটু চেষ্টা করবেন কোথাও সেফ থাকার জন্য। আর যারা বাইকে যাবেন তারা অবশ্যই একটু সাবধানে বাইক চালাবেন, গাড়ি যারা চালাবেন তারা একটু সাবধানে গাড়ি চালাবেন। 8:49 থেকে 9:49 পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনার কোনো কোনো অংশে এই সতর্ক বার্তা রয়েছে। আর তোমাদের আজকে জানিয়েছি যে 1971 সালের আজকের দিনে অস্ট্রেলিয়ার সিডনিতে

0: রয়্যাল হসপিটাল ফর উইমেনে জেরাল্ডিন ব্রডরিক নামে এক মহিলা ননুপ্লেটস বা একসঙ্গে নটি সন্তানের জন্ম দিয়েছিল। এই কথা বলবো আজকের যখন দিনের ডায়েরি খুলব, তখনও তোমরা জানতে পারবে এই ঘটনাটা। একটা সময় কিন্তু আমাদের দেশে বিজ্ঞাপন দেওয়া হতো ছেলেই হোক বা মেয়েই হোক দুটির বেশি কখনো না, কিন্তু পরিবার ভেদে কোনো পরিবারে একটি সন্তান, কোনো পরিবারে দুটি কিংবা তিনটি অথবা চারটি বা তারও বেশি সন্তান, এ তো আকছাড় দেখতে পাই আমাদের পরিবারে বা আশেপাশে। কিন্তু সিঙ্গল চাইল্ড হওয়ার বা এক সন্তান হওয়ার যেমন কিছু সুবিধে আছে তেমন কিছু অসুবিধেও আছে। আবার উল্টো দিকে একাধিক সন্তান হওয়ার যেমন কিছু সুবিধে আছে পাশাপাশি রয়েছে কিছু অসুবিধেও। আচ্ছা, তোমার অভিজ্ঞতা কি বলে বলো তো, এক সন্তান হওয়া ভালো নাকি একাধিক সন্তান হওয়া ভালো? তবে যেখানেই তোমার ভোট পড়ুক, এক সন্তান বা একাধিক সন্তান যেখানেই ভোট পড়ুক না কেন, কেন ভালো বা কেন তুমি সেখানে ভোট দিচ্ছ সেটা জানাতে ভুলো না কিন্তু। 9903653992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ অথবা টেক্সট মেসেজ করো। আমি সোমো কাছি 10টা পর্যন্ত, স্টুডিওর ঘড়ি বলছে 8:19 হয়ে 35 সেকেন্ড। আর আপাতত তোমাদের কানে এই আওয়ারের ফ্ল্যাশব্যাক সং।
1: FM রেনবোতে রেনবো ফ্ল্যাশব্যাক সং, ফ্ল্যাশব্যাক সং।
0: একটা লম্বা গানের পর আসছি আমি সোমক, তোমাদের ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন দেবো আর শোনাবো আমার পছন্দের ভালো ভালো কিছু গান। আশা করি সেই সব গান তোমাদের টাচ করবে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে,
1: নমস্কার কলকাতা,
0: নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
2: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
1: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
4: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
3: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
4: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
5: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
6: শুনছেন নমস্কার কলকাতা,
7: নমস্কার কলকাতা
6: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
7: নমস্কার কলকাতা।
8: তোমরা আমাদের সকাল থেকে প্রচুর ভোট দিচ্ছ, আর সেই ভোট কোন দিকে পড়ছে আমরা একটু দেখে নিই। অম্বিকা কালনা থেকে প্রীতম ধারা বলছে, বর্তমান যুগে ছেলে হোক বা মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। তার কারণ হিসেবে বলতে গেলে এখন সবাই নিউক্লিয়ার ফ্যামিলি হিসেবে বসবাস করে, এর ফলে খরচের ব্যাপারটা একটু মাথায় রাখতে হয়। তাছাড়াও সন্তান দুটিকে তো বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে মানুষ করতে হবে, আর ভবিষ্যতে কোনো একটি সন্তান না দেখলেও আরেকটি অবশ্যই তার পিতামাতাকে দেখবে, এটাই আমার মনে হয়। আর পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে শর্টেস্ট টাইমের মধ্যে ছন্দে ছন্দে লিখে পাঠিয়েছ, জীবনের চলার রাস্তায় সঙ্গী একজন লাগে, বোন ভাই সকলে থাকবে রাগে অনুরাগে, সহযোগিতার হাতটা যেন সকলের থাকে ধরা, খুনসুটি আর দুষ্টুমিতে হৃদয়ে তাদের ভরা, মেঘলা হৃদয়ে তারাই যেন রোদ্দুর এনে দেবে, একে অপরের দুঃখগুলো ভাগ করে তারা নেবে, হৃদয়ে কাননে ফোটাবে তারা কত ফুলের মেলা, আকাশে কেটে যাবে এই ছেলেবেলা। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ওয়ান্ডারফুল মেসেজ। প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা ত্রিপুরা থেকে অনেক দূর থেকে মেসেজ করেছেন, গুড মর্নিং জানিয়েছেন, গুড মর্নিং আমার তরফ থেকেও। আমার মতে তোর মতন কেউ নেই, না তা বলেননি, আমার মতে মিনিমাম দু সন্তান দরকার, একটা গ্রুপ ফ্যামিলি প্ল্যানিংয়ের কারণে পৃথিবী থেকে মুছে যাচ্ছে, একটা গ্রুপ ফ্যামিলি প্ল্যানিংয়ের কারণে পৃথিবী থেকে মুছে যাচ্ছে, আরেকটা গ্রুপ অ্যাভারেজ 6-7 বেবিস জন্ম দিচ্ছে, এই কারণে পৃথিবীর অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা ত্রিপুরা। আমরা কিন্তু কোনো ডিফারেন্সে যাইনি, আমরা জাস্ট ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যে অভিজ্ঞতা বা যে পারসেপশন সেটাই জানতে চেয়েছি, ফলে কে কি করছে আমাদের জানার দরকার নেই, আমরা কি ভাবছি বা কোনটা বেটার বলে মনে করছি সেটা জানানোটাই বেটার। শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে লিখেছ, আমি একা সব খাবার সব ভালোবাসা একাই পাই, বেশ তাই চাই। নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে মেসেজ করেছ, আমার অভিজ্ঞতা দুটি সন্তান ভালো, আমার মা বলেন একটি সন্তান ভালো নয়, বাড়িতে তারা সঙ্গী পায়, লিখেছ কিন্তু পায় না হওয়া উচিত, আবার আমার বন্ধুরা বলে বকাবকি করা যায় না, রাগে কোথায় চলে যাবে খোঁজ খোঁজ, আমরা তো পাঁচ ভাই বোন, সবাই আমরা বন্ধুর মতো, তবে বর্তমানে দুটি ভালো। অর্জুন সিং তামিলনাড়ু থেকে মেসেজ করেছ, আমার চোখে দেখা একটি সন্তানের বাবা মায়ের অনাথ হওয়ার পরবর্তী পরিস্থিতি, খুব একটা বাস্তব কথা অর্জুন বলেছ, যে এক সন্তান যাদের তারা কোনো কারণে যদি সন্তান হারিয়ে ফেলেন তাহলে সারাটা জীবন সত্যি হেলিশ। আবার তুমি লিখছো যে আবার এর বিপরীত দেখেছি, এক সন্তান জীবন শেষ হওয়ার পরেও দ্বিতীয় বা তৃতীয় সন্তান নিয়ে বাবা মা প্রথম সন্তানের চলে যাওয়া ভুলে সুস্থভাবে বেঁচে আছেন, তাই একের বেশিতে সমস্যা নেই, তবে সেটা অতিরিক্ত না। অর্জুন সিং ফ্রম তামিলনাড়ু। আমি কিন্তু তোমার প্রত্যেকটা লজিককে ভীষণ লজিক্যাল মনে করছি, থ্যাংক ইউ সো মাচ ফর দিস ওয়ান্ডারফুল মেসেজ। আরও অনেক মেসেজ জমে আছে, আর তার আগে আরও একবার তোমাদের মনে করিয়ে দিই 8টা বেজে পঞ্চাশ মিনিট থেকে 9:49 মধ্যে কোনো একটা সময় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোনো কোনো অংশে হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, বজ্রপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোনো কোনো অংশে 8:49 থেকে 9:49 কোনো একটা সময়। তাই এই সময় তোমরা একটু সেফ থাকার চেষ্টা করো, খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোই ভালো। 8:33 হয়ে 52 সেকেন্ড, এবার তোমরা ভাবো এখনও কিন্তু তোমাদের হাতে সময় আছে, যদি কোথাও বাইরে বেরিয়ে থাকো, খোলা আকাশের নিচে থাকো, তাহলে একটু তাড়াতাড়ি তোমার ডেস্টিনেশনে পৌঁছে যাওয়ার চেষ্টা করো, অথবা সেফ কোনো শেল্টারের নিচে আশ্রয় নাও। আপাতত নিউ টিউন
9: FM রেনবোতে, রেনবো নিউ টিউন, রেনবো নিউ টিউন।

0: কোথায় পাবি রে মাতাল আগুন রাঙা আগুন মেশায় আবি রে লুকো চুরির এমন খেলা কোথায় পাবি রে।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: লালবাজার ট্রাফিক কন্ট্রোলে আমরা কথা বলেছিলাম, আমি কথা বলেছিলাম একটু আগেই, এবং অফিসার ইনচার্জ যিনি ছিলেন, যিনি ফোনটা ধরলেন, তিনি বললেন যে আজকে কলকাতা শহরে অ্যাসাজ কোনো মিটিং মিছিল নেই, রাস্তা পরিষ্কার আছে, সব কিছুই উইদিন কন্ট্রোল। তবে আমি পার্সোনালি বলবো, যারা রাস্তা পার হবে তারা প্লিজ চেষ্টা করবে ওই জেব্রা ক্রসিংটাকে ফলো করার জন্য। আর যারা বাইক চালাবে তারা পিলিয়ন রাইডার যদি থাকে, এবং তুমি অবশ্যই হেলমেট পরবে।

তোমাদের মেসেজ আসছে, প্রচুর মেসেজ জমে আছে 9903659992 তে। আসুক সেই সব মেসেজ, পড়বো আমি। রেগুলার সেগমেন্ট যা যা থাকে তার মধ্যে তো সব কিছু থাকবেই, আর সাথে থাকবে তোমাদের প্রাণ ভালো করা, মন ভালো করা বেশ কিছু গান, যেগুলো আমি সিলেক্ট করে রেখেছি তোমাদের জন্য।

0: মেকপিয়ন বার্তা দিয়েছে দেশের মধ্যে বর্ষা ঢুকে গেছে।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
0: আর তোমাদের প্রচুর বার্তা জমে আছে। এই মুহূর্তে একটা বার্তা পড়ে দিই। শাউন পাঠিয়েছো বারাসাত থেকে, তুমি একেবারে পুরো নাম্বার করে পাঠিয়েছো, 1 2 3 4 করে। সিঙ্গেল চাইল্ড হওয়ার সুবিধে লিখেছো নাম্বার 1, ভাই বোনের মধ্যে মনের মিল না থাকলে সারাক্ষণ ঝামেলা লেগেই থাকে। নাম্বার 2, কোনো কিছু একা একা এনজয় করা যায় না।

0: আর নাম্বার থ্রি লিখেছে, অনেক সময় সম্পত্তিগত ঝামেলা লাগে, ঠিক যেটা পরবর্তীকালে অনেক বড় আকার নিতেও দেখেছি। সেক্ষেত্রে বাবা মায়েরাও দ্বিধাগ্রস্ত হয়ে যায় এই ভেবে যে তারা কোন পক্ষ নেবে, এরকম একটা পার্টিনেন্ট একটা পয়েন্ট। আর ভাই বোন থাকার সুবিধে, মানে মোর দ্যান ওয়ান, সেটা তুমি লিখেছো যে একের বেশি থাকার সুবিধে, কোনো কিছু করার সময় একা একা করার থেকে সঙ্গে কেউ থাকলে কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, রাইট? একটা মস্তিষ্কের, নাম্বার টু, একটা মস্তিষ্কের বদলে একাধিক মস্তিষ্ক থাকার কারণে নতুন নতুন আইডিয়া বেরিয়ে আসে। নাম্বার থ্রি, এমন অনেক কথা থাকে যেগুলো ভাই বোন বাদে অন্য কারোর সাথে শেয়ার করা যায় না, ভাই বোন থাকলে সেই কথাগুলো শেয়ার করার মতো একজনকে পাওয়া যায়। অ্যান্ড ফাইনালি নাম্বার ফোর, অনেক সময় বোনের কোনো বান্ধবীর সাথে দাদার বা দাদার কোনো বন্ধুর সাথে বোনের ভালোবাসার সম্পর্ক গড়ে উঠতে দেখেছি এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেটা একটা ভালো পরিণতি পায়। লাস্ট ওয়ান ওয়াজ জাস্ট ইউনিক, শাওন ফ্রম বারাসাত। তবে হ্যাঁ, আমি দুইয়ের বেশি সন্তান কখনোই সমর্থন করি না, কারণ সেক্ষেত্রে বাবা মায়ের উপর সকলকে মানুষ করার কারণে আর্থিক চাপ আসতে পারে, আবার সন্তানদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব বেড়ে গেলে সেটাও চাপের ব্যাপার হয়ে যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর মেসেজ। সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে মেসেজ করেছেন, ভেরি গুড মর্নিং সোমক, ভেরি গুড মর্নিং, ভেরি নাইস টপিক। আমার মতে একটি সন্তান যথেষ্ট, কারণ তাকে ঠিকভাবে মানুষ করবার একটা সুযোগ থাকে সেক্ষেত্রে একটি সন্তান হলে। সোমনাথ ঘোষ ফ্রম দমদম ক্যান্টনমেন্ট। মিতালি সামন্ত হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে শুভ সকাল জানিয়েছেন, আমার মনে হয় একটি সন্তানের থেকে দুটি বা তিনটি সন্তান ভালো, কারণ একটি সন্তান হলে যে সম্পর্কগুলো আমাদের মধ্যে রয়েছে, মাসি পিসি জেঠু কাকু দাদা ভাই, এইসব সম্পর্কগুলো সব হারিয়ে যাবে। একটা সন্তান লিখেছেন, যাই হোক হোয়াট এভার, একটি সন্তান হলে তাছাড়া আমাদের কিছু কিছু রীতি রেওয়াজ রয়েছে, যেমন ভাই ফোঁটা, রাখি বন্ধন, দিদি বোন না থাকলে, ভাই না থাকলে এগুলো তো বন্ধ হয়ে যাবে। ঠিক ঠিক ঠিক, এটা কিন্তু একটা দারুণ পয়েন্ট আপনি তুলে ধরেছেন। সেজন্য আমি একটি সন্তানের পক্ষে কখনোই নয়, দুটি বা তিনটি সন্তান ঠিক আছে। মিতালি সামন্ত হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে দুর্দান্ত একটা সাইড আপনি তুলে এনেছেন, যেটা কিন্তু এখনও পর্যন্ত আমি কোনো মেসেজে পাইনি। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে মেসেজ করেছেন, গুড মর্নিং জানিয়েছেন, প্রথমে কেউ এক সন্তান নিয়ে সুখী, কেউ আবার বড় পরিবারে আনন্দ খুঁজে পায়, তাই কোনটি ভালো সেটা পরিবারের পরিস্থিতি আর সামর্থ্যের উপর নির্ভর করে, তবে আমার মতে পরিবারে একটি বা দুটি সন্তান ভালো। রজত বিশ্বাস বানপুর নদিয়া, ঠিক সব কিছুই নির্ভর করে পরিবেশ পরিস্থিতির উপর, তবে তোমার মত কি সেটাই জানাচ্ছ, তোমরা খুব ভালো লাগছে, তোমাদের মেসেজগুলো খুব ভালো লাগছে। 8:46 হয়ে 46 সেকেন্ড এই মুহূর্তে স্টুডিওর ঘড়ি বলছে, তোমরা শুনছো নমস্কার কলকাতা উইথ সোমক অন স্যাটারডে।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
1: উল্টে ফেলেছি আজকে দিনের ডায়েরি। আজ 13 জুন, অতীতে বিভিন্ন সময় বিভিন্ন বছরে এই 13 জুন তারিখ স্বর্ণাক্ষরে লেখা আছে, বিশেষ কোনো কারণে সেই সব দিনগুলো রেড লেটার ডে। তবে তার আগে বলি যে আজ এত এত ইভেন্টস হয়েছে অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন বছরে, তাই দিনের ডায়েরিতে দুভাগে ভাগ করে বলবো তোমাদের। প্রথমেই বলি 1525 সালের 13 জুনের কথা। 42 বছর বয়সী মার্টিন লুথার রোমান ক্যাথলিক চার্চের নিয়ম ভেঙে বিয়ে করেছিলেন 26 বছর বয়সী প্রাক্তন নান ক্যাথরিন ভন বড়াকে 1525 সালের 13 জুন তারিখে। এছাড়া রবার্ট ক্লাইভ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মুর্শিদাবাদ অভিমুখে যুদ্ধ অভিযান শুরু করেছিলেন, আর এই অভিযানই পরে পলাশী যুদ্ধের পটভূমি তৈরি করে দিয়েছিল 1757 সালের 13 জুন তারিখে। কলকাতায় দেবেন্দ্রনাথ ঠাকুর স্থাপিত তত্ত্ববোধিনী সভার উদ্যোগে তত্ত্ববোধিনী পাঠশালা প্রতিষ্ঠিত হয়েছিল 1840 সালের 13 জুন তারিখে। আর 13 জুন 1857 সংবাদপত্রের ওপর নিয়ন্ত্রণ কায়েম করার উদ্দেশ্যে দ্য লেজিসলেটিভ কাউন্সিল অফ ইন্ডিয়া সংবাদপত্র আইন চালু করেছিল। এবার চলে আসি 1878 সালের 13 জুন তারিখে। জার্মান চ্যান্সেলর অটো ভন বিসমার্কের পৌরোহিত্যে ইউরোপের মুখ্য রাষ্ট্রপ্রধানদের নিয়ে বার্লিন কংগ্রেসের সূচনা হয়েছিল আজকেরই দিনে। এছাড়া চীনের বেইজিংয়ে বক্সার বিদ্রোহ

শুরু হয়েছিল 1900 সালের 13 জুন তারিখে। তারপরে বলি, জার্মানি প্রথমবারের মতো ব্রিটেনকে লক্ষ্য করে V-1 নামের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্রুইজ মিসাইল নিক্ষেপ করেছিল বা ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছিল 1944 সালের 13 জুন তারিখে। আজকের দিনের ডায়েরিতে দেখছি আরও অনেকগুলো এন্ট্রি রয়েছে, আরও অনেক ঘটনা ঘটে গেছে, তবে সেগুলো অবশ্যই বলবো, কিন্তু তার জন্য অপেক্ষা করো আজকের শনিবারের নমস্কার কলকাতা। আরও 1 ঘন্টা 5 মিনিট তোমাদের সঙ্গে হয়ে আছি আমি, সোমক।

0: কলকাতা 107 এফএম রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: হাওয়া অফিসের হালচাল,
2: হালচাল। জেনারেলি ক্লাউডি স্কাই, মূলত মেঘাচ্ছন্ন আকাশ, হালকা বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো অংশে। দিনের সবচেয়ে বেশি তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সবচেয়ে কম 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি সেলসিয়াস কম। আর সবচেয়ে কম তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি ছিল 94%, সবচেয়ে কম ছিল 62%। বৃষ্টি একেবারে হয়নি। আর যারা সমুদ্রে মাছ ধরতে যেতে চান, তারা নির্বিঘ্নে নির্ভাবনায় মাছ ধরতে যেতে পারেন, কোনো সতর্কবার্তা নেই।
3: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 6 দিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফর শুরু করবেন। ইউরোপে দুই দেশের সঙ্গে ভারতের অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যেই এই সফর। সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী আগামীকাল নিসে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন, উদ্বোধন করবেন ভারত ইনোভেটসের। সফরের দ্বিতীয় পর্বে তিনি যাবেন স্লোভাকিয়া। বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্কর ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় 3 ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ঘটনার 3 দিন পর তিনি গতকাল মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন। বাণিজ্যিক জাহাজের ওপর এ ধরনের আক্রমণ কখনোই ন্যায়সঙ্গত নয় এবং ভারত তা নেবে না বলে স্পষ্ট জানান তিনি। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আজ ভোর রাতে পৌঁছেছে শালবনী থানার পুলিশ। রাজ্য ও কলকাতা পুলিশের পাশাপাশি বাড়ি ঘিরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘক্ষণ ঢাকাঢাকির পর পুলিশের একটি দল ভেতরে ঢোকেন। কেন এবং কোন মামলায় এই তৎপরতা তা এখনও স্পষ্ট নয়। নদিয়ার দিগনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য উপানন্দ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে তোলাবাজি এবং নাম সংকীর্তন অনুষ্ঠানের আর্থিক হিসেবের গড়মিল সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে তাকে ধরা হয়েছে। পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসেস প্রাথমিক পরীক্ষার জন্য আগামীকাল পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত মেট্রো পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ব্লু লাইনের নির্ধারিত 152টি পরিবর্তে মোট 156টি ট্রেন চলবে। সকাল 8টা থেকে 9টা পর্যন্ত আপডাউন উভয় দিকেই 30 মিনিট অন্তর পরিষেবা পাওয়া যাবে। ফিফা ফুটবল বিশ্বকাপে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে গ্রুপ ডির ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের বিরুদ্ধে 4-1 গোল দিয়ে অভিযান শুরু করেছে। প্রথমার্ধেই 3-0 গোলে এগিয়ে ছিল আয়োজক দেশ। ম্যাচের 7 মিনিটেই প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়ার আত্মঘাতী গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর জোড়া গোল করে ব্যবধান বাড়ান মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগুন। অন্য গোলটি করেন জিওভানি রেইনার। ভারতীয় আবহাওয়া দপ্তর আসাম মেঘালয়ে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ভারী বৃষ্টি হবে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গেও। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।
4: অনের রেডিও শুনছ 107 এফএম রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
0: 107 এফএম রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
1: গান মিলান্তি, গান মিলান্তি।
2: জাস্ট 9টা বেজে 3 মিনিট, ফাইনাল আওয়ারে ঢুকে পড়লাম। ফাইনালি আমি সমক শনিবারের নমস্কার কলকাতায় আছি। আর আজকের লাস্ট তোমাদের পছন্দের গান মিলান্তির গানের রিকোয়েস্ট পাঠিয়েছো রিঙ্কু সাঁপুই আর ঈশানি সাঁপুই ফ্রম বাউরিয়া। শুনতে চেয়েছো এই গানটা তোমাদের জন্য, আর বাকি সকলের জন্য রইল তোমাদের এই রিকোয়েস্ট সং ফ্রম সমক।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: আজকে কিন্তু প্রচুর মেসেজ আসছে তোমাদের কাছ থেকে, যেমন দীপক কুমার তুং গ্রাম বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে মেসেজ করেছেন, গুড মর্নিং জানিয়েছেন। আমার সমস্ত শ্রোতা বন্ধুদের একরাশ গরমের ঠান্ডা সিক্ত ভালোবাসা জানালাম। আমার মনে হয় একটি নয় দুটি সন্তান ভালো, তবে একটি ছেলে একটি মেয়ে হলে আরও ভালো, কারণ একটি সন্তান হলে তার খেলার সঙ্গী বা কোনো কিছু শেয়ার করার সঙ্গী থাকে না, কিন্তু দুটি সন্তান হলে ভাই বোনের মধ্যে বা ভাই ভাইয়ের মধ্যে বা বোন বোনের মধ্যে কোনো কিছু শেয়ার করতে সুবিধে হয়। আমার যেমন প্রথম ছেলে সৌমিক 23+, আর তারপর দুটি মেয়ে যমজ সৌম্যশ্রী আর শঙ্খশ্রী 13+। আমি কিন্তু তিনজনকেই সবসময় বলি দাদার মতো থাকবে, বোনেরা বোনেদের মতো থাকবে, কিন্তু সুখ দুঃখের কথা বা পড়াশোনার ব্যাপারে দাদা সবসময় পরামর্শ দেবে, বা বোনেদের কিছু জানা থাকলে বোনেরা দাদার কাছে জানবে। আমার ছেলে বা মেয়ে কেউ কিন্তু আমার কথার অবাধ্য হয় না। সব শেষ কথা হলো,

0: ছেলে বা মেয়ে মানুষ হয় বাবা মায়ের উপর নির্ভর করে। বাবা মা যেমন শিক্ষা দেবে তেমন তারা শিখবে, বাবা মা যেমনভাবে মানুষ করবে তারা সেইভাবেই মানুষ হবে। দীপক কুমার তুং, গ্রাম বেলপুকুর, তুংপাড়া, শ্যামপুর, হাওড়া। খুব ভালো লাগলো মেসেজ পেয়ে। মাধাই দাস বহুরু ঘোষপাড়া থেকে মেসেজ করেছেন, শুভ সকাল জানিয়েছেন কলকাতায়। নমস্কার কলকাতায়, রোগ সম্পর্কে যে আলোচনা করলে, মানে ইন্টারন্যাশনাল অ্যালবিনিজম অ্যাওয়ারনেস ডে নিয়ে আমি দু চার কথা বলেছি, সেটা নিয়ে বলছো যে আমাদের কোনো ধারণা ছিল না, সচেতন হবার সুযোগ করে দিলে। আর বিষয় বলি, একটি সন্তান ঠিক নয়, কারণ যেমন একটি পয়সা কোনো কারণে যদি হারিয়ে যায়, পকেট ফাঁকা হয়ে যায়, তেমনি একটি সন্তান হারিয়ে গেলে আফসোসের শেষ থাকবে না। একাধিক সন্তান, তবে তিনের বেশি কখনোই নয়। সমাজের প্রয়োজন, পরিবারের প্রয়োজন, দুটি সন্তান থাকা ভালো। তাতে সুবিধে হলো দুটি বাচ্চা থাকলে একে অপরের খেলার সঙ্গী হবে। একবার তিনটে বললেন, একবার দুটো, আমি কনফিউজড। একা থাকলে সেই সুযোগটা থাকবে না, আর একটি বাচ্চা নীতিতে চললে এক সময় মানুষ বিরল প্রজাতির প্রাণী হয়ে যাবে। আর বাকিটা আর অ্যাসাজ বলছি না। মাধাই দাস বহুরু ঘোষপাড়া থেকে মেসেজ করেছেন। ছোট্ট একটা মেসেজ পেয়েছি, সাবজেক্টে বলি, এক সন্তানই ভালো, বিকজ বাবা মা সব দায়িত্ব পালন করতে পারবে। আমরা দু ভাই এক বোন, কোনোদিনও আমায় প্যারেন্ট এসেনশিয়াল নিডস ফিল করেনি। পাপিয়া ফ্রম শিয়ালদা, মাই গড, তুমি বলছো যে আমরা দু ভাই এক বোন কোনোদিনও আমায় প্যারেন্ট এসেনশিয়াল নিডস ফিল করেনি। দ্যাটস রিয়েলি আনফর্চুনেট। পাপিয়া, শিয়ালদা থেকে মেসেজ করেছো, যদিও এটা হওয়াটা একদমই উচিত নয়। হোয়াট এভার কী কারণ, আমি তার মধ্যে আর ঢুকছি না, এটা তোমার পার্সোনাল ম্যাটার, কিন্তু তুমি শেয়ার করেছো তোমার দুঃখের কথাটা। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর মেসেজ। অ্যান্ডি কলকাতায় S61 থেকে, আমার মতে আজকের দিনে সন্তান বড় করতে অনেক অনেক কি লিখেছে আমি ঠিক বুঝতে পারছি না, প্লিজ যখন মেসেজ করবে একটু ওয়ার্ডগুলো যেগুলো ফর্ম করবে একটু দেখে নিও কি লিখছো, কিছু একটা হয় আর কি। কিন্তু যদিও আমার মতে দুটি সন্তান থাকলে ভালো, সন্তানকে মানুষের মতো মানুষ করা উচিত। একজন সন্তান সব কিছু পেয়ে মানুষ হয় ঠিক, তার চাহিদা বেশি, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লিখেছো, কিন্তু সব কথা বোঝা যাচ্ছে না। অ্যান্ডি কলকাতা 61, প্লিজ পরের বার যখন লিখবে একটু মাথায় রেখো যে লাইফ পড়া একজনের পক্ষে এটা ইটস বিকামিং টু টাফ ফর মি। অতএব একটু এরপরে যখন মেসেজ করবে একটু বুঝে লিখো যে কী লিখছো, যাতে তুমি পড়তে পারো তাহলে আমিও পড়তে পারবো। মফিজুল খান ফ্রম নন্দীগ্রাম, খুব ছোট্ট মেসেজ লিখেছো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা মেসেজ পাঠিয়েছো। গুড মর্নিং জানিয়েছো, প্রথমে তোমাকেও গুড মর্নিং জানাই। পৃথিবীর উপর যে বিপুল জনসংখ্যার একটা চাপ, এর ওপর ভিত্তি করে পৃথিবী নিজেই একমাত্র সন্তানে ভোট করেছে, আমি তো সামান্য একজন কেউ। মফিজুল খান নন্দীগ্রাম, কিন্তু তুমি সামান্য একজন কেউ বললেও আমি তোমার মেসেজকে বেশ গুরুত্ব দিয়ে পড়ি, এই কারণে, কারণ তোমার প্রত্যেকটা মেসেজ যতই ছোট হোক, ওই পরমাণুর মতন, পারমাণবিক বোমা বললাম না, পরমাণুর মতন, তার কিন্তু অদ্ভুত একটা কি বলবো, মানে বহু দূর থেকে সেটা ভেসে এলেও সেটার ব্যাপ্তি কিন্তু অনেক দূরে ছড়িয়ে যায়। তাই তোমার মেসেজগুলো বেশ ভালো লাগে, তার মানে এই নয় যে বাকিদের মেসেজ আমার ভালো লাগে না, একদমই বলছি না, এটা কেউ প্লিজ মনে করো না। কিন্তু কোনো কোনো মেসেজ দেখবে তোমরা নিজেরাও এনজয় করবে, লাইক মফিজুল খান। 9:12 হয়ে 37 সেকেন্ড, প্লিজ কেউ মিসড কল দিও না, এটা অনেকেই করছো, কারণ তাহলে আমাদের পক্ষে একটু অসুবিধা হয়। আমরা জানাবো বাজারে সোনা রূপো আর তেলের দাম কেমন চলছে, মানে সোনা রূপো আর তেল এবং গ্যাসের দাম কেমন চলছে। জানোই সেটা অলরেডি, যারা গ্যাস স্টেশনে গিয়ে গ্যাস ভরছো, বা গ্যাস বলতে মানে আমেরিকায় যেটা গ্যাস বলা হয়, আমাদের এখানে পেট্রোল বা ডিজেল, হোয়াট এভার, তো সেটা যারা ভরছো তারা জানো যে পেট্রোলের দর কত, ডিজেলের দর কত। কিন্তু তাও যারা জানো না তাদের জন্য জানিয়ে দেবো, আর সোনা রূপোর দর তো জানতেই হবে। তবে তার আগে Flashback song.
1: FM Rainbow Flashback song.

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: অবাক হয়ে ভাবছো নাকি যে আবার দিনের ডায়েরি করতে গেল? আমি বলেছিলাম যে দুটো হাফে দেব, কারণ প্রচুর ঘটনা ঘটে গেছে, প্রচুর ইভেন্টস হয়েছে এই 13 জুন তারিখকে ঘিরে। তাই আরও একবার দিনের ডায়েরি খুলে ফেললাম, দেখলাম আরও অনেক ঘটনা রয়েছে তোমাদের সাথে শেয়ার করি। 13 জুন আজ, কিন্তু 1956 13 জুন এই তারিখে সবশেষ ব্রিটিশ সেনাদল সুয়েজ ক্যানাল বেস ত্যাগ করেছিল। আর অস্ট্রেলিয়ার সিডনিতে রয়্যাল হসপিটাল ফর উইমেনে জেরাল্ডিন ব্রডরিক নামে এক মহিলা একসঙ্গে 9টি বা ননোপ্লেস যাকে বলে সন্তানের জন্ম দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 5টি ছেলে আর 4টি মেয়ের সবাই মাত্র 6 দিনের মধ্যে মারা গিয়েছিল অপুষ্টিতে ভুগে 1971 সালে 13 জুন। পরের বছর না, ঠিক পরের বছর নয়, 3 বছর পরে 1974 সালের 13 জুন ইয়েমেনে লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আল হামদির নেতৃত্বে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছিল। 1978 সালের 13 জুন লেবানন থেকে ইসরায়েল তার সেনা প্রত্যাহার করে নিয়েছিল। আর 1982 সালে সৌদি বাদশাহ খালেদের মৃত্যু হলে যুবরাজ ফাহাদ সিংহাসনে আরোহণ করেছিলেন 13 জুন তারিখে। কিম ক্যাম্পবেল কানাডার প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন 1993 সালের 13 জুন তারিখে। আর সবশেষে বলবো, যুক্তরাষ্ট্র 1972 সালে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ট্রিটি বা চুক্তি প্রত্যাহার করে নিয়েছিল 2002 সালের 13 জুন তারিখে। 9:20 হয়ে 54 সেকেন্ড, আমি সমক আছি আরও 40 মিনিট, এই 39 মিনিট তোমাদের সঙ্গী হয়ে আজকের শনিবারের নমস্কার কলকাতায়। আপাতত নিউ টিউন নিয়ে
0: FM Rainbow Day, Rainbow New Tune, Rainbow New Tune, Rainbow

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: প্রচুর মেসেজ ঢুকছে আজকে এই মুহূর্তে, আরও কয়েকটা মেসেজ পড়ে দিই। লালমোহন মাঝি জালালশি বৌবাজার হাওড়া থেকে মেসেজ করেছেন, আমরা পাঁচ ভাই দুই বোন, সাত ভাই চম্পা না হলো না, পাঁচ ভাই দু বোন, এতগুলো ভাই বোন, অসুবিধে হলো যে জমি বাসস্থান এইসবের খুব অসুবিধে জানো তো, যা আমরা সকল ভাই এবং বোনেরদের হয়তো বিয়ে হয়ে গেছে, তাই ভাই বলেছেন হাড়ে হাড়ে টির পাচ্ছি। আর সুবিধে হলো বাড়ির কোনো উন্নয়ন করতে সকলে মিলে সেটা একসাথে করি, মানে একতাই বল, একা করতে হয় না সেসব জিনিস, ছেলে মেয়ে মানুষ করতে অসুবিধে একদম হয় না সবাই থাকাতে, আর পাড়ার কোনো ঝামেলা হলে বা প্রতিবেশীদের সাথে কোনো ঝামেলা হলে আমাদের সাথে কেউ লাগতে আসে না, কারণ সকলেই জানে একের লাঠি পাঁচের বোঝা, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই মিসআন্ডারস্ট্যান্ড। বিশেষ দ্রষ্টব্য করে লিখেছো, আমরা অন্যায় করি না তেমন অন্যায় সহ্য করি না। আর মৌসুমি ঘোষ কসবা থেকে মেসেজ করেছেন, গুড মর্নিং ভাই, খুব মজার বাট খুব ইম্পর্টেন্ট টপিক দিলে আজ, সন্তান একটাই হোক বা দুটি তারা যেন ভালোভাবে মানুষ হয়। ঠিক, ডক্টররা সব সময় অ্যাডভাইস দেন দুটি সন্তান খুব ভালো, আই থিঙ্ক সন্তানের আপব্রিঙ্গিংটা মোস্ট ইম্পর্টেন্ট। মৌসুমি ঘোষ কসবা, রাইট ইউ আর, একদমই তাই, সন্তানের আপব্রিঙ্গিংটা খুবই ভালো, মানে হওয়া উচিত, কারণ ওটাই আলটিমেটলি প্রয়োজন হয়। শ্যামলেন্দু দত্ত বেহালা থেকে খুব দুর্দান্ত একটা মেসেজ পাঠিয়েছেন, ছোট্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট লিখেছেন, আমার মতে দুটি সন্তান আইডিয়াল, কারণ একটি সন্তান লোনলি ফিল করে, অন্যদিকে পৃথিবীর সম্পদ সীমিত, সেক্ষেত্রে জনবিস্ফোরণ হলে বিপদ আসন্ন। শ্যামলেন্দু দত্ত বেহালা কলকাতা, সত্যি তাই, এটা একটা বিষয় যেটা আমাদের সবসময় ভাবতে হয়, জল যেভাবে কমছে, খাবার জল এবং খাদ্য যেভাবে কমছে, বিশেষ করে পানীয় জল, সেটা কিন্তু রিয়েলি অ্যালার্মিং। গুড মর্নিং দাদা, আমার মত হলো তিনটি সন্তান বেস্ট, আবার বেটার লিখেছ, হোয়াট এভার বেটার অর বেস্ট। লেক গার্ডেন্স থেকে স্বপন ভট্টাচার্য, আচ্ছা আপনি লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর মেসেজ। চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে মেসেজ করেছেন, সুপ্রভাত জানিয়েছেন, একটি বা দুটি উচ্চশিক্ষিত হলে বাড়ি ছেড়ে বাইরে চাকরি করছে বা বাবা মাকে ছেড়ে আলাদা বাড়ি করে থাকছে, আর অল্প শিক্ষিত হলে বাইরে গিয়ে অন্য কোনো জেলায় বা অন্য কোনো জায়গায় গিয়ে কাজ করতে যাচ্ছে, তাই বাবা মায়ের কপালে কষ্ট থেকেই যাচ্ছে। চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া, এটা বোধ হয় আপনার পার্সোনাল কোনো

0: ফিলিং থেকে আপনি শেয়ার করেছেন ব্যাপারটা, হোয়াট এভার, এটা কিন্তু হয়, অনেক ক্ষেত্রেই হয়, ব্যাপারটা খুব একটা ভুল নয়, কিন্তু এরকম জিনিস কখনোই কাম্য নয়। কিন্তু কাম্য এই মুহূর্তে তিনটে গান শোনানো, ব্যাক টু ব্যাক তিন একে তিন গানের হ্যাট্রিকে, কারণ আজ দিশা পাটানির জন্মদিন। বলেছি দিশা পাটানির আজকে শুভ জন্মদিন, তাই তার জন্মদিন আমরা সেলিব্রেট করছি থ্রু তিন একে তিন গানের হ্যাট্রিক।
1: FM Rainbow তে তিন

0: फिल्मों के क्लाइमैक्स।
1: FM Rainbow ते तीने के तीन, तीने के तीन गानेर हैट्रिक, गानेर हैट्रिक। सुनछेन नमस्कार कोलकाता,
2: नमस्कार कोलकाता
1: 107 FM Rainbow ते नमस्कार कोलकाता,
2: नमस्कार कोलकाता।
3: গড়িয়া বোসপাড়া কলকাতা চুটাশি থেকে মানিকলাল রায় একটা দারুণ মেসেজ করেছেন। এই প্রথম বোধহয় আপনার মেসেজ পেলাম, খুব ভালো মেসেজ। সন্তান দুটি হলে সবচেয়ে ভালো আমার মতে, একজন হলে ভাগ দেওয়ার মানসিকতা খুব একটা থাকে না। এমন অনেক ফ্যামিলি আছে যেখানে 5 থেকে 6 জন সন্তানের মধ্যেও খুব ভালো মিলমিশ থাকে। সবচেয়ে বড় কথা হলো ছোট থেকে বাবা মায়ের শিক্ষা, এবং সেটা পুঁথিগত কিন্তু নয়, থাকতে হবে সন্তানদের প্রতি। তবেই একটি বা 5 বা 6টি কোনো কিছুতেই যায় আসে না। মানিকলাল রায় গড়িয়া বোসপাড়া কলকাতা 84 থেকে এই ছোট্ট কিন্তু দারুণ একটা দুর্দান্ত একটা মেসেজ পাঠিয়েছেন। সোমেন যাদবপুর থেকে মেসেজ করেছো, শুভ সকাল সুমক, তোমার সুমিষ্ট কণ্ঠে ভোরের বার্তাগুলো শুনতে দারুণ লাগে, থ্যাংক ইউ সো মাচ, এই দিনটার জন্য অপেক্ষাতে থাকি। দেখো, সন্তান একটা হোক বা দুটো, উভয়ই যেন সুস্থ আর হেলদি থাকে। এক সন্তান হলে সে অনেক সময় একাকিত্ব বোধ করে আর সবসময় চাপ তার ওপর পড়ে, যদিও বাবা মায়ের আর্থিক চাপ কিছুটা লাঘব হয়, তাহলেও দুটি বা তার বেশি সন্তান হলে একাকিত্ব অনেকটাই কমে। ছোটবেলায় খেলার সাথী, ঝগড়ার সাথী পাওয়া যায়, বাড়িতে ভালো মন্দ কিছু হলে তার স্বাদ সবাই মিলে ভাগাভাগি করে আস্বাদন করতে পারি, কিছু ম্যানার্স শিখতে পারি। আর মা বাবা বৃদ্ধ হলে দেখাশোনার দায়িত্ব একার কাঁধে পড়ে না, একাকিত্ব বোধ কমে আর ভরসার কাঁধ একটা পাওয়া যায়। এটা দেখো সমক, আমার ওপিনিয়ন, এর উল্টোটাও হতে পারে, এগুলো যার যার বিবেকের ওপর নির্ভর করে। সোমেন ফ্রম যাদবপুর, একদমই তাই, যার যার বিবেকের ওপর নির্ভর করে। আরও একটা মেসেজ পড়ে দিই, কারণ অনেকগুলো মেসেজ জমে আছে। শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে মেসেজ করেছেন, যথারীতি ছন্দে লিখেছেন, হাম দো হামারা দো, সব মিলিয়ে আমরা 4, হাম দো হামারা দো সব মিলিয়ে আমরা 4, দুটি সন্তান লয়ে একটি সুখের সংসার, মনের মতো মানুষ করতে এক সন্তান ঠিক, কিন্তু তাকে সঙ্গ দেবার জন্য চাই একাধিক, হইচই খুনসুটিতে ওরা দুইজন, মাতিয়ে রাখবে বাড়ি হোক না ভাই বোন, রাখি বন্ধন ভাই ফোঁটা, কত না অনুষ্ঠানে মাতা মাতি হাসি খুশি হাজার কলতানে, ওদের সঠিকভাবে করলে মানুষ আগামী ভবিষ্যতে সম্পত্তি লয়ে লাঠালাঠি হবে না কোনো মতে। আমার মতে একটি নয়, চাই দুটি সন্তান, হাম দো হামারা দো, এই হোক স্লোগান। শঙ্কর

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: প্রাইস ট্যাগ মার্কেটে কার দর কত দূর? প্রাইস ট্যাগ
2: প্রথমে সোনার দাম। হলমার্ক সোনার গয়না 22 ক্যারেট 10 গ্রামের 1 গ্রামের দাম 180 টাকা কমে হয়েছে 13,920 টাকা, আর 10 গ্রামের দাম 1,800 টাকা কমে হয়েছে 1,39,200 টাকা। হলমার্ক সোনার গয়না। আর খুচরো পাকা সোনা 24 ক্যারেট 10 গ্রামের 1 গ্রামের দাম 190 টাকা কমে হয়েছে 14,645 টাকা, আর 10 গ্রামের দাম অটোমেটিক্যালি ইনটু 10 করলে 1900 টাকা কমে হয়েছে।

আছে 146,450 টাকা। পাকা সোনার বার 24 ক্যারেট 10 গ্রামের 1 গ্রামের দাম 190 টাকা কমেছে, কমে হয়েছে 14,575 টাকা। আর 10 গ্রামের দাম 1,900 টাকা, কমে হয়েছে 145,750 টাকা। এটা গেল সোনার দাম। এবার রূপোর দাম আর জ্বালানির দামটাও একটু দেখার চেষ্টা করব। রূপোর দাম মোটামুটি আবার বেড়েছে, খুচরো রূপো 100 গ্রামের দাম 580 টাকা বেড়েছে, হয়েছে 24,200 টাকা। আর 1 কেজির দাম 5,800 টাকা বেড়ে হয়েছে 242,000 টাকা। রূপোর বাট 100 গ্রামের দাম 580 টাকা বেড়েছে, হয়েছে 24,190 টাকা। 1 কেজির দাম 5,800 টাকা বেড়ে হয়েছে 241,900 টাকা। এটা কিন্তু গতকালের, মানে আজকের, গতকালের বলবো না, মানে 13ই জুন শনিবার আজকে, আজকের দামের হিসেবে বলছি যে আজকে মোটামুটি কী দাম রয়েছে। এবার জ্বালানির দাম তোমরা মোটামুটি জানো, যারা রেগুলার বাইক চালাও বা চার চাকা চালাও তাও বলে দিই। পেট্রোলের 1 লিটারের দাম 113.47 টাকা, গতকালের হিসেবটা বললাম। ডিজেলের দাম 1 লিটারের দাম 99.82 টাকা, প্রায় 100 ছুঁই ছুঁই। আর রান্নার গ্যাসের 14.2 কেজির দাম 968 টাকা। আপাতত স্টুডিওর ঘড়ি বলছে 9:50 হয়ে 51 সেকেন্ড। তোমাদের লাস্ট কয়েকটা মেসেজ পড়ব। আমি সোমক, স্টে টিউনড টু 107 FM রেইনবো। শনিবারের নমস্কার কলকাতায়, আমি সোমক আছি আর 9 মিনিট।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: অনেক মেসেজ জমে আছে, সবগুলো হয়তো পড়তে পারবো না, চেষ্টা করব সবগুলো পড়ার। নদিয়ার শান্তিপুর থেকে বাবুল মেসেজ করেছেন, আমার মায়েরা ছ বোন পাঁচ ভাই, মায়ের সাথে যখন মামা বাড়ি বেড়াতে যেতাম সে দিনগুলো খুব মনে পড়ে। জানো, মা বাড়ির বড় মেয়ে হওয়ায় ছোট ছোট অনেক মামা মাসি ছিল, তারা আমাকে নিয়ে খুব ব্যস্ত থাকতো। মাসি কোলে করে ভাত খাওয়াতো, ঘুম

পারাতো, মামার সাথে বাজারে বেরিয়ে এসে মিষ্টির দোকানে মিষ্টি খাওয়াতো, তারপর দাদু দিদার আদর, সেই সব দিনগুলো আমার ছেলেমেয়েরা খুব মিস করে। এখন দিন পাল্টে গেছে, ছোট পরিবার সুখী পরিবার, তাহলেও একটি সন্তান কখনোই ভালো না, ছেলে হোক বা মেয়ে হোক সন্তান দুটি ভালো। নদিয়া শান্তিপুর থেকে বাবুল মেসেজ পাঠিয়েছেন। উত্তরা দাস বহরু ঘোষপাড়া থেকে মেসেজ করেছেন, একটি সন্তান বা একাধিক সন্তান কোন পক্ষে? আমি একাধিক সন্তানের পক্ষে। এক সন্তান সীমান্ত সুরক্ষায় চলে গেলে অন্যজন বাবা মাকে আগলে রাখতে পারবে। উত্তরা দাস বহরু ঘোষপাড়া। খরসরাই বেগমপুর হুগলি থেকে কৌশিক দত্ত বহুদিন বাদে মেসেজ করেছে, এক সন্তান ঠিক করে মানুষ করলে পরে, এক সন্তান ঠিক করে মানুষ করলে পরে সুখ শান্তি সবই আসে প্রতি ঘরে ঘরে। শিক্ষা দীক্ষা ভালো করে দিতে যদি চাও, দুই সন্তান বাদ দিয়ে একটি বেছে নাও। দিনে দিনে বাড়ছে খরচ মানুষ করার জন্য, একটি সন্তান মানুষ হলে তাতেই হবে ধন্য। ভালো টিউশন কোথায় হবে, কোথায় যাবে আঁকতে, এক সন্তান থাকে যদি হবে না বেশি ভাব। সাঁতার হোক বা কম্পিউটার মনের মতো করে কম খরচে মিটবে সবই, দেনা হবে না পরে। ছেলের বিয়ে হলে পরে বৌমা যখন আসে মেয়ের মতো দেখুন, তাকে থাকবে সদাই পাশে। খারাপ খারাপ বন্ধু অনেক থাকবে তারা পাশে, এক সন্তান গাইড করা যায় কাছে তারা না আসে। ছোট থেকে চোখে চোখে রাখা গেলে পরে এক সন্তান অনেক ভালো, শান্তি থাকবে ঘরে। ভালো বাড়ি তৈরিতে যেমন শক্ত ভিতটা চাই, যোগ্য সন্তান তৈরি করতে তেমনটাই করো ভাই। সারা জীবন থাকবে সুখে, ভিতটা ভালো হলে বহুদিনের পরিশ্রমের ফল যাবে না সেটা জলে। দুর্দান্ত মেসেজ খরসরাই বেগমপুর থেকে, হুগলি থেকে কৌশিক দত্ত। শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে আরেকটা দুর্দান্ত মেসেজ পাঠিয়েছেন। সুপ্রভাত জানিয়েছেন, লিখেছেন, সকালে উঠে চায় চুমুক সংবাদপত্রের সাথে, কঠিন প্রশ্ন করলো সমক উত্তর দেব কোন পথে, কখনো ভাবছি একটি ঠিক কখনো একাধিক, ভালো মন্দ জড়িয়ে আছে প্রশ্নের উভয় দিক, হু হু করে বাড়ছে দাম আবার কমছে টাকার মান, জুড়ে থাক সবার ঘর শুধু একটি মাত্র সন্তান, বৃদ্ধ হলে মা বাবা কার পাবে সেবা, একাধিকে বড্ড গণ্ডগোল হাত বাড়াবে খেবা, জনসংখ্যা বাড়ছে দেশের সূচক সবার সেরা, একটি সন্তান তারই সমাধান উপায় নেই তাছাড়া, অতীত ভুলে বর্তমানে একটিকেই রাখলাম পাশে, শুধু অন্তিম সময়ে মা বাবাকে সন্তান যেন ভালোবাসে। শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে আনলাস্ট বাট নট দ্য লিস্ট দুর্দান্ত একটা মেসেজ মোহনা পাঠিয়েছে, মোহনা ব্যানার্জি ফ্রম বেহালা। আর এই মেসেজ দিয়ে শেষ করব আজকের নমস্কার কলকাতা। একটি গাছের ছোট্ট চারা বাড়ির এক কোণে, ভাবত সদাই কেমন হতো জন্ম নিলে বনে, ভালো বাতাস ছুঁয়ে যেত, আলো বাতাস ছুঁয়ে যেত আমার পাতাগুলি, বৃষ্টির জলে গা ভিজিয়ে ধুয়ে নিতাম ধুলি, কিন্তু বৃথাই ভাবনা আসে একলা ঘরের কোণে, যদি আমি জন্ম নিতাম সীমাহীন বনে, আমার শাখে সাজত কত নানান পাখির বাসা, আমায় তারা শুধাত গো তাদের প্রাণের ভাষা, কিন্তু হেতা যত্ন ভারী অসুখ তো মোটে, নিয়ম করে দুবেলাতেই সার জলটি জোটে, বাড়লে পাতা নিজের মতো নিয়ম করে কাটে, আমার বড় ইচ্ছে করে বাড়বো মাঠে ঘাটে, হয়তো ওদের অভাব আছে কমতি আছে কিছু, কিন্তু ওদের আকাশ আছে কেউ করে না নিচু, বাঁধন ওদের নেই বলে আজ নিজের মতন বাড়ে, বাঁধন ওদের নেই বলে আজ নিজের মতন বাড়ে, থাকে ওরা মিলেমিশে একই সে সংসারে, উদয় দেখে অস্ত দেখে দেখে রাত্রি দিন, আনন্দেতে কাটে ওদের দুঃখ যে হয় ক্ষীণ, মিছে এসব কল্পনাতে কাটায় একা মনে, যদি সে আজ জন্ম নিত বিশাল সে এক বনে। মোহনা ব্যানার্জি ফ্রম বেহালা। নোটা বেজে 58 হয়ে 54 সেকেন্ড, আর 1 মিনিট সময় আছে, এই গান কানে রেখে কানে দিয়ে বিদায় নিচ্ছি আজকের শনিবারের নমস্কার কলকাতা থেকে। সব যদি ঠিক থাকে আগামীকাল আরও একবার কথা হবে, হবে গলাগলি আজকের মতো, তবে আমি সমক চলি।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে খবর পড়ছে নমামি বসুরুদ্র। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে যোগ দেন। পুরুষ ক্যাডেটের পাশাপাশি এবছরই প্রথমবার মহিলা ক্যাডেট বাহিনী প্যারেডে অংশ নিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনটি পরীক্ষা সাফল্যের সঙ্গে চালানোর জন্য প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিওর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মাঝারি পাল্লার জাহাজ বিধ্বংসী ব্যবস্থা প্রতিহত করতে ডিআরডিও এ মাসের 10 ও 11 তারিখ ওই পরীক্ষা চালায়। সমাজ মাধ্যমের বার্তায় রাজনাথ সিং জানিয়েছেন, এই সমস্ত পরীক্ষার মাধ্যমে ভারত এমন এক গুরুত্বপূর্ণ দেশের তালিকাভুক্ত হল যাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধের মতো ব্যবস্থা রয়েছে। কলকাতার আলিপুরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কার্যালয়ে আগুন লাগার ঘটনা খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে পুলিশ। এদিকে ফরেন্সিক দলের সদস্যরা গতকাল ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন নমুনা সংগ্রহ করে। সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে শুরু হচ্ছে নতুন সরকারের জনকল্যাণ শিবির। আগামী সোমবার কার্শিয়াংয়ে এর সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 15, 16 ও 17 জুন রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য কলকাতা এবং হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত মোট 8 ঘণ্টা ওই সেতুর উপর দিয়ে কোনোরকম যানবাহন চলাচল করবে না। নদিয়া শান্তিপুরে বাসকর্মী চিরঞ্জিত বিশ্বাসের মৃত্যুর ঘটনার প্রতিবাদে কৃষ্ণনগর রানাঘাট, কালনাঘাট কৃষ্ণনগর ও কালনাঘাট দত্তফুলিয়া রোডে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য 40টি বাস চলাচল বন্ধ রয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে গ্রুপ ডি ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের বিরুদ্ধে 4-1 গোলে জয় দিয়ে অভিযান শুরু করেছে। অন্যদিকে গ্রুপ বি ম্যাচে গতরাতে কানাডা ও বসনিয়া হার্জেগোভিনার মধ্যে খেলাটি 1-1 গোলে ড্র হয়। ধর্মশালায় আজ 3 দিনের ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 1টায়। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।

0: কর রে।
1: আমি আর্জেন্টিনা, আমি 1986 সালে যে বিশ্বকাপ ফাইনাল হয়েছিল সেইটা টিভিতে আমি লাইভ দেখেছিলাম।
0: আচ্ছা,
1: ম্যারাডোনার খেলা দেখে আমি ওই আর্জেন্টিনার মানে প্রেমে পড়ে গেছি একদম পুরো একদম।
0: বাহ বাহ।
1: আমি ও যে হাত দিয়ে যে গোলটা পরে এটার কি হয়েছিল সেটাও আমি লাইভ দেখেছিলাম। আমার এত ভালো লেগেছে ম্যারাডোনার খেলা দেখে।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

0: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের খোঁজে আজ তার কালীঘাটের বাড়িতে তল্লাশি চালায় পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার পুলিশ। প্রায় সাড়ে চার ঘণ্টা তারা তল্লাশি চলে, তবে সুমিতের খোঁজ না মেলায় সকাল আটটা নাগাদ বেরিয়ে যান। অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশির খবরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও সেখানে যান। আর্থিক তছরূপের একটি মামলায় সুমিতের খোঁজ করছে পুলিশ। পুরসভায় নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে ইডি আজ সকাল থেকে কলকাতা ও শহরতলির ছ সাতটি জায়গায় হানা দিয়েছে। একটি দল গেছে কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের বাড়িতেও। মদনের ভবানীপুর ও কালীঘাটের বাড়িতে তল্লাশি চলেছে। কামারহাটি পুরসভা সহ বিভিন্ন পুরসভায় অযোগ্য প্রার্থীদের নিয়োগের বিনিময়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে মদন মিত্র নগদ অর্থ ও সোনা হিসেবে ঘুষ নিয়েছিলেন, এমনটাই অভিযোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছদিনের ফ্রান্স ও স্লোভাকিয়ার সফর আজ শুরু করছেন। ইউরোপের এই দুদেশের সঙ্গে ভারতের অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যই তার এই সফর। প্রধানমন্ত্রী আগামীকাল নিসে ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। যৌথভাবে উদ্বোধন করবেন ভারত ইনোভেটসের। সফরের দ্বিতীয় পর্বে তিনি যাবেন স্লোভাকিয়ায়। বৃহত্তর পরমাণু চুক্তির অঙ্গ হিসেবে ট্রাম্প প্রশাসন অসামরিক পরমাণু জ্বালানি কর্মসূচি গ্রহণ করতে প্রস্তুত বলে জানিয়েছে, তবে সেক্ষেত্রে তেহরানকে পরমাণু অস্ত্রশস্ত্র তৈরির পরিকাঠামো নষ্ট করতে হবে। গতকাল মার্কিন ইরান প্রস্তাবিত পরমাণু চুক্তির বিশদ বিবরণ তুলে ধরার সময় একথা জানানো হয়েছে। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত আট ঘণ্টা ওই সেতুর ওপর দিয়ে কোনোরকম যানবাহন চলাচল করবে না। ফিফা ফুটবল বিশ্বকাপে লস এঞ্জেলেস স্টেডিয়ামে গ্রুপ ডির ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের বিরুদ্ধে 4-1 গোল দিয়ে অভিযান শুরু করেছে। অন্যদিকে গ্রুপ বির ম্যাচে কানাডা ও বসনিয়া হার্জিগোভিনার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।
2: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন PM সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
4: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
5: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
4: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
5: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
6: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
7: গান্ধরিয়ার আসরে আজ সঙ্গে রয়েছি আমি সৌম্য, আর আমার সঙ্গে জয়শ্রী,
8: জয়শ্রী মুখোপাধ্যায়। আমরা দুজনে হাজির হয়ে গেছি আজ সকালে আপনাদের সাথে। আর শনিবার মানেই তো সৌম্য গুরুদেবের কথা, কিন্তু একটা জিনিস মনে হয় যে গুরুদেব মানে যে গুরুগম্ভীর তা নন, তাই না? তিনি সাধারণ এবং ছোট ছোট ছেলেমেয়েদের জন্য যে কতটাই আন্তরিক এবং কাছের মানুষ ছিলেন সে বলাই বাহুল্য।
7: আসলে নানা সময়ে নানান রকম রূপে আমরা তাকে পাই, সেই নানান মুহূর্তগুলোর মাধ্যমে আমরা তাকে নতুন করে চেনার চেষ্টা করি। যেসব মানুষেরা তাকে প্রত্যক্ষভাবে পেয়েছেন

0: তারা যেভাবে রবীন্দ্রনাথকে দেখেছেন, যেভাবে রবীন্দ্রনাথকে পেয়েছেন, জেনেছেন, চিনেছেন, সেই দেখাশোনা জানাশোনাগুলোকে আমরা আবার আমাদের মতন করে ফিরে ফিরে দেখতে ভালোবাসি।
1: ঠিক। আর আজকে আমরা দেখব সেই ছোটদের জন্য তার যে হৃদয়, যে হৃদয় সবসময় উন্মুক্ত, খোলা, এবং শুধু তাই নয়, খোলা বললে ভুল হবে, যে ছোটটি যে বয়সী, যে ছোটটি যে মনের, তিনি উদার হয়ে যেতেন, ঠিক যেন ছোটটি হয়ে যেতেন তার সাথে, এবং সেই বিষয় নিয়েই বেশ ইন্টারেস্টিং কিছু কথাবার্তা এবং চিঠি, তাই তো?
0: হ্যাঁ, নানান মানুষের নানান রকম স্মৃতিচারণায় আর বিশেষ করে চিঠিপত্রে রবীন্দ্রনাথের এই ছোটদের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে নানাভাবে। দৈনন্দিন জীবনে তিনি ছোটদের কিভাবে দেখতেন, কিভাবেই বা পরামর্শ দিতেন জীবনে চলার পথের, তার সবই কিছু কিছু অল্প অল্প করে আমরা ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব।
1: ঠিক। গান তো আছেই, সুরও চলছে,
0: আর সেই সঙ্গে বলবো সেই সব মানুষদের কথা যারা তাকে, ওই যে বললাম, প্রত্যক্ষভাবে পেয়েছেন নিজের জীবনে।
1: একদম। তাহলে সোম আগে ওই গান দিয়ে শুরু করি আমরা আমাদের আজকের পথ চলা। গান বলতে প্রথমেই মনে হবে যে ছোটদের গান তো নিশ্চয়ই আমরা বাজাবো, ছোট বড় সবারই মিলেমিশে, তাই তো?
0: হ্যাঁ, কিন্তু এই গানটি, যে গানটি দিয়ে শুরু করছি, আমাদের দুজনেরই মনে হয় এই গানটি অনুষ্ঠানের সূত্রধর হিসেবে গানটি মন্দ হবে না। শিল্পী অগ্নিভব বন্দ্যোপাধ্যায়।

0: আকাশের কথা দিয়ে শেষ হলো। আমরা রবীন্দ্রনাথের লেখাতেও পাই এবং আশ্চর্যজনকভাবে এখানেও সেই ঘটনার কথা আছে। আমরা দেখি কীরকমভাবে ঘটনা মানে গড়ায়। আসলে এই রবীন্দ্রনাথ ছোটদের যে কতখানি ভালোবাসতেন সেটা নানা ঘটনার মধ্যে দিয়ে ঘুরে ফিরে স্পষ্ট হয়ে ওঠে। তার কিছু ঘটনা আমরা বলবো। লেখায় তো আছে ভালোবাসার ঝলক, আপনারা দেখেছেন। গান আমরা জানি যেগুলো মানে সত্যি বলতে সৌম্য, বছরে ছোটদের নাচ গান যখন হয় সেই গানগুলো থাকেই থাকে, বিশেষ করে রবীন্দ্র জয়ন্তীতে। তো সেগুলো তো দৈনন্দিন জীবনযাপনে একেবারে ঝলমল করছে। ভালোবাসা অত্যন্ত গভীর, একদম সেই অন্তর থেকে উচ্চারিত এবং নিখাত। এই ঘটনার সাক্ষী অনেক মানে তার রচনায় বেশি করে আর কি, তিনি যে কতটা ভালোবাসতেন লেখার মধ্যে দিয়ে যেন সেটা ফুটে উঠেছে।
1: দেখো, ওই যে নানান মানুষের কথা বলছিলাম না, যারা প্রত্যক্ষভাবে রবীন্দ্রনাথকে তাদের জীবনে পেয়েছেন, তাদের মধ্যেই একজন হেমলতা দেবী। তিনি আশ্চর্য মানুষ। রবীন্দ্রনাথ তাঁর প্রবন্ধে লিখছেন, রবীন্দ্রনাথকে তিনি কিভাবে পেয়েছেন সে কথা তো লিখেইছেন, বিশেষ একটি মুহূর্তের কথা তিনি লিখেছেন। তিনি বলছেন, সেই সময় ছাত্রাবাসে ছিল খড়ের ছাউনি, সেই খড়ের চাল গলে হামেশাই বৃষ্টির জল পড়ত। আশ্রমের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এলোমেলো হাওয়ায় কোনো রকমে বেসামাল ছাতা সামলে রবীন্দ্রনাথ যাচ্ছিলেন ওই ছাত্রাবাসে। হোক না পরের সন্তান, নিজের সন্তানেরও অধিক তারা। খড়ের চাল গলে পড়া বৃষ্টির জলে যাতে ভিজে না যায় কবি সে ব্যবস্থা করে ফিরে আসছেন। সেই দৃশ্য হেমলতা দেবী দেখেছিলেন আর সেই কথাই লিখেছিলেন তার প্রবন্ধ আশ্চর্য মানুষ রবীন্দ্রনাথে। কিভাবে এই মুহূর্তটা তাকে স্পর্শ করেছিল তার এই লেখা থেকে আমরা বুঝতে পারি।
0: একদম। দেখো সৌম, এটা তো ঠিক যে শান্তিনিকেতন তার নিজস্ব সন্তান, মানে পুরো শান্তিনিকেতন আর কি বলা যায়। এবং তার প্রতিটি ছাত্র তার হৃদয়ের অন্তঃস্থলের মানে এক একটা যেন মানে স্পর্শ বলা যায়। তো নিজে ঘরে রয়েছে না তারা ভিজবে মানে ভাবতেই পারেননি। এই যে ছুটে যাওয়া, সেখানে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ নন, তিনি সেখানে পিতা, তিনি সেখানে গুরুদেব। ছুটে গেছেন তাদের আশ্রয় যাতে ঠিকঠাক থাকে কিনা যাচাই করার জন্য। এটাই তো ভালোবাসা।
1: আমরা বর্ষার অনুষঙ্গে ঢুকে পড়লাম যখন,
0: আকাশ তখন মেঘে ঢাকা নাকি জোরে জোরে ঝরঝর করে বৃষ্টি পড়ছে,
1: তেমন মেজাজের একটা গান শোনাই আপনাদের, আমরাও শুনি শিল্পী অর্ঘ্য সেন।

0: দেখো, আমরা কিন্তু ওই ঘনঘোর বর্ষায় রবীন্দ্রনাথ গিয়ে দাঁড়িয়েছিলেন, এবং ছোটদের যাতে কিনা মানে একটু সেবা, এবং সেখানে যাতে কোথাও কোনো অসুবিধা না হয়, বলতে বলতে কিন্তু বর্ষার কথা এসে পড়েছে আমাদের হাতে। এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা, অল্প থেকে মাঝারি বৃষ্টিপাত যে যে জায়গায় হতে পারে, এবং সেখানে 30-40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কিছুটা অংশ দক্ষিণ চব্বিশ পরগনার কোনো কোনো জায়গায় আগামী 2-3 ঘন্টার মধ্যে। সুতরাং সতর্ক বার্তা রয়েছে, খেয়াল রাখবেন। চলে যাই আমাদের প্রসঙ্গে, অর্থাৎ আমাদের রবীন্দ্রনাথ এবং ছোটরা, যেখানে মিলেমিশে একাকার।
1: যে কথা দিয়ে আমরা শুরু করেছিলাম, রবীন্দ্রনাথের ছোটদের প্রতি যে টান, যে গভীর ভালোবাসা, সেই কথা আমরা বলেছিলাম, এবং বিভিন্ন ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি যে সেই ভালোবাসা কিন্তু কোনো তুলনা ছিল না, একেবারে তুলনাহীন ভালোবাসা। শান্তিনিকেতনে শিক্ষকতা করতেন ভূপেন্দ্রনাথ সান্যাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষকও হয়েছিলেন তিনি কোনো একটা সময়। আশ্রমের যে ছেলেরা কিভাবে তাদের দেখাশোনা করতে হবে সেই সম্পর্কে রবীন্দ্রনাথ তাকে নানা সময়ে নানান রকম পরামর্শ দিতেন। একটি চিঠিতে রবীন্দ্রনাথ কি লিখছেন, সেই চিঠির কিছুটা অংশ তুমি যদি একটু পড়ে শোনাও।
0: এটা 23 নভেম্বর 1904, কলকাতা থেকে শান্তিনিকেতনে ভূপেন্দ্রনাথকে কবি লিখছিলেন বা লিখেছিলেন আর কি। তীব্র শীতের হাওয়া বহিতে আরম্ভ করিয়াছে, এই সময় ছেলেদের স্বাস্থ্যের প্রতি একটি বিশেষ সতর্ক হইবেন। স্নানের সময় আপনারা কেহ উপস্থিত থাকিয়া ইহাই দেখিবেন যে স্নানের সময় তেল মাখিতে, জল ঢালিতে কেউ যেন অনাবশ্যক বিলম্ব না করে। তেলটা খোলা হাওয়া

0: না মাখিয়া ঘরে মাখিলেই ভালো হয়। সেই সময় ভালো করিয়া যেন গা ঘষে। কত ছোট কথা, কিন্তু কি সুন্দর লিখছেন, একদম পুরো বাবা মা কি সেইভাবেই বলা। এমন করিয়া গা ঘষা আবশ্যক যাহাতে কিছু পরিশ্রম এবং শরীরে উত্তাপ সঞ্চার হয়। তাহার পরে দ্রুত আসিয়া জল ঢালিয়া খসখসে তোয়ালে দিয়া গা বেশ করিয়া ঘষিয়া ফেলে। উপাসনা বস্ত্রের সঙ্গে একটা গরম কাপড় পরা বিশেষ দরকার। স্নানের পর ঠান্ডা লাগানো কোনো মতেই হিতকর নহে। সত্যকে বলিবেন, সকল ছেলেকে প্রাতে ঘর হতে বাহির করিয়া 5 মিনিট কাল ব্রিদিং এক্সারসাইজ করানো আবশ্যক। তাহা হইতে কাশির আশঙ্কা অনেক কমে। ছেলেদের সর্দি হইলেই রাত্রে যেন পায়ের তেলোয় গরম সর্ষের তেল মালিশ করানো উচিত। কিন্তু একটা জিনিস কি সুন্দর দেখো, সর্ষের তেল মালিশ করানো উচিত মানে বলছেন না করুন, মানে এটা কিন্তু খেয়াল রাখবেন, একটা অ্যাডভাইস, অথচ এর ভেতর একটা একটা কোথাও যে আমার ছেলেরা যেন ভালো থাকে, তাই না? একদম আমার ছেলে যে সন্তান থাকে দুধে ভাতে। আচ্ছা সৌম্য, এখানে তো আমাদের এই সকালবেলার কথা, তারপরে ধর উপাসনার কথা আছে, তো আমরা একটু সেরকম ছোটদেরই মানে উপাসনা হয় এরকম একটু ব্রহ্মসঙ্গীতের গান।
1: শিল্পী ইন্দ্রাণী সেন।

0: আমরা রয়েছি ছোটদের সঙ্গে রবীন্দ্রনাথ চিঠিতে ভালোবাসায়। মূলত চিঠিতে যা লিখেছিলেন সেগুলো নিয়ে আমরা আবারও ফিরে আসব। এখন শুনবেন দিল্লি থেকে প্রচারিত অনুষ্ঠান স্টাম্পড। আমরা রয়েছি আপনাদের সঙ্গে জয়শ্রী মুখোপাধ্যায়
1: আর আমি সৌম। খেলার দুনিয়া থেকে আবার কিছুক্ষণ ঘুরে এসে আমরা রবীন্দ্রনাথের কাছে ফিরবো।

0: এই গানটা শুনতে শুনতে মনে হচ্ছিল যে আমরা তো অনেকের এই রকমই আর কি, সব সহচরী ছোট ছোট যে সেই মুখগুলো, তাদেরকে গুরুদেব যে চিঠি লিখতেন সেগুলো কিন্তু আমরা আসব সেই প্রসঙ্গগুলোতে, এবং সেগুলো ভারী ইন্টারেস্টিং পরের ঘন্টায় যাব। আগে আমাদের এই স্নেহবৎসল রবীন্দ্রনাথকে খুঁজতেই কিন্তু আমাদের অনেকটা সময় চলে যায়, কারণ তার এত গল্প।
1: বীরভূমে যে সময়ের কথাটা বলবো এবার, সেই সময় গরমকালে গ্রীষ্মের যে দাবদাহ সেটা তো যথেষ্টই থাকে, তুমি জানো বা যারা শুনছেন তারা প্রত্যেকেই জানেন। সেই সময় কবির জন্মদিন 25 তারিখ নয়, পয়লা বৈশাখ পালন করা হতো এবং তারপর বিদ্যালয়ে গরমের ছুটি পড়ে যেত। সেই সময় জলের প্রচণ্ড অভাবের কারণে মানুষের যে কষ্ট তার সীমা থাকতো না, এবং খুব স্বাভাবিকভাবে ছোটদের অবস্থা একেবারেই শোচনীয় হয়ে পড়ত। এবং এই যে জলের অভাব, সেটা রবীন্দ্রনাথকে বেশ ভাবিয়েছিল, বিচলিত করেছিল, এবং সেই কথা কিন্তু এই যার কথা কিছুক্ষণ আগেই বলছিলাম, ভূপেন্দ্রনাথ, ভূপেন্দ্রনাথকে লেখা, ভূপেন্দ্রনাথ সান্যাল, তাঁকে লেখা একটি চিঠিতে রবীন্দ্রনাথ লিখছেন, জলাভাব ব্যাপারটাও সোজা কথা নয়, এই বেলা কি ইদারা খনন শুরু করিয়া দেওয়া কর্তব্য নয়, ভালো রূপ গভীর করিয়া খুঁড়িতে এবং তাহা যথারীতি গাঁথাইয়া লইতে তো সময় লাগিবে, ভুবনডাঙায় যদি কলেরার উপদ্রব দেখা দেয় তবে বাঁধে স্নানও হয়তো বন্ধ করিতে হইবে, তখন কি উপায় করিবেন? অন্যান্য বৎসরে যে সময়ে কূপ খননবিধি, অনাবৃষ্টির বৎসরে তাহা পূর্বে খনন আরম্ভ করিলে নিশ্চয়ই ক্ষতি হইবে না।
0: মানে আগে থেকে কতটা প্ল্যানিং দেখো, যাতে কষ্টটা না হয়। কূপ খননের কথা তাই লিখছেন, কূপ খননের কাজে মানে এত লেখালেখি, রবীন্দ্রনাথ যেভাবে উদ্যোগী হয়েছিলেন সত্যি তার কোনো তুলনা হয় না। দেখো আশ্রমের জলাভাব, তখন ওই যে বৃষ্টি পড়ছে তখনও একটা টেনশন চিন্তা, আবার জল নেই তখনও চিন্তা, কবি খুবই উদ্বিগ্ন। এবং গাছপালাতেও তিনি কিন্তু বলছেন যে জেনে বুঝে জল দিতে, চিঠিতে তাই লিখলেন আবার জগদানন্দকে, বলিবেন আমার বাগানে শাকসবজি কুমড়া বেগুন প্রভৃতি যাহা কিছু আছে তাহাতে জল দেওয়া একেবারে বন্ধ করিয়া ফেলুন, কেবলমাত্র ফল আর ফুলের গাছই যেন রক্ষা করেন, জলের অপব্যয় এখন হইতে নিবারণ করা কর্তব্য। সত্যি তাই, এই যে জল পাওয়া যাচ্ছে না, জলের অপব্যবহারের কথাও কিন্তু কবির স্মরণে রয়েছে।
1: এবং এই যে তুমি প্ল্যানিং এর কথা বললে, কোন খাতে কতটা জল ব্যয় করতে হবে সেটাও তিনি নির্দেশ করে বলছেন।
0: ঠিক কথা। দেখো আমাদের বলতে বলতে কিন্তু সময়টা সংক্ষিপ্ত এসেছে, আমরা তো খবরে যাব, তার আগে এই যে তুমি একটা প্রচন্ড গরমের আবহাওয়া তৈরি করলে, তো সেখানে আমরা একটা গরমের গানই শুনবো, তাই তো? গ্রীষ্মের গান,
1: শিল্পী পীযূষ কান্তি সরকার।
0: এই গানটি শুনতে শুনতেই আমরা খবরে চলে যাব, জয়শ্রী মুখোপাধ্যায়
1: আর আমি সৌম্য, আমরা আবারও ফিরব
0: খবরের পরে।

আকাশবাণী কলকাতা, এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ছদিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফর শুরু করবেন। ইউরোপের এই দুই দেশের সঙ্গে ভারতের অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে এই সফর। প্রধানমন্ত্রী মোদী আগামীকাল নিসে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন, যৌথভাবে উদ্বোধন করবেন ভারত ইনোভেটসের। সফরের দ্বিতীয় পর্বে তিনি যাবেন স্লোভাকিয়া। একটি বৃহত্তর পরমাণু চুক্তির অঙ্গ হিসেবে ট্রাম্প প্রশাসন অসামরিক পরমাণু জ্বালানি কর্মসূচি গ্রহণ করতে প্রস্তুত বলে জানিয়েছে, তবে সেক্ষেত্রে তেহরানকে পরমাণু অস্ত্রশস্ত্র তৈরির পরিকাঠামো নষ্ট করতে হবে। গতকাল মার্কিন ইরান প্রস্তাবিত পরমাণু চুক্তির বিশদ বিবরণ তুলে ধরার সময় একথা জানানো হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে।

0: সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে শুরু হচ্ছে নতুন সরকারের জনকল্যাণ শিবির। আগামী সোমবার কার্শিয়াংয়ে এর সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 15, 16 এবং 17 জুন রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। ফিফা ফুটবল বিশ্বকাপে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে গ্রুপ ডির ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের বিরুদ্ধে 4-1 গোলে জয় দিয়ে অভিযান শুরু করেছে। অন্যদিকে গ্রুপ বিতে গতরাতে কানাডা ও বসনিয়া হার্জেগোভিনিয়ার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। ধর্মশালায় আজ 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 1:30। ভারতীয় আবহাওয়া দপ্তর আসাম ও মেঘালয়ে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আগামী 2 দিন অরুণাচল প্রদেশ, বিহার, কেরল, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে IMD জানিয়েছে আগামীকাল পর্যন্ত দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, রাজস্থান ও ঝাড়খণ্ডে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপারফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
5: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
6: আমরা আবার গান্দরিয়াতে ফিরে এলাম আপনাদের সাথে, জয়শ্রী এবং সৌম্য। আচ্ছা, আমরা বলছিলাম না যে আমরা চলে যাব যাদের কাছে সেই ছোট্টদের অনেক চিঠি লিখেছেন রবীন্দ্রনাথ, তাদের চিঠির উত্তর দিয়েছেন, তাদের কথা তো বলবো। সব ছোটরাই কিন্তু কবির আপনজন। কত ছোটরা রবীন্দ্রনাথকে কত চিঠি লিখেছেন, কবি উত্তর দিয়েছেন, কারুর কারুর সঙ্গে স্নেহময় সম্পর্ক বেশ গভীর হয়েছে, এবং সব থেকে বড় কথা, কখনো চিড় ধরেনি, রাগ হয়নি কারুর, মাধুর্য হারায়নি। কবির জীবন পাত্র উছলিয়া গেছে অনেক চিঠিপত্রে লেখায়, বার্ধক্যেও রবীন্দ্রনাথের জীবন ভরেছিল এই দৌহিত্র দৌহিত্রী পৌত্রী। এর মধ্যে একটা নাম অবশ্যই উঠে আসে, পুপে, তাই না? রবীন্দ্রনাথের শেষের দিনগুলো ছিল পুপেময়। পুপে মানে হচ্ছে পৌত্রী, ডাক নাম এটা অবশ্যই বোঝা যাচ্ছে, আসল নাম নন্দিনী, সেটা রবীন্দ্রনাথেরই দেওয়া, কিন্তু এই নামটা চাপা পড়ে গেছে ডাক নামের আড়ালে। ডাক নামটা এত সুন্দর, তো মিষ্টি, রক্তের সম্পর্ক ছিল না, পালিত কন্যা। রথীন্দ্রনাথ এবং প্রতিমা দেবীর জীবনের যে সন্তানহীনতার হাহাকার, তা খানিকটা জুড়িয়েছিল এটি, এই মেয়েটি, অসহায় গুজরাটি দম্পতির রুগ্ন একটি মেয়ে কন্যা। তাকেই গ্রহণ করার জন্য কবি তার পুত্র পুত্রবধূকে উৎসাহিত করেন। এবং ছোট্ট পুপে কি করতো, নানা রকম দেখতো আর রবীন্দ্রনাথকে বলতেন। তো ভাসমান স্টিমারে দূর বিদেশে কবি যখন ছিলেন, ছোট্ট পুপেকে তখন সেখান থেকে বলছেন যে একটি ছিল বাঘ, তার সর্ব অঙ্গে দাগ বলে বাঘের গল্প শুনিয়েছেন। আবার এরমও ঘটেছে, সেবার কবি বিদেশে, সঙ্গে অবশ্য নেই পুপে, দুঃখ কাতর কবি, কবি লিখছেন, কাছের থেকে দেয় না ধরা, দূরের থেকে ডাকে, 3 বছরের প্রিয়া আমার, দুঃখ জানাই কাকে। এগুলো কিন্তু সব চিঠিপত্রের আদান প্রদান।
7: হ্যাঁ, রবীন্দ্রনাথ যেখানেই থাকুন না কেন, মস্কো হতে পারে, চন্দননগর হতে পারে, শান্তিনিকেতন হতে পারে, যেখানে যখন থেকেছেন তার আদরের পুপেকে সময় করে ঠিক চিঠি লিখেছেন। এবং সেই সব চিঠির মধ্যে আছে রবীন্দ্রনাথের উদ্বিগ্নতা, কখনো কখনো দুশ্চিন্তা, কিন্তু অধিকাংশ চিঠি, যেমন তুমি পড়ে শোনাচ্ছিলে, এই মিষ্টি কৌতুকে ভরা,
6: মানে তাদের মতো হয়ে যেতেন।
7: হ্যাঁ, তখন পুপে

0: দার্জিলিংয়ে এবং মনোরম পাহাড়ের দেশে পৌঁছেই তার দাদামশাইকে মনে পড়েছে, রবীন্দ্রনাথকে মনে পড়েছে। সে জানিয়েছে পাহাড়ে যাওয়ার এবং মানে কবিকে সে আমন্ত্রণ জানিয়েছে, এবং সেই চিঠি পেয়ে কবি লিখেছেন তার প্রত্যুত্তরে, তুমি যখন দার্জিলিং যেতে লিখেছ তখন নিশ্চয়ই যাব, কিন্তু মা যদি গরম কাপড় না দেয় তাহলে শীতে মরে যাব, তোমার ওভারকোট আমার গায়ে হবে না। আবার শান্তিনিকেতন থেকে কবি আরেকটি চিঠিতে লিখছেন পুপের উদ্দেশ্যে, সেখানে তখন অনাবৃষ্টি, গ্রীষ্মের দাবদাহ, তারই মধ্যে পুপে রয়েছে, এবং রবীন্দ্রনাথ লিখছেন, তুমি ভীষণ গরমে শুকিয়ে যাচ্ছ খবর পেয়েই তাড়াতাড়ি এখান থেকে দুই এক পশলা ভালো জাতের বৃষ্টি পাঠিয়ে দিচ্ছি, পেয়েছো কিনা খবর দেবে, বোধহয় মাঝে মাঝে আরও কিছু কিছু পাঠাতে পারবো, অতএব তোমার হংস পরিবারের জন্য বেশি ভাবনা করো না।
1: মানে হাঁসের পরিবারটা পুপের সেটারও কিন্তু ইম্পর্টেন্ট। বাহ কি সুন্দর লেখা দেখো, এবং শুনলেই মনে হয় মনটা জুড়িয়ে যায় যে এরকম একটা চিঠি কেউ পেলে মনে হয় আহা হা, আমার হাঁসের পরিবারের উপরও নজর আছে, আমি গরমে শুকিয়ে যাচ্ছি তাতেও কিন্তু দাদামণি ঠিক ঠিক চিঠি লিখেছে, তাই না দাদামশাই?
0: আমরা আরেকটা ছোট্ট গান শুনি। এই গানটি গেয়েছেন পারমিতা, গৌরব, সুমনা, সুরঞ্জনা এবং চন্দ্রাণী। সমবেত কণ্ঠে গান আমাদের বরাবর শুনতে ভালো লাগে, তেমনই আরেকটি পরিবেশনা।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: রবীন্দ্রনাথের কাছে সত্যি ছোটরা এইরকমই আবেদন করতো, ছেড়ে দে আমরা ঘুরতে চাই, আমরা তোমার কাছে আরও অনেক কথা বলতে চাই। তো পুপের কথা যখন রয়েছে তখন আরেকটু বলি, এই যে ছোটদের মতো করে ভাবা, মানে এই যে তাদের আকর্ষণ করে কথা বলা, যেগুলো আগেও আমরা দেখলাম লিখেছেন রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের চিঠিতে সেটা ভরপুর একেবারে, ছোটদের তাদেরকে আবার জাগিয়ে তোলা, তাদের তাগিদ যেন তার নিজেরই তাগিদ, তার প্রত্যেকটা লাইন সরসতায় ভরা, উপভোগ্য। এই যে কবি তখন জ্যৈষ্ঠের তাপ যন্ত্রণার হাত থেকে বাঁচতে পাহাড়ে, মৈত্রী দেবীর আতিথেয়তায় মংপুতে, আমরা জানি মংপু একটা বিশাল চ্যাপ্টার তার জীবনের, মংপু থেকে পুপেকে লিখেছেন, তোমার ভাগ্য ভালো নয়, মংপুতে এলুম, উন্নতি হলো প্রায় 5000 ফুট, কিন্তু স্বাস্থ্যের উন্নতি একটুও হলো না, বরঞ্চ খারাপ, পালাতে ইচ্ছে করছে, কিন্তু জ্যৈষ্ঠ মাস পাহারা দিচ্ছে নিচের ভূতলে, তাই সাহস হচ্ছে না। সুন্দর কথা। পুপের পাশাপাশি আরও অনেকেই কিন্তু রবীন্দ্রনাথের এই সাহচর্য চিঠিতে তার উপস্থিতি পেয়েছিলেন, তাই না?
1: যেমন পুপে যেমন রবীন্দ্রনাথের দাদামশাই ছিলেন, তেমনি নন্দিতা নীতীন্দ্রনাথেরও দাদামশাই ছিলেন আমাদের রবীন্দ্রনাথ। নন্দিতা অর্থাৎ কবির দৌহিত্রী এবং নীতীন্দ্রনাথ কবির দৌহিত্র। তা এই নন্দিতার ডাক নাম ছিল বুড়ি, সেই কারণে কোনো কোনো সময় কোনো কোনো চিঠিতে রবীন্দ্রনাথ বৃদ্ধা বলে সম্বোধন করেছেন, এবং কখনো কখনো আবার মেম সাহেবও বলেছেন,
0: মানে বুড়ি বললে রেগে বৃদ্ধা বললে আগলে মেম সাহেব।
1: মংপুতে বা শান্তিনিকেতনে কিংবা জোড়াসাঁকোয় যেখানেই থাকুন না কেন, বুড়ির ভাবনায়, মেম সাহেবের ভাবনায় ভাবিত হয়েছেন রবীন্দ্রনাথ, এবং সেই ভাবনার আন্তরিকতা নানান চিঠির ছত্রে ছত্রে আমরা পাই। রবীন্দ্রনাথ তখন কলকাতায় শান্তিনিকেতন, না ভুল বললাম, নন্দিতা তখন কলকাতায় এবং রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথ লিখছেন, তোর জন্য এক ঝুড়ি কাশির আমলকি পাঠিয়েছি, পেয়েছিস তো? তোর পক্ষে ও জিনিসটা ভালো, সকালে উঠে গোটা আষ্টেক চিবিয়ে খেয়ে এক গ্লাস জল খাওয়া হচ্ছে বিধি, পরীক্ষা করে দেখিস ফল না হলে ফলের সংখ্যা বাড়াস।
0: অসম্ভব সুন্দর কথাবার্তা। আর সত্যি কথা বলতে, এই যে তুমি বললে বুড়ি, এবং কোথাও মেম সাহেব বুড়ি হলে কিন্তু খারাপ লাগে না শুনতে, দেখেছো? মানে দুটো ব্যালেন্স হয়ে যায়, প্রতিটি পত্রই কৌতুকময় রসসিক্ত, মানে এই দৌহিত্রীর সঙ্গে দাদামশাইয়ের সম্পর্ক সত্যি এত মধুর, পত্রে পত্রে সেটা আছে। একটা চিঠিতে কবি লিখছেন, এখন কেবল পরীক্ষায় তোর ফেল হওয়ার সংবাদের অপেক্ষা করছি, নইলে আমার মতো স্কুল পালানো পরীক্ষা এড়ানো ছেলে তোর কাছে যে মাথা তুলতে পারবে না।

0: সুন্দর দেখো, বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ নোবেল পুরস্কার প্রাপক একজন বলছেন, আমি কিন্তু ফেলুরে, তুই একটু ফেল কর। এইটাই বোধহয় চিঠি, মানে আমি তো চিঠিটা পড়ে এতদিন বাদে এত আপ্লুত হয়ে পড়লাম যে সত্যি মনে হচ্ছে যে এই মানুষ যদি জীবনে, ওই আর কি বারবার ওটাই মনে হয়, একটা চিঠিও যদি আমাদের লিখতেন কখনো, আমরা বোধহয় সেটা বাঁধিয়েই রাখতাম, তাই না, অন্তরে এবং সামনে।
1: আচ্ছা, আমরা এই যে এত মজার মজার ঘটনা ফিরে ফিরে দেখছি, সেই রকম আঙ্গিকের একটা গান শুনলে কেমন?
0: মজার গান, তাই তো,
1: ছোট্ট গান, কিন্তু এইটুকুনির মধ্যেই কি রসের ছোঁয়া রয়েছে আপনারা শুনুন। শিল্পী অলোক রায়চৌধুরী।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া ছুঁয়ে যাক।

0: দিন চলে যাবেই, যেমন করে দিন যায়, কিন্তু আমরা এখনো যাচ্ছি না, আমরা আছি আরো বেশ কিছুটা সময়।
1: আমরা রয়েছি 107 FM রেইনবোতে, আর রয়েছি গান্দরিয়ায় আপনাদের সাথে জয়শ্রী এবং সৌম্য। সত্যি কথা বলতে, রবীন্দ্রনাথের কথা উঠলে, আর আজকে তো বিশেষ করে এত মজার মজার ছোটদের কথা উঠছে, যাওয়ার প্রসঙ্গই নেই, মনে হচ্ছে পুরোটা বলবো তারপর যাব। এই যে নন্দিনী, নন্দিতা, নীতেন্দ্র, এরা সব কবির প্রৌঢ় বয়সের সঙ্গী। কবি তখন প্রৌঢ় এবং যেন যৌবন ফিরে পান, তাই না? এদের সঙ্গে লিখতে গিয়ে ছোট হয়ে যান। তো তার যৌবনের দিনগুলি আনন্দ মুখরিত ছিল, কিন্তু পুত্রকন্যা, তার ছেলে মেয়েদের সঙ্গে, তাদের সান্নিধ্যে। মাধুরীলতা কবির প্রথম সন্তান, জ্যেষ্ঠা কন্যা, কবি তাকে বলতেন বেলা। ইনফ্যাক্ট কাবলিওলা গল্পটা তাকে নিয়েই লেখা। রবীন্দ্রনাথ তখন শিলাইদহে, কবির সেই মেয়ে নিতান্তই ছোট, জোড়াসাঁকোয়, প্রায় অপটু হাতের লেখায় তিনি তার বাবাকে চিঠি লিখতেন। ওই বালিকা বয়সেই আর কি তার সঙ্গীতের প্রতি, বলা যায় নেচার, তার সেই নৈসর্গিক দৃশ্য, এসব প্রচণ্ডভাবে ভালোবাসতেন মাধুরীলতা। জীব জগতের প্রতি ভালোবাসা, ইনফ্যাক্ট তা যখন তিনি লিখতেন বাবাকে চিঠি, তখন সেই সব কথা উঠে আসত। আমার মাঝিদের গান শুনিতে বড় ইচ্ছা করে, এবং বোটের ছাদে উঠিয়া, ছাতে উঠিয়া, তখন তো ছাদ ছিল, উঠিয়া নদী, স্টিমার এবং বোট যাচ্ছে দেখিতে বড়ই ইচ্ছা করে। আজ একটি গরুর বাছুরকে কাগে ঠেকরাচ্ছে, দেখো ঠোকরাচ্ছে, দেখো কাগ ছাত, এবং দরোয়ান মালি সহিত সবাই আছে, কারণ তো ছোটবেলা তো একটু বানান ভুলো হয়েছে আর কি, কেউ কাগ তাড়াইতেছে না। তাহার পর আমি মালিকে বলিলাম উহাকে লইয়া যাইতে। তো পরবর্তীকালে এক চিঠিতে তিনি বেলাকে লিখছেন, রবীন্দ্রনাথ, পদ্মা আমাকে যেমন করে শুশ্রূষা করতে জানে, এমন আর কেউ না। এতদিন চারিদিকে নানান জায়গায় ঘোরাঘুরি না করে যদি এইখানে স্থির হয়ে পদ্মার কলধ্বনিতে কান পেতে চুপচাপ পড়ে থাকতে পারতুম, তাহলে ভারী উপকার হতো। যাই হোক, এই রকম বেলার কথা যেমন এসছে, কনিষ্ঠ পুত্র সৌমেন্দ্রনাথের কথায়, তার সঙ্গে চেহারা আর স্বভাবের বড় মিল ছিল কবির নিজের। রবি ঠাকুরের সঙ্গে মিলিয়েই তাই তাকে তিনি বলতেন সমী ঠাকুর। বছর সাতেক তখন বয়স, সেই বয়সেই তার মধ্যে গড়ে উঠেছিল গভীর পর্যবেক্ষণ শক্তি, ঠিক রবীন্দ্রনাথের মতোই। চারপাশের পরিবেশ নিয়ে সচেতনতা, সজাগ দৃষ্টি। শান্তিনিকেতন থেকে সমী তার বাবাকে লিখেছিলেন রবীন্দ্রনাথকে, দিদিমার বাগানে এখন কিছু তরকারি হয়নি, গোলাপ গাছে গোলাপ ফুল এখনো ফোটেনি, কদম ফুলও ফোটেনি, খালি বকুল ফুল ফুটেছে।
0: সৌমেন্দ্রনাথের কথা যখন তুমি বললেই, রথীন্দ্রনাথের কথায় আসা যাক। পিতা হিসেবে রবীন্দ্রনাথ অত্যন্ত দায়িত্বপরায়ণ ছিলেন, এবং তাঁর সন্তান সন্ততিদের তিনি ফুলের মতন করেই দেখতেন, এবং সারা জীবন নিরবিচ্ছিন্নভাবে সেই চেষ্টাই করে গেছেন যে শুধু সন্তান সন্ততিরা নয়, তাঁর ছাত্রছাত্রীরাও তেমন ফুলের মতোই বেড়ে উঠুক। এবং রবীন্দ্রনাথের সাহচর্যেই কিন্তু রথীন্দ্রনাথের এই যে বিজ্ঞান প্রীতি, সেটা লালিত পালিত হয়েছিল। এবং রবীন্দ্রনাথ যখন শিলাইদহে

0: তখন রবীন্দ্রনাথকে মাধুরীলতা লিখেছিলেন, রথী কি ওখানে গিয়ে কোনো ফার্ন কি অন্য গাছপালা নিয়ে বাগান করছে? এখন ওর দু একটা গাছ ছাড়া সব মরে গেছে, ওকে বলো না, ওর ভয়ানক কষ্ট হবে।
1: কত মিষ্টি না ব্যবহার, সবটাই মানে আমি এই চাই ওই চাই, কোথাও কিছু নেই কিন্তু দেখো, এবং সেই কারণে চিঠিগুলো ভারী ইন্টারেস্টিং।
0: আমরা সৌমেন্দ্রনাথের কথা উঠলে আমাদের মন খুব স্বাভাবিকভাবেই কিছুটা ভারাক্রান্ত হয়ে ওঠে, কিন্তু আমরা সুরের দেশে গিয়ে সেই ভারকে কিছুটা লাঘব করার চেষ্টা করব। শিল্পী তৃষিত চৌধুরী, তার কণ্ঠে একটি গান শুনি, শুনে আবার আমরা ফিরব কথায়, কেমন?

0: আমার এক অবুজ প্রতিবেশী আছেন যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম ওরে এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে

0: সরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে।
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিষয়টা জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
3: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: আমরা ছিলাম রবীন্দ্রনাথের কথায় এবং তার গানে।
1: ঠিক কথা, আমরা কিন্তু দুজনের কথা শুনেছি তাই না?
0: আরেকজনের, হ্যাঁ আরেকজনের কথায় আসি, তিনি ইন্দিরা, সত্যেন্দ্রনাথ এবং জ্ঞানদানন্দিনীর কন্যা ইন্দিরা। তিনি রবীন্দ্রনাথের খুব স্নেহের মানুষ ছিলেন, লোরেটো কনভেন্টে পড়তেন এবং সেই ইন্দিরা বিয়ে পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম হয়েছিলেন এবং জানা যায় ফরাসি ভাষাতেও তিনি অত্যন্ত দক্ষ ছিলেন। রবীন্দ্রনাথ যখন শিলাইদহে তখন ইন্দিরাকে প্রচুর চিঠি লিখেছেন এবং সেই সময় চিঠি লেখা শুরু করেন।

0: সেই সময় ইন্দিরার বয়স কত হবে, 13-14 মতন, এবং রবীন্দ্রনাথের উৎসাহেই ইন্দিরা হাতে কলম তুলে নিয়েছিলেন এবং সাহিত্য চর্চায় মগ্ন হয়েছিলেন। ছিন্নপত্রাবলী যদি আমরা পড়ি, আমরা দেখব নানান রকম বিষয় নিয়ে দুজনের মধ্যে চিঠির আদান প্রদান হয়েছে, নানান রকম কথা হয়েছে, এবং শব্দের পর শব্দ সাজিয়ে রবীন্দ্রনাথ অপূর্ব সব ছবি তৈরি করেছেন সেই সব চিঠিতে, এবং ইন্দিরাকে নানান কিছু শিখিয়েছেন রবীন্দ্রনাথ, বিশেষ করে প্রকৃতি চিনতে, প্রকৃতিকে ভালোবাসতে অনুপ্রেরণা যুগিয়েছেন রবীন্দ্রনাথ
1: একদম।
0: কয়েকটা চিঠির প্রসঙ্গে আসি। রবীন্দ্রনাথ লিখছেন, চারিদিকে কেবল মাঠ ধুধু করছে, মাঠে শস্য কেটে নিয়ে গেছে, কেবল কাটা ধানের গোড়াগুলিতে সমস্ত মাঠ আচ্ছন্ন। সমস্ত দিনের পর সূর্যাস্তের সময় এই মাঠে কাল একবার বেড়াতে বেরিয়েছিলাম। সূর্য ক্রমশই রক্তবর্ণ হয়ে একেবারে পৃথিবীর শেষ রেখার অন্তরালে অন্তর্হিত হয়ে গেল। চারিদিক কি যে সুন্দর হয়ে উঠল সে আর কি বলবো। বহুদূরে একেবারে দিগন্তের শেষ প্রান্তে একটু গাছপালার ঘের দেওয়া ছিল, সেখানটা এমন মায়াময় হয়ে উঠল, নীলেতে লালেতে মিশে এমন আবছায়া হয়ে এলো, মনে হলো ওইখানে যেন সন্ধ্যার বাড়ি। ওইখানে গিয়ে সে আপন রাঙা আঁচলটি শিথিলভাবে এলিয়ে দেয়, আপনার সন্ধ্যা তারাটি যত্ন করে জ্বালিয়ে তোলে, আপন নিভৃত নির্জনতার মধ্যে সিঁদুর পরে বধূর মতো কার প্রতীক্ষায় বসে থাকে, এবং বসে বসে পা দুটি মেলে তারার মালা গেঁথে এবং গুনগুন করে স্বপ্ন রচনা করে।
1: দেখো, গুনগুন করে তো আমরা বলি গান, কিন্তু উনি স্বপ্ন করে দিলেন। এই হচ্ছে চিঠির মধ্যে অন্য একটা ভাব। দেখো, এই যে বর্ণনা, সে তো পাতায় পাতায়, চিঠিতে চিঠিতে, মানে চিঠির পাতায় আর কি, তো শব্দের পর শব্দ সাজিয়ে চারপাশের ছবি তুলে আনা, যেটা তুমি বলছিলে। তো শাজাদপুর থেকে কবি, বৃষ্টি পড়ছে এরম একটি বাদল দিন, বর্ষণ মুখরিত, তার শব্দে ছবি, এটাকে শব্দ ছবি বলবো আমরা, চিঠিতে পাঠালেন ইন্দিরাকে। লিখলেন, ভয়ানক মেঘ করে এলো, ঘোরতর ঝড়, মুষলধারে বৃষ্টি, বই ছুতে ইচ্ছে করছে না, কিছু লেখা অসম্ভব, মনের মধ্যে যা কি কবিত্বের ভাষায় বলে, কি যেন কি কি ইত্যাদি। এ ঘর থেকে ও ঘরে পাইচারি করে বেড়াতে লাগলুম, অন্ধকার হয়ে এসেছে, গড়গড় শব্দে মেঘ ঢাকছে, বিদ্যুতের ওপর বিদ্যুৎ, হু হু করে একটা বাতাস দমকায় আসছে, আর আমাদের বারান্দার সামনে বড় নিচু গাছটার ঘাড় ধরে যেন তার দাড়ি শুদ্ধ মাথাটা নাড়িয়ে দিচ্ছে। দেখতে দেখতে বৃষ্টির জলে আমাদের শুকনো খালটা প্রায় পুড়ে এলো। মানে দেখো, পুরো ছবি, যে খালটা জলে ভরে যাচ্ছে, বৃষ্টি এলো, মেঘ করেছে। আমার তো ছবির সঙ্গে মনে হচ্ছে একটা ছবির মতো গান দরকার, মেঘ করেছে।
0: আমরা পূর্বাদামের কণ্ঠে আগের গানটি শুনলাম, আবারও আমরা সুরের দুনিয়ায় পাড়ি দেব শিল্পী শুভমিতা
1: মেঘের কোলে, তাই তো?
0: হ্যাঁ।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা কিন্তু ইন্দিরার কথা শুনছিলাম, তাই না? ইন্দিরার যে দাদা অর্থাৎ সুরেন্দ্রনাথ পিঠোপিঠি এক বছরের বড়, রবীন্দ্রনাথ সুরেন্দ্রনাথকে অত্যন্ত স্নেহ করতেন। বলা যায় স্নেহ ভালোবাসার এই সম্পর্ক সুরেন্দ্রনাথও রবীন্দ্রনাথের কাছ থেকে পেয়েছিলেন। চিঠি লিখেছেন রবীন্দ্রনাথকে সংস্কৃতে দেবনাগরী অক্ষরে, আবার কখনো রবীন্দ্রনাথ লিখেছেন হিন্দিতে। তো রবীন্দ্রনাথের লেখা তেমনই এক কবিতার অংশ, যেমন ধরো লিখছেন তিনি আর কি, কলকাতা মে চলা গয়ো রে সুরেন বাবু মেরা, সুরেন বাবু আসল বাবু সকল বাবু কো সেরা, খুড়া সবকো কাইকো নেহি পতিয়া ভেজো বাচ্চা, মহিনা ভর কুছ খবর মিলে না ইয়ে তো নাহি আচ্ছা, তুম ছাড়া কই সমঝে না তো হামারা দুরাবস্থা, বহিন তেরি বহুত মেরি খিলখিল করকে হাসতা, চিঠি লিখিও মাকে দিও বহুত বহুত সালাম, আজকের মতো তবে বাবা বিদায় হোকে গেলাম। মানে দেবনাগরী, সেই সঙ্গে হিন্দি, সেই সঙ্গে বাংলা, তুমুল একটা ব্যাপার হইচই। এটা ইন্দিরার দাদাকে লিখছেন।
1: রবীন্দ্রনাথ তাঁর কন্যা মাধুরীলতাকে অকালে হারিয়েছিলেন এবং সরোজুবালা দেবীকে তিনি তাঁর কন্যাটিকে ভিক্ষা চেয়েছিলেন এবং আশা শান্তির পর প্রাপ্তি প্রীতিরই আর এক নাম রানু। কন্যাহারা পিতা রবীন্দ্রনাথ নিজের হারানো কন্যার আসনে বসিয়েছিলেন সেই রানুকে। রবীন্দ্রনাথ লিখছেন, আমার যে মেয়েটি সংসার থেকে চলে গেছে সে আমার বড় মেয়ে, কিন্তু সে যে মুহূর্তে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল সেই মুহূর্তেই তুমি আমার কাছে এলে। আমার মনে হলো এক স্নেহের আলো নেভার সময় আর এক স্নেহের আলো জ্বালিয়ে দিয়ে গেল। রানুর মধ্যে ছিল অসামান্যতা, আশ্চর্য তীক্ষ্ণতা লক্ষ্য করেছিলেন রবীন্দ্রনাথ। তাঁর মনের নিষ্কলুষ সরলতা মুগ্ধ করেছিল রবীন্দ্রনাথকে এবং রবীন্দ্রনাথের স্নেহসুধায় রানুর জীবন ধীরে ধীরে ভরে উঠেছিল। সেই রানু রবীন্দ্রনাথকে ভানু দাদা বলে সম্বোধন করেছেন।
0: ইনফ্যাক্ট আমরা ভানু সিংয়ের পদাবলী থেকে একটা গানও শুনেছিলাম এবং এইভাবে রানু যাই বলতেন খুব সহজ সরল। যেমন ধরো বেলা বা মাধুরীলতা রবীন্দ্রনাথকে বললে যেমন কোথাও কোনো হাঁক থাকতো না, বাবাকে যেভাবে ডাকতেন বলতেন, চিঠিতে যেভাবে তাকে ডাকতেন আর কি, সবটাই যেন রানুর মধ্যেও খুঁজে পেয়েছিলেন রবীন্দ্রনাথ। এবং সেই কারণে তাদের যে সম্পর্কটা মানে লেখালেখিতে অত্যন্ত আত্মিক, যেন কন্যাই আর কি, কন্যা সম নয় কন্যাই, যেন সেভাবেই জীবনের পাঠ তাকেও দিয়েছেন। এক কিশোরীকে চড়াই উতরাই পেরিয়ে সমাজকে দেখে চলার কথা বারবার সেই লিস্টে রানুও ছিলেন। স্নেহময় রানুর জীবন সত্যি ভরে উঠেছিল। দেখো এটা শুধু নয় যে এই চারজনের কথা আমরা বললাম, সেই হিসাবে চার পাঁচজন
1: যাদের কথা আমরা বললাম তারা তো রবীন্দ্রনাথের পরিচিত, পারিবারিক সূত্রে রবীন্দ্রনাথের সঙ্গে যাদের একটা আত্মিক বন্ধন গড়ে উঠেছিল, কিন্তু রবীন্দ্রনাথের পরিচিত নন যারা তাদের চিঠির উত্তরও কিন্তু রবীন্দ্রনাথ দিতেন
0: একদম।
1: এবং
0: কবির চিঠি সেক্ষেত্রে তাদের প্রাণিত করতো, যেটা আমি বলছিলাম যে একটা চিঠি এলেই মনে হতো আহা দিনটা একদম ঠিক হয়ে গেল, শুধু দিন না সামনের কটা মাস সেই চিঠি নিয়েই যেন কাটিয়ে দেওয়া যায়।
1: এবং যাদের কথাই যে তুমি বলছো বা বলতে চাইছো, বরিশালের ইন্দুভূষণ বা ক্যানিংয়ের অমল তাদের মধ্যে অন্যতম, যে রবীন্দ্রনাথের সঙ্গে তাদের প্রত্যক্ষভাবে পরিচয় না থাকলেও চিঠির মাধ্যমে কিন্তু তাদের ভাবনার আদান প্রদান ঘটেছিল।
0: ঠিক, আসলে এখানে রবীন্দ্রনাথ তাদের সুপরামর্শ দিতেন, নানা কথা বলতেন, তো এরা অকারণেই কিন্তু চঞ্চল হয়ে উঠত কবির সেই চিঠি পাওয়ার পর, তাই না?

0: অকারণে আমাদের কিন্তু মন চঞ্চল, চলে যেতে হবে।
1: কিন্তু চলে যাওয়ার আগে আরো দু চার কথা বলে যেতে চাই। রবীন্দ্রনাথ যে কথা নানান মানুষকে লিখেছেন, বিশেষ করে ছোটদের কিভাবে গড়ে তুলতে হবে, কিভাবে তাদের চরিত্র গঠন করতে হবে, কিভাবে তাদের মানসিক বিকাশ ঘটতে পারে, সে বিষয়ে নানান রকম পরামর্শ নানান মানুষকে তিনি দিয়েছেন যখন তিনি শান্তিনিকেতনের আশ্রম পরিচালনা করছেন সেই সময়। যেমন অজিত কুমার চক্রবর্তীকে রবীন্দ্রনাথ একবার লিখেছিলেন, ছেলেদের দৃষ্টিকে উদার ও চিত্তকে বিশ্বব্যাপী করে দেওয়ার জন্য যা আবশ্যক সেইটে তুমি বিশেষ করে করো, ওরা যেন কোনো জিনিসকে সংকীর্ণ করে না দেখে, ওদের মন যেন ওদের সংস্কারের দাস না হয়। তারপর সুধাকান্ত রায়চৌধুরীকে লিখছেন, আমার এইসব ছেলেরা যেন আকাশের আলোর সঙ্গে তাদের হাসি মেলাতে জানে এবং নববর্ষার ধারার সঙ্গে যেন তারা হৃদয় সুর মিলিয়ে মেঘমল্লারে নেচে উঠতে পারে। ওরা অশোক হোক, অভয় হোক, বীর হোক এবং সহজ আনন্দে সর্বদা ভরপুর হোক।
0: একদম, জীবনের সারা জীবন আর কি ছোটদের ভালো হোক, মঙ্গল হোক চেয়েছেন, তারা আনন্দে থাকুক। নিজের সন্তান শুধু নয়, পরিবারের ছোটদের নিয়ে ভেবেছেন, জগৎ পারাবারের তীরে যে ছেলেরা খেলা করেছে তাদের কথাও ভেবেছেন। একটাই ভাবনা, গাঢ় ভালোবাসা ওদের স্পর্শ করুক, জীবন আনন্দে ভরে উঠুক। আমরা এই আনন্দের স্পর্শ দিয়েই কিন্তু আজকে আমাদের অনুষ্ঠান শেষ করব। সবাই ভালো থাকুক, ঠিক যেমনটি চেয়েছিলেন তিনিও। ছিলাম আমরা দুজনে জয়শ্রী মুখোপাধ্যায়,
1: আর আমি সৌম্যদে।
0: আমরা ফিরে আসবো আবারও এক ঘন্টা বাদে আপনাদের নাটক শোনানোর জন্য। ততক্ষণের জন্য গান মনোময় ভট্টাচার্যের।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ছদিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে রওনা হয়েছেন। দেশ ছাড়ার আগে তিনি বলেন, ভারতের কৌশলগত ক্ষেত্রে ফ্রান্স এক গুরুত্বপূর্ণ অংশীদার। এই সফর দুদেশের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করবে বলেও তিনি মন্তব্য করেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল তিনি যৌথভাবে ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন। রাশিয়া থেকে তেল কেনার প্রসঙ্গে ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী এলিনা ভালতোনেন ভারতের পাশে দাঁড়িয়েছেন এবং বলেছেন, ভারত পশ্চিমী দেশগুলির তেল সংক্রান্ত সর্বোচ্চ মূল্যনীতি মেনে চলে। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, তেল রফতানি করে রাশিয়ার আর্থিক লাভ নিয়ন্ত্রণে রাখতে এই মূল্যনীতির প্রণয়ন করা হয়েছিল এবং ভারত তার সঙ্গে সাযুজ্যপূর্ণ ব্যবহার করেছিল। বিদেশমন্ত্রক জানিয়েছে, লিয়াকি ফ্রিডম জাহাজে ভারতীয় নাবিকদের মৃত্যুর খবরটি সঠিক নয়। তারা জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে কথা বলেছেন এবং সকল কর্মী নিরাপদ আছেন বলে মন্ত্রক জানিয়েছে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এক মিথ্যা ও ভিত্তিহীন দাবি ও পোস্টের বিষয়ে সতর্ক থাকার জন্য বিদেশ মন্ত্রকের ফ্যাক্ট চেক ইউনিট জনসাধারণকে আহ্বান জানিয়েছে। পুরসভার নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি আজ সকাল থেকে কলকাতা ও শহরতলির 6-7টি জায়গায় হানা দিয়েছে। ইডির একটি দল গিয়েছে কামারহাটি তৃণমূল কংগ্রেস বিধায়ক প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের বাড়িতেও, এছাড়াও তার ভবানীপুর ও কালীঘাটের বাড়িতেও তল্লাশি চলছে। ধর্মশালায় আজ 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 1:30। ফিফা ফুটবল বিশ্বকাপে লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে গ্রুপ ডির ম্যাচে মার্কিন

যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের বিরুদ্ধে 4-1 গোলে জয় দিয়ে অভিযান শুরু করেছে। আজকের ম্যাচে কাতার সুইজারল্যান্ডের বিরুদ্ধে রাত 12:30 ও ব্রাজিল মরক্কোর বিরুদ্ধে রাত 3:30 খেলবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: 1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।

আকাশবাণী কলকাতা এফএম রেনবোর প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তার ছদিনে ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে রওনা হয়েছেন। দেশ ছাড়ার আগে তিনি বলেন, ভারতের কৌশলগত ক্ষেত্রে ফ্রান্স এক গুরুত্বপূর্ণ অংশীদার। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল তিনি যৌথভাবে ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন। সফরের পরবর্তী পর্যায়ে আগামীকাল দুদিনের সফরে তিনি স্লোভাকিয়া যাবেন। এরপর শ্রী মোদী চলতি মাসের 16 এবং 17 তারিখে হতে চলা G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের এভিয়ানে ফিরবেন। 18 জুন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ভিভাটেক 2026 অংশ নেবেন। ওই দিনই দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতীয় বিমান বাহিনীর নবনিযুক্ত আধিকারিকদের নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সাজুজ্য রেখে ড্রোন, কৃত্রিম উপগ্রহ ও রোবোটিক্সের মতন আধুনিক যুদ্ধ প্রযুক্তির সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। হায়দ্রাবাদের গুন্ডিকালে অবস্থিত বিমান বাহিনী একাডেমিতে আয়োজিত 217 কোর্সের কম্বাইন্ড গ্র্যাজুয়েশন প্যারেড পরিদর্শনকালে তিনি আজ একথা বলেন। অসমের জোরহাট বিমানবন্দরে আজ ভারতীয় বায়ুসেনার একটি AN-32 বিমান ভেঙে পড়ে। দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে বলে বায়ুসেনার আধিকারিকরা জানিয়েছেন। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে কোর্ট অফ এনকোয়ারি তৈরি করা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর হামলায় 3 জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন। পশ্চিমবঙ্গের একাধিক পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় আজ এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ কলকাতা ও সংলগ্ন অঞ্চলের 7টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। তৃণমূল কংগ্রেস বিধায়ক প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের অফিস, বাড়িসহ বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। মূল শর্তগুলি পূরণ না হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তিতে ইরান স্বাক্ষর করবে না বলে জানিয়ে দিয়েছে। তবে সূত্রের খবর, দুপক্ষই প্রাথমিকভাবে চুক্তির কাছাকাছি পৌঁছেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ড কাতারের বিরুদ্ধে খেলবে। সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত

0: 12:30 অন্য ম্যাচে গ্রুপ সির নিউ জার্সি স্টেডিয়ামে মরক্কো ব্রাজিলের মুখোমুখি হবে। খেলা শুরু হবে 3:30। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর,
3: নাটকের দুপুর
2: 107 FM রেইনবো দিয়ে। নাটকের দুপুর,
3: নাটকের দুপুর।
4: আজকের নাটক রাজীব, রচনা রঞ্জন রায়, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়, নাট্যানুষ্ঠান রাজীব।
5: কি হলো?
6: রাজু তো এখনো ফিরলো না।
5: এত তাড়াতাড়ি কি করে ফিরবে? বেরোলেই তো 10:00 পরে। ওরা ঠিক সময় ফিরবে, তুমি ঘুমাও তো।
7: কই বাবুরা আসেন, হয়ে গেছে।
5: হারু চ চ চ, একটু করে দে। এই রাজু, তুই ওদিকে দাঁড়িয়ে হা করে কি দেখছিস? এদিকে আয়, আয় আয় আয়।
8: জানিস বেন্দা, রাজুটা আর মানুষ হবে না। দেখ দেখ কেমন ক্যাবলার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে নখ খুঁজছে।
5: এই চন্দন, আয় আয় আয়, ঝটপট কর, অনেক রাত হয়ে গেছে।
8: বেন্দা তুই এবার দিয়ে দে, আমাদের সব দেওয়া হয়ে গেছে, তুই দিয়ে হাড়িটা ভেঙে দে।
5: আরে অস্থির মালসাটা কোথায়?
8: ওটা পবন ধরে আছে।
5: তোরা তাহলে সবাই বেরো, আমি হাড়িটা ভেঙে দিয়ে যাচ্ছি।
8: কেউ পেছনে তাকাস নি, চল চল চল। ভালো হরি,
7: ভালো হরি,
8: ভালো হরি,
7: ভালো হরি।

0: শুনছো? ঘুমুলে যদি একটু হুঁশ থাকে। এই
1: কি হলো?
0: কই, রাজু তো এখনো ফিরলো না।
1: ও, কটা বাজলো?
0: গির্জার ঘড়িতে দুটোর ঘন্টা পড়ে গেল।
1: তুমি কি সেই থেকে জেগে আছো নাকি?
0: কি করবো, রাজু এসে যদি ডেকে ডেকে সাড়া না পায়, তবে ও যা ছেলে সারা রাত হয়তো বাইরেই বসে থাকবে। আর ওর ঘরের চাবি তো আমার কাছে।
1: ঠিক আছে ঠিক আছে, তুমি ঘুমাও, রাজু ফিরে এসে তোমাকে ডাকলে আমি ডেকে দেবো, তুমি ঘুমাও তো।
0: তুমি আমায় তুলে দেবে তবেই হয়েছে, তুমি ঘুমো।
1: আরে বাবা, দেবো দেবো, সময় ঠিক দেখতে পাবে, ঘুমাও তো।
2: বৌদি, ও বৌদি, তুমি আজ ছাতে কিছু দেবে নাকি? আরে শোভনদা যে, আপনি এখনো শুয়ে আছেন, অফিস যাবেন না?
1: না, আজ আর অফিস যাব না, ভালো লাগছে না। কিন্তু তুমি বৌদিকে খুন ছিলে কেন?
2: ওই জিজ্ঞেস করতে এসেছিলাম, বৌদি আর ছাতে কিছু সুগতে টুকতে দেবে কিনা। বৌদি কিছু না দিলে তবে আমাদের লেপ তোষকগুলো রোদ্দুরে দিতাম।
1: ভাড়া লাগবে, ভাড়া লাগবে। এখন শুধু ছাদ ভাড়া দেবো আর বসে বসে খাবো, অফিস টফিস আর করবো না।
2: ভাড়া লাগবে? আপনি আমার কাছ থেকে ভাড়া নিতে পারবেন?
1: আমি নেব কেন, বাড়িউলি নেবে।
2: এ মা, কি বললেন আপনি, বৌদিকে বাড়িউলি বললেন? দাঁড়ান বৌদি আসুক, সব বলে দিচ্ছি।
1: কাকে বলবে, তিনি নেই।
2: সে কি, কোথায় গেছে?
1: রাজুকে খুঁজতে, রাজুর জন্য কাল সারা রাত ঘুমোয়নি।
2: কেন, রাজু কোথায় গেছে?
1: কোথায়, পাড়ার ছেলেদের সঙ্গে কাল শ্মশান গিয়েছিল, এখনো ফেরেনি।
2: ফেরেনি? সর্বনাশ, তাহলে তো বৌদি রাজু হয়ে গেল।
1: ওই তিনি আসছেন, এক রাতেই চোখ মুখের কি অবস্থা হয়েছে একবার দেখো।
2: এই যে বৌদি, কোনো খবর পেলে?
0: না, অদ্ভুত সব ছেলেপুলে হয়েছে আজকাল। একটা জলজ্যান্ত ছেলে তোদের সঙ্গে গেল, আর সে ফিরলো কি না সে খবরটা কেউ রাখলি না।
2: তুমি বা রাজুকে যেতে দিলে কেন বৌদি? তুমি তো জানো রাজু রাত্রে ভালো দেখতে পায় না।
0: কি করবো বলো, অনেক করে ধরলো,
2: তা এখন ওরা কি বলছে?
0: কি আর বলবে, আমার কথা শুনে যেন

0: না আকাশ থেকে পড়ল। বললে, আপনি কিচ্ছু ভাববেন না বৌদি, আপনি বাড়ি যান, আমি এখনই খবর দিচ্ছি।
1: ওই বৃন্দাবন আর হারানি হয়েছে পালের গোদা, কচি কচি ছেলেগুলোর মাথা চিবিয়ে খাচ্ছে।
0: তার উপর জ্বালা কি একটা, মাসিমা এখানে নেই, রাজুর দেখাশোনার পুরো ভার আমাকে দিয়ে গেছেন। এখন যদি উনি হঠাৎ ফিরে আসেন কি জবাব দেব বলো দেখি।
1: মাসিমা কোথায় গেছেন?
0: রানুর শ্বশুর বাড়ি। এই শোনো,
2: বলো,
0: তুমি বলছিলে না আজ অফিসে যাবে না? না না বাপু, তুমি অফিস যাও।
2: যা বাবা, এর সঙ্গে আমার অফিসে যাওয়া না যাওয়ার কি সম্পর্ক আছে?
0: আছে আছে, আমি আজ রান্না বান্না করতে পারবো না।
1: দেখো কাণ্ড, বেশ তো, তোমাকে আজ উনুন ধরাতে হবে না, আজ আমার ছুটি আছে, আজ তোমাদের দুজনেরই আমাদের ঘরে নেমন্তন্ন।
2: ব্যাস, তাহলে তো হয়েই গেল। এখন তবে সিরিয়াসলি ভাবা যাক, রাজু আমাদের গেল কোথায় যেতে পারে।
3: আমি বলছি রাজু অন্য কোথাও যায়নি, রাজু ওখানেই গেছে।
4: তুই থাম, পাগলের মতো আবুল তাবুল বকিস নি।
3: আহা, তুই তো ওকে ধমকি নার্ভাস করে দিচ্ছিস বৃন্দা, ও কি বলতে চায় একবার শুনি না।
4: আমি শুনেছি যত সব গ্যাজারের গল্প ফেলেছে।
3: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা তো শুনিনি। এই চন্দন,
2: কি বলো?
3: কি বলতো? এই বৃন্দা,
4: হ্যাঁ,
3: তুই কিন্তু ওর কথার মাঝখানে একদম ইন্টারফেয়ার করবি না, বলতো চন্দন।
2: আচ্ছা হারান্দা, তোমার খেয়াল আছে
3: কি
2: পবনের ঠাকুমাকে চুল্লিতে ঢোকাবার পর তোমরা সব পালা করে খেতে গিয়েছিলে?
3: হ্যাঁ,
2: আমাকে আর রাজুকে রেখে গিয়েছিলে, তোমার মনে পড়ছে?
3: হ্যাঁ রে বাবা,
2: সেই সময় একটা দল ম্যাটাডোর গাড়ি করে একটা মরা নিয়ে এসেছিল, তোমার মনে পড়ছে?
3: ওরে শালা, সে আর মনে পড়বে না, সেই ডিস্কো পার্টি।
4: সুরদার কপালটা ভালো বলতে হবে,
3: দেখো দেখো একটা লাশ উড়ে,
4: আর যেটা ছিল সেটাও ভিতর হয়ে গেছে। আরে ভাগ্যবান তো বলতেই হবে, তিন কুলে যার কেউ নেই, তাকে দাহ করতে এতগুলো লোক তো এসেছে।
3: বুড়ো লোকটা পাড়ায় এত বছর ছিল, রাস্তায় তো খুব একটা দেখতে পেতাম না, মাঝে মাঝে দেখতুম, তখন ভাবতুম হয়তো মিত্তির বাড়ির কেউ হবে তবে, হ্যাঁ বেড়াতে এসেছে। কিন্তু আপনি বলছেন ওই বুড়ো ভদ্রলোক মিত্তির বাড়িতে 20 বছর ছিল, তার যে ব্যাপার।
4: আরে হ্যাঁ রে হ্যাঁ, কিন্তু ওসব কথা এখন থাক, যা চট করে লেখালেখির কাজটা সেরে ফেল তো, এনে টাকা আর এই ডেথ সার্টিফিকেট ধর, কখনো আবার ভিড় হয়ে যাবে।
5: এসব কি আপনার পকেট থেকে যাচ্ছে বিশুদা?
4: পাগলা, মিত্তির বাড়ি থেকে সব বেরিয়েছি কি চাঁদা তুলে দাহ করবার জন্য? আরে গাধা, মিত্তির বাড়ির কুকুর বেলালটাও মরলে তার সৎকার হয়। এখন এটা বাজে কথা ছাড়, যে তৎকের পুরুত মশাই এটা কি নিয়ে আসতো?
5: টাকা জমা না হলে কিন্তু পুরুত আসবে না।
4: বাপ আসবে কালটো।
3: বলুন বিশুদা,
4: তুই বুলোর সঙ্গে যা তো, পুরুত মশাইয়ের সঙ্গে অনেক কথা আছে, মুখাগ্নি করবার লোক নেই, সেক্ষেত্রে কি কি করতে হবে তাই নিয়ে ওনার সঙ্গে একটু সলা পরামর্শ করতে হবে।
2: আচ্ছা
4: যা যা, আর শোন, ভালো কথায় না আসে তো চ্যাং দোলা করে নিয়ে আসবি, যা।
2: আচ্ছা,
3: জানো বিশুদা, আমার এখন একটু একটু মনে পড়ছে, ওই বুড়োটা কিন্তু গাইয়েছিল।
4: তুই কি করে জানলি?
3: আমি শুনেছি, উনি মিত্তির বাড়ির বৈঠকখানার ঘরে থাকতেন তো, সকালে যখন দুধ আনতে যেতাম তখন শুনতে পেতাম, বেশ কালো আদি গলা ছিল, তাই না?
4: এই যে বিশুদা, এই পুরুত মশাইকে ধরে নিচ্ছি।
2: ও আসুন আসুন আসুন পুরুত মশাই, এবার একটা বিধান বিধান দিন তো, এই যে ভদ্রলোককে দেখছেন না, এই যে ভদ্রলোক, এর তেনকুলে কেউ নেই, এর মুখাগ্নি করার কি করা যায় বলুন তো?
6: দুঃসম্পর্কে কে হলো হবে?
2: বলছি তো কেউ নেই।
6: তাহলে আর কি করা যাবে, শাস্ত্রে আছে সেসব ক্ষেত্রে মিতের নিকটতম প্রতিবেশীও করতে পারে, এই যে আপনি আছেন, এরা আছে, যে কেউ করতে পারেন।
4: আরে না না, শুনুন শুনুন, এখানে সব ওরা কেউ করতে পারবে না। আচ্ছা একটা কাজ করুন না, আপনি করে দিন না, এর জন্য যা মূল্য ধরে দিতে বলেন আমরা তাই দেবো।
6: ওসব আমরা করি না, আর এসব ব্যাপার মূল্য ধরে দিয়ে হয় না, বুঝেছেন? এটা দান সামগ্রী নয়, আপনার আগে লোক ঠিক করুন, তারপর আমাকে ডাকবেন।
4: বাবা, এই যে একবারে মেম সাহেবের মতন গটগট করে চলে গেল, এখন উপায়? এই বলো, শোন শোন শোন, তুই মুখাগ্নিটা করে দে, তুই তো মিত্তির বাড়ির সব চাইতে কাছে থাকিস।
5: আমার বাবাকে তো আপনি চেনেন বিশুদা,
3: দুপাত্র টেনে এসে একবারে রামায়ণ মহাভারত একাকার করে ছেড়ে দেবে।
4: হ্যাঁ আনি, তাই শোন শোন, তুইও তো মিত্তির বাড়ির প্রতিবেশী, সকালে তুই দুধ আনতে যাবার সময় রোজ গান টান শুনতিস তো, তা তুই মুখাগ্নিটা করে দে না বাবা। আর শোন শোন, মোটা টাকা পাবি, মিত্তির গিন্নি বলে দিয়েছে যে ওই বুড়োটার মুখাগ্নি করে তেরাত্রে শ্রাদ্ধটা করে দেবে তাকে নগদ 500 টাকা দেবে।
3: রক্ষে করুন, টাকা আমার মাথায় থাক, আমার তো আর বাবা নয় জ্যাঠা, জেঠি একদম বিষ ছেড়ে দেবে। তবে হ্যাঁ, শুধু মুখাগ্নি করে দিলে 5 পাত্রী দেবেন বলুন তো, করে দিই।
4: সেই তো না আমার, তাহলে তোকে বল।

0: যাবো কেন? আমার হাতে কি পক্ষাঘাত হয়েছে?
1: এই শ্রীকান্ত, তুই রাজি হয়ে যা না, এই সুযোগে এন্ট্রিটা নিয়ে নে না রে
2: বাঘশালা।
3: আবার লজ্জা, শালা তীর্থের কাকের মতো তো সারাদিন রাত ওই মৃত্যুর বাড়ির দিকে তাকিয়ে হাফিত্তেস করে মরছিস।
1: এটাতে রাজি হয়ে গেলে
3: এবার ভেতর মহলে চলে যাবি রে, দেখবি তখন কত কথা কইবে,
1: কাছে আসবে,
3: সেবা করবে।
2: ভালো হবে না বলছি ভুলো, ফের যদি বলেছিস কষে এক লাথি ঝাড়বো।
0: কি হলো রে শ্রীকান্ত?
1: কিছু না বিশুদা, কিছু না। আমি বলছিলাম ওই শ্রীকান্ত এটা করে দিতে পারত, কারণ ওর বাবাও নেই মাও নেই, বেকার ছেলে, টু পাইস আমদানি হয়ে যেত।
0: ঠিক ঠিক বলেছে বলো শ্রীকান্ত ভাই, তুই এই যাত্রা আমায় রক্ষে কর ভাই, তোকে বললে হলেও কেউ নেই।
2: না না বিশুদা,
0: শোন শোন, যদি আরো কিছু বাড়ি দিতে বলিস আমি মিত্তির গিন্নিকে বলে পাইয়ে দেব।
2: শুনুন শুনুন বিশুদা, এটা যদি পাওয়ার ব্যাপার না হতো না তবে আমি করে দিতাম, টাকাটা বড় কথা নয়।
4: আপনি ওসব ঝামেলা ছাড়ুন তো বিশুদা, ও কেউ করবে না ঝুটমুট সময় বরবাদ করা। আপনি বরং 20-25 টাকা ওই ডোমেদের হাতে ধরে দিন, ওরাই সব করে দেবে।
0: কি সব ফালতু বকছিস রে দাই, তোর মুখে বলতে কথাটা একটু আটকালো না। আরে বাবা, যদি তাই করা যেত তবে তোমাদের কেন সোজাসুজি হিন্দু সৎকার সমিতিকে ডেকে লাশটা দিয়ে দিতে পারতুম। একটা ভদ্রলোক নয় তার তিন কুলে কেউ নেই, তাই বলে ডোমেদের হাতে ছেড়ে দেবো? ছি,
1: শুনলি তো, এবার বল কি বলবি।
4: দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই একটু তুই যত উত্তেজিত হয়ে উঠছিস কেন বলতো বিন্দা, একটু চুপ করে বস না। দেখ না, আমি সমস্ত ব্যাপারটা ম্যানেজ করে দিচ্ছি। আচ্ছা চন্দন,
5: হ্যাঁ বলো।
4: মানলুম তোর কথাই ঠিক, কিন্তু বল রাজু গেল কখন? তোরা দুজনে তো একসঙ্গে ফিরছিলি।
5: হ্যাঁ ঠিকই বলেছ, আমি আর রাজু তোমাদের সকলের পিছনে ছিলাম। কিছু দূর আসতেই রাজু আমাকে বললে, দেখ চন্দন, এত রাত্রে আর বাড়ি ফিরে গিয়ে বৌদিকে ডাকাডাকি করবো না, এই গলির ভেতরেই আমার এক মেসোমশাই আছেন, আমি বরং তার বাড়িতে চলে যাই, ওখানে রাতটা থেকে কাল সকালে ফিরে যাবো, তুই যা আমি যাচ্ছি। এই বলে একটা গলির ভেতর ঢুকে গেল।
4: আচ্ছা বেশ, তাহলে তুই এখন বল চন্দন, রাজু ওর মেসোমশাইয়ের বাড়িতে না গিয়ে ওই 500 টাকার জন্য ওখানেই গেছে, এই ধারণা তোর হলো কি করে?
5: আরে রাজুর মেসোমশাই ফেসোমশাই বলে কেউ নেই।
4: হ্যাঁ
5: তাহলে তো রাজুর ছোট বোন রানুর যখন বিয়ে হলো তখনও তো তারা আসতো, কেউ এসেছিল দেখেছো
4: না তো?
5: আমরাই তো সব করেছি।
4: কি
1: ছাড়তো সব কথা, ও যেন রাজুদের গোষ্ঠীর সবাইকে চেনে।
4: না না বিন্দা, ছাড়লে চলবে না, ছাড়লে চলবে না, আমাদের দিকটা তো দেখতে হবে। ধর বৌদি যদি থানায় গিয়ে খবর দেয় তবে পুলিশ কি আমাদের ছেড়ে দেবে ভেবেছিস? সবাইকে নিয়ে টানা হাজড়া করবে, তার চাইতে তুই চন্দনকে নিয়ে বৌদির কাছে যা।
1: আচ্ছা
4: চন্দন,
5: হ্যাঁ বলো,
4: তুই ওই 500 টাকার ব্যাপারটা নিয়ে একটাও কথা বলবি না।
5: আচ্ছা
4: বুঝেছিস, শুধু বলবি ও আমার সঙ্গেই আসছিল, হঠাৎ বললো যে এত রাত্রির আবার বৌদিকে গিয়ে কেন ডাকাডাকি করবো, তার চাইতে আজকে রাতটা মেসুমশাইয়ের বাড়িতে থেকে সকালে ফিরে যাবো। হ্যাঁ আর তুই বৌদিকে যেন এই কথাটা বলে দিস।
5: আচ্ছা
4: বলে রাজু একটা গলির ভেতর ঢুকে গেল। ব্যাস শোন বেন্দা, বেন্দা এসব মিটিং ফিটিং ছেড়ে বৌদিকে শান্ত কর, তারপর আমরা যেমন খোঁজাখুঁজি চালাচ্ছি চালিয়ে যাবো।
0: তোমাকে দরজা খুলতে হচ্ছে, দরোয়ান কোথায় গেল?
6: ওকে একটু বাজারে পাঠিয়েছি প্যাকাটি কিনতে।
0: তা তুমি ওই জঙ্গলে ঢুকে কি করছিলে?
6: দেখুন না, ছোট দাদু চলে গেছেন আজ 2 দিন হয়নি, এর ভেতর বাগানের অবস্থা হয়েছে দেখুন, শুকনো পাতাগুলো তাণ্ডব লীলা শুরু করে দিয়েছে, চারা গাছগুলো সব নুয়ে পড়েছে।
0: মালি কি করছে তবে?
6: ও জ্বর হয়েছে, ওকে শুয়ে থাকতে বলেছি। চলুন চলুন আপনি ভেতরে।
0: 2 দিন পরে তুমি যখন আমেরিকায় চলে যাবে তখন এসব জিনিসের তদারকি কে করবে বলো?
6: 2 দিন পরে কোথায়, পরীক্ষাটা আগে হোক, ভালোভাবে আগে পাশ করি তবে তো।
0: তুমি ভালোভাবে পাশ করবি, তোমায় আটকায় কে? তবে ভালো কথা, মাসিমা কি করছেন, ঘুমোচ্ছেন নাকি?
6: না না দিদা, এখন ফ্ল্যাট হয়ে পড়েছে, নট নরন চরণ।
0: কেন, শরীর খারাপ নাকি?
6: না না তেমন কিছু নয়, বাতের যন্ত্রণাটা একটু বেড়েছে। চলো না দিদা, জেগেই আছেন, চলো।
0: হ্যাঁ চলো চলো। আচ্ছা চন্দনা
6: বলুন,
0: তোমাদের বাড়ির নতুন অতিথিটির খবর কি, আছে না পালিয়েছে?
6: আছে আছে, তবে তারে চোখে দেখিনি, শুধু বাঁশি শুনেছি।
0: বাঁশি শুনেছি, সেটা কি রকম?
6: তাকে চোখে দেখিনি, তবে কাল অনেক রাতে গান গাইছিল শুনেছি।
0: বলো কি, তা কি গান গাইছিল, রবীন্দ্রসঙ্গীত?
6: না না, সে একেবারে খানদানি জিনিস।
0: মানে ক্লাসিক্যাল?
6: হ্যাঁ, দরবারি কানাডার উপর আলাপ করছিল
0: ছেলেটা। তাহলে বেশ গুণী বলতে হবে, কি বল চন্দনা?

0: আনডাউটেডলি। আপনি দেখা করবেন তো? জান না, ওই বৈঠকখানা ঘরেই আছেন, একবার দেখেই আসুন।
1: সেই ভালো, তুমি বড় একটু দাঁড়াও, আমি চট করে একবার দেখাটা করেই আসি। এই যে রাজীববাবু, নমস্কার।
2: নমস্কার, নমস্কার। জানেন, সকাল থেকে না আপনার কথা খুব ভাবছিলাম।
1: কেন, কোনো অসুবিধে টসুবিধে হচ্ছে নাকি?
2: না না, তা নয়, বরং আমি ওনাদের খুব অসুবিধার মধ্যে ফেলেছি। কোনো কাজটাই তো নিজে থেকে করতে পারছি না। উপরে দিদা আমার জন্য যথেষ্ট করছেন, অথচ এসব তো ওনার করবার কথা নয়।
1: আরে তাতে কি হয়েছে, ও নিয়ে আপনি মাথা ঘামাবেন না। হয়তো আপনাকে নাতির মতো ভেবেছেন, তাই করে কমে সাহায্য করছেন। আর তো হয়ে এলো, আর তো মত কালকের দিনটা, তারপর আপনার ছুটি আর আমারও ছুটি, কি বলেন? হ্যাঁ, আচ্ছা আর চলি তাহলে, কাল আমার দেখা হবে, কেমন?
2: আসুন,
1: চলো চন্দনা।
0: হ্যাঁ চলুন। আচ্ছা বিশু মামা, ওনাকে আপনি আবিষ্কার করলেন কোত্থেকে? উনি কি আপনার জানা শোনা কেউ?
1: কশিন কালেও নয়, আসল ঘটনা কি ঘটেছিল জানো? তোমার ছোট দাদুকে তো মহা সমারোহ করে শ্মশানে নিয়ে গেলাম, কিন্তু ওখানে গিয়ে আর এক মহা ফ্যাসাদে পড়লাম। আরে আমার ধারণা ছিল যে ঘাটে যে পুরোহিত থাকেন, তাকে একটা বড় রকমের মূল্য ধরে দিলেই তিনি মুখাগ্নিটা করে দেবেন, কিন্তু পুরো তখন নাক মুখ ভুরু কুচকে আমাকে বললে যে মূল্য নিয়ে তারা ওসব কাজ করে না। তখন তো আমার এক গলা জল।
0: আচ্ছা, আপনার সঙ্গে তো অনেক ছেলেরা গিয়েছিল, তাদের দিয়ে করালেন না কেন?
1: সবাইকে বলেছিলাম, শুধু পায়ে ধরতে বাকি ছিল, কেউ রাজি হলো না। আবার বললে কি জানো?
0: কি
1: বললে? কেন এসব ঝামেলায় যাচ্ছেন বিশুদা, ওই ডোমদের 20-25 টাকা ধরে দিন, ওরাই সব করে দেবে।
0: ছি
1: ছি বলেছি, ছি ছি ছি ছি। কিন্তু জানো চন্দনা, ঠিক ওই সময়টিতে ওই ছেলেটি আমার কানের কাছে মুখ নিয়ে চাপা স্বরে বললে, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। আমি বললাম, বেশ তো বলুন না। তা বললে, একটু ওদিকে চলুন। গেলুম, তখন আমায় বললে, আচ্ছা আমি যদি ওনার মুখাগ্নি করে তেরাত্তিরের আদ্যসাধ্যটা করে দিই, তবে আমায় 500 টাকা দেবেন। কথাটা শুনে আমার কেমন যেন খটকা লাগলো। পরিষ্কার করে ওকে বুঝিয়ে বললাম, দেখুন মুখাগ্নি করার পর ওই বাড়িতে থেকে আপনাকে হবিষ্যি করতে হবে, তারপরের দিন আদ্যশ্রাদ্ধটা করতে হবে। তা শুনে বললে, হ্যাঁ তাই করব। জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? বললে, রাজীব গাঙ্গুলি। জানতে চাইলাম, কোথায় থাকেন? তখন মুখটা কাঁচু মাঁচু করে বললে, ওসব কিছু জানতে চাইবেন না, আপনাদের কাজটা হয়ে যাওয়া নেই তো কথা।
0: ব্যাপারটা কেমন অদ্ভুত, তাই না? জানা নেই, শোনা নেই।
1: শুধু অদ্ভুতই নয়, প্যাথেটিকও বলো, সামান্য কটা টাকার জন্য।
0: তা ঠিক বলেছেন। আসুন দিদা, এই ঘরে। দিদা দিদা, দেখো কে এসেছেন, দেখো
3: কে। ও বিশ্বনাথ।
1: হ্যাঁ,
3: এসো বাবা, এসো, বসো।
1: আরে থাক থাক থাক, আপনি আবার উঠছেন কেন? আপনি শুয়ে শুয়ে কথা বলুন, আপনার আবার কি হলো?
3: না আর বলো কেন বাবা, বাত ভাতে ধরেছে, আর সেই সঙ্গে সঙ্গে বোধহয় প্রেসারটাও বেড়েছে, ওই যাকে বলে গোদের উপর বিষ ফোড়া।
0: আর হবে নাই বা কেন বলুন? যে মানুষটা বছরের পর বছর শ্রেণী ভাঙে না, যার জন্য দোতলার মামা সব বন্দোবস্ত করে গেছেন, সে মানুষটা যদি হঠাৎ দিনে 5-6 বার ওপর নিচ করে, তবে কি পায়ের ব্যথাটা বাড়বে না? অথচ আপনি বলুন, কিছুতেই সে কথা স্বীকার করবেন না।
1: চন্দনা কিন্তু ঠিকই বলেছে মাসিমা, আপনার অতবার ওপর নিচ করাটা ঠিক হয়নি। আর আপনার বাড়িতে তো কাজের লোকের অভাব নেই, নকুল ছিল, বামুন মেয়ে ছিল, এদের দিয়ে করালেন না কেন?
3: কি বলছো বাবা, বাড়ির কাজের লোককে দিয়ে কি এসব কাজ হয়? জানো ছেলেটি ব্রাহ্মণ, আর তার গুণের কথা কি বলবো বাবা, দেশ লাইটুকু জ্বালাতে জানে না, একবার তো আঙুলটাই জ্বালিয়ে ফেললো। বললাম, এবারে হাঁড়িটার উপরে সরাটা চাপা দাও। তা বললে, সরা কি?
1: তার মানে আপনি সব করে দিয়েছেন?
0: তার বলতে, আর উনি শুধু বসে বসে গিলছেন। আর শুধু কি তাই, কোথাও কিচ্ছু নেই, হুট করে নিচে নেমে গেলেন। ব্যাপারটা কি না, দেখতে গেলেন ছেলেটা মেঝেতে ঘুমিয়ে পড়েন তো, এমনি ভাবে কতবার যে ওপর নিচ করছেন তার আর ইয়ত্তা নেই।
3: তুই চুপ কর না, কিন্তু তুমি বলো বাবা, পরে ছেলে আমার বাড়িতে কাজ করতে এসে যদি অসুখ বিসুখে পড়ে যায়, তবে কাণ্ডটা কি হবে বলো তো? তাছাড়া ছেলেটি ব্রাহ্মণ, বর্ণশ্রেষ্ঠ, ও যে দয়া করে আমার হাতে সেবাটুকু নিয়েছে, তা আমার

0: চৌদ্দ পুরুষের ভাগ্য, ও তো বলতে পারত আপনার হাতে ছোঁয়া জল আমার চলবে না।
1: তাতে ভারী বয়ে যেত, তুমিও বলে দিতে, তবে বাবা তুমি নিজের হাতেই সব করে কমবে নাও।
0: ওর ওই চাটাং চাটাং কথা, তুমি বলো তো বাবা, গৃহস্থর বাড়িতে যদি কুকুরটা বিড়ালটা থাকে তবে তাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা তো গৃহস্থকেই করতে হয়, নয় কি?
2: সে তো নিশ্চয়ই মাসিমা, তবে যা করেছেন তা তো করেছিনি, আর আপনাকে কিছু করতে হবে না। কাল তো কি উপসি থেকে শ্রাদ্ধটা করতে হবে, কাজে আপনাকে আর উপর নিচে করতে হবে না, নিচের উঠোনেই কাজ হবে। ওপরের বারান্দায় আপনাকে একটা চেয়ার দিয়ে দেবে, আপনি সেখানে বসে বসে সব দেখতে পাবেন।
0: তা নয় বুঝলাম, কিন্তু রাতের ফল মিষ্টি দুধটুকু তো খাবে।
1: ঠিক আছে ঠিক আছে, ওটা নয় আমি করে দেব, তবে হবে তো?
2: ব্যাস ব্যাস, তাহলে তো সব ল্যাটাই চুকে গেল। এবার তাহলে আমি যে জন্য এসেছি আপনাকে সেই কথাটা বলি।
0: হ্যাঁ বলো বাবা।
2: কথাটা হলো, কাল সকালে ওই ছেলেটি নকুল আর পুরোহিত পঞ্চানের সঙ্গে গঙ্গায় চলে যাবে। সেখানে হাত পায়ে নখ কেটে গঙ্গায় স্নান করে নতুন কাপড় পরে ঘাট কাজটা সেরে ফেলবে।
1: সে কি বাড়িতে কিছু হবে না?
2: হবে হবে, একে বলে পুরক পিণ্ডদান। যে মুখাগ্নি করে তাকেই ওটা করতে হয়, অ্যান্ড ইট ইজ মাস্ট। 10টা পিণ্ড দিতে হয়, তারপর বাড়িতে এসে আদ্য শ্রাদ্ধটা করবে, আর সেটা তো ঘন্টা দুয়েকের ব্যাপার।
1: কাল শ্রাদ্ধের সময় আপনি থাকবেন তো?
2: আমাকে তো থাকতেই হবে, শ্মশান বন্ধুদের খাওয়ানোর ব্যবস্থা করতে হবে না। মাসিমা, আপনি কি আসল ব্যাপারটা হদিশ করতে পারলেন?
0: কি কথা বাবা?
2: ওই যে এই সামান্য কটা টাকার জন্য ছেলেটি এমন কাজ কেন করলে?
0: না বাবা, জিজ্ঞেস করেছিলাম কিন্তু কোনো জবাবই দিলে না, মাথাটা হিট করে বসে রইল। বললাম, তুমি কি কারুর কাছে ধার দেনা করেছো? তা মাথা নেড়ে জানালো যে তা করেনি। আর বেশি কি জিজ্ঞেস করবো বলো তো বাবা, ওর ওই চশমার দিকে তাকালে আমার মাথাটাই বোঁ বোঁ করে ঘুরতে থাকে। বাপের জন্মে চশমার এমন মোটা কাঁচ আমি দেখিনি বাবা। চোখে ছানি কাটাবার পর যেরকম মোটা কাঁচের চশমা দেয়, এ যেন তার চেয়েও মোটা।
2: হ্যাঁ ঠিক ঠিক বলেছেন মাসিমা,
1: খুব পাওয়ার বুঝি।
2: আরে পাওয়ার বলে পাওয়ার, ও তো আমাকে বলেছে যে চশমা ছাড়া ও একেবারে অন্ধ। সন্ধ্যেবেলা তো খাবার দিতে যাবে, তখন দেখতে পাবে। চশমার কাঁচ তো নয়, যেন দুটো ম্যাগনিফাইং গ্লাস চোখের ওপর বসিয়ে রেখেছে।
3: হেনা হেনা,
4: দাঁড়াও আসছি।
3: এসো বৌদি। না রে, ভেতরে যাব না, তোমার কাছে চুপি চুপি একটা কথা বলতে এসেছি।
4: ও বেশ তো, বলো না।
3: কালকের দিনটা তুমি একটু অফিস কামাই করতে পারবে?
4: হ্যাঁ হ্যাঁ, আমার অনেক ছুটি পাওনা আছে। আরে তুমি বলো না,
3: কাল একবার আমাকে তারকেশ্বর নিয়ে যাবে?
4: কেন, হত্যে দেবে নাকি?
3: না না, বাবা তারকেশ্বরের কাছে একটা মানত করেই চলে আসবো।
4: ঠিক তো, ওই হত্যে দিয়ে পড়ে থাকা টাকা চলবে না কিন্তু, তাহলে শোভনদার কাছে আমি কোনোদিন মুখ দেখাতে পারবো না, বুঝলে?
3: এই তোমার গা ছুঁয়ে বলছি, হত্যে দিয়ে পড়ে থাকবো না।
4: ঠিক আছে,
3: তোমার শোভনদা কাল অফিসে বেরিয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো, আবার ও ফিরে আসবার আগেই আমরা ফিরে আসবো।
4: আরে বাবা ঠিক আছে।
1: রাজীব বাবু, রাজীব বাবু,
5: আগে
1: ভেতরে আসবো।
5: আসুন,
1: এখন খাবেন তো, রাত করে লাভ কি?
5: হ্যাঁ দিদা ঠিক সময় আসবেন।
1: দিদা আসবেন না, দিদার শরীরটা ভালো নয়, শুয়ে আছেন। এবেলাটা আমার হাতেই খেতে হবে, এবেলা তো ভাত খেতে নেই, ফলমূল খেয়ে থাকতে হবে। আপনি আপনি এদিকে এসে বসুন, আসনটা নিয়ে বসুন।
5: এটা না একদম মনে থাকে না, বাবার সময়ও না আমার এই ভুলটা হতো, তাই মা ওটা আমার কোমরে গুঁজে রাখতেন।
1: ও আপনার বাবা নেই বুঝি?
5: না,
1: মা আছেন তো।
5: হ্যাঁ,
1: আর কে কে আছেন আপনার বাড়িতে?
5: আর কেউ নেই, একটা ছোট বোন ছিল, তার বিয়ে হয়ে গেছে।
1: ও আচ্ছা, আমরা তাহলে কলা দিয়ে শুরু করি, কেমন? নিন এই কলা দুটো খান। আচ্ছা, আপনার চশমার কাঁচ দুটো এত পুরু কেন? খুব পাওয়ার বুঝি।
5: হ্যাঁ, এরপর আর কোনো পাওয়ার নেই।
1: এত চোখ খারাপ নিয়ে আপনি তাহলে পড়াশোনা করেন কি করে?
5: পড়াশোনা তো আমি আর করি না, ছেড়ে দিয়েছি।
1: তাহলে শেষ কত দূর অবধি পড়েছেন?
5: হায়ার সেকেন্ডারি পর্যন্ত।
1: পরীক্ষা দিয়েছিলেন?
5: হ্যাঁ, সিগবিটি। তখন আমি অসুস্থ ছিলাম।
1: পাশ তো নিশ্চয়ই করেছিলেন।
5: হ্যাঁ, তা করেছিলাম।
1: এই নিন, আমটা খেয়ে দেখুন তো মিষ্টি কিনা, তাহলে আরেকটা কাটবো।
5: খুব মিষ্টি, কিন্তু তা বলে যেন আর কাটবেন না, আমি কিন্তু আর খেতে পারবো না। বিশ্বাস করুন, আমি না জীবনে এত সব কোনোদিন খাইনি।
1: চুপ করুন তো। আচ্ছা, সিগবেডে পরীক্ষা দিয়ে কিরকম মার্কস পেয়েছিলেন?
5: ওই আর কি।
1: বলুনই না।
5: 65-70 মতো ছিল।
1: গড!
5: আচ্ছা, আপনি কি পড়েন?
1: আমি আমি এবার আইএসসি দেব।
5: ও হ্যাঁ হ্যাঁ, দিদা বলছিলেন বটে, আপনি ইংলিশ মিডিয়ামে পড়েন। আচ্ছা, আপনি কোন স্ট্রিম নিয়েছেন?
1: সায়েন্স।
5: পিওর?
1: হুম।
5: সিক্স সাবজেক্ট কি নিয়েছেন? বায়ো? না
1: না, কম্পিউটার সায়েন্স।
5: ও বাবা, আপনি তো তাহলে রীতিমতো ভালো স্টুডেন্ট বলুন।
1: তবে আপনার মতো নিশ্চয়ই নয়।
5: আমার স্ট্রিম তো ছিল কমার্স।
1: আমি আপনার স্ট্রিমের কথা বলছি না, বলছি আপনার যে একটা মারাত্মক ধরনের এক্সট্রা কোয়ালিফিকেশন আছে, সেই রকম আমার তো কিছু নেই।
5: কি কোয়ালিফিকেশন?
1: কেন, গান?
5: আপনাকে কে বললে?
1: কেউ বলেনি, আমি নিজের কানে শুনেছি। রাত তখন 12টা কি 12:30 হবে। আমি দেখেছি আপনি ছোট দাদুর তানপুরাটা নিয়ে তন্ময় হয়ে আলাপ করছিলেন।
5: আসলে আসলে কি হয়েছিল জানেন তো, নতুন জায়গা, ঘুম আসছিল না, আর একটু ভয় ভয় করছিল। হঠাৎ নজর পড়লো তানপুরাটার দিকে, দেখলাম ধুলোয় ভরে আছে ওটা। ওটাকে পরিষ্কার করতে গিয়ে তার টুংটাং আওয়াজে কেমন মেজাজ এসে গিয়েছিল।
1: সুন্দর রেওয়াজি গলা আপনার, আপনি নিশ্চয়ই গান শেখেন না?
5: শিখি মানে শিখতেই হচ্ছে, মাহি গরজ করে শেখাচ্ছেন। মা আসলে চিন্তা করে দেখলেন লেখাপড়া যখন আমার হবেই না, তখন নিজের পেটটা চালাবার মতো একটা ভিদ্ধে তো অন্তত শিখতেই হবে, তাই জোর করে শেখাচ্ছেন।
1: খুব ভালো ভেবেছেন, আপনার মা কত দূরের জিনিস কত আগেই চিন্তা করে রেখেছেন। আচ্ছা, আপনি কার কাছে গান শিখছেন?
5: পণ্ডিত ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী।
1: ও, উনি কোন ঘরানার?
5: বিষ্ণুপুরে।
1: আমি কিন্তু ওইটাই আইডিয়া করেছিলাম জানেন, কিন্তু দেখুন কাণ্ড, ভালো লোকের হাতে আপনাকে খাওয়াবার ভার দিয়েছেন দিদা, সেই তখন থেকে বক বক করে চলেছি। নিন নিন নিন, চটপট এই মিষ্টি দুটো খেয়ে ফেলুন তো।
5: না না, বিশ্বাস করুন আমি কিন্তু আর খেতে পাচ্ছি না।
1: ওহ, ওই এক কথা, পাচ্ছি না আর পারবো না, গল্প করতে করতে খান, দেখবেন ঠিক পারবেন। জানেন, কমার্স সাবজেক্টটা না আমার খুব ফেভারিট। ইচ্ছে ছিল ভালো রেজাল্ট করলে ইকোস্ট্যাট নিয়ে পড়বো, কিন্তু আমার মামার ইচ্ছে আদৌ তা নয়। মামা আমেরিকায় থাকেন, ওনার ইচ্ছে আমি আইএসসিটা পাশ করি, ওনার কাছে চলে যাই আর সেখানেই গ্র্যাজুয়েশনটা করি।
5: গুড, খুব ভালো বলেছেন, এখানে থাকবেন না, চলে যাবেন।
1: নিন এই দুধটুকু এবার খেয়ে ফেলুন, ব্যাস, আর আপনাকে বিরক্ত করব না।
5: না না না, দুধ আমি খাবো না, দুধ আমার আসলে সহ্য হয় না।
1: বাবা বাবা, আপনি দেখছি একেবারে বুড়োদের মতো বাতিগ্রস্ত, খাওয়া দাওয়া দিয়ে এত বাজবিচার করেন কেন? হ্যাঁ, তাই তো আপনি এত রোগা, যা পারেন তাই অম্লান বদনে খেয়ে যাবেন।
5: আমি দিদাকে একবার দেখতে যাব।
1: হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই চলুন। রাজীব বাবু, আপনি আমার একটা কথা রাখবেন?
5: নিশ্চয়ই রাখবো, বলুন না।
1: আপনি কিন্তু গানটা ছাড়বেন না, সিরিয়াসলি করে যাবেন। আমি তো এখানে থাকবো না, আমেরিকায় থাকবো, বহু বছর পর যখন দেশে ফিরে আসবো তখন যেন শুনতে পাই আপনি অনেক অনেক বড় শিল্পী হয়েছেন, সবাই আপনাকে এক নামেতেই চিনতে পারবে। তখন আমার ভীষণ আনন্দ হবে, খুব খুব গর্ব হবে।
5: আপনি কি তাই দেখতে অত দূর দেশ থেকে আবার ফিরে আসবেন নাকি?
1: হ্যাঁ, কেন, আপনি কি চান না আমি আবার দেশে ফিরে আসি?
5: না না, তা কেন, কিন্তু ততদিন কি আমি থাকবো?
1: কেন, কোথায় যাবেন?
5: জানি না, হয়তো অন্য কোথাও, অন্য কোনোখানে।
1: কিন্তু সেই জায়গাটার তো একটা নাম থাকবে।
5: হয়তো

0: কিংবা থাকবেও বা, আমি শুধু জানি না। আচ্ছা, আপনি বলতে পারেন মানুষের জীবন শেষ হয়ে গেলে মানুষ কোথায় যায়, সেই জায়গাটার নাম কি?
1: নো, আপনি না ভীষণ নিষ্ঠুর।
0: আচ্ছা আচ্ছা, আর বলবো না, কথা দিচ্ছি আপনি ফিরে আসা না অবধি আমি মরবো না। আমি সশরীরে এয়ারপোর্টে গিয়ে মালা হাতে আপনাকে স্বাগত জানাবো।
1: ঠিক
0: ঠিক,
1: প্রমিস
0: প্রমিস,
1: হাতে হাত মেলান, বলুন গড প্রমিস,
0: গড প্রমিস,
1: মনে থাকে জানো?
0: মনে থাকবে। কিন্তু তাহলে আপনি যেন আমার উপর একটা স্কাই হাই আশা নিয়ে ফিরবেন না। তবে আমি আপনাকে কথা দিচ্ছি, আমি সিরিয়াসলি গানটা চালিয়ে যাব।
1: সে দেখা যাবে। আসুন দিদা, দিদা এই দেখো,
2: এসো বাবা এসো, ওই চেয়ারটায় বসো।
0: আপনার কি হয়েছে দিদা?
2: না তেমন কিছু নয় বাবা, বাত বাত, বুড়ো বয়সের এক জ্বালা। হ্যাঁ বাবা, খেয়েছো? পেট ভরেছে?
0: আগে হ্যাঁ, উনি অনেক কিছু জোর করে খাইয়ে দিয়েছেন।
1: না দিদা, কিচ্ছু খাননি, সব মিথ্যে কথা।
2: ও আমার নাতনি, মেয়ের ঘরের, নাম চন্দনা। আমি অবশ্য ওকে চাঁদুই বলি। বাবা মার সঙ্গে বনি বনা হয় না বলে আমার এখান থেকে পড়াশোনা করছে।
1: বাহ দিদা বাহ, ভেরি গুড, আমার পরিচয়টা বেশ দিলে। আমি যে এখানে থেকে তোমার দেখাশোনা করি কই, সে কথাটা তো একবারে বললে না।
2: তা যা দেখো তা আমার রাধা গোবিন্দই জানেন। জানো বাবা, শুধু রাতে আমার পাশটিতে এসে শোয়। কেন না, একা ঘরে থাকতে ভয় পায় তাই। সারা দিনের মধ্যে না ও ওই যা দেখা শুনে, দিনের অর্ধেকটা তো যাই স্কুলে, আর বাড়িতে যে সময়টুকু থাকে তা ওই পড়ার টেবিলে। যদি বা একটা কিছু বলতে গেলাম অমনি মেয়ে ফস করে উঠল।
1: মোটেই না।
2: হ্যাঁ, বলবে এখন যাও এখন যাও, যা বলবার রাত্রে বলবে, এখন আমাকে পড়তে দাও।
0: সেদিক দিয়ে কথাটা কিন্তু উনি খুব বাড়িয়ে বলেন না দিদা, যেসব বিষয় নিয়ে উনি পড়াশুনো করছেন তা খুবই শক্ত, আমি তো ভাবতেই পারি না।
2: আচ্ছা বাবা, কি হবে অত পড়াশুনো করে, গতি তো সেই শ্বশুর বাড়ি পর্যন্তই।
1: মোটেই তা নয় দিদা, আমার গতি মোটেই শ্বশুর বাড়ির দিকে হবে না, আমার গতি হবে সুদূর আমেরিকা, বুঝেছো?
2: বুঝিনি আবার, হারে হারে বুঝেছি। একজন তো তোমার মতন আমেরিকায় গতি করে সেইখানেই গেঁথে গেল।
1: দিদা কার কথা বললেন বলুন তো? মামার।
2: ছাড়ো সব কথা, বলছিলাম কি, উফ বাবা, তোমরা দুজনে দুজনকে এই এই আপনি আপনি করে কথা বলছো কেন? তুমি বলবি, তোমরা দুজনেই তো প্রায় সমবয়সী। যাকে শোনো বাবা, ইয়ে হয়েছে, ওই আমার বাড়িটা তোমার কেমন লাগছে বললে না তো?
0: খুব সুন্দর, চারিদিকে কেবল সবুজ আর সবুজ, কত রং বেরঙের ফুলের গাছিরা রয়েছে আপনার বাগানে, ফলের গাছও রয়েছে দেখলাম।
2: হ্যাঁ, এই সব যা দেখছো সব ওই জীবনবাবুর হাতে বসানো।
0: আচ্ছা দিদা, সত্যি কি ওনার আপনার বলতে কেউ ছিল না?
2: হয়তো ছিল বাবা, কিন্তু কোনোদিন প্রকাশ করেননি, সম্ভবত খুব আঘাত পেয়েই বিবাহী হয়েছিলেন।
1: ওনাকে আমি ছোট দাদু বলতাম, ভীষণ ভালো লোক ছিলেন, আমাকে খুব ভালোবাসতেন আর খুব ভালো গান গাইতেন।
0: তবে ওনার কাছে গানটা শিখলেন না কেন?
2: ও জানি তো ভালো গায়, জীবনবাবু বলতেন ওর খুব সুরেলা গলা, কিন্তু কারুর কাছে গাইতে বলো আর গাইবে না, এমন জেদি মেয়ে।
1: মোটেই না, জানেন দিদা না সবসময় বাড়িয়ে বাড়িয়ে বলেন।
2: ঠিক আছে, হ্যাঁ বাবা এবার শোনো, একটা কথা বলি।
0: বলুন।
2: এই আমি মোলে আমার লোকজনরা তোমাকে খবর দেবে, তুমি কিন্তু এসে আমার মুখাগ্নিটা করবে, কেমন?
0: ছি ছি, ও কি কথা বলছেন দিদা?
2: বেশি বাকামি করো না, জন্মালে মানুষকে মরতেই হয়। শোনো, আমার মুখাগ্নি করে 13 দিনে আমার আদ্যশ্রাদ্ধটা করবে, তা যদি করো তবে আমার এই বাড়িটা আমি তোমার নামে লিখে দিয়ে যাব।

0: আপনারই বাড়ি নিয়ে আমি কি করব?
1: তার মানে আমার এই বাড়িটা কি তোমার এই 500 টাকা চাইতেও কম?
0: না না দিদা, আজকে এই মুহূর্তে ওই 500 টাকা আমার কাছে 5 লাখ টাকার চাইতেও বেশি।
1: কি বললে? ভালো কথা তুমি স্মরণ করিয়ে দিয়েছ। আচ্ছা এবার এবার খুলে বলো তো, কি এমন দরকার পড়েছে তোমার ওই 500 টাকার? বলো কি হলো, আবার মাথা হিট করে বসে রইলে যে?
2: থাক না দিদা।
0: না না থাকবে কেন, এখন আর আপনাদের কাছে আমার কোনো লজ্জা নেই। জানেন ওই 500 টাকা আমার মাকে পাগল হয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারবে।
1: কি সব যাতা বলছো, তোমার মা পাগল হতে যাবেন কোন দুঃখে?
0: সে এক পর্বত প্রমাণ দুঃখ, আর এক নারকীয় যন্ত্রণা। ওসব কথা আপনাদের শুনতে ভালো লাগবে না দিদা, আপনার শুনে কাজ নেই।
1: না না আমি শুনবই, মুখ যখন তুমি একবার খুলেছ তোমাকে বলতেই হবে। তুমি বলো আমি শুনবো, কি হয়েছে তোমার মার?
0: এখনো কিছু হয়নি, কিন্তু হতো, জানেন হতো, কিন্তু ঠিক সময়টিতে ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছেন। কারণ তার অসীম দয়া না থাকলে আপনাদের করুণার দান ওই 500 টাকা আমাকে পাইয়ে দেবেন কেন? দিদা আমার বাবা বহুদিন গত হয়েছেন, আমাদের ছোট্ট সংসারটায় আমরা 3টি প্রাণী ছিলাম, আমার মা, আমি আর ছোট বোন রানু। যেদিন ডাক্তাররা পাকাপাকিভাবে জানিয়ে দিলেন আমার দৃষ্টিশক্তি আর কোনোদিনই ফিরবে না, চাই কি দিনকে দিন দৃষ্টিশক্তি ক্ষীণ হতে হতে একদিন একেবারে অন্ধ হয়ে যাব।
1: সে কি?
0: হ্যাঁ, সেদিনই মা তার ভবিষ্যৎ কর্মপন্থা স্থির করে ফেললেন, তড়িঘড়ি করে আগে আমার ছোট বোনের বিয়েটা দিয়ে দিলেন। কিন্তু বিয়ের পরদিন পাত্রপক্ষ যখন কনে তুলে নিয়ে যেতে এলো তখন তারা একটু শুনেই বললে, তাড়াহুড়োতে পাত্রের হাত ঘড়ির কথাটা বলতে ওরা ভুলে গেছেন।
1: মা সে কি কথা, কেমন ভদ্রলোক ওরা,
2: এটা চিটিং।
0: হ্যাঁ সব মানি, মা তখন কি করবেন, রানুর গলাটাতে তখন হাড়ি কেটে ঢুকিয়ে দেওয়া হয়ে গেছে।
1: তোমার তোমার মা কি বললেন, রাজি হলেন?
0: না হয়ে উপায় কি বলুন, কোন মা না চান তার মেয়ের জীবন সুখের হোক শান্তির হোক। তবে মা তাদের এও বলেছিলেন, নিশ্চয়ই দেবো, তবে আমাকে একটু সময় দিতে হবে, সেই ঘড়িটা আজ পর্যন্ত দেওয়া হয়ে ওঠেনি। এবছর প্রথম জামাই ষষ্ঠীতে মা মেয়ে জামাইকে নেমন্তন্ন করেছিলেন, আমার বোনকে ওরা পাঠিয়ে দিয়েছিল কিন্তু ভগ্নিপতি আসেনি। ছোট বোন যাবার সময় কাঁদতে কাঁদতে মাকে বলে গেল, আমায় আর কোনোদিন আসতে বলো না মা। তারপর থেকে জানেন, তারপর থেকে মাকে একটু একটু করে বদলাতে দেখলাম, সময় মতো খান না, চাই কি কোনো কোনো দিন একেবারেই খান না, রাত্রে ঘুমন না, সর্বদাই কেমন যেন একটা আতঙ্কগ্রস্তের মতো থাকেন। মনের ভেতর মার একটা ধারণা বদ্ধমূল হয়ে চেপে বসেছিল, ওই ঘড়ির জন্যে ওরা হয়তো রানুকে মেরে ফেলে রটিয়ে দেবে যে রানু আত্মহত্যা করেছে।
1: মা সে কি কথা, তা আবার কেউ করে নাকি?
2: করে নাকি মানে, এসব তো রেগুলার হচ্ছে, ডাউরির জন্য মেয়েদের উপর অত্যাচার করাটা এখন একটা রেওয়াজ হয়ে গেছে।
0: দিদা আপনি খবরের কাগজ পড়েন না তাই জানেন না, এমন একটি দিনও পাবেন না যেদিন দু একটি গৃহবধূ হত্যার ঘটনা কাগজে না থাকে।
1: এসব কি সত্যি? আমি তো এসবের কিছুই শুনিনি।
2: ও শুনে তোমার কাজও নেই দিদা, তুমি তোমার রাধা মাধবকে নিয়ে যেমনটি আছো তেমনটি থাকো।
0: কিছুদিন মা প্রায় পাগলের মতো আচরণ করতেন, গভীর রাতে আমি ঘুমোচ্ছি হঠাৎ আমাকে ঘুম থেকে জাগিয়ে জিজ্ঞেস করতেন, হ্যারে আজকের কাগজগুলো সব পড়েছিস তো, নৈহাটিতে ওরকম কিছু ঘটেনি তো?
1: মায়ের প্রান্ত।
0: আচ্ছা দিদা, বিশুবাবু যে বলেছিলেন এইসব শ্রাদ্ধে টাদ্ধের কাজ মিটে গেলে আমাকে আমাকে 500 টাকা দেবেন, ওটা উনি দেবেন তো?
1: দেখো কাণ্ড, সে টাকা বিশু তোমায় দিতে যাবে কেন, ও টাকা চন্দনাই তোমাকে দেবে। জীবনবাবুর সব টাকা চন্দনার কাছেই গচ্ছিত আছে।
2: ওই টাকা দিয়ে ঘড়ি কিনবেন বলেই বোধ হয় এ কাজ করেছেন আপনি?
0: হ্যাঁ, তা নয়তো আমাকে

0: হবে না, এখন যাও, রাত হয়েছে, শোকে যাও। ও শোনো, এই জানলা দরজা সব বন্ধ করে শোবে, শেষ রাতে বেশ ঠান্ডা পড়ে।
1: হ্যাঁ আগে, হ্যাঁ জানলা দরজা বন্ধ করেই শোবো, যাই দিদা।
0: হ্যাঁ বাবা, এসো এসো,
2: চলুন আপনাকে যথাস্থানে রেখে আসি। আচ্ছা রাজীব বাবু, আপনার মা যদি আপনাকে জিজ্ঞেস করেন আপনি এত টাকা পেলেন কোথায়, কি বলবেন?
1: আমি সব নিঃসংকোচে খুলে বলবো, আমার মা আমার বন্ধুর মতো। ইংরেজিতে একটা কথা আছে না, ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, আমার মা আমার কাছে ঠিক তাই।
2: আপনি খুব লাকি। যান, আপনার ঘর এসে গেছে, এবার বিশ্রাম করুন, আমি পড়তে যাই।
1: এখন গিয়ে আবার পড়তে বসবেন?
2: পরীক্ষার বেশি দেরি নেই, আপনি ঘুমুন, গুড নাইট।
1: গুড নাইট।
3: হেনা, তারকেশ্বর পৌঁছতে কটা বাজবে রে?
4: এই ঘন্টা দুয়েকের মধ্যে আমরা পৌঁছে যাব।
3: এখন তো 11টা বাজে, তাহলে আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় 1টা বেজে যাবে, তখন মন্দির কি খোলা পাবো?
4: না পাই অপেক্ষা করব, 3টের মধ্যে নিশ্চয়ই খুলবে। তুমি চটপট মানতটা সেরে নেবে, তারপর আমরা 4:10 ট্রেন ধরে ফিরে যাব। ওখানে নেবেই আমি ফেরার টিকিটটা আগে কেটে নেব। শোভনদা তো রাত 7:30 আগে বাড়ি ফিরবেন না, আমরা তার আগেই বাড়ি পৌঁছে যাব মনে হয়।
5: ওম তদ্বিষ্ণু পরম পদং,
6: ওম তদ্বিষ্ণু পরম পদং,
5: সদা পশ্যন্তি সূরয,
6: সদা পশ্যন্তি সূরয,
5: দিবিব চক্ষুরাততম,
6: দিবিব চক্ষুরাততম।
5: ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু,
6: ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু।
5: এবার দুই হাতে দুই আঙুলে এই কুশের আংটি দুটো পরুন। হ্যাঁ, এবার বলুন, এতে গন্ধ পুষ্পে,
6: এতে গন্ধ পুষ্পে,
5: ওম এতেভ্য দ্রব্যেভ্য নমঃ,
6: ওম এতেভ্য দ্রব্যেভ্য নমঃ।
4: মোদি কামারকুণ্ড গেল, এরপরই তারকেশ্বর।
0: এখানে কে আছিস রে মানুদা? ও বামুন মেয়ে।
7: আমি আছি মা।
0: কে? ও নকুল, শোন, ওই নিচের বৈঠকখানা ঘরে যে নতুন দাদাবাবুটি আছে তাকে একবার ডেকে নিয়ে আয় না, বলবি আমি ডেকেছি।
7: আচ্ছা মা।
0: আর শোন, যাবার সময় দালান আর সিঁড়ির আলোগুলো জ্বেলে দিয়ে যাস।
7: হ্যাঁ মা।
1: আমাকে ডেকেছেন দিদা?
0: হ্যাঁ বাবা, এসো। আহা, ওখানে নয়, আমার বিছানায় এসে বসো, এখন তো আর তোমার অসৌচ নেই। হ্যাঁ বসো এইখানটা। হ্যাঁ, সারাদিন খুব খাটুনি গেল না?
1: হ্যাঁ, তবে আমার কোনো কষ্ট হয়নি দিদা।
0: হলেও কি তুমি বলবে বাবা? বাবা খেয়েছো?
1: হ্যাঁ আগে, হ্যাঁ 5 জন ব্রাহ্মণ খেলেন, তাদের সঙ্গে বিশ্ববাবু আমাকে বসিয়ে দিলেন।
0: ভালোই করেছো। এইবার এইবার এটা দেখো তো বাবা, এটা দেখো।
1: এটা কি দিদা?
0: আহা, বাক্সটা খোলোই না।
1: বাহ, কি সুন্দর ঘড়ি, তাই না দিদা? কিন্তু দিদা, এটার তো অনেক দাম।
0: দেখো, এই দাম নিয়ে একটুও কথা বলবে না, চাঁদুজা রাগি মেয়ে শেষকালে কি করতে কি করে বসবে, হয়তো ছুঁড়েই ফেলে দেবে। শোনো শোনো, এটা খুব সাবধানে রাখবে, আর রাস্তায় কারুর সঙ্গে ঘড়ি নিয়ে একটা কথাও বলবে না। আমি বিশুকে বলে দিয়েছি, সে কাল সকালে তোমাকে নিয়ে গিয়ে নৈহাটির গাড়িতে চড়িয়ে দেবে, তারপর তুমি একা যেতে পারবে তো?
1: হ্যাঁ দিদা।
0: আর শোনো, ওদের ঘড়িটা দিয়েই মাকে নিয়ে চলে আসবে, একটা বেলাও অপেক্ষা।

0: করবে না।
1: আচ্ছা,
0: ও ও ও কি করছো, কি করছো? না না না না বাবা, না না, তুমি ব্রাহ্মণ বর্ণশ্রেষ্ঠ, তুমি আমার পায়ে হাত দেবে কি? জোড় হাত করে আমাকে নমস্কার করো, তাহলেই হবে। আর শোনো শোনো বাবা,
1: বলো,
0: মাকে নিয়ে ফিরে এলে কি না আমাকে একটা চিঠি দিয়ে জানিও, কেমন?
1: জানাবো দিদা। কে?
2: আমি, ঘরে আলো জ্বলছে, দরজা খোলা, তাই দেখতেলাম, এখনো ঘুমোনি যে?
1: ঘুম আসছে না।
2: নিশ্চয়ই আনন্দ, তাই না? কতদিন পরে আবার মাকে দেখবেন, কত বড় একটা উৎকণ্ঠার হাত থেকে মাকে, ছোট বোনকে রক্ষা করলেন, এসব মনে হচ্ছে না?
1: তা ঠিক, আরো অনেক কথাই মনে হচ্ছে। আপনার পড়া হয়ে গেল?
2: আজ আর পড়তে ভালো লাগছে না, কাল আপনি চলে যাবেন বলে মনটাও ভালো নেই, এখন গিয়ে শুয়ে পড়ব। ভালো কথা, আপনার টেবিল একটা পার্স রেখে গেছি, দেখেছেন নিশ্চয়ই?
1: হ্যাঁ দেখেছি, তবে ধরিনি।
2: ওটা নিয়ে যাবেন, ওতে কিছু টাকা আর খুচরো পয়সা আছে, পথে আপনার দরকার হবে তো?
1: না, ও দিয়ে কি হবে, আমার দরকার হবে না।
2: দরকার হবে না মানে? আপনার প্যান্ট শার্ট ধুতে দেবার সময় পকেট হাতড়ে দেখেছি, একটি পয়সাও ছিল না, অতটা পথ যাবেন কি করে? সবাইকে আপনার মুখ দেখে ছেড়ে দেবে নাকি?
1: না না, তা আবার কেউ দেয় নাকি?
2: তবে ওটা নিতে ভুলবেন না। জানেন, আপনি ছিলেন বলে দুটো দিন খুব আনন্দে কাটলো, কাল আপনি চলে যাবেন, আবার যে কে সেই হয়ে যাব, আমি পড়াশুনো নিয়ে ডুবে থাকব, তবে দিদার খুব খারাপ লাগবে জানেন, তা আর কি করা যাবে, চলি। আপনি কিন্তু গানটা ছাড়বেন না, সিরিয়াসলি করবেন, আমি তো এখানে থাকবো না, আমেরিকায় চলে যাব, কিন্তু বহু বছর পর আবার যখন দেশে ফিরব তখন যেন শুনতে পাই আপনি অনেক অনেক বড় শিল্পী হয়েছেন, তখন আমার খুব আনন্দ হবে, ভীষণ আনন্দ হবে।
1: আমি চেষ্টা করব, আমি গাইব।
0: কিরে, এরই মধ্যে নেবে এলি যে, পড়া হয়ে গেল?
2: আজ আর পড়তে ভালো লাগছে না দিদা,
0: তবে আলোটা নিভিয়ে শুয়ে পড়। কই রে, কোথায় গেলি?
2: এই তো, এই তো আমি,
0: আমার আমার কাছে আয় না। হ্যাঁ রে, হ্যাঁ রে, বলতো কি হয়েছে?
2: কিচ্ছু ভালো লাগছে না দিদা।
1: আচ্ছা, আপনি বলতে পারেন মানুষের জীবন শেষ হয়ে গেলে মানুষ কোথায় যায়, সেই জায়গাটার নাম কি?
2: কথা বলো না, আমি তবে আমি কিসের আশায় বেঁচে থাকবো বলো, বলো। আমি যে নিজের অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছি।

0: রঞ্জন রায় রচিত রাজীব নাটকটি শেষ হল। অভিনয়ে শঙ্কর রায়চৌধুরী, বিপ্লব কেতন চক্রবর্তী, হেমন্ত কুমার নন্দী, অশোক চক্রবর্তী, বাসুদেব বন্দ্যোপাধ্যায়, অরুণ মুখোপাধ্যায়, শ্যামরঞ্জন ঘোষাল, অরুণ রায়, বলাই মুখোপাধ্যায়, শিপ্রা মিত্র, তুহিনা দাশগুপ্ত, সন্ধ্যা দে, সোমা ভট্টাচার্য, অমিতাভ চট্টোপাধ্যায় ও সুমিতা বসু। সম্পাদনা শুভ্রপ্রকাশ দে। নাটকটি প্রযোজনা করেছেন শুক্লা বন্দ্যোপাধ্যায়।
1: শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: এখন শুনবেন আধুনিক বাংলা গান। প্রথম গানটির শিল্পী শ্রেয়া ঘোষাল, গানটির কথা লিখেছেন স্বপন চক্রবর্তী, সুরারোপ করেছেন রাহুল দেববর্মা।

আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জনবিন্যাসগত পরিবর্তন সংক্রান্ত একটি বৈঠকে সভাপতিত্ব করেন এবং সীমান্তবর্তী জেলাগুলিতে জনবিন্যাস পরিবর্তনের বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কমিশনকে নির্দেশ দেন। বৈঠকে তিনি কমিশনকে পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে সীমান্তবর্তী এলাকা, মেট্রো শহর এবং শিল্প শহরগুলি সরেজমিনে পরিদর্শন করারও নির্দেশ দেন। মূল শর্তগুলি পূরণ না হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তিতে ইরান স্বাক্ষর করবে না বলে জানিয়ে দিয়েছে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। সরকারি প্রচার মাধ্যমে জানান, দুপক্ষের মধ্যে সমঝোতা স্মারকপত্র বা মৌয়ের বিষয়বস্তু চূড়ান্ত করে আগামী কয়েকদিনের মধ্যে তা ডিজিটাল মাধ্যমে স্বাক্ষরিত হতে পারে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার না করলে চূড়ান্ত চুক্তি সম্ভব নয় বলে ইরান প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। WBCS প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য যাত্রীদের সুবিধার্থে দক্ষিণ পূর্ব রেল আগামীকাল বাতিল থাকা সমস্ত EMU এবং MMU ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস এক্সামিনেশনের জন্য পরীক্ষার্থীদের সুবিধার্থে মেট্রো রেল আগামী রবিবার ব্লু ও গ্রিন লাইনে সকাল 8টা থেকে পরিষেবা দেবে। ওই দিন ব্লু লাইনে মোট 152টির পরিবর্তে 156টি এবং গ্রিন লাইনে 108টির পরিবর্তে 112টি পরিষেবা দেওয়া হবে। ওই দুই শাখায় সকাল 8টার বদলে 8টা থেকে সকাল 9টা পর্যন্ত 30 মিনিট পরিষেবা পাওয়া যাবে। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য কলকাতা এবং হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত মোট 8 ঘণ্টা ওই সেতুর উপর দিয়ে কোনো রকম যানবাহন চলবে না। ওই সময় সেতুর উপর দিয়ে যানবাহন বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে। রাজ্যের বেশিরভাগ জায়গাতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করলেও তা শক্তিশালী না হওয়ায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর আজ জানিয়েছে। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।

0: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জনবিন্যাসগত পরিবর্তন সংক্রান্ত একটি বৈঠকে সভাপতিত্ব করেন এবং সীমান্তবর্তী জেলাগুলিতে জনবিন্যাস পরিবর্তনের বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কমিশনকে নির্দেশ দেন। বৈঠকে তিনি কমিশনকে পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে সীমান্তবর্তী এলাকা, মেট্রো শহর এবং শিল্প শহরগুলি সরেজমিনে পরিদর্শন করারও নির্দেশ দেন। আসামের জোরহাটে ভারতীয় বায়ুসেনার AN-32 বিমান দুর্ঘটনায় 5 সেনাকর্মীর মৃত্যুতে ভারতীয় বিমানবাহিনী গভীর শোক প্রকাশ করেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় বিমানবাহিনী জানিয়েছে, এই ঘটনায় স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীর খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীর দানিশ আলম প্রাণ হারিয়েছেন। সরকার লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠকে চিফ অফ আর্মি স্টাফ হিসেবে নিযুক্ত করেছে। তিনি বর্তমানে ভাইস চিফ অফ আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। 30 জুন থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হবে। বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ওই দিনই অবসর গ্রহণ করবেন। WBCS এক্সিকিউটিভ প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য যাত্রীদের সুবিধার্থে দক্ষিণ পূর্ব রেল আগামীকাল বাতিল থাকা সমস্ত EMU ও MEMU ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের সুবিধার্থে মেট্রো রেল আগামীকাল ব্লু ও গ্রিন লাইনে সকাল 8 থেকে পরিষেবা দেবে। অস্ট্রেলিয়ান ব্যাডমিন্টন ওপেন 2026 মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে হেরে বিদায় নিলেন দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু। সিডনির কোয়ে সেন্টারে অনুষ্ঠিত ম্যাচে সিন্ধু জাপানের শীর্ষ বাছাই ও বিশ্বের 3 খেলোয়াড় আকানে ইয়ামাগুচির কাছে সরাসরি সেটে পরাজিত হন। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ বির ম্যাচে সুইজারল্যান্ড কাতারের বিরুদ্ধে খেলবে। সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। অন্য ম্যাচে গ্রুপ সির রাত 3:30 ব্রাজিল মরক্কোর বিরুদ্ধে খেলবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
3: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
2: আর ইলেকট্রিক বিলের
3: জিরো বিলে আবার টাকা দেব কি?
2: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
3: একদম, PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন PM suryaghar.gov.in।
4: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপারফাস্ট অপশন আছে নাকি?
5: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
4: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
5: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
6: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
7: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: আমি জানি তো, আমি জানি খুব ভালো করে জানি যে যখন মোটামুটি বিকেলবেলা এই সময়টা হয়, ঘড়ির কাঁটা যখন টুকটুক করে চারটে বেজে গিয়ে আরেকটু এগিয়ে যায়, তখন সময় হয়ে যায় যে ফেভারিট প্রোগ্রামটা, যেটার জন্য 107 FM রেইনবো খোলা, সেটা হচ্ছে এইটা।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: ইয়েস, এই প্রচণ্ড গরমের বিকালে যখন চারিদিকে বৃষ্টি বৃষ্টি একটু ভাব, কলকাতায় একটু বৃষ্টির অভাব কি অভাব না সেটা হয়তো সময় বলবে, তবে এই মুহূর্তে যে দু চারখানা জায়গায় একদম বৃষ্টি ঝেঁপে আসছে, দ্যাট ইজ নদিয়া মুর্শিদাবাদ। সেখানে 40-50 কিলোমিটার বেগে ঝড় সাথে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আসছে আগামী 2-3 ঘন্টার মধ্যে। আর একইভাবে পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান থেকেও যারা শুনছো তারাও জেনে রাখো, কোথাও বেরোলে প্লিজ একখানা ছাতা ক্যারি করো, কেমন?
0: কারণ একদম ঠিক, আসলে আমাদের কাছে এটা এসছে, দেখো এই সতর্ক বার্তাটা আমাদের কাছে চলে এসছে ব্ল্যাক এন্ড হোয়াইট কাগজে, কিন্তু উপরে বড় বড় করে লেখা রয়েছে অরেঞ্জ ওয়ার্নিং। মানে আমরা ইমাজিন করে নিচ্ছি এটা কমলা সতর্কতা, মানে কমলা রং দেখতে পাচ্ছি চারিদিকে। কোথায় কোথায় বললো? বললো হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া। কে বললো? বললো হচ্ছে অরুণিতা। কে আর সঙ্গে রয়েছে? মুয়া। এটাই বলিনি আমরা, চিন্তা করো।
2: আপাতত তো মোটামুটি ওয়ার্নিং দিয়ে শুরু করলাম, আগে আগে দেখো হতা হ্যায় ক্যা। তবে আপাতত এই যে মোটামুটি প্রচন্ড গরম, তাতে কি একটু কোকিল ডাকবে?
0: কোকিল তো ঘেমে মনে হয় স্নান করে গেছে,
2: মানে ওই আর কি, কোকিলের এনার্জি।
0: আমার পাড়ার ওদিকে একটা পাগল কোকিল আছে, ও বসন্তকালে ডাকে না, অন্যান্য যে কোনো সিজনে কু কু কু কু করে ডাকে।
2: হ্যাঁ, প্রচন্ড পরিমাণে।

0: ডাকে, মাঝরাতে ডাকে, মানে হঠাৎ মনে হয় যে এই বুঝি ভোর হয়ে গেল, কোকিল ডাকছে কেন। তো এরকম দুষ্টু কোকিলরা মানুষের ঘুম ফুম ভাঙিয়ে দেয়। তবে এই প্রচন্ড গরমে দুষ্টু কোকিল শান্ত হয়েছে নাকি জানি না,
1: জানি না।
0: তো গানটা খুব সুন্দর, এটুকু বলতে পারি।
1: রাইট।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: হ্যাঁ উইকেন্ড ক্যাফে শুনছো তুমি অরুণিতার মহুয়ার সাথে। আর এই যে বিকেল, তাতে
2: একটু আগে কোকিল গলা সাজছিল,
1: সেই কোকিল গলা সাজছিল, সে কোকিলের গলা সাজা কি উপকার হবে না হবে জানি না, কিন্তু এই প্রচন্ড গরমেও তুমি যদি হাঁটাহাঁটি করো তোমার কি কি উপকার হতে পারে।
2: আমি একদমই, আমরা বলছি না যে তোমাকে এই ভর দুপুরে হাঁটতে হবে, না একদম নয়, কিন্তু জানো তো খাওয়া দাওয়ার পরে যদি একটু হালকা একটুখানি পায়েচারি করা যায়, মানে পায়েচারি আর কি, সেটা কিন্তু বেশ উপকারী। কিন্তু আমার কাছে একদম মানে ছকে বাঁধা একটা শিডিউল রয়েছে যেটা আমি তোমায় বলতে পারি। অনেকেই সকালবেলা উঠে তোমরা মর্নিং ওয়াকে যাও বা আপনারা যেতে পছন্দ করেন, এই প্রচণ্ড গরমেও আমি দেখেছি যারা প্রচণ্ড মর্নিং ওয়াক করতে ভালোবাসেন তারা হয়তো পারলে 3:30 সময় উঠে যাবেন, পারলে সারা রাত জেগেই থাকবেন মর্নিং ওয়াকে যেতে হবে বলে, না সেটা ঠিক আছে কিন্তু রাতের ঘুমটাও দরকার।
1: যাই হোক, অবশ্যই, কারণ রাতের ঘুম ছাড়া কিন্তু যাই করো তাতে কিন্তু কোনো লাভই হয় না।
2: হ্যাঁ, সেটা নিয়েও বোধ হয় বক্তব্য রয়েছে আমাদের কাছে। তবে আপাতত হাঁটা নিয়ে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনি কি জানেন, যদি আপনি নিতান্তই 1 মিনিট হাঁটেন তাহলে আপনার রক্ত চলাচল বৃদ্ধি পায়। মানে এই যে বলছিলাম যে একটু আগে যে খাওয়া দাওয়ার পরে যদি একটু পায়চারি করা যায়, সেটা ওই 1-1.5 মিনিট যদি করা যায় তাহলেও কিন্তু সেটা মানে আমাদের ডাইজেশনে অনেক সুবিধা করে। 5 মিনিট যদি হয় সেই হাঁটার সময়টা তাহলে আপনার মেজাজ ফুরফুরে হয়ে যাবে, 10 মিনিট হলে আপনার স্ট্রেস অনেকটা কমে যাবে, 15 মিনিট যদি আপনি একটানা হাঁটেন আপনার রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণ হবে। এই জন্য যারা ব্লাড সুগারের পেশেন্ট তাদেরকে বলা হয় একটু

0: চলাচল করবে। হাফ এন আওয়ার যদি হাঁটতে পারেন তাহলে আপনার চর্বি পোড়া শুরু করবে, মানে ক্যালোরি
1: ফ্যাট বার্ন হওয়া শুরু করবে,
0: ক্যালোরি খরচা যাকে আগে বলে আগে। 45 মিনিট, 45 মিনিট কে হাঁটবে ভাই আমি জানি না, অতিরিক্ত চিন্তা কমাবে। যদি 1 ঘন্টা মতো হাঁটতে পারেন ডোপামিন নিঃসরণ বাড়াবে। আচ্ছা এই প্রসঙ্গে আমরা কথা বলি,
1: বলো বলো।
0: আমি আশুতোষ কলেজে পড়তাম, দক্ষিণ কলকাতার মেয়ে আর কি। তো আশুতোষ কলেজ থেকে টালিগঞ্জ, টালিগঞ্জের মানে টালিগঞ্জ ছাড়িয়ে কি খানিকটা আমার বাড়ি, এক্স্যাক্ট লোকেশনটা নাই বা বললাম, যাই হোক। তো আমি আর আমার দুই বন্ধু মিলে একবার একটা মানে আমরা প্রজেক্ট নিয়েছিলাম, প্রজেক্ট হাঁটা। আমাদের মনে হয়েছিল যে আমাদের হাঁটাটার খুব প্রয়োজন।
1: ওকে,
0: তো আমরা কি করতাম, আর মানে যখন কলেজ যেতাম তখন তো তারা থাকতো, তখন বাসে করে এসে রাসবিহারীতে, মানে আমার বাকি দুই বন্ধু তারাও গড়িয়াহাটের চত্বরে একজন, মুদিয়ালির চত্বরে একজন থাকতো, আমি টালিগঞ্জের দিকে,
1: মানে এসে ওয়েট করতো আর কি।
0: রাসবিহারী থেকে আমরা মিট করে রাসবিহারী থেকে হেঁটে কলেজ যেতাম। কিন্তু ফেরবার সময় আমার আবার আরেক সেট অফ বন্ধু ছিল, ওরা তো রাসবিহারী অবধি আসতো, বাকিদের সঙ্গে হেঁটে হেঁটে আমি বাড়ি যেতাম। তো সেটা আমি 2-3 দিন করেছি, করে দেখছি না ভাই সম্ভব
1: না, বেশি বেশি হয়ে যাচ্ছে।
0: যতীন দাস পার্ক থেকে রাসবিহারী মোড় অবধি সেটা ঠিক আছে, তারপরে ব্যাপারটা বাড়াবাড়ি পর্যায়ে হয়ে গেল।
1: হাঁটার উপকারিতা তুমি শুনতে পারো, আর সাথে যদি কানে হেডফোনে আমাদের রাখো, মানে হাঁটার সাথে সাথে গান দিয়েও মনটা ভালো করে দিতে পারি,
0: নাচ টাচও হয়ে যায়।
1: ইয়েস, মানে হাঁটতে হাঁটতে একটু কোমরও তুমি দুলিয়ে নিতে পারো। Sunidhi Chauhan here with you.

0: 107 FM Rainbow. Shot Shure Sharadi. Shot Shure Sharadi.
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: দেখো, সারা সপ্তাহের পরে যখন শনিবারটা আসে তখন মনে হয় যে হ্যাঁ, এবার একটু রিল্যাক্স করবার সময় এসেছে। কিন্তু আমার শনিবারের রাতটাই বেশি পছন্দ, রবিবারের সারাটা দিন তো মনে হয় কালকেই আবার
3: আবার সোমবার, আবার সোমবার। মানে জাস্ট রবিবার যখন সন্ধ্যেটা পার হয়ে যায় তখন মুখটা দেখার মতো হয় যে আবার কাল ভোরে উঠতে,
2: আবার কালকে ভোরে উঠতে হবে। যাই হোক, ভোরে উঠে আপনি হাঁটবেন কি হাঁটবেন না সেটা তো অবশ্যই আপনার শিডিউলের উপর ডিপেন্ড করছে। কিন্তু বাই এনি চান্স যদি আগামীকাল আপনার বিদ্যাসাগর সেতু পেরিয়ে এপার থেকে ওপারে যাওয়ার কোনো প্ল্যানিং থাকে, তাহলে তার জন্য কিন্তু একটা বক্তব্য রয়েছে।
3: একটা বক্তব্য রয়েছে, দ্যাট ইজ কালকে কিন্তু যথারীতি রক্ষণাবেক্ষণের জন্য বিদ্যাসাগর সেতু সকাল 6টা থেকে দুপুর 2টো অবধি সম্পূর্ণ যান চলাচল বন্ধ থাকবে।
2: মানে আপনাকে কোনো অল্টারনেটিভ রুট ব্যবহার করতে হবে,
3: মানে ওই যেতে গেলে ওই হাওড়া ব্রিজ হয়ে ঘুরে যেতে হবে।
2: রাইট, আচ্ছা, এটা হলো একটা কথা। কিন্তু দু নম্বর কথা যেটা, সেটা হচ্ছে কালকে WBPSC PSC-র পরীক্ষা রয়েছে, সেটার জন্য আপনাকে মানে মানে যারা দিচ্ছেন অ্যাসপিরেন্ট তাদেরকে তো অল দ্য বেস্ট, সেটা হচ্ছে প্রথম কথা। আর দু নম্বর কথা যেটা, সেটা হচ্ছে যে কালকে কিন্তু সকাল 8টা থেকে মেট্রো চলবে, এছাড়াও ট্রেনেরও কিন্তু বেশ ভালো পরিষেবা পাওয়া যাবে। মোটামুটি যা শিডিউল বা যা আছে ব্যাপারটা, যে আপনার বাড়ির থেকে খুব হয়তো দূরে যেতে হবে না, একটু তো ট্রাভেল অবশ্যই করতে হবে, সেরকমভাবেই সিটসগুলো দেওয়া হয়েছে, বিশেষত যদি কলকাতা বা ওই চত্বরের মধ্যে থাকেন। কিন্তু তাছাড়াও মেট্রো আপনি পাবেন সকাল 8টা থেকে। বিদ্যাসাগর সেতু যদিও বন্ধ থাকবে দুপুর 2টো পর্যন্ত, বাট তারপরে তো খোলা থাকবে,
3: একদম তারপরে খোলা থাকবে। তবে অ্যাসপিরেন্টদের এটুকুই বলবো, হাতে সময় নিয়ে বেরিয়ো,
2: 11:30টার পর্যন্ত ঢুকতে দেওয়া হবে।
3: কারণ গানের কথায় তোর এক কথায় রাখবো, হাজার বাজি শুনতে ভালো লাগে, কিন্তু পরীক্ষার সময় কিন্তু অ্যাডমিট হাতে সময় বাজি রেখে বেরোলে সত্যি সমস্যা আছে। আপাতত অরিজিৎ সিং তোমাদের জন্য উইথ তোর এক কথায় রাখবো হাজার বাজি।
2: আর শোনাচ্ছে কার আমু আর অরুণিতা, এটা বলো, ভুলে যাচ্ছ কেন?
3: সত্যি নিজেদের প্রমোশন না করলে চলে
2: না।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ইয়েস ইয়েস ইয়েস, উইকেন্ড ক্যাফেতে ফেরত চলে এসেছি। অরুণিতার মহুমা, আর একটু আগেও বলছিল না যে প্রমোশন করার ব্যাপারটা, নিজের প্রমোশন করার ব্যাপার। আমরা অবশ্যই আপাতত একটা অন্যরকম একটা খেলা খেলবো, যেটা যেটার জন্য আলাদা করে প্রমোশন করার দরকার পড়ে না। যে খেলাটা খেললে মানে আপনারা সবাই একবারে হেই হেই করে ছুটে ছুটে চলে আসে,
2: মানে ওটা সবাই জানে আর কি, ব্যাপারটা হেভি ভাইরাল।
1: হ্যাঁ, হেভি ভাইরাল, হেভি ভাইরাল। কি যেটা, সেটা হচ্ছে এইটা,
2: সাথে আপনাকে আরো দুটো লাইন যোগ করতে হবে।
1: মানে কিন্তু আমরা ছড়া কাটাই বলি, সেই হিসাবেই বলেছি। মানে আমাদের লিসনাররা ভীষণ ভীষণ বোঝেন, খুব জানেন। জানেন মানে একটা যেটা বলার, আজকে সকালবেলা যখন মনে আছে তুমি আর আমি ফোনে কথা বলছিলাম,
2: একদম,
1: তখন আমরা বলছিলাম যে আজকে আমরা কি বিষয় নিয়ে লিসনার ইন্টারঅ্যাকশন করব। মানে এই যে তোমরা যারা শুনছো, আপনারা যারা শুনছেন, তোমাদের সাথে কি নিয়ে কথা বলা,
2: গপ্পটা কি দিয়ে,
1: গপ্পটা কি দিয়ে হবে। তখন আমরা দুজনে মিলে স্থির করলাম, মনস্থির করলাম যে আমরা আজকে ছড়া কাটিংটাই করব। কারণ হ্যাঁ, অন্য টপিক, অন্য বিষয় আজকে কি বিষয়,
2: মানে বৈকালিক আড্ডায় আমরা পদ্মের ছন্দে ছন্দে চলিব।
1: হ্যাঁ, ছন্দে ছন্দেই চলিব। তো সেটা কি, সেটা হচ্ছে এই রকম, গরমের চোটে মাথা গোলমাল, বৃষ্টিকে শুধু চাই। গরমের চোটে মাথা গোলমাল, বৃষ্টিকে শুধু চাই। এবার আমার বক্তব্য হচ্ছে, যেসব মেয়েদের নাম বৃষ্টি, তারা কি বলবে আমি জানি না।
2: তারা বলবে কি অনার সৃষ্টি। বাই দ্য ওয়ে, বাকিটা আমরা কিছু বলছি না, তুমি লিখে পাঠাও আপাতত তোমার জন্য তাম্মা তাম্মা।
1: হ্যাঁ, কিন্তু কোথায় দেবে, কি ব্যাপার, কি
2: হ্যাঁ, 9903659992। আরে ওরা সব জানে,
1: সবাই জানে, সবাই।
2: তবু আরো একবার মনে করিয়ে দিলাম, 9903659992 তে পাঠিয়ে দেবে নিজের ছড়া লিখে,

0: উইথ নাম আর লোকেশন অবশ্যই লিখো, কারণ বেনামি ছড়া পড়তে কেমন লাগে,
1: ভালো লাগে না। দু লাইনের জায়গায় চার লাইনও লিখে দিতে পারো, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ছড়াটা ভিডিও কল করে আমাদেরকে বলে শোনানোর কোনো প্রয়োজন নেই।
0: হ্যাঁ,
1: আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে বা নর্মাল ফোন মেসেজ করলেই আমরা পেয়ে যাবো।
0: একদম একদম, আমরা আমরা নিজেরাই পড়ে দেবো, আমরা নিজেরা পড়তেই ভালোবাসি। আপাতত বাপ্পি লাহিড়ি আর অনুরাধা পারওয়াল উইথ तम्मा तम्मा अगेन।
2: भाइयों, बड़े ही कम शब्दों में आपको सुनाने चाहता हूँ उस साल का लोकप्रिय गीत ये, ये, ये, ये। सलाम ले जाता हुआ उड़न खटोला और बीन बजाती हुई नागी।

0: বাপ্পি লাহিড়ি আর অনুরাধা পাড়ওয়াল গান শুনছিলাম। আর এই সিনেমাটা যেটা, সিনেমাটার নাম হচ্ছে বদ্রীনাথ কি দুলহানিয়া, তাই তো? ঠিক বলেছি তো?
1: একদম
0: রিসেন্টলি
1: কি দুলহানিয়া,
0: হ্যাঁ বদ্রি কি দুলহানিয়া না, তুঝকো উঠা কে লে যায়েঙ্গে বদ্রি কি দুলহানিয়া, এরকম লাইন ছিল।
1: একদম একদম।
0: যাই হোক, এই সমস্ত
1: গল্প, এসব উঠিয়ে নিয়ে যাওয়ার গপ্প থাক
0: না, ওইসব গল্প থাক, আপাতত আমরা একটু কাটাছেড়া করবো। কোথায় করবো? এই গানে করবো।
2: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM Rainbow Day. Weekend Cafe. Weekend Cafe.
0: Right, আর কি করব? এইটা করব।
2: ছড়া কাটিং। ছড়া কাটিং। ছড়া কাটিং।
0: মানে আমাদের যারা বন্ধু, যারা তোমরা শুনছো, তোমরা এত ভালো না, এই জন্য তোমাদেরকে আমাদের এত ভালো লাগে।
1: একদম একদম।
0: আমরা বলেছি, সঙ্গে সঙ্গে রিপ্লাই চলে এসেছে।
1: মানে একদম রেডি, জাস্ট
0: রেডি।
1: মানে ছড়া ব্যাপারটা মানে একদম রেডি টু ইট নুডলস সাটাং করে
0: বলেছি আর এসে গেছে।
1: হ্যাঁ,
0: এখন দেখো ঘড়ির কাটা বলছে 4:33, 4:29 পাঠিয়েছে সৌভিক। সৌভিক ঢাকুরিয়া থেকে লিখছে, ও অবশ্য একটুখানি লাইনটা এদিক ওদিক করেছে, গরমের চোটে মাথা গোলমাল, বৃষ্টিকে শুধু চাই, আমি এইটা বলেছিলাম। সৌভিক লিখেছে, গরমের চোটে মাথা গোলমাল, চাই এইবার বৃষ্টি।

0: মেঘে ঢাকুক আকাশ, ভিজুক ধুলোমাকা সৃষ্টি, শীতল হাওয়ায় বৌক ধীরে জুড়াক প্রাণের দৃষ্টি, ব হয় হর্ষই হর্ষ ক, এরা কি কি এরা অদ্ভুত,
1: মানে ওই আর কি হাওয়া বয়ে যাক ওটা বউ মানে বলছে
0: তোমার এই বউ একে, বউ একের জন্য মানে বউ এক না বউ দুই না বউক, তার জন্য এই যে
1: এইভাবেই তোমাদের ছড়া আসতে থাকো। কিন্তু কিন্তু কিন্তু এই গরমের বিকেলে যদি কেউ ভাবো যে আমি বেড়াতে যাব, তো সেই বেড়াতে যাওয়া লোকজনদের জন্য তো কিছু বন্দোবস্ত থাকবে নাকি?
0: আচ্ছা, কিন্তু তার আগে আমি একটা ছোট্ট করে নাম বলছিলাম, বলতে বলতে আমাকে অরুণিতা বললো না দাঁড়াও দাঁড়াও,
1: না না না না, রজতের ছড়াটা
0: রজতের ছড়াটা একটু বাদে পড়ছি আমরা, ডোন্ট ওয়ারি পড়বো,
1: একদম একদম সবার ছড়াই পড়বো, সে ব্যাপারে কোনো একদম মনের মধ্যে ডাউট রেখো না। দেখো দক্ষিণবঙ্গে বর্ষা এখনো পর্যন্ত সে অর্থে আসেনি, তবে আসবে আসবে করছে। কিন্তু যারা জঙ্গলে ঘুরতে ভালোবাসো তাদের জন্য কিন্তু আমি খোঁজ দিতে পারি দক্ষিণবঙ্গের ডুয়ার্সের,
0: আচ্ছা,
1: দ্যাট ইজ সুতান ফরেস্ট। বাঁকুড়া জেলা মানে সুতান ফরেস্টে গেলে কিন্তু একদম ডুয়ার্সের মতোই ফিল হয়, একদম তুমি ঠিকঠাকই শুনছো, মানে সেটা হচ্ছে ডুয়ার্সের যেরকম রূপ বর্ষায় দেখা যায় ঠিক একই রকম দক্ষিণবঙ্গের যদি অফবিট ডেস্টিনেশন বলতে যাও, যেখানে তুমি প্রচুর মানে একদম ফরেস্ট দেখতে পাবে, একদম জঙ্গল গাছ সবুজ চাদরে মোড়া, দ্যাট ইজ সুতান ফরেস্ট। 12 মাইল জঙ্গল পাহাড়ের ঢালে অবস্থিত সুতান, আর সেই সুতান কিন্তু মানে সেখানে কিন্তু আরও অনেক কিছু দেখার রয়েছে, দ্যাট ইজ অম্বিকানগর রাজবাড়ি, তালবেরিয়া লেক, মুকুটমণিপুর, পরেশনাথ, এই সমস্ত কিছু কিন্তু তুমি দেখে নিতে পারো, আর সাথে দেখে নিতে পারো ঝিলিমিলি বনাঞ্চল।
0: বাহ,
1: এবার মানে কিভাবে যাবে
0: সঙ্গে অরুণিতা হচ্ছে ওই কি বলে সাইট সিন গুলো
1: একদম একদম ফ্রি ফ্রি ফ্রি করে সাইট সিন গুলো বলে দিচ্ছি, আর বলছি যখন একটু ট্যুর গাইড করছি যখন রোড ম্যাপটাও করে দেওয়া দরকার কিভাবে যাবে, দ্যাট ইজ সেটার জন্য তুমি মোটামুটি যেটা করতে পারো, বাঁকুড়া থেকে সড়ক পথে প্রায় 60 কিলোমিটার দূরে এই জঙ্গল অবস্থিত, আর কলকাতা থেকে বাঁকুড়া রেল স্টেশন বা বাস স্ট্যান্ডে এসে প্রথমে রায়পুর বা রানীবাঁধের দিকে বাস, বা মোটামুটি ধরো তুমি যদি প্রাইভেট কার নাও তাহলে কিন্তু পৌঁছে যেতে পারো সুতানগ্রাম, আর সুতান লাগোয়া জঙ্গল এখানেই তুমি দেখতে পাবে।
0: মানে বাঁকুড়া টাউন থেকে তোমাকে আরও বেশ খানিকটা যেতে হবে, ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার মতন,
1: একদম একদম
0: 60 কিলোমিটারটা মোটামুটি অ্যাচিভেবল, ওটা যাওয়া যেতেই পারে, যেভাবেই যাও না কেন অবশ্যই ঘুরে এসো। আচ্ছা আমরা এত কিছু বলি, কখনো কি আমরা এরকম বলি যে এই যে ঘুরিয়ে বেড়ানোর আমরা জায়গাগুলো বলছি,
1: হ্যাঁ
0: লোকেশনগুলো তোমরা ঘুরে এসে জানিও কেমন লাগলো?
1: সেটা তো মোটামুটি উইকেন্ড ট্রিপে তো নর্মালি বলা হয় না, তবে হ্যাঁ তুমি চাইলে অবশ্যই যদি আমাদের সাজেশন নিয়ে কোনো ট্রিপে ঘুরতে যাও, এসে যেদিন আমরা তোমাদের সাথে আড্ডা দেবো অবশ্যই জানাতেই পারো যে তোমার কেমন লাগলো যে স্পট আমরা সাজেস্ট করেছিলাম সেই স্পট ঘুরে এসে। আপাতত তোমার জন্য শালমলি কলগাড়ি উইথ কালা কই গেলেই।

0: तुम्ही सुनछो वीकेंड कैफे 107 एफएम रेनबो ते वीकेंड कैफे वीकेंड कैफे
1: রাইট, একদম ঠিকঠাক জায়গাতেই তুমি টিউন ইন করেছো। 107 এফএম রেইনবোতে চলছে উইকেন্ড ক্যাফে, রয়েছে মহুয়া আর অরুণিতা। আর আপাতত তোমাদের জন্য আরও একটা বেশ ইন্টারেস্টিং খবর রয়েছে আমার কাছে, সেটা হচ্ছে দেখো, আমরা কলকাতা থেকে হাওড়া একটু আগে আমরা বলছিলাম কি যে বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে কালকে দুপুর দুটো পর্যন্ত মেনটেনেন্সের কারণে। হাওড়া ব্রিজটা তো একটা খুব বড় একটা কানেক্টিভিটি, কিন্তু তার সঙ্গে সঙ্গে এখন আমরা আন্ডার ওয়াটার মেট্রো পেয়ে গেছি। গঙ্গার নিচ থেকে মেট্রো চলাচল করছে, যেটা সত্যি একটা যুগান্তকারী একটা ব্যাপার, এবং আমাদের দেশে তো অবশ্যই এটা প্রথম। তো এবার আন্ডার ওয়াটার টানেল তৈরি করার জন্য কিন্তু একটা প্রস্তাব রয়েছে। হ্যাঁ, গঙ্গার নিচ থেকে একটা টানেল যাবে যেখানে গাড়ি, যেখানটা যে টানেল দিয়ে গাড়ি চলাচল করবে, গাড়ি পাস করবে। মোটামুটি এর একটা সম্মতি রয়েছে বলেই জানা যাচ্ছে। হাওড়া মানে কলকাতা থেকে হাওড়ার আলমপুর পর্যন্ত প্রায় 4.5 কিলোমিটার দীর্ঘ একটা আন্ডার ওয়াটার টানেল নির্মাণ করা হতে পারে, এরকম একটা প্রস্তাব এসেছে। এবং তার সঙ্গে একটা এলিভেটেড করিডর, একটা রেলওয়ে ওভারব্রিজ, একটা সংযোগকারী রাস্তাও তৈরি করার কথা ভাবা হচ্ছে। কারণ শুধু টানেলটা থাকলে তো হবে না, তার সঙ্গে কানেক্টিভ রোড।
2: হাওড়া আলমপুর পর্যন্ত জায়গাটা হচ্ছে একদম ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তো সেই জায়গায় এত ভালো কানেক্টিভিটি হয়ে গেলে মানে যারা আর কি অনেকেই ওদিকে কাজ করতে যান, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে অনেকটা
1: সুবিধা হবে। শুধু তাই নয়, এই এই পুরো রাস্তাটাকে বাড়িয়ে সেটা জাতীয় সড়ক মানে NH-16 এর সঙ্গে সরাসরি জুড়ে দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে, যাতে ভবিষ্যতে বারাণসী কলকাতার ওই যে রুটটা, যে ওই রুটটা দিয়ে থ্রু বোধহয় দিল্লিও চলে যাওয়া যায়, তো সেই রুটটার সঙ্গে যাতে জুড়ে দেওয়া যায় পুরো জায়গাটাকে, সেরকমভাবে আর কি রোড ক্রিয়েট করার মানে রাস্তার কাজ যাতে করা যায় সেরকমভাবে কিন্তু ভাবনা চিন্তা চলছে। এবং এটা হলে কিন্তু সত্যি বেশ মানে যারা ওই রুটে যাওয়া আসা করবেন তাদের কাছে কিন্তু খুব সহজ হয়ে যাবে, খুব কম সময়ে তারা পৌঁছে যেতে পারবেন।
2: একদম, মহুয়া আন্ডার ওয়াটার টানেলের কথা বললো, কিন্তু আন্ডার ওয়াটার হোটেল যেখানে মানে জাস্ট মাথার উপরে তুমি

0: দেখতে পাচ্ছ অক্টোপাস ঘুরে বেড়াচ্ছে, মাছের দঙ্গল ঘুরে বেড়াচ্ছে, সমুদ্রের নিচে এরকম হোটেল। সেই হোটেলের ঠিকানা দেব, তবে তার আগে একটু নস্টালজিক হওয়ার সময় হয়ে পড়েছে উইথ ইন্ডিপপ।
1: FM Rainbow Tea, Indie Pop Playlist. Indie Pop Playlist.

0: বেজেছে এবং রয়েছে ঘড়ির কাঁটা বলছে 4:49 হয়ে 49 সেকেন্ড। আহা কি ভালো মিল।
1: হ্যাঁ, আর ওই আন্ডার ওয়াটার টানেল থেকে আন্ডার ওয়াটার হোটেলের কথায় চলে যাবো। টানেল টু হোটেল, সুতান টু জাপান, এরকম ব্যাপারটা আর কি। মানে শুধু যে তোমাকে পশ্চিমবঙ্গের মধ্যে কোথায় ঘুরবে সেটা বলবো না। এই যে দেখো, আমি তোমাকে যে হোটেলগুলোর কথা বলছি, মানে এই যে ওপর দিয়ে অক্টোপাস ঘুরছে, মাছের ঝাঁক ঘুরছে, তোমার মনে হচ্ছে এগুলো কোথায় কোথায় কোথায়,
0: মনে হচ্ছে যে এটা কি, এটা কি বলছো অরুণিতা, এরকম সত্যি সত্যি হয়?
1: হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে আর কি, এমন বিলাসবহুল হোটেল এগুলো রয়েছে এবং সেই সঙ্গে সেরকম খাওয়া দাওয়া, সেরকম সমস্ত কিছুই তুমি পাবে। মানে জীবন্ত অ্যাকোয়ারিয়ামের মধ্যে মনে হবে তুমি বাস করছো, কিন্তু সেই সমস্ত জায়গাগুলো রয়েছে কোথায়। দ্যাট ইজ, তুমি তানজানিয়ায় পেতে পারো, মালদ্বীপসে পেতে পারো, বা অস্ট্রেলিয়াতে পেতে পারো, এই রকম সব হোটেল রেস্তোরাঁ যেখানে একদম সমুদ্রের নিচে চলে গিয়ে তুমি 360 ডিগ্রি ভিউতে দেখতে পাচ্ছ যে তোমার মাথার ওপর দিয়ে কখনো একটা হয়তো অক্টোপাস চলে গেল, আবার একটা মাছের ঝাঁক চলে যাচ্ছে, তুমি জাস্ট বাইরে থেকে যেন মনে হচ্ছে তাদের গায়ে হাত বুলিয়ে দিচ্ছ।
0: মানে ব্যাপারটা হচ্ছে যে ধরো একটা বড় অ্যাকোয়ারিয়াম, অ্যাকোয়ারিয়ামের মধ্যে যদি ধরো আমি একটা ক্রিস্টাল বল, তার মধ্যে দুটো ছোট ছোট পুতুল দিয়ে বসিয়ে দিই, ব্যাপারটা ওরকম। মানে ইমাজিন করতে হবে যে ওইটা অ্যাকোয়ারিয়াম না, ওটা সমুদ্র, এবং এই ক্রিস্টাল বলটা অ্যাকচুয়ালি হচ্ছে সেই টানেলটা যেটা জলের মধ্যে অ্যাকচুয়ালি ভাসছে, মানে বা কোনো একটা রুট থেকে কোথাও থেকে কোথাও একটা গিয়ে শেষ হয়েছে, সেখানে গিয়ে আমি থাকতে পারবো। আমি ঠিক বলছি?
1: এই রুটসে ইয়াদ আয়া, রুটসে ইয়াদ আয়া, তুমি কি জানো কিছুদিন আগে একজন মানুষ আর কি খাবার খেয়েছিলেন এবং খাবারের সঙ্গে টমেটোর বীজ তার দাঁতের ফাঁকে চলে গেছিল।
0: আচ্ছা।
1: এবং তার প্রচন্ড যন্ত্রণা শুরু হয় হঠাৎ করে দাঁতে, এবং দাঁতের সে ট্রিটমেন্ট করাতে গিয়ে দেখে যে সেই টমেটোর বীজ থেকে দাঁতের মধ্যে চারাগাছ বেরিয়ে গেছে।
0: ভগবান!
1: হ্যাঁ,
0: এই খবরটা তুমি কোথা থেকে পেলে?
1: এই সমস্ত খবর তো মানে হামলোক চুন চুন কে লাতে হ্যায়,
0: চুন চুন কে, চুনে চুনে নিয়ে আসা এই খবরগুলো, এবং চুনে চুনে নিয়ে আসা সেই গানগুলো শুনবার জন্য তোমাকে এখানে থাকতে হবে। মানে যেমন এই খবরটা শুনে আমি নিজে একবারে দমকে গেলাম, তো এরকম দমকে যাওয়ার কোনো গান কি এবার শুনবো আমরা?
1: হ্যাঁ অবশ্যই, এরকম একখানা দুর্দান্ত, মানে একেবারে 100% ভালোবাসাওয়ালা গান শুনিয়ে দিয়ে আবার ফিরে আসছি।
0: মানে 100% বিশুদ্ধ একটা গান, যে গানটা শুনলে তুমি একদম উড়িব্বাস।
1: হ্যাঁ, এইরকম একটা ফিলিং হবে, তারপরে ফিরে
0: উড়িব্বাস ব্যাপারটাই বোধহয় রয়েছে।
1: একদম একদম, ওই উড়িব্বাস করুক, আমরা ততক্ষণ ফিরে আসছি।

0: না, ব্যাপারটা হচ্ছে এই গরমে নিন দুর্গা একটা কারণেই হতে পারে, যদি রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতে টুকুর কারেন্ট চলে যায়,
1: সেক্ষেত্রে কি বাজে। আজকে আমাদের বাড়িতে একটু আগেই সকালবেলা দিনের বেলাতেই হয়েছিল, যদিও বেশিক্ষণ সেটা আমাকে জ্বালায়নি, তার কারণ বোধহয় কারেন্টও জেনে গেছে যে এই যে এখানে আসতে হবে। ক্যাফে 107 FM রেনবোতে উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। এবং আমি চলে

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: হ্যাঁ, একদম 100% তোমার দিগের ভালোবাসা লইয়া ফেরত আসিলাম।
2: বাবারে বাবারে, বিশুদ্ধ বাংলা ভাষায় কথা বলছি।
1: একদম একদম, কিন্তু তুমি যেটা করবে, আপাতত চলে যাবে ডিরেক্ট ছড়াকাটিংয়ে।
2: ডিরেক্ট ছড়াকাটিংয়ে যাব, কিন্তু এই ডিরেক্ট ছড়াকাটিংয়ে যাওয়ার আগে তো আমাকে
1: বাজনা বাজাবে? আরে আমি বাজি
2: ছড়াকাটিংয়ে, টিং টিং টিং টিং।
1: একদম একদম,
2: এবার যাকে আমরা তখন ওখানে আটকে রেখে দিয়ে চলে গেছিলাম তার কাছে চলে আসতে চাইছি, সেটা হচ্ছে রজত বিশ্বাস, বানপূর্ণ দিয়ে থেকে লিখেছিল যে, গরমের চোটে মাথা গোলমাল, বৃষ্টিকে শুধু চাই, এই গরমে বৃষ্টি আসল গরম, এই গরমে বৃষ্টি আসল গরম থেকে রেহাই পাই। আচ্ছা, এই গরমে বৃষ্টি আসল,
1: বৃষ্টি আসলে গরম থেকে রেহাই,
2: আসলে এটা
1: মানে ওর এই কাটটা বেড়াতে গেছে।
2: হ্যাঁ, এই কাটটা বেড়াতে গেছে, এই গরমে বৃষ্টি আসলে গরম থেকেই রেহাই পাই। আচ্ছা বেশ, খুব সুন্দর, খুব ভালো, খুব অসাধারণ। এর জন্য তুমি কি পাচ্ছ, ক পাচ্ছ না সাড়ে ক পাচ্ছ?
1: সাড়ে কয়ের হাততালিটা পরে হবে, তো একটা ছড়া পড়ে ফেলো।
2: এটা লিখেছে সুভাষ চক্রবর্তী উত্তর বাঙালি থেকে। কি বলছে? বলছে যে, গরমের চোটে মাথা গোলমাল, বৃষ্টিকে শুধু চাই, তাই বৃষ্টি চেয়ে চিঠি পাঠাই কালো মেঘে ঠিকানায়। সুভাষ চক্রবর্তী ফ্রম বাঙালি। আচ্ছা ঠিক আছে, এবার একসঙ্গে হাততালিটা হয়ে যায়।
1: একদম একদম, আপাতত দুজনের জন্য হাততালি দেওয়া হয়ে গেছে, কিন্তু পরের ঘন্টায় তো আমরা যাব। তার আগে মানে আমাদের ক্যাফের দোকানের সাথে সাথে পানের দোকানও খুলে দিয়ে গেলাম আর কি, ফিরছি এখনই,
2: ফিরে আসবো। আচ্ছা আরেকটা কথা, যেটা সেটা হচ্ছে যে, আমাদের কাছে মেসেজ কিন্তু পাঠাতেই পারো, 9903652992 তে চলে আসো আর জানিয়ে যাও, এই গরমে মাথা গোলমাল, বৃষ্টিকে শুধু চাই, তারপরে দুটো লাইন কি হতে পারে, চলে আসো আর তোমাদের মেসেজ পড়ে দেবো আমরা।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জনবিন্যাসগত পরিবর্তন সংক্রান্ত একটি বৈঠকে সভাপতিত্ব করেন এবং সীমান্তবর্তী জেলাগুলিতে জনবিন্যাস পরিবর্তনের বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কমিশনকে নির্দেশ দেন। বৈঠকে তিনি কমিশনকে পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে সীমান্তবর্তী এলাকা, মেট্রো শহর এবং শিল্প শহরগুলি সরেজমিনে পরিদর্শন করারও নির্দেশ দিয়েছেন। সরকার লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠকে চিফ অফ আর্মি স্টাফ হিসেবে নিযুক্ত করেছে। তিনি বর্তমানে ভাইস চিফ অফ আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। 30 জুন থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হবে। বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ওই দিনই অবসর গ্রহণ করবেন। আসামের জোরহাটে ভারতীয় বায়ুসেনার AN-32 বিমান দুর্ঘটনায় 5 সেনাকর্মীর মৃত্যুতে ভারতীয় বিমানবাহিনী গভীর শোক প্রকাশ করেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় বিমানবাহিনী জানিয়েছে, এই ঘটনায় স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীর খেমারাম কুমাবত এবং অগ্নিবীর দানিশ আলম প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি কোর্ট অফ এনকোয়ারি গঠন করা হয়েছে। কেরলের বিখ্যাত শবরীমালা আয়াপ্পা মন্দিরটি আগামীকাল মালায়ালম মাস মিথুনামের মাসিক পূজার জন্য খুলে দেওয়া হবে। প্রধান পুরোহিত কান্দালারু মহেশ মোহনারুর উপস্থিতিতে মেল শান্তি ইডি প্রসাদ বিকেল 5টায় গর্ভগৃহের দরজা খুলবেন এবং প্রথা অনুযায়ী প্রদীপ জ্বালাবেন। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে মহিলাদের টি-20 বিশ্বকাপে গ্রুপ বির ম্যাচে স্কটল্যান্ড আয়ারল্যান্ডের সামনে জয়ের জন্য 162 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড নির্ধারিত 20 ওভারে 161 রান করে। অধিনায়ক ক্যাথরিন প্রাইস 60 ও সারা ব্রাইস 49 রান করেন। আয়ারল্যান্ডের আভা ক্যানিং 3টি উইকেট নেন। শেষ পাওয়া খবরে আয়ারল্যান্ড 4 ওভার 5 বলে 1 উইকেট হারিয়ে 28 রান করেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ বির ম্যাচে সুইজারল্যান্ড কাতারের বিরুদ্ধে খেলবে। সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। অন্য ম্যাচে রাত 3:30 গ্রুপ সির ম্যাচে নিউ জার্সি স্টেডিয়ামে মরক্কো ব্রাজিলের মুখোমুখি হবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
3: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: হ্যাঁ উইকেন্ড ক্যাফে শুনছো তুমি। আর দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি আবার অরুণিতা আর মহুয়া তোমার সঙ্গে আড্ডা দিতে। তবে হ্যাঁ, এই যে মহুয়া হঠাৎ করেই প্রচণ্ড গরমে ভীষণ পরিমাণে হেলথ কনসাস হয়ে উঠেছে, কখনো বলছে আমি হাঁটবো এবং সেই হাঁটার উপকারিতা নিয়ে প্রচুর কিছু বলছে, আবার বলছে আমি ঘুমোবো। মেয়েটা কোন দিক দিয়ে যে নিজের হেলথের ব্যাপারে একদম সচেতন হয়ে উঠছে, মানে ভাবা যাচ্ছে না,
2: ভাবা যাচ্ছে না। একটু আগে কিন্তু অরুণিতা আমাকে এটাও বলেছে 45 মিনিট প্রত্যেক দিনও হাঁটে, ভাবতে পারছেন? হ্যাঁ, আমার ক্ষেত্রটা আধ ঘন্টার কাছাকাছি হয়, 45 মিনিটসটা হয়ে গেল আর কি। যাই হোক, এবার এখানে একটা কথা বলি। প্রথম যেটা কথা সেটা হচ্ছে যে ঘুমানো, ঘুমানোটা তো শরীরের জন্য কেন কেন ইম্পর্টেন্ট, কী কী ব্যাপার সেটা মোটামুটি আমরা সবাই জানি, এটা নিয়ে নতুন করে আর মানে বক্তব্য রাখার কিছু নেই।
1: হ্যাঁ,
2: কিন্তু ওই যে কথাটা আছে না যে 8 ঘন্টা 8 আওয়ার্সের স্লিপটা দরকার, তো অনেকে মনে করতে পারে যে আমি রাত 2টার সময় ঘুমালাম, সকালবেলা 10টার সময় উঠলাম, বা আমি ভোরবেলা রাত 3টের সময় ঘুমালাম, ঘুমিয়ে তারপরে 10:30-11টা নাগাদ উঠলাম, সকালের ব্রেকফাস্টটা আমি খেলাম না। এইটা কিন্তু মোটেও কাজের কথা নয় দাদা, মোটেও কাজের কথা নয়। কারণ ঘুমের পরিমাণের পাশাপাশি টাইমিংটা কিন্তু, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কারণ টাইমিংটা কিন্তু আপনার শরীরের হরমোন রিদমের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ইয়েস, আমাদের শরীরটা মানে এই যে আপনি নিশ্চয়ই জানেন জেট ল্যাগ যেটাকে বলে আর কি, আপনি গোলার্ধের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যখনই যাবেন, যখনই ট্রাভেল করবেন, তখন আপনার শরীর কিন্তু সেটা বুঝবে না। সেজন্য আপনার ঠিক যে সময়টা ঘুম চলে আসার কথা সেখানে যদি একদম কটকটে দিনের বেলা হয় আপনার প্রচণ্ড ঘুম আসবে। কারণ রাত্রিবেলা যে ধরনের হরমোনস,
1: মানে অ্যাকচুয়ালি আমাদের বডি মেকানিজম বা বডি ক্লক যেটা নিয়ে থাকে, সে তো আর বুঝবে না যে এই সময়ের পরে এখন এখানে সকাল, ফলে আমার এখানে ঘুমোতে নেই, ব্যাপারটা ঠিক সেরকম
2: নয়। এক্স্যাক্টলি, সেটাই হচ্ছে ব্যাপার। কিন্তু আপনাকে আমি বলছি না গোলার্ধের এক গোলার্ধ থেকে আরেক গোলার্ধে যেতে, আমি
1: মানে সে ঘুমের ঘুমের পরীক্ষা করতে।
2: হ্যাঁ, না,
1: কিন্তু যেটা করতে হবে দ্যাট ইজ যদি আর কি রাত্রিবেলা হঠাৎ ভাবছেন যে না না আমি সিনেমা দেখে নি, আমার তো কাল ছুটি আছে, আমি রাত 2টা থেকে ঘুমোতে শুরু করবো, 10টা অবধি ঘুমাবো, 8 ঘন্টা হলেই তো হলো না,

0: বস এই অঙ্কটা এভাবে মেলে না, এই অঙ্কটাকে যদি আপনি 10:30 থেকে 11টার মধ্যে ঘুমোতে অভ্যস্ত হন আপনাকে সেটাই করতে হবে,
1: সেটাই করতে হবে,
0: না হলে কিন্তু ওই রাত 2টার সময় মুঝে নিন্দ না আয় মুঝে চ্যান না আয় ব্যাপারটা হতে থাকবে,
1: ওই ওই নিন্দ চ্যান কোনোটাই আসবে না, 2 থেকে 3টে 3টে থেকে 4টে বেজে যাবে কিন্তু ঘুমটা আসবে না,
0: মানে মিডনাইট মিডনাইটে উঠে ফ্রিজে কি আছে খেতে ইচ্ছে করবে, কারণ খিদে পেয়ে যাবে স্বাভাবিকভাবে,
1: উল্টোপাল্টা জিনিসপত্র হবে, কিন্তু ব্যাপারটা যেটা সেটা রাতের দিকে একটা হরমোন নিঃসৃত হয় যেটা কিনা আমাদের শরীরের বিশ্রামটাকে কিন্তু ত্বরান্বিত করে, সেটা হচ্ছে মেলাটোনিন। আর দিনের বেলায় যেটা আসে সেটা হচ্ছে কর্টিসল, কর্টিসলটা বা স্ট্রেস হরমোনও বটে, সকালবেলা সতেজতা সতর্কতা সক্রিয়তা এই সমস্ত জিনিসপত্র দরকার, কিন্তু রাতের বেলার দরকার সেটা হচ্ছে বিশ্রাম। তো রাতে অ্যাকচুয়ালি রাত 10টা থেকে ভোর 2টো, মানে রাত 2টো বলি, ভোর 2টোই বা বলি কি করে, রাত 10টা থেকে রাত 2টোর মধ্যে যে ধরনের হরমোন নিঃসৃত হয় সেটা কিন্তু ঘুমের জন্য ভীষণ ভালো, এবং সেটাতে শরীরটা অ্যাকচুয়ালি রিপেয়ার হয়, ন্যাচারাল রিপেয়ার উইন্ডো।
0: এক্স্যাক্টলি,
1: আপনি যদি ইনফ্যাক্ট রাত 10টার মধ্যে নাও ঘুমাতে পারেন, আপনাকে চেষ্টা করতে হবে রাত 11টার মধ্যে শুয়ে পড়তেই, এবং ওই সময় যদি আপনার ডিপ স্লিপটা হয় রাত 2টো পর্যন্ত, তাহলে কিন্তু ইয়েস ইউ আর অ্যাবসলিউটলি গোয়িং কারেক্ট। আর স্বাভাবিকভাবেই সকালবেলা থেকে কিন্তু কর্টিসলটা পিক হতে থাকে, সকাল 6টা থেকে 8টার মধ্যেই পিক হতে থাকে, রাত যদি আপনি জাগেন তাহলে কিন্তু মানে আপনার মনে হলো যে আপনি ঘুমালেন, কিন্তু সেই যখন ঘুম থেকে উঠবেন সকালবেলা 10:30 সময় তখনও কিন্তু মনে হচ্ছে টায়ার্ড, তখনও
0: কিন্তু একটা ক্লান্ত লাগার যে ব্যাপারটা, মানে সারাদিন একটা ঘুম ঘুম ভাব, ওই ব্যাপারটা কিন্তু রয়ে যাবে। এনিওয়ে, ঘুম নিয়ে অনেক জ্ঞান আমরা দিয়েছি, আপাতত যেটা করবো একেবারে ঘুম ছাড়ানো একখানা গান শোনাবো।
1: দেখো আমি 2টো জিনিস বলতে পারি, বললে মানুষেরা ভয় পেয়ে যাবে, বলবো ডায়াবেটিস এর ঝুঁকি বেড়ে যায়, হার্টের সমস্যারও কিন্তু ঝুঁকি বেড়ে যায়, আপনি নিশ্চয়ই সেটা চাইবেন না, চাইবেন কি?
0: যাই হোক, মানে আমি তো ঘুম ছাড়ানো গান শোনাতে চাইছিলাম, ও একেবারে সত্যি সত্যি ভয় দেখিয়ে ঘুম ছাড়িয়ে দিচ্ছে, দিস ইজ নট ফেয়ার মহুয়া। এনিওয়ে, আপাতত তোমার জন্য থাকুক ফ্ল্যাশব্যাক সং থাক।
1: আর আমি যেটা বলে দিতে চাই সেটা হচ্ছে যে আমাদের বন্ধুদেরকে আমরা অ্যাকচুয়ালি খুব ভালোবাসি, তাই চিন্তা করার কিছু নেই।
0: ওকে, FM Rainbow তে Rainbow ফ্ল্যাশব্যাক সং।

0: तुम्ही सुनछो वीकेंड कैफे 107 एफएम रेनबो ते वीकेंड कैफे वीकेंड कैफे
1: यस वीकेंड कैफे सुनछो तुम्ही অরুণিতার মহুয়ার সঙ্গে আপাতত তো মোটামুটি বললাম না একেবারে ঘুম ছাড়ানো গান একটা শুনিয়ে দেবো, যাদের মোটামুটি বিকালে সারাদিনের পরিশ্রমের পর একটু ঘুম ঘুম লাগছিল আশা করি এসব শুনে ঘুমটুম ছেড়ে গেছে
2: ছেড়ে গেছে। আর ঠিক যে কারণে আর কি ঘুমটা ছেড়ে গেছে সেটা নতুন করে বলার কিছু নয়। তবে হ্যাঁ, একটু আগে মোটামুটি আমাদেরকে সবাই মানে আমরা বলেছিলাম সবাইকে বৃষ্টিকে খুঁজে নিয়ে আসতে, বৃষ্টির সতর্কবার্তা যদিও আমরা পাচ্ছি না, আমরা বিভিন্ন বিভিন্ন জায়গায় সতর্কবার্তা দিয়েছিলাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম পূর্ব বর্ধমান ইত্যাদি ইত্যাদি, তারপর নদিয়া মুর্শিদাবাদেও বলেছিলাম, কলকাতার খবরটা এখনো জানি না, কলকাতার দিকে একটু মেঘগুলো যদি চলে আসে খুব ভালো হয়। এবং সেই জন্যই আমরা বলেছিলাম যে গরমের চোটে মাথা একেবারে গোলমাল, বৃষ্টিকে

0: শুধু চাই আর তারপরে দুটো লাইন তুমি বলে দেবে ভাই, সেটা কি করে? এইভাবে
1: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং,
0: ছড়া কাটিং। প্রথমেই এবার বলবো মনির উদ্দিন লস্করের লেখা ছড়া কাটিং, লিখে পাঠিয়েছে দক্ষিণ সাঁকড়াইল থেকে। বলছে যে শুভ অপরাহ্নের ন্যাংরা আমের শুভেচ্ছা। ন ন্যাংরা আম
2: না, নুচি নেবুর মতো ন্যাংরা করলে হবে না, এটা এটা ল্যাংরা আমের শুভেচ্ছা। যাই হোক, শুভেচ্ছাটা নিলাম।
0: হ্যাঁ, শুভেচ্ছা আমরা নিলাম এবং সঙ্গে একটু আম পাঠিয়ে দিলে খুশিই হলাম আর কি। গরমের চোটে মাথা গোলমাল, বৃষ্টিকে শুধু চাই চাই, যতই করো হাহুতাশ তবু তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে বাবা, তোমার দেখা নাই। আচ্ছা, চুনাভাটি হাওড়া থেকে কি বলেছে? গরমের চোটে মাথা গোলমাল, বৃষ্টিকে শুধু চাই, বৃষ্টির খোঁজে আকাশের দিকে সকাল বিকেল চাতকের মতো চাই, আসে মেঘ যায় মেঘ, বলে আপাতত টাটা গুড বাই, আহা কি ভালো, সেই জন্য। এই কেসটাই কিন্তু হয়েছে, মেঘ আসছে ছোট্ট করে আসছে, কিন্তু টাটা গুড বাই বলে দিয়ে আমাদেরকে মোটামুটি ক্যাঁচকলা দেখিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে।
2: ল্যাংরা হিমসাগরের কথা যখন হলো, জামাইদের কথা হবে না,
0: একদমই নেই হয়ে সকছে যে মধ্যমগ্রামে একটা ভীষণ সুন্দর মল আছে, সেখানে তারা বড় করে একটা সেল সেল সেল সেল সেল,
2: হ্যাঁ মানে জামাই ষষ্ঠী স্পেশাল সেল, জামাই ষষ্ঠী স্পেশাল থালি, এই সমস্ত তো শুরু হয়েই গেছে। তবে আপাতত আমরা একটা জামাই ষষ্ঠী স্পেশাল গান শুনে নিই, তারপর না হয় বাকিটা হবে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: না, উইকেন্ড ক্যাফের গানটা আমাদের এত ভালো, সুরটা তালটা ছন্দটা এত ভালো, ছন্দে ছন্দে ব্যাপারটা ম্যাচিং হয়ে যাচ্ছে। যাই হোক, জামাই ষষ্ঠী নিয়ে গল্প হচ্ছিল আমাদের। জামাই ষষ্ঠী সামনের শনিবার।
2: হ্যাঁ, মানে জামাইরা অ্যাটেনশন প্লিজ।
1: হ্যাঁ, জামাইরা অ্যাটেনশন প্লিজ। আমরা অনেক সময় এখন, এতদিন তো শাশুড়ি অ্যাটেনশন প্লিজ বলতাম, মাঝখানে একটা বৌমা ষষ্ঠীর খুব বাহার হয়েছিল।
2: যাই হ্যাঁ হ্যাঁ,
1: সেটা আমি জানি না। আপাতত জামাইরা অ্যাটেনশন প্লিজ। তার কারণ হচ্ছে এখনকার দিনের স্মার্ট ঝকঝকে চকচকে জামাইদের মতন শাশুড়াও শাশুড়িরাও একদম রিসেন্ট সময় সম্পর্কে ভীষণ ওয়াকিবহল, তারাও নিশ্চয়ই ঝকঝকে চকচকে। তো আপনি যদি এরকম ঝকঝকে চকচকে কিছু উপহার দেওয়ার কথা চিন্তা করেন, তাহলে কিছু আইডিয়া আমি আপনাকে দিতে পারি।
2: দিয়ে ভালো, দিয়ে ভালো, চটপট দিয়ে ভালো।
1: সবার আগে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে স্মার্ট ওয়াচ। ঘড়ি মোটামুটি সবাই ব্যবহার করেন, হাত ঘড়িও সবাই ব্যবহার করেন, কিন্তু আপনার শাশুড়ির কাছে কি কোনো স্মার্ট ওয়াচ আছে?
2: ফর দ্য স্মার্ট শাশুড়ি ইজ স্মার্ট ওয়াচ।
1: হ্যাঁ, আপনি যেটা বলতে পারবেন আপনার শাশুড়িকে সেটা হচ্ছে যে দেখুন, শরীর চর্চা করবারও কিন্তু একটা বেশ সুন্দর সময় পাওয়া যাবে, কারণ স্মার্ট ওয়াচের মাধ্যমে আপনি আপনার হার্ট রেট, রক্তচাপ ইত্যাদি ইত্যাদি, তারপরে আমি একটু আগে ঘুম নিয়ে আর বিরাট বড় ব্যাখ্যা দিচ্ছিলাম, সেগুলো আপনি আপনার শাশুড়িকে বলে মোটামুটি জায়গাটাকে সুন্দরভাবে করে নিতে পারবেন।
2: মানে শাশুড়ি এবারে, মানে
1: শাশুড়ি কি ভাববে বলো?
2: শাশুড়ি কিছু ভাববে না, শাশুড়ি বলবে উফ, জামাই আমার কি খেয়াল রাখে। মানে জামাই ষষ্ঠীটা এক্সটেন্ডেড হয়েও চলতে পারে, এমনিও উইকেন্ডে পড়েছে, মানে শনিবার যদি জামাই ভাবেও যে না আমি খেয়ে বাড়ি চলে আসবো, শাশুড়ি বলবে না বাবা তুমি আজকের দিনটা থাকো, দু তিন রকম মাছ খাইয়েছি, কালকে বাকিটা হবে,
1: কালকে বাকিটা হবে। হ্যাঁ, মানে ইনস্টলমেন্টে জামাই ষষ্ঠী,
2: ইনস্টলমেন্টে, মানে যদি আর কি শনিবার পাতে আর কি পার্শ্বে পাবদা ইলিশ পড়ে গিয়ে থাকে, পরের দিনের জন্য কাতলা পমফ্রেট তোপসে তোলা থাকবেই, থাকবে
1: মাটনটাও থাকবে, ওটাকে ভুলে যাচ্ছো তুমি।
2: না না, মাটন চিকেন ভুলছি না, ওটা তো মানে ওই ব্র্যাকেটে নিয়ে বাকিটা আর কি হিসাব করছি।
1: পকেটের খেয়ালটা কি রকম আছে মনে আছে তো? আচ্ছা, সেটা অবশ্য শ্বশুর এবং জামাই মিলে ঠিক করে নেবে,
2: সেটা ওনারা বুঝবে,
1: সেটা সেটা সেখানে শাশুড়ি মোটেও নাক গলাবে না। আচ্ছা, শাশুড়িকে গিফট করতে পারেন আপনি ইবুক রিডার, সেটা কি রকম?
2: না, শাশুড়ি গল্পের বই পড়তে ভালোবাসলে এখন তো সব সময় হার্ড কপি লোকের পড়া হয় না, তো ওই একটা ইবুকের মধ্যে প্রচুর রকম গল্প টল্প থাকবে।
1: বা যদি শাশুড়ি ভীষণ গান শুনতে ভালোবাসেন, আমি জানি শাশুড়ি নিশ্চয়ই 107 FM রেনবো শুনতে ভালোবাসেন, কিন্তু তাছাড়াও এখন অনেক ধরনের গানের ডিভাইস পাওয়া যায় যার মধ্যে প্রচুর গান আগে থেকে ফিট করা থাকে, তো সেরকম গানের কোন ডিভাইস, যে ধরনের গান আপনার শাশুড়ি শুনতে ভালোবাসেন বা আপনি যাকে দিচ্ছেন তিনি শুনতে পাচ্ছেন ভালোবাসেন, তাকে দিতে পারেন। বা মানে জামাই শাশুড়িকে, বা রাদার শাশুড়িও যদি মনে করেন জামাইকে গিফট দেবেন, তারও একটা ভালো আইডিয়া দিতে পারি, সেটা হচ্ছে জিমের সদস্য পদ।
2: হ্যাঁ, মানে জামাই আমার খুব খেতে ভালোবাসে, তো সেই জামাইকে খাওয়ান, অবশ্যই খাওয়ান, সাথে একটা জিমের সদস্য পদ, মানে ইয়ারলি সাবস্ক্রিপশন একটা করিয়ে দিতে পারেন।
1: বাড়ির কাছাকাছি আমি তোমাকে এইটাই এবারে গিফট করলাম, যাও এক বছরের জন্য, তোমাকে কোনো পেমেন্ট করতে হবে না, কিন্তু তুমি নিয়ে গিয়ে জিমটা
2: অন্তত জিমে যাও
1: যাও আর কি। যাই হোক, তো সেটা তুমি করে দিতেই পারো আর কি। আর আরও একটা হচ্ছে যেটা রয়েছে, সেটা একদমই ইজি একটা জিনিস, ইজি বিজি, সেটা হচ্ছে গিফট ভাউচার। যে কোনো রকমের গিফট ভাউচার,
2: যে কোনো শপিং ব্র্যান্ডের গিফট ভাউচার হোক বা এনিথিং, কোনো
1: ই-কমার্স সাইটের,
2: কোনো ই-কমার্স সাইটের গিফট ভাউচার হোক, এনিথিং, মানে যেটা আর কি প্রয়োজনে লাগবে সেরকম কিছু,
1: সেরকম মানে তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা নিয়ে নাও আর কি। আগে হতো খামে করে টাকা দেওয়া, এখন গিফট ভাউচার।
2: ইয়েস,
1: কি অবস্থা, মানে দিন যত বদলাচ্ছে তত বদলে যাচ্ছে সমস্ত কিছু।
2: অবশ্যই সময়ের সঙ্গে সঙ্গে আপডেটেড হতে হবে না?
1: আমরা আপডেটেড, আর আমাদের সঙ্গে যারা যারা রয়েছে তারাও ভীষণ আপডেটেড। আপাতত কটা বাজে? আপাতত ঘড়ির কাঁটা বলছে মোটামুটি 5:30 বাজতে চললো, 5:30 একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেক রয়েছে।
2: আর তবে মুয়া, যাওয়ার আগে কিন্তু আরো একবার মনে করিয়ে দিই, দ্যাট ইজ কি তোমরা ছড়া কাটিংটা লিখতে থাকো, 9903653992 তে পাঠাতে থাকো। আর এই যে আমরা একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ব্রেকের পর কিন্তু তোমাদের জন্য রয়েছে একেবারে পর পর তিনখানা গান, অর্থাৎ কিনা তিনেকে তিন গানের হ্যাট্রিক তোমাদের জন্য এক্সক্লুসিভলি সাজানো রয়েছে 107 FM রেইনবোতে।
1: তো আমরা আপাতত যাচ্ছি, কিন্তু ফিরে আসি মোটামুটি 15 মিনিট পর।
2: একদম
1: গান শোনো, এনজয় করো, আর শুনতে থাকো 107 FM রেইনবোতে উইকেন্ড ক্যাফে।
3: मोदी हर परिवार को घर में बिजली बनाकर वही बिजली बेचकर कमाई का एक और साधन देना चाहता है।
4: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। পিএম সূর্যঘর মোফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে FM রেনবোতে। 3 একে 3 3 একে 3 গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
5: খাব দেখে ছোটে মোটে পত্তিয়া বনায়ে কেসে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: হ্যাঁ, গানটান শেষ করে ফিরে চলে এসেছি
2: আর পরপর তিনটে গান শুনছিলাম আমরা। প্রথমে শুনেছি খাপ দেখে ঝুটে মুটে ফ্রম দ্য ফিল্ম রেস, গাইছিল মোনালী ঠাকুর, আর সঙ্গে ছিল নীরজ শ্রীধর। তারপর আরও একবার নীরজ শ্রীধরকে শুনেছি টুইস্ট গানটা দিয়ে লাভ আজকাল ফিল্মের সাউন্ড ট্র্যাক থেকে। আর এক্ষুনি শুনছিলাম চিগি বিগি
1: ফ্রম দ্য ফিল্ম ব্লু
2: ব্লু। সোনু নিগম আর কাইলি মিনোগ গাইছিলেন এই গানটা। এই গানগুলো আমরা যখন মানে আমি যখন গানগুলো রিলিজ করেছিল তখন ওই আর কি স্কুল থেকে সবে কলেজ হচ্ছে বা স্কুলে পড়ি এরকম একটা সময়, মোটামুটি স্কুলে স্কুল টুলের সময় এই গানগুলো শুনে শুনে তখন নাচতাম। আর এই গানগুলো এখন আমরা শোনাচ্ছি, চিন্তা করা যায়?
1: চিন্তা করা যায়, দিন কোথা দিয়ে কেটে গেছে,
2: অনেক গঙ্গা দিয়ে অনেক জল বয়ে চলে গেছে,
1: তাও ফ্ল্যাশব্যাকে যায়নি গানগুলো,
2: তাও গানগুলো ফ্ল্যাশব্যাকে যায়নি, এটা হচ্ছে কথা। আচ্ছা, আমরা বলেছিলাম ছড়াকাটিং, ছড়াকাটিং এর যেটা দুটো লাইন দেওয়া হয়েছিল সেটা হচ্ছে যে প্রচণ্ড গরমে মাথা গোলমাল, বৃষ্টিকে শুধু চাই। তো সেই লাইনের পরের দুটো লাইন কি সেটা আমরা শুনবো, কিন্তু তার আগে ছড়াকাটিং এর দ্য গ্রেট সিগনেচার ছড়াকাটিং টিউন। ছড়াকাটিং। আচ্ছা, তুমি শোনাবে নাকি?
1: না না, তুমি শোনাও প্লিজ।
2: আচ্ছা, কে লিখেছে এটা? লিখেছে হচ্ছে শর্মিষ্ঠা মুখার্জি, বলছে শুভ বিকেল দিতে পারি না, বৃষ্টি হোক এক পশলা তবে রাত্রিরে এখন মন চাইছে ঠান্ডা ঠান্ডা শরবত। আচ্ছা, ছড়া কাটিং করেনি, এমনিই লিখে পাঠিয়েছে,
1: মানে রাত্রিবেলা শরবত চাইছে,
2: রাত্রিবেলা শরবত, মানে এত গরম যে শরবত চাইছে আর কি।
1: শরবত খিলা বা ব্যাপারটা শরারত শিখাবার বদলে
2: আমি বুঝতে পেরেছি মাথার মধ্যে মোটামুটি ওই ওই ওই
1: শরবত খিলাওয়া হয়ে
2: গেছে ব্যাপারটা। আজকে রাম্বা হো শোনা হচ্ছে, শরবত খিলাওয়া হচ্ছে। যাই হোক, মাদাই দাস বড় ঘোষপাড়া থেকে আমাদের পরের মেসেজটা পাঠিয়েছে, লিখেছে প্রিয় অরুণিতা দিদি,
1: আমি অরুণিতা অরয়সু
2: অসাধারণ গানের ডালি সাজিয়েছো, খুব ভালো লাগছে। ও থ্যাংক ইউ, এত সুন্দর করে লিখলে আর মানে
1: এবার তারপর সোজা ছড়া কাটিং এ চলে যাব।
2: গরমের চোটে মাথা গোলমাল, বৃষ্টিকে শুধু চাই, বৃষ্টি রথের মেলায় ঘুরতে গিয়ে তোমাকে খাওয়াবো জিলিপি পাপড় ভাজা, যদি তোমায় তাড়াতাড়ি আমাদের মাঝে পাই।
1: আচ্ছা, ঠিক ঠিক ঠিক,
2: বেশ ভালো ভালো লেগেছে আমার, তার জন্য একটু হাততালি, সিটি ইত্যাদি ইত্যাদি সবকিছুই রয়েছে। আচ্ছা, এবার একটা বড় সড়ো মেসেজ এসছে, দেখো সৌরভ সেন চাকদা নদিয়া থেকে কি লিখছে, বলছে গরমের মানে একদম
1: মানে এটা কি ছড়াকাটিং উপন্যাস
2: না, মানে ফুল ফ্লেজেড একটা পদ্য হয়ে গেছে, পোয়েট্রি হয়ে গেছে।
1: বেশ বেশ, পড়ে ফেলো।
2: গরমের চোটে মাথা গোলমাল, বৃষ্টিকে শুধু চাই, ফ্যানটা ঘোরে হাঁপাতে হাঁপাতে কোথায় হাওয়া ভাই, রোদ দাদার এতই রাগ, পুড়ছে পাড়া গাঁ, আইসক্রিমও বলছে দেখো আমায় প্লিজ বাঁচা, এসি চালিয়ে আমি শুয়ে থাকি যেন হিমালয়ে ধ্যান, বউ এসে বলে বুঝবে মজা, ইলেকট্রিক বিলটা এবার আস্তে দেন, মশারাও আজ ঘামছে বসে, কামড়েতে নেই জোর, একটা মশা কপাল মুছে বলল আমি আসছি পরে, এখন তুই একটু ঘোর।
1: ঠিক, বেশি ঘুরলে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে মশারও।
2: হঠাৎ দেখি কালো মেঘে ঢাকলো নীল আকাশ, আহা হঠাৎ দেখি কালো মেঘে ঢাকলো নীল আকাশ, দু ফোঁটা জল পড়তে সবাই নাচে হয়ে উল্লাস।

0: একটু মেঘ চালাক ভীষণ, কিন্তু মেঘ চালাক ভীষণ দিল না বেশিক্ষণ ঠাঁই, দু মিনিটে সব শেষ করে বলল বাকিটা পরে ভাই, সৌরভ সেন ফ্রম চাকদা নদিয়া। এর জন্য বড় মানে দু রাউন্ড,
1: বেশ দু রাউন্ড,
0: দু রাউন্ড হাততালি, আমিও হাততালি দিয়ে দিচ্ছি,
1: একদম একদম সিরিয়াসলি সিরিয়াসলি আমরা দুজনে হাততালি দিয়েছি।
0: সৌরভ সেন চাকদা নদিয়া থেকে এত সুন্দর একখানা
1: মানে ছড়া কাটিং এর যে উপন্যাস পাঠিয়ে দিয়েছো, মানে এত সুন্দর একদম ফুল ফ্লেজের ছড়া পাঠিয়ে দিয়েছো,
0: আমার খুব মজা লেগেছে এটা পড়ে।
1: আচ্ছা বাকিটা তুমি আরেকবার বাড়িতে পড়ো কেমন, আপাতত আর একটা ভীষণ ভালো গান শোনাই।
0: ইনফ্যাক্ট আমাদের কাছে প্রচুর মেসেজ জমে রয়েছে, মেসেজগুলো যদি না পড়ি না লোকজন এবার আমাদেরকে খুব
1: মেসেজগুলো অবশ্যই আমরা পড়বো। আপাতত কুনাল গাঞ্জাওয়ালা উইথ মাহিবে সেই গান শুনে ফিরে আসছি, তারপরে আবার না হয় বাকি ছড়া কাটিং পড়বো, অন্য নিউজ সে পরে দেবো, আপাতত তোমাদের লেখা ছড়াগুলো অবশ্যই আগে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। 6টা কাটিং
1: নিয়ে ডিরেক্টলি ফিরে চলে এসেছি অরুণিতা আর মহুয়া। কারণ তখন আমাকে, তখন মানে তোমাদেরকে অরুণিতা বলেছিল যে,
2: স্তোক বাক্য দিয়ে গেছিলাম যে আসছি আসছি আসছি, বলে আমরা যে শুধু স্তোক বাক্য দিই না, মানে একদম যে যা কথা দিই সেটা রাখি, সেটাই বোঝানোটা দরকার ছিল।
1: আচ্ছা, আমি এবারে শাওন, শাওনের একটা মেসেজ পেয়েছি, ছোট্ট পুচকি মেসেজ করেছে, কিন্তু মেসেজ খুললে তো ওপরের মেসেজগুলো দেখা যায়। শাওন তার আগে মানে কাকে লিখেছিল এটা, দাও টাইমটা দেখলে বুঝবো। সকাল আটটায় শাওন পাঠিয়েছিলে আজকে, মানে সকালে যখন নমস্কার করলে।
2: আচ্ছা, আপাতত তুমি এটা
1: না, দাঁড়াও এখানে মানে বিরাট কিছু দেখো, মানে পয়েন্ট পয়েন্ট করে লিখে পাঠিয়েছে। যাই হোক, ঠিক আছে, আপাতত এইটা বলি। শাওন বারাসাত থেকে যেটা বলেছে, প্রচন্ড গরমে মাথা গোলমাল, বৃষ্টিকে শুধু চাই, চাতকের মতো চেয়ে আছি কখন তার দেখা পাই, কিন্তু দেখা তো নাই।
2: একদম, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই করছে বৃষ্টি।
1: প্রশান্ত ফ্রম জগৎবল্লভপুর বলছে, হাই অরুণিতা, প্রচন্ড গরমে মাথা গোলমাল, বৃষ্টিকে শুধু চাই, রোদের তাপে ঘামছি আমি, বৃষ্টির দেখা নাই। আচ্ছা, হাই অরুণিতা মহুয়া বলেই ডাইরেক্ট লিখে দিয়েছে, মানে কোনো ভনিতা নেই, ডাইরেক্ট অ্যাপ্রোচ আর কি, ডাইরেক্ট অ্যাপ্রোচ। যাই হোক, তোমাদের এই ডাইরেক্ট অ্যাপ্রোচ আর ডাইরেক্ট কবিতার জন্য
2: ডাইরেক্ট হাততালি।
1: আর এত সুন্দর হাততালির পরে এবার গান তো বানতা হয়, সেই গানটা শুনে ফিরে যাব ডিরেক্টলি একদম ওই ঘন্টায়,
2: ওই একদম পুচকি ব্রেক, তারপর ফিরে আসছি।
3: লেলা লেলা লেলা লেলা লেলা লেলা জাল তেরা লেলা

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ১২ বছরে দেশের শিক্ষা, দক্ষতা, উদ্ভাবন এবং স্টার্ট আপ ক্ষেত্রে নতুন এক সংস্কৃতি তৈরি করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন নীতির কারণে ভারত বিশ্বের দ্বিতীয়

0: বৃহত্তম উচ্চশিক্ষা নেটওয়ার্কের মর্যাদা পেয়েছে। ভারত বর্তমানে তৃতীয় বৃহত্তম স্টার্টআপ পরিমণ্ডল হিসেবেও উঠে এসেছে। পরিবহন মন্ত্রক পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধিতেও গুরুত্ব দিচ্ছে বলে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়কারি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 12 বছরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও সাফল্য নিয়ে নাগপুরে এক সাংবাদিক সম্মেলনে শ্রী গড়কারি বলেন, সড়ক ও মহাসড়ক মন্ত্রক দেশজুড়ে ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে ইসলামাবাদের বিরুদ্ধে বিক্ষোভ ক্রমশ তীব্র হচ্ছে। পাকিস্তান সরকার আলোচনার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি। অতীতেও পাকিস্তানের শাসক গোষ্ঠী নানা প্রতিশ্রুতি দিলেও সেগুলি রক্ষা করেনি, তাই নতুন করে আলোচনায় কোনো ফল হবে না বলে কমিটির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। তাদের মতে এই আলোচনার প্রস্তাব আসলে চোখে ধুলো দেওয়ার কৌশল। যুবভারতীতে মেসিকাণ্ডের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। নোটিশ পাওয়ার 48 ঘন্টার মধ্যে তাকে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, আগে দুবার পুলিশি তলবে সাড়া দেননি অরূপ বিশ্বাস। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর একটি বেসরকারি স্কুলের গাফিলতিতে মৃত এক ছাত্রের পরিবারের লোকেরা আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সকালে সল্টলেকে বিজেপির কার্যালয়ে মুখ্যমন্ত্রীর জনতা দরবার কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে আয়ুষ কুমার নাথ নামে ওই ছাত্রের মা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। পরিবারের তরফে মুখ্যমন্ত্রীর কাছে দোষীদের কড়া শাস্তির আবেদন জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যদের প্রশাসনিক কাজের খুঁটিনাটি শেখাতে সল্টলেকের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট আজ বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। সকাল 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত চলা এই প্রশিক্ষণ পর্বে রাজ্য মন্ত্রিসভার নতুন সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক নিয়ম ও বিধি শেখানো হয়। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ডিরেক্টলি কথা বলেছিলাম লালবাজার ট্রাফিক গার্ডে, কি বললেন সেখান থেকে জানবো এবার।
2: এই মুহূর্তে শহরে যানচলাচল স্বাভাবিক আছে, যেটা বিকেলের টাইমে আস্তে আস্তে বাড়ছে ভলিউম অফ ট্রাফিক। আনইউজুয়াল কিছু নেই, ট্রাফিক সমস্ত জায়গায় রানিং আছে। নমস্কার।

0: ছড়া কাটিং
1: Yes, ছড়া কাটিং নিয়ে একদম ডিরেক্টলি ফেরত চলে এসেছি
2: মানে আমাদের ছড়া শেষই হচ্ছে না মানে এত মানুষ একদম ছড়িয়ে ছড়া লিখছে
1: কিন্তু এর মধ্যে শেখ এলিয়াস বজবজ থেকে বলছে যে দিদিরা আমার শরীর ভালো না, আমি অসুখে রয়েছি, আপনাদের খুব ভালোবাসি, আমি ছড়া টড়া পারি না, আপনাদের অনুষ্ঠান আমি শুয়ে শুয়ে শুনছি, আমার ভীষণ ভালো লাগছে, এলিয়াস ভালো হয়ে ওঠো, এটাই বলার।
2: আচ্ছা,
1: আর কে লিখেছে, রূপকুমার হাওড়া থেকে লিখেছে, গরমের চোটে মাথা গোলমাল, বৃষ্টিকে শুধু চাই আমি তোমাকে তোমার কোলে মাথা রেখে ঘুমোতে, সারাদিনের ক্লান্তি এক নিমেষে উধাও হয়ে যায় ভাই। বাবা
2: পারে না,
1: বৃষ্টিকে একজন রমণী বলেই ভেবে নিয়েছেন আমাদের রূপকুমার, মানে তার কোলে মাথাটা তা রেখে শুয়ে পড়বে এরকমই ভেবেছে।
2: যাক, মাথা ভিজে জ্বর আসলে সোজা ডাক্তারবাবুদের কাছে চলে যাবে।
1: আর অ্যান্ডি বলেছে, মোয়া আমি তোমাকে মধু বলেছি,
2: মধু
1: না সেটা ঠিক আছে, কিন্তু ব্যাপারটা যে অ্যান্ডি মেসেজটা কোথায়, তোমার ছড়া কাটিং
2: মানে ও আর কি ভেবেছিল বলবে,
1: সেটাই লেখেনি,
2: সেটাই লেখেনি।
1: হাই অরুণিতা আর হাই মধু লিখে তারপর বলেছে তোমাকে মধু লিখেছি সরি কিছু মনে করো না, ছড়া কাটিংটাই পাঠাই,
2: ছড়া কাটিংটাই নিয়ে
1: আশ্চর্য। এখনো টাইম আছে অ্যান্ডি, তুমি চাইলে পাঠিয়ে দিতেই পারো। আমরা আজকে দিয়েছিলাম যে গরমের চোটে মাথা গোলমাল, বৃষ্টিকে শুধু চাই, তারপরে দুটো লাইন তুমি বলে দাও ভাই, এটা ছিল আমাদের পরের দুটো লাইন অবশ্যই তুমিই বলবে। তো এটা পাঠিয়ে দেবে 9903653992 তে। ঘড়ির কাটা বলছে 9:12:05 রয়েছি, বহু আর অরুণিতা শুনছো উইকেন্ড ক্যাফে, আর এখন শুনবে গান, তাই তো?
2: অবশ্যই একখানা গান শোনাবো, গানের পরে ফিরে আসছি, কি নিয়ে ফিরে আসছি সেটা এক্ষুনি বলবো না,
1: একদম বলবো না।
2: আপাতত প্রসেনজিৎ মল্লিক, বব স্টিফেন আর গোপিকা গোস্বামী ফর ইউ।

0: तुम्ही सुनछो विकेंड कैफे 107 एफएम रेनबो ते विकेंड कैफे विकेंड कैफे
1: Yes, weekend cafe তে ফিরে চলে এসেছি, রয়েছি আমরা সেই বিকেল 4টা থেকে, এখন ঘড়ির কাঁটা বলছে সোয়া 6টা।
2: বাই দ্য ওয়ে, এই যে সপ্তাহটা শেষ হলে যে সপ্তাহটা শুরু হবে, কিন্তু প্রচুর বাচ্চাদের স্কুল খোলার সপ্তাহ, অলরেডি অনেকের খুলে গেছে। তো এই যে মায়েদের আবার টেনশন শুরু হবে যে কি বাচ্চাকে টিফিন দেব,
1: অনেক সকালে ঘুম থেকে উঠতে হবে, অনেক আগের দিন রাতে কিছু প্রিপারেশন করে রাখতে হবে।
2: তো সেই রকমই একদম হেলদি কয়েকটা ব্রেকফাস্ট রেসিপি যাওয়ার আগে তোমাদের বলে দিয়ে যাই। দ্যাট ইজ, দেখো, ওটস উত্তপম তুমি বানাতেই পারো। কিভাবে বানাবে? ওটস, টক দই, কাঁচা পেঁয়াজ, আদা, টমেটো কুচি আর পালং শাক আর বা পরিমাণ মতো তুমি অন্য সবজিও ব্যবহার করতে পারো। প্রথমত ওটসের গুঁড়ো করতে হবে, তার সাথে টক দই নুন অল্প করে দিয়ে ঘন একটা মিশ্রণ বানাতে হবে। এবার প্যানে সামান্য তেল গরম করে বা মাখন ব্রাশ করে দিয়ে ওই মিশ্রণটা ঢালতে হবে। তার মধ্যে পেঁয়াজ, টমেটো, আদার কুচি, সাথে পালং শাকের কুচি বা ধনে পাতা, এগুলো তুমি ছড়িয়ে দিতে পারো। এপিট ওপিট করে লালচে করে ভেজে নিলেই কিন্তু রেডি ওটস উত্তপম।
1: কিন্তু বাচ্চা যদি ওটস খেতে ভালো না বাসে তাহলে কি হবে?
2: তো সেটাকে তুমি সুজি দিয়ে বানাতে পারো।
1: ওকে,
2: আর এছাড়া দেখো আরও একটা এরকমই ইজি রেসিপি, দ্যাট ইজ বেসনের চিলা। এটা সবাই জানে, তবুও কি বলো তো, মানে অনেক সময় না মনে হয় যে কি দেবো কি দেবো, সেই সময় এই রেসিপিগুলো কাজে আসে। যেমন ধরো সেটা তৈরি করতেও কি লাগবে, বেসন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, একটু গাজর কুচিও নিতে পারো তুমি, গাজর ক্যাপসিকামের কুচি নিতে পারো, একটু জিরে আর তেল। এবার কি করবে, এবার একটা পাত্রে বেসন, সামান্য জল আর নুন হলুদ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিলে, তার মধ্যে পেঁয়াজ, টমেটো, লঙ্কা কুচি, গাজর কুচি এসব মিশিয়ে দিলে, এবার কড়ায় তেল দিয়ে অল্প অল্প করে ছোট ছোট প্যানকেকের মতো ভেজে নিলে, ব্যাস
1: বেসনটাকে জল দিয়ে গোলো, এবং তার সঙ্গে পেঁয়াজ, লঙ্কা, টমেটো রয়েছে, পটল, ঢেঁড়স, ডাঁটা ইত্যাদি জিনিসপত্র আপনি দেবেন।
2: না না না, অবশ্যই কুমড়ো দিয়ে প্যানকেক বানাবে না তুমি, যদিও বানালে খারাপ হয় না বিষয়টা।
1: হ্যাঁ, কুমড়ো তো মানে পাম্পকিন স্পাইসের তো একটা বিরাট ব্যাপার রয়েছে, সেইটা নিয়ে আমরা আপাতত কথা বলবো না। কিন্তু যেটা বলবো সেটা হচ্ছে যে ভীষণ দেখবে ডালে পোকা হয়, বিশেষত মুগ ডালে পোকা হয়, মুগ ডাল দিয়েও কিন্তু খুব ভালো চিলা হতে পারে। সেই রেসিপিটাও বলছি না, কিন্তু আমি বলছি এই পোকাটাকে দূর করবে কি করে। পোকা দূর করার কিন্তু বেশ কিছু ঘরোয়া উপায় হতে পারে। যেমন ধরো তুমি যদি ধরো অনেকটা ডাল রাখছো একটা কৌটোতে, তাহলে তার মধ্যে তুমি খানিকটা হলুদ দিয়ে রাখতে পারো, এয়ার টাইট কন্টেনারে যদি রাখো। রাদার এয়ার টাইট কন্টেনারে রাখলেও আমি দেখেছি পোকা পোকা হয়ে যায়। তো সেই হলুদটা কাজে লাগতে পারে। হলুদ তুমি দিতে চাইছো না, তাহলে তুমি কি দিতে পারো, তুমি রেখে দিতে পারো কিছু লবঙ্গ। হ্যাঁ, লবঙ্গটা কিন্তু বেশ ভালোই, লবঙ্গটা রাদার ডালের রান্না করবার সময় ডালের সাথে যদি পড়েও যায় কড়াইতে তাহলেও কোনো সমস্যা নেই, এটা সুন্দর ফ্লেভারফুল ব্যাপারটা হবে। বা রসুন রাখতে পারো, রসুনের কয়েকটা কোয়া যদি ছড়িয়ে রাখা যায় সেটাও কাজে লাগতে পারে। নিম পাতা, নিম পাতাও কিন্তু ডালের মধ্যে দিয়ে
2: ব্যাপারটা কিরকম ব্যাপার হলো না, মানে ডালটাই তো তেতো তেতো খেতে হয়ে যাবে।
1: না, তেতো ডাল তুমি করতে চাইছো
2: মানে সেটা আলাদা ব্যাপার,
1: আদারওয়াইজ লবঙ্গটা বলে।
2: হ্যাঁ, একদমই তাই। তো এরকম অনেক কিছুই রয়েছে, আর এদিকে ছড়া কাটিংও প্রচুর আসছে। আপাতত তোমার জন্য একটা গান, দেব সেন আর প্রসেনজিৎ মল্লিকের গাওয়া, তারপর ফিরে আসছি একদম।

0: হ্যাঁ, সেসব রোমান্স টোমান্স হবে, আপাতত তো মানে কি বলবো, কাল ছুটির দিন, সেই নিয়ে ভাবনা করো।
1: ভাবনা করবে, কিন্তু তার সঙ্গে তোমরা যেটা ভেবে ভেবে লিখে পাঠিয়েছো সেই ছড়াকাটিগুলো পড়ে ফেলতে হবে। প্রখর দাবদাহে ফাগুন ছোঁয়া একটু যেন পাই, হৃদয়ের এই খেয়াপারে বৃষ্টির দেখা চাই, বৃষ্টির দেখা চাই। আহা কি সুন্দর,
0: মানে ওই যে কথায় আছে না একটা কথা, দেখবে আমরা বলি দেরায় পর দুরুস্তায়, পায়েলের ছড়াগুলো হচ্ছে সেরকম, ওই একটু দেরিতে লেখে কিন্তু যখন লেখে খুব সুন্দর
1: সুন্দর লেখে। এবার তানিয়া লিখেছে, তানিয়া একটু অন্যভাবে লিখেছে, বৃষ্টি তুমি কতদূর, না হলে আমি যাব পুরে, মনটা যাচ্ছে জুড়ে, আপনাদের অনুষ্ঠান শুনি আমার খুব ভালো লাগছে, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে চাঁদের হাট সিপাহীপাড়া থেকে বলছি, তানিয়া খাতুন। আচ্ছা
0: ওকে,
1: তানিয়া একটু আমাদের ছড়াকাটিংটাকে অন্যরকম আঙ্গিক দিয়ে দিয়েছে,
0: মানে এটা অমিত্রাক্ষর ছন্দেও চলে গেছে।
1: দেবদাস মুখার্জি এরপরে লিখেছে, গরমে মাথা গোলমাল, বৃষ্টিকে শুধু চাই, তাই তো বলি তোমাদের সবাইকে বলতে চাই, হাই হাই হাই
0: হাই হাই হাই হাই
1: ওয়ে হয়ে হাই হাই, এরকম ব্যাপার।
0: হ্যাঁ
1: আচ্ছা, মেসেজ এসেছে ব্যারাকপুর থেকে, সুমিত সেন বলছি, দিদি আজকে গানের সিলেকশন হেভি হচ্ছে, জানি তো আমরা যখন গান বাজাতে বসেছি তখন ফাটাফাটি গান তো তুমি শুনবেই। যাই হোক, ঘড়িকাটা বলছে 6:23, মহু আর অরুণিতা এতক্ষণ ছিলাম, আপাতত টাটা বাই বাই বলে দেওয়া টাইম হয়ে গেছে,
0: আপাতত টাটা বাই বাই বলতে হবে, গরমে জমিয়ে থাকো, ঘেমে থাকো, কি বলো,
1: কি আশ্চর্য, আর বৃষ্টিকে চাই।
0: হ্যাঁ আর একদম,
1: যে সমস্ত মেয়েদের নাম বৃষ্টি তাদেরকে বলতে চাই যে তোমরা প্লিজ ধেয়ে ধেয়ে এসো আর কি,
0: বৃষ্টি ভেজা একদম রোমান্টিক গান রেখে যাবো, সেটা তোমার মনটাকে পুরো একদম কি বলবো, মনটাকে একদম ভিজিয়ে নরম করে দেবে। অরিজিৎ সিং আর আরমান খান উইথ ইউ উইথ গেহরা হুয়া,
1: আপাতত টাটা।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, 2047-এর মধ্যে উন্নত দেশের তকমা পাওয়ার লক্ষ্যে ভারতের যাত্রাপথের কেন্দ্রবিন্দু হল কৃষি খামার মাঠ এবং গ্রাম। সুস্থায়ী কৃষি ব্যবস্থা, উদ্ভাবন এবং গবেষণা এই তিনটি ক্ষেত্রকে বিকশিত ভারতের মূল ভিত্তি বলে উল্লেখ করেন তিনি। নতুন দিল্লিতে বিকশিত ভারতের লক্ষ্যে সুস্থায়ী কৃষি ঐতিহ্য, প্রযুক্তি এবং সুস্পষ্ট ফলাফল শীর্ষক দুদিনের জাতীয় সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী বিড়লা বলেন, চিরাচরিত জ্ঞান এবং আধুনিক প্রযুক্তির মিশ্রণ ভারতকে কৃষিক্ষেত্রে বিশ্বের পথপ্রদর্শকের মর্যাদা দিতে পারে। কেন্দ্রে বিজেপি সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগের কথা ঘোষণা করেছে। আগামী 15 জুন ওই বিমানবন্দরে পালিত হবে যাত্রী সুবিধা দিবস। বাগডোগরা বিমানবন্দরের ডিরেক্টর নভিদ

জিন বলেছেন, চিকেন নেক অঞ্চলে অবস্থিত এই বিমানবন্দর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেরালামের বিখ্যাত শবরীমালা আয়াপ্পা মন্দিরটি আগামীকাল মালায়ালাম মাস মিথুনামের মাসিক পূজার জন্য খুলে দেওয়া হবে। প্রধান পুরোহিত কান্দালারু মহেশ মোহনারুর উপস্থিতিতে মেল শান্তি ইডি প্রসাদ বিকেল 5টায় গর্ভগৃহে দরজা খুলবেন এবং প্রথা অনুযায়ী প্রদীপ জ্বালাবেন। তৃণমূল সরকারের উদাসীনতায় রাজ্যে উন্নয়নের বড় সুযোগ হাতছাড়া হয়েছে বলে রাজ্য বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্য মন্তব্য করেছেন। আজ সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, 2016 সালে কেন্দ্রীয় সরকার রাজ্যে 780টি সেন্সাস টাউনকে নগর প্রশাসনের আওতায় এনে পরিকল্পিত উন্নয়নের সুযোগ দিতে চেয়েছিল, কিন্তু মমতা ব্যানার্জির সরকারের উদাসীনতায় তা বাস্তবায়িত হয়নি। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ বির ম্যাচে সুইজারল্যান্ড কাতারের বিরুদ্ধে খেলবে। সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। অন্য ম্যাচে গ্রুপ সির ম্যাচে নিউজার্সি স্টেডিয়ামে মরক্কো ব্রাজিলের মুখোমুখি হবে, খেলা শুরু হবে রাত 3:30। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।

Thank you.

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ১২ বছরে দেশে শিক্ষা দক্ষতা উদ্ভাবন এবং স্টার্ট আপ ক্ষেত্রে নতুন এক সংস্কৃতি তৈরি করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রী গৃহীত বিভিন্ন নীতির কারণে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উচ্চশিক্ষা নেটওয়ার্কের মর্যাদা পেয়েছে। পরিবহন মন্ত্রক পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছে বলে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত ১২ বছরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও সাফল্য নিয়ে নাগপুরে একটি সাংবাদিক সম্মেলনে শ্রী গড়কড়ি একথা জানান। সরকার লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠকে চিফ অব আর্মি স্টাফ হিসেবে নিয়োগ করেছে। তিনি বর্তমানে ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। ৩০ জুন থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হবে। WBCS পরীক্ষার কারণে যাত্রীদের সুবিধার্থে দক্ষিণ পূর্ব রেল রাঁচি ও হাওড়ার মধ্যে পরীক্ষা স্পেশাল ট্রেন চালাবে। রাঁচি থেকে আজ রাত ৯:৩০ ট্রেনটি ছাড়বে। অন্যদিকে এই রেল বিভাগে বাতিল থাকা সবকটি EMU এবং মেমু ট্রেন আগামীকাল চালানো হবে। তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় আজ দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তার সঙ্গে ছিলেন সাংসদ শতাব্দী রায়। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস ছেড়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগ দেন কিনা সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ থাকবে। সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত মোট ৮ ঘণ্টা ওই সেতুর উপর দিয়ে কোনোরকম যানবাহন চলবে না। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ বির ম্যাচে সুইজারল্যান্ড কাতারের বিরুদ্ধে খেলবে। ভারতীয় সময় রাত ৬:৩০

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আগামী 21 জুন কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যোগ সঙ্গম পোর্টাল চালু করা হবে। যোগ দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আজ স্বাস্থ্যভবনে বৈঠক করেন সাংবাদিকদের। তিনি বলেন, আগামীকাল ভোরে এই পোর্টালটি খোলা হবে। সামাজিক সুরক্ষা প্রকল্প সহ নানা বিষয়ে অভিযোগ জানানোর জন্য রাজ্য সরকার একটি অনলাইন পোর্টাল চালু করেছে। মুখ্যমন্ত্রীর দপ্তরের ওয়েবসাইটে গিয়ে এই পোর্টাল খুলে নাম, ঠিকানা, ফোন নম্বর দিয়ে অভিযোগ জানানো যাবে। একই সঙ্গে সেই সংক্রান্ত নথিও আপলোড করার সুযোগ থাকছে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রা আজ সচিবালয় নবান্নে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বেশ কিছুক্ষণ তাদের মধ্যে কথা হয়, তবে কি নিয়ে কথা হয়েছে সরকারিভাবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি। পাকিস্তানের বালুচিস্তানে সাধারণ নাগরিকদের বিরুদ্ধে হিংসা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ক্রমশ জোরালো হচ্ছে। মানবাধিকার সংগঠন বালুচ ইয়াকজেহিতি কমিটি BYC অভিযোগ করেছে, পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এক সাধারণ নাগরিককে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে এবং আরও দুজন নিখোঁজ। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে ইসলামাবাদের বিরুদ্ধে বিক্ষোভ ক্রমশ তীব্র হচ্ছে। পাকিস্তান সরকার আলোচনার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি JSAC। অতীতেও পাকিস্তানের শাসক গোষ্ঠী নানা প্রতিশ্রুতি দিলেও সেগুলি রক্ষা করেনি, তাই নতুন করে আলোচনায় কোনো ফল হবে না বলে কমিটির তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। পাঁচবারের বিজয়ী ব্রাজিল আজ বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপ সির ম্যাচে নিউ জার্সি স্টেডিয়ামে ব্রাজিল মরক্কোর মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 3:30। এছাড়া আজ গ্রুপ বির ম্যাচে কাতার সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। ধর্মশালায় আজ 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত আফগানিস্তান ভারতের সামনে জয়ের জন্য 195 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত 7 ওভার 5 বলে 1 উইকেট হারিয়ে 60 রান করেছে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
5: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: বলিউড, টলিউড এবং বিভিন্ন রকম উডে কি কি হচ্ছে, কি কি গসিপ চলছে এবং কোন সিনেমা কত রোজগার করছে, কোন সিনেমা একেবারেই ভালো করছে না, কোন সিনেমা থেকে আমার অনেক আশা ছিল কিন্তু ভরাডুবি হয়েছে, সেই সব কিছু নিয়ে আপাতত ভালো চর্চা হোক।
2: এক্স্যাক্টলি। সো আর শনিবারের রাত মানেই এই সারা দিনের, সারা মাসের, সারা সপ্তাহের হেকটিক একটা স্কেডিউল,
1: সারা বছর বলে
2: দিস। হ্যাঁ, সারা বছরটা বললাম না ইচ্ছা করে, কারণ ঠিক আছে মানে এত মানুষজনকে দুঃখ দিয়ে লাভ নেই। তো যাই হোক, মানে শনিবারের রাতে মানুষ একটু হালকা হালকা মুডে থাকে, কারণ কালকে ছুটির দিন, যদিও সবার ছুটি মানে নয়, মানে তোমাদের ছুটি হলেও আমার নয়,
1: সবকা ছুটি নেই হতা লক্ষ্মণ
2: হতা নেই না। এক্স্যাক্টলি। সো যাই হোক, তো সেই রকমই সমস্ত সিনেমার আপডেট ছাড়াও যেটা আমার প্রিয় টপিক সেটা হলো গসিপ, সেসবও থাকবে তোমাদের জন্য। আর থাকবে সিনে কুইজ, মানে তোমাদেরকে তিনটে প্রশ্ন আমরা করব, ফার্স্ট ঘন্টা, সেকেন্ড ঘন্টা আর থার্ড ঘন্টায়, সেখানে সঠিক উত্তর তোমাদের দিতে হবে 9903653992 যেমনটা তোমরা করে থাকো মেসেজ আর হোয়াটসঅ্যাপে, সেটাও আমাদের জানাবে। তাছাড়াও এই যে এত সিনেমা টিনেমা রিলিজ করেছে, তা সেগুলো মানুষজন দেখে কি বললো, মানে আমাদের আর্যদের কেমন লাগলো, সেই সবও কিন্তু রয়েছে আমাদের রিভিউ সেকশনে। যাই হোক, এত কথা বলে টোলে লাভ নেই, আপাতত একটা গান শুনে নাও। গানের পরে বিহু আর সুপ্রীতি ফিরছে নিয়ে উইকেন্ড ফিল্মি ফিভার।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 এফএম রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। টেক্কা, কে হিট কে মিস, টেক্কা টেক্কা।
1: কে হিট কে মিস করতে করতে আপাতত যেটা হয়েছে সেটা হচ্ছে, একটা আমার অনেক পুরনো পছন্দের সিনেমা, যে সিনেমাটা যখন রিলিজ করেছিল আমি খুব ছোট তাই যথারীতি আমি হলে গিয়ে দেখতে পারিনি, আমি পরে টিভিতে দেখেছিলাম, সেই সিনেমাটা আবার হলে 3D রিলিজ করেছে, হন্টেড 3D রিলিজ করেছে, এবং জাস্ট গতকালই রিলিজ করেছে অ্যাকচুয়ালি। 28 কোটির সিনেমা সেই তখনকার সময় বানানো হয়েছিল, কারণ এখন তো 28 কোটিতে আর সিনেমা বানানো যায় না। তো আপাতত একদিনে মোটামুটি 2.5 crore বিজনেস করে ফেলেছে, এবং সিনেমার গানগুলো কি ভালো কি ভালো কি ভালো।
2: এই যেমন হন্টেড নিয়ে কথা বলো, হন্টেড যখন রিলিজ করেছিল,
1: হন্টেড
2: যখন রিলিজ করেছে আমি কিরম ওই চিনাম্মা ইনাপ্পা আপ্পারি এরম হয়ে গেলাম রে, পুরো দীপিকা পাড়ুকন ভাইস পাচ্ছি ওই চেন্নাই এক্সপ্রেসে। হন্টেড যাই হোক, হন্টেড যখন রিলিজ করেছিল সেটা আমি আবার সিনেমা হলে নাকি দেখতে গিয়েছিলাম, দেখে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম।
1: এই সিনেমাটা ভালো,
2: জঘন্য,
1: ভালো
2: জঘন্য সিনেমা, যাই হোক এইসব বলা উচিত না অনেক না। পরে যে সিনেমাটা সেটা হচ্ছে চাঁদ মেরা দিল, সেখানে রয়েছেন আমাদের জেনজির ক্রাশ অনন্যা পান্ডে আর লক্স। লক্স ছেলেটাকে আমার বেশ প্রমিসিং লেগেছিল কিল ছবিতে, যদিও কিল সেরকম হিট হয়নি, তবু এই চাঁদ মেরা দিল বক্স অফিসে সোফার কালেক্ট করেছে এই ভারতে 31 কোটির মতো আর ওয়ার্ল্ড ওয়াইড 38 কোটির মতো। নট ব্যাড, কারণ ছবির বাজেট যদি ওই 28 থেকে 30-এর আশেপাশে হয় তাহলে অ্যাভারেজ বলাই যায়। ঠিক আছে, এখনও সময় বাকি আছে, দেখা যাক আলটিমেটলি এই ছবিটা কত আয় করে। আপাতত ওই ছবি থেকে রইল তোমার জন্য একটা গান, রাঘব চৈতন্য আর জনিতা গান্ধীর।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: कहते हैं प्यार में नींद उड़ जाती है, कोई हमसे भी मोहब्बत करे।
2: कम वक्त नींद बहुत आती है यार।
1: हाय हाय।
3: बोलो तो आमी खाने गोलाए ए फेमस डायलॉग टा कौन छोबी?
4: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত WhatsApp বা SMS করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
0: রেনবো রিভিউ, রেনবো রিভিউ, রেনবো রিভিউ।
5: হোল নোল যে পাল্টে ফেলে ফ্যামিলি ম্যানও শান্ত, তার যে এমন পিচিং পাওয়ার কেউ কখনো জানতো? 12th of June রিলিজ করলো চিন্ময় ডি মন্ডেলকরের স্ট্যান্ডিং ওভেশন পাওয়ার মতো ভার্বাল পাওয়ার প্যাকড মুভি গভর্নর দ্য সাইলেন্ট সার্ভাইভার। মুম্বাই কা কিং কন ভিকু মাত্রে, আর 90-এর ভারত কা RBI গভর্নর কন? ইয়েস অফ কোর্স, এস ভেঙ্কটি রামানন। 90-এর দশকে ইন্ডিয়ান ইকোনমি যখন প্রায় তলানিতে এসে পৌঁছেছে, সেই সময় ভারতকে ইউটার্ন নেওয়ার এবং সেটাকে কমপ্লিট করার মতো ম্যাজেস্টিক স্টোরি লাইন আপনার কোলের রাখা ওই যে ন্যাচোসটা রয়েছে না, সেটার সসকে জাস্ট শুকিয়ে ফেলবে স্যার। রিয়েল লাইফ ইভেন্টকে সিলভার স্ক্রিনে পোট্রে করা এখন বলিউডে একটা ট্রেন্ড, বাট ডিটেলিং এর ফিটনেস এবং সেখানের ফাইন লাইনগুলো অবশ্যই সেটা প্রোটাগনিস্টের সিলেকশন থেকে স্ক্রিন বাই স্ক্রিন, শট বাই শট, টাইম জোন সব কটাকেই কভার করে। এতটুকু ভুলচুক হলেই নো মার্সি। বাট ইন দিস কেস RBI গভর্নর মনোজ বাজপেয়ী তুখোর দুরন্ত, এক কথা ইনক্রেডিবল। ইয়েলো জার্নালিজমকে জাস্ট দু হাতে সরিয়ে আদর্শ সাংবাদিক আদা শর্মাকে আর জে মহুয়া বলছে হ্যাটস অফ ডার্লিং। অল্প সময় স্ক্রিন টাইমিং থাকলেও মধু শর্মা ইজ ব্রিলিয়েন্ট। কিন্তু সবার আগে মন কেড়েছে ডিরেক্টরের 90-এর স্মল লিটল ডিটেলসের ওপর ইম্পর্টেন্স দেওয়াটা, অ্যান্ড অবশ্যই স্ক্রিন প্লে অ্যান্ড স্টোরি লাইন প্রোগ্রেস প্রসেসটা। কুদস টু টিম গভর্নর দ্য সাইলেন্ট সার্ভাইভার। মিউজিকটাকে বাদ রেখেও আর জে মহুয়া গভর্নরের হাতে তুলে দিল 7-এর মধ্যে 5টা রেনবো কালার্স। ইউ পিপল ডিজার্ভ ইট, মহুয়া বলছে ইন দিস উইকেন্ড দিস ইজ আ মাস্ট ওয়াচ মুভি।
0: Rainbow Review Cinema Report Card only on 107 FM Rainbow. 107 FM Rainbow. Rainbow Review.

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। টেক্কা, কে হিট কে মিস, টেক্কা টেক্কা।
1: আবার আমরা টেক্কা নিয়ে চলে এসেছি, কারণ প্রচুর সিনেমা লাস্ট দু সপ্তাহে রিলিজ করেছে, একেবারে মানে সিনেমার জগতে বান এসে গেছে। কিন্তু বিষয়টা হচ্ছে, একটা খুব খারাপ সিনেমা রিলিজ করেছিল, যেটা হচ্ছে হে জওয়ানি তো ইশক না হে। কেন সিনেমাটা বানানো হয়েছিল কেউ জানে না। মৃণাল ঠাকুর এবং ওই ওনার নাম কি জানো, ভীষণ সুন্দর মহিলা পূজা হেগড়ে, এরকম দুজন সুন্দর মহিলা কেন এরকম একটা সিনেমায় অভিনয় করেছে ওনারা নিজেরাও জানেন না, আমরাও জানি না। কিন্তু সিনেমাটা খুব খারাপ হয়েছিল এবং 395 করের সিনেমা। সেই সিনেমাটা 40 কোটিও মোটামুটি দু সপ্তাহে রোজগার করতে পারেনি। ভেরি স্যাড, ভেরি ব্যাড, কিন্তু কী করা যাবে।
2: হ্যাঁ মানে তাও তো দেখ, এই যে বলিউডে যে সমস্ত জিনিসপত্রগুলো, মানে বলিউডে যে সমস্ত ছবিগুলো, তা সেইগুলোর আপডেট আমাদের কাছে আসে, কিন্তু কথা হচ্ছে যে এই যে বাংলা ছবি, বাংলা ছবিতে যে কী হয়, আদপে যে কে কী পারফর্ম করে, মানে বোঝাই যায় না বলা যেতে পারে। কেননা এই যেমন ধরুন ফুলপুষি এডওয়ার্ড, ফুলপুষি ও এডওয়ার্ড নামে একটা ছবি রিলিজ করেছে উইন্ডোজ প্রোডাকশন হাউসের তরফ থেকে, যেটা শিবু নন্দিতার স্ট্যাম্প রয়েছে। সবাই দলে দলে দেখতে যাচ্ছিলেন ছবিটা, কারণ বহুদিন বাদে একটা অন্য রকমের ছবি রিলিজ করেছে, একটু অন্য, যেখানে মহিলা গোয়েন্দা এবং সোহিনী সেনগুপ্তর মতো অসম্ভব শক্তিশালী একজন ভদ্রমহিলা রয়েছেন। মাল্টি স্টারার রাইমা সেন থেকে শুরু করে অর্জুন চক্রবর্তী বড়, মানে সেই অর্জুন চক্রবর্তী যাকে ছোটবেলায় আমরা অনেক

0: বেশি দেখেছি একটু বড় হওয়ার পরে,
1: বলছে অর্জুন চক্রবর্তী বড়।
0: হ্যাঁ, কারণ আর এই যে অর্জুন চক্রবর্তী আছে সে ছোট। হ্যাঁ, আমি দেখেছি অ্যাকচুয়ালি কোনো একটা মানে খবরের কাগজে অর্জুন চক্রবর্তীর নামের পাশে ব্র্যাকেটে লেখা ছিল বড়। আমার এটা
1: সিনিয়র অর্জুন চক্রবর্তী,
0: সিনিয়রটা তো তাও ঠিক আছে, তুই ভাব লেখা অর্জুন চক্রবর্তী ব্র্যাকেটে বড়। তো যাই হোক, এবার অর্জুন চক্রবর্তী ছিলেন, আরও অনেক অনেক, অনন্যা আমার ভীষণ পছন্দের একজন অভিনেত্রী তিনি ছিলেন, কিন্তু তারপরেও না কীরকম তালগোল পাকিয়ে কীরকম একটা গোল্লা হয়ে গেছে। যাই হোক, এক একজনের এক এক রকম লেগেছে ছবিটা, আমি দেখেছিলাম মিক্সড রিয়াকশন। তো সেই ছবিটা শোনা যাচ্ছে যে তৈরি হয়েছিল মোটামুটি 2.5 কোটির কাছাকাছি একটা বাজেট নিয়ে, কিন্তু এখনও পর্যন্ত সেটা ওই 2 কোটির কাছাকাছি কামাতে পেরেছে। যদিও বেশ কিছু সিনেমা হলে এখনও ছবিটা চলছে, দেখা যাক আলটিমেটলি কোথায় গিয়ে দাঁড়ায়। তবে আপাতত তোমাদের জন্য রইল ফুলপিশিও এডওয়ার্ড থেকে একটা ভীষণ মিষ্টি গান। ফিরে আসছি গানের ঠিক পরে।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: कहते हैं प्यार में नींद उड़ जाती है। कोई हमसे भी मोहब्बत करे।
2: कम वक्त नींद बहुत आती है यार।
1: हाय हाय।
3: बोलो तो आमिर खान के गलाय ये फेमस डायलॉग टा कौन छवि?
4: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
0: তাল সে তাল,
5: তাল সে তাল,
0: গানের গল্প,
5: গানের গল্প।
6: তাল সে তাল, যেখানে আমরা গানের কথা বলি, গানের গল্প করি, সিঙ্গারদের গল্প করি। এবং গতকালই সোনু নিগম তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটা 1993 এর পুরোনো রেকর্ডিংয়ের পোস্ট শেয়ার করেছিলেন, বেসিক্যালি থ্রোব্যাক পোস্ট করেছিলেন বলা যেতে পারে। সেটা হচ্ছে মেরি দুনিয়া তেরি ছোট চালা বলে যে গানটা রয়েছে, সেই গানটার যে রেকর্ডিংয়ের টাইম, সেই রেকর্ডিংয়ের টাইমের ছোট ছোট গ্লিমস এবং ছোট ছোট ছবি, সেইগুলো নিয়ে সোনু নিগম পোস্ট করেছিলেন। এবং পোস্ট করতে গিয়ে উনি খুবই বেশি নস্টালজিক হয়ে পড়েছিলেন এবং উনি ক্যাপশন দিয়েছিলেন যে মাই বিগিনিং মে দুনিয়া তেরি ছোট চালা সেপ্টেম্বর 1993 ফিল্মি সান স্টুডিও গুরগাঁও বলে হ্যাশট্যাগ থ্রো ব্যাক উনি এই ক্যাপশনটা দিয়ে লিখেছিলেন। এবং স্বাভাবিকভাবেই তাতে তার ফ্যানেরা, যেরকম আমি, খুব এক্সাইটেড হয়ে গেছিলাম যে আহাহা সোনু নিগম, ছোট সোনু নিগম। এই যে একটু আগে ও বলছিল বড় অর্জুন চক্রবর্তী, এরকম ছোট সোনু নিগমের গলাটা আমার বড়ও ভালো লাগে। সোনু নিগমের গলায় না একটা কিছু আছে জানিস তো, মানে আমি খুব যখন একদম ছোট ছিলাম, আমার দিদি সোনু নিগমের গান শুনতো, আমার তখনও সোনু নিগমকে খুব ভালো লাগতো। রিসেন্ট টাইমসে সোনু নিগম যে গানগুলো করেছে, এখন উনি বিভিন্ন সময় বিভিন্ন ইউটিউব ক্রিয়েটারদের সাথে অনেক সময় কোল্যাব করেন, তো সেই সময়ও আমার খুব ভালো লাগে। ভদ্রলোককে মোট কথা আমার খুব ভালো লাগে।
7: আমার যেটা খারাপ লাগে কি বলতো, মানে আমরা ধর যাদের গান শুনে মেনলি বড় হয়ে উঠ, আমি একটু আগে তোকে বলছিলাম না যখন গানগুলো আমরা সিলেক্ট করছিলাম, সত্যি কথা বলতে প্রত্যেকটা গানই না কোথাও গিয়ে একঘেয়ে, মানে একই রকম শুনতে লাগে। তো কোথাও গিয়ে এই যে কুণাল গাঞ্জাওয়ালার ভয়েসের মধ্যে একটা অন্যরকম ভ্যারাইটি, সোনু নিগমের গলার টেক্সচার অন্যরকম। আবার ধর যদি কেকের কথা বলি, যাকে আমরা তিন বছর কি 2022, 4 বছর হয়ে গেল বাবা, কত সময় দেখতে দেখতে চলে যায়, এরকম মানুষজনকে হারিয়ে ফেলেছে। মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি তুই ডিফারেন্সিয়েট করতে পারতিস যে এটা ইনি, এটা এনার গলা, কিন্তু এখন আমি জানি না মানে কেন আমার সবার গলাই মোটামুটি
6: মরবে।
7: যাই হোক, আপাতত এই সোনু নিগমের কথা যখন সুপ্রীতি বলল, তখন সোনু নিগমের একটা গান রইল তোমাদের জন্য। ফিরে আসছি গানের পরে, কিন্তু তোমরা সিনেকুইজে উত্তরটা দিতে কিন্তু ভুলো না।

0: सीने क्वीज।
1: कहते हैं प्यार में नींद उड़ जाती है, कोई हमसे भी मोहब्बत करे।
2: कम वक्त नींद बहुत आती है यार।
1: हाय हाय।
3: बोलो तो आमी खाने गोलाय ए फेमस डायलॉग टा कौन छोबी?
4: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত WhatsApp বা SMS করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
5: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, রেনবো রিভিউ, Rainbow Review, Rainbow Review।
6: কিছু মানুষ বাড়ি ফিরে ট্রেনে, আর কিছু মানুষ স্মৃতিতে, আর মাই ওয়াপাস আউঙ্গা সেই ফিরে আসারই গল্প বলে। ইমতিয়াজ আলী মানে প্রেম, স্মৃতি আর হারিয়ে যাওয়া মানুষের গল্প। আর তার নতুন সিনেমা মাই ওয়াপাস আউঙ্গা সেই পরিচিত আবেগকেই নিয়ে যায় দেশভাগের ক্ষত বিক্ষত ইতিহাসের মধ্যে দিয়ে। সিনেমার কেন্দ্রে রয়েছেন এক বৃদ্ধ মানুষ, যার শেষ ইচ্ছে তাকে ফিরিয়ে নিয়ে যেতে চায় তার ফেলে আসা শিকড়ের কাছে। সেই যাত্রাপথে উঠে আসে দেশভাগের যন্ত্রণা, হারিয়ে যাওয়া ভালোবাসা আর প্রজন্মের পর প্রজন্ম বয়ে চলা মানসিক ক্ষত। অভিনয়ের দিক থেকে অবশ্যই বিশেষ করে নজর কেড়েছেন নাসিরুদ্দিন শাহ। তার ভীষণ কন্ট্রোল্ড এবং সিরিয়াস অভিনয় ছবির আবেগকে অন্য একটা জায়গায় নিয়ে যায়। পাশাপাশি দিলজিৎ দোসাঞ্জ নিজের চরিত্রে একেবারে ভীষণ আন্তরিক। সিনেমার সঙ্গীতে আর কেউ নয়, এ আর রহমান। আর তার মানে শুধুমাত্র মিউজিক জুড়ে একটা অন্য রকমের ম্যাজিক। তবে হ্যাঁ, এটা বলতে পারি যে সিনেমার স্পিড কিছুটা কম এবং কিছু দৃশ্য অপ্রয়োজনীয় লেগেছে। তাই এটা শুধুমাত্র নিছক এন্টারটেনমেন্টের নয়, বরং ধৈর্য নিয়ে অনুভব করার মতো একটা বেশ আবেগঘন অভিজ্ঞতাময় সিনেমা। কিছু সমালোচক ছবিটিকে ইমতিয়াজের দুর্বল কাজ বললেও অনেকেই একে দেশভাগের স্মৃতি এবং মানবিকতার একটা গুরুত্বপূর্ণ দলিল হিসেবে দেখছেন। আর আমি আরজে অরিজিৎ মাই ওয়াপাস আউঙ্গাকে 7টা রেনবো কালারের মধ্যে থেকে দিলাম 4টে রেনবো কালার।
5: Rainbow Review Cinema Report Card Only on 107 FM Rainbow 107 FM Rainbow Rainbow, Rainbow Review, Review.

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: সিনে কুইজের উত্তর বলতে হবে, কারণ তোমরা প্রচুর ভুল উত্তরের মাঝে কয়েকটা সঠিক উত্তরও দিয়ে দিয়েছ। খুব খুশি হয়েছে আমি সেটা দেখে। কিন্তু সঠিক উত্তর বলার আগে যারা যারা সঠিক উত্তর দিয়েছে তাদের নামগুলো বলবো। সেটা হচ্ছে সুশান্ত সেনগুপ্ত ঝাড়খণ্ড থেকে, আনোয়ার মোল্লা মহেশতলা থেকে, সুভাষ চক্রবর্তী উত্তর বাঙালি থেকে, জাহিরুল শেখ ধুলাঘর থেকে, রাহুল পোর্টল্যান্ড থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, রিঙ্কু সাপুই বাউরিয়া থেকে, মেঘনা মল্লিক মহিষাদল থেকে, আভা হাওড়া থেকে এবং মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে। দ্য রাইট আনসার ওয়াজ,
2: দাঁড়া বলবো, তার আগে একটুখানি হাততালিটা দিয়ে দিই।
1: ও

0: দেখো আমাদের লো বাজেট, আমাদের কোনো গিফট টিফট আমরা দিতে পারি না, সেই কারণে তোমাদের যেটা দিতে পারি সেটা বুক বলা ভালোবাসা আর হাততালি। যাই হোক, সঠিক উত্তরটা হলো,
1: সঠিক উত্তরটা হলো দ্য মুভি ফানা, আমার খুব পছন্দের সিনেমা। আর যে গানটা এখন চালাবে বিহু, সে গানটা আমার খুব পছন্দের, শুনে নাও তারপরে ফিরছি।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। বম্বে টকিজ, বম্বে টকিজ, হলিউডের সিনে ফান্ডা, হলিউডের সিনে ফান্ডা।
1: বলিউডের সিনেফান্ডা নিয়ে সুপ্রীতি আর বিহু চলে এসেছি, কারণ বলিউডে অনেক কিছু হচ্ছে এবং সেই অনেক কিছুর মাঝখানে একটুখানি একটু বেশি একটু কম যেটা হচ্ছে সেটা হচ্ছে বায়োপিক বানানোর আবার একটা ওই হিরিক উঠেছে। এবং সেই হিরিকটার মধ্যে এইবার যার নাম উঠে আসছেন তিনি হচ্ছেন আর ডি বর্মন। আর ডি বর্মন, আর ডি বর্মন তিনবার বললে ড্রামাটিক শোনায়।
2: এক্স্যাক্টলি। আর আর ডি বর্মনের বায়োপিক, দেখো মানে সৌরভ গাঙ্গুলির বায়োপিক কিছুদিন আগেই হয়েছে, মানে হয়েছে মানে শুটিং হয়েছে কিছুদিন আগেই, কলকাতায় শুটিং হয়ে গেছে, যেখানে অপরাজিতা আঢ্য এবং রাজকুমার রাও যিনি নাম ভূমিকা রয়েছেন, মানে সৌরভ গাঙ্গুলি যিনি হয়েছেন, তার একটা ছবিও রিলিজ করেছিল। যদিও কেন জানি না, যদিও ইটস টু আর্লি টু জাজ, এভাবে আমাদের জাজ করা উচিত না, তবুও রাজকুমার রাওয়ের ওই সেট থেকে যে ছবিটা ফাঁস হয়েছিল, ফাঁসই বলবো কারণ ওনারা তো আর ইচ্ছে করে বলেননি যে দেখে না এটা সৌরভ গাঙ্গুলির লুক, আমার সামহাও খুব একটা রিলায়েবল লাগেনি। তবে হ্যাঁ, আমার ভরসা রয়েছে ডিরেক্টরের উপর, লেটস সি কি হয়। তবে আপাতত সুপ্রীতি ওভার টু ইউ, কারণ তুমি বলছিলে আর ডি বর্মনের বায়োপিক নিয়ে।
1: ইয়েস, আর ডি বর্মনের বায়োপিক নিয়ে যথেষ্ট শোরগোল পড়ে গেছে এবং আর ডি বর্মনের বায়োপিকে কাজ করার কথা অনেকদিন ধরেই চলছিল, চারদিকে একটু এদিক ওদিক থেকে খবর আসছিল, কিন্তু এখন শোনা যাচ্ছে যে ফারহান আখতারকে হতেই পারে আর ডি বর্মন হিসেবে দেখা যেতে পারে। এখন অবধি এইরকমই জল্পনা কল্পনা রয়েছে এবং এর আগেও ফারহান আখতারকে আমরা ভাগ মিলখা ভাগে বায়োপিক মানে একটা বায়োপিক করতে দেখেছি এবং সেটা উনি খুব ভালোভাবেই করেছিলেন। এবার ফারহান আখতার আজকাল অনেক কারণেই বিভিন্ন রকম নিউজে আছেন এবং নট ফর অল দ্য গুড রিজনস, কিন্তু এগেইন ফারহান আখতারকে নিয়ে একটা জল্পনা কল্পনা চলছে যে ভদ্রলোকে আর ডি বর্মনের চরিত্র দেখতে পাওয়া যাবে। এবং ফারহান আখতারকে অভিনেতা হিসেবে তো খুবই ভালোই লাগে আমার, তবে লুকটা কীরকম হবে, কীরকম কী হবে সেগুলো হয়তো ক্রমশ প্রকাশ্য, সো আমরা আস্তে আস্তে জানতে পারবো।
2: একদমই তাই, কিন্তু একটা জিনিস যেটা আমার সবচেয়ে অদ্ভুত লাগছে, মানে আমি জানি না, কিছুদিন আগে আমার মনে আছে মানে ফারহান আখতার এই যে বললো অল দ্য মানে সমস্ত খারাপ জিনিস মানে কিছু কিছু খারাপ জিনিসের জন্য তিনি ট্রেন্ডে আছেন, এই ফারহান আখতারের কথা ছিল যে তিনি ডন থ্রির ডিরেক্টর হবেন। এর ব্যাপারটা হচ্ছে ডন থ্রির জন্য প্রথমে অ্যাপ্রোচ করা হয়েছিল রণবীর সিংকে, রণবীর সিং সাইন করে দিয়েছিলেন এবং সব কিছু মোটামুটি নিউজেও বেরিয়ে গেছিলো যে তিনি হচ্ছেন, কিন্তু আনফর্চুনেটলি কিছুদিন আগে রণবীর সিং ঘোষণা করেছেন যে না, তিনি ডন থ্রিতে থাকবেন না। কেন থাকবেন না, কী করবেন না, তার টিম থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে হাটে বাজারে এইসব খবর তুমি আমার কাছ থেকে শুনতে চাইলেও আমি কিন্তু বলবো না বাবা। যাই হোক, আলটিমেটলি ওই যে ড্রিম প্রজেক্ট ফারহান আখতারে সেইটা কিন্তু মোটামুটি কি বলবো মানে হ্যাঁ মানে আপাতত হচ্ছে না বললেই চলে।
1: এবং এই ডন থ্রি এর যত রকম ঝামেলা চাটি হয়েছে, যা কিছু হয়েছে, তার জন্য অনেক সময় শোনা গেছে যে বলিউড নাকি রণবীর সিংকে একঘরে করে দিয়েছে। ওই লোকটাকে একঘরে করে কি করবেন আপনি বলুন, এবং রণবীর সিং যে ভালো অভিনয় করে সেটা দেখার জন্য আপনাদের ধুরন্ধর অবধি ওয়েট করতে হয়েছে কেন? আপনারা পদ্মাবত দেখেননি, আপনারা বাজিরাও মাস্তানি দেখেননি, কি করছেন জীবন,
2: কে কি করেছে না করেছে ঠিক আছে, তবে তোমরা দুঃখ পেও না কারণ তোমাদের জন্য রইল একটা গান, আর গানের পরে থাকবে সিনে কুইজ নাম্বার টু, মানে সেকেন্ড আওয়ারের সিনে কুইজটা। যারা ফার্স্ট আওয়ারটা পারোনি, সুপ্রীতি বলেছে ওটা নাকি একটু কঠিন হয়ে গেছে, ডোন্ট ওয়ারি, সেকেন্ড আওয়ারের সিনে কুইজটা কিন্তু বেশ সোজা।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার,
1: উইকেন্ড ফিল্মি ফিভার চলছে। এবং তোমার যদি এই প্রচন্ড গরমে ফিভারের মতো ফিল হয় এবং তোমার মনে হয় তোমার গা হাত পা গরমে পুড়ে যাচ্ছে, খুব ভালো একটা খবর আছে। এবং ভালো খবরের সাথে সাথে একটু চিন্তার বিষয়, সেটা হচ্ছে 30-40 কিলোমিটার বেগে হাওয়া, তার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় আগামী 2-3 ঘন্টার মধ্যে, এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও হবে। তো মোটামুটি এত রাতে আশা করছি তোমরা কেউ বাইরে থেকে বেরোচ্ছ না, আর যদি বেরোনোর প্ল্যান থাকেও প্লিজ বেরিও না, ছাদে জামা কাপড় থাকলে তুলে নাও, এবং আরও যা যা প্রিকশন নেওয়ার আছে মোটামুটি নিয়ে নাও। ফোন চার্জে দিয়ে রাখো, কারণ মাঝরাতে ফোন চার্জে চলে গেলে তুমি তোমার স্বজনের সাথে কথা বলতে পারবে না।
0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর। ঝলক দিখলা যা, ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর, রিলিজের প্রথম খবর।
2: ইয়েস, আমরা চলে এসেছি আবার ঝলক দিখলা যা নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে যে আলিয়া ভাট, অনেকেই অনেক কথা বলেন তাকে নিয়ে, কিন্তু তিনি আমার ওয়ান অফ মাই ফেভারিট। কিছুদিন আগেই, মানে কিছুদিন না মানে সদ্য, একদম টাটকা তার একটা ছবি, যে ছবির নাম আলফা। নামটার মধ্যে একটা ব্যাপার আছে, তাই
1: এই লোকে আলফা নিয়ে

0: যে কি মানুষের একটা অবসেশন, অ্যালফা ম্যান, সিনেমার নাম অ্যালফা, সবকিছু অ্যালফা হতে হবে, জেন অ্যালফা, কি হচ্ছেটা কি?
1: তোর জীবনে কি অ্যালফা আছে?
0: না, আশা করছি নেই।
1: ওকে, এবার বলি,
0: যাই হোক, তিন দিন আগে টিজার রিলিজ করেছে, কারণ ট্রেলার রিলিজ করা ইজ সো ব্যাকডেটেড মনীষা বেটা। তো আমরা টিজার রিলিজ করি, আমরা ফার্স্ট ড্রপ, সেকেন্ড ড্রপ, থার্ড ড্রপ, অনেক কিছু রিলিজ করি, এবং তারপরে সিনেমা রিলিজের এক সপ্তাহ আগে আমরা আলটিমেটলি ট্রেলার রিলিজ করি। তো যাই হোক, মোট কথা, টিজারে একটাই দৃশ্য দেখা যাচ্ছে, যে দৃশ্য নিয়ে ইতিমধ্যে প্রচুর অনেক গসিপ হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, এবং ইন্টারনেট তোলপাড় হয়ে গেছে। একদল লোক আবার আলিয়া ভাটকে নেপোকিট বলে প্রচণ্ড গালিগালাজ করছে, কিন্তু টিজারে এগেইন আমরা ববি দেওয়ালকে দেখতে পাচ্ছি, সেই সেম লুক, সেম হাস্কি লুক, এবং সেম ভয়েস টোনে উনি ওনার মেয়েকে বলছেন, যাও তোমার 18তম জন্মদিন কান্ট করো গিয়ে,
1: মানে হ্যাঁ খুন করে দিয়ে আসো, বাবাই সব শিক্ষা দেয়। আর আমার বাবা 18 বছর জন্মদিনে আমাকে বই খাতা দিয়ে বলছিল, পড়তে বসো, ভালো করে পড়ো, জীবনে উন্নতি করো, দেখ এরকমই বাবা।
0: আমার বাড়ির লোক আমাকে 18 বছরের জন্মদিনে বলেছিল, এবার জন্মদিনে কেক আনবো না তো, তুই তো বড় হয়ে গেছিস, বড়রা কেক কাটে না।
1: যাই হোক, যেটা ব্যাপার হচ্ছে যে আলিয়া ভাটের যে এই সিনটা যেটা এই মুহূর্তে টিজারে দেখানো হয়েছে, অনেকেই বলছেন যে 1990তে ফ্রেঞ্চ ক্লাসিক লা ফেমের নিকিতা থেকে নাকি টুকলি হয়েছে, টুকলি। কিন্তু দেখো, বলিউডে কিন্তু টুকলি বড় হয় না, একে বলা হয় ইন্সপিরেশন। তাই যদি হয়েও থাকে, নেভার মাইন্ড, বাড়ি বাড়ি দেশো মে আসি ছোটি ছোটি বাতে হতেই রয়েছে।
0: এবং আরও একটা জিনিস যেটা নিয়ে প্রচণ্ড লোকের চিন্তা হঠাৎ করে হয়েছে, যে আলিয়া ভাটের না 34 বছর বয়স, ও কি করে একটা 18 বছরের মেয়ের রোল প্লে করছে? আপনারা তখন কোথায় ছিলেন যখন কি নাম ওনার, আমির খান, 48 বছর বয়সে কলেজ স্টুডেন্টের রোল প্লে করছিল? কোথায় ছিলেন আপনারা?
1: কোথাও ছিলেন না।

0: বলতো যে ভীষণ পপুলার প্রিলিউডটা শুনলে সেটা কোন বিখ্যাত গানের অংশ?
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
2: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 এফএম রেনবোতে। Weekend Filmy Fever, Weekend Filmy Fever।

0: Rainbow Review. Rainbow Review. Rainbow Review.
1: অন্ধকারেও আলো জ্বালিয়ে যান কেউ কেউ, ধ্বংসের মাঝে দাঁড়িয়েও বিজয়ীর পতাকা হাতে তুলে নেন, দেশের জন্য, দশের জন্য। 12th June রিলিজ হওয়া ভারত ভাগ্য বিধাতা এমনই এক সাইলেন্ট ভিক্টরির অলমোস্ট অজানা অধ্যায়কে সিনেম্যাটিক্যালি তুলে ধরেছে। 26/11 মুম্বাইয়ের ঘটনায় যাদের অবদানের কথা সবচেয়ে কম আলোচিত, তারা ছিলেন কামা হসপিটালের স্টাফ নার্সেরা এবং হাসপাতালের কর্মরত ব্যক্তিরা। রিয়েল ক্যারেক্টার নার্স অঞ্জলি কুলথের ভূমিকায় রিয়েল ক্যারেক্টার কঙ্গনা রানাউত, সঙ্গে গিরিজা ও গৌর বলে স্মিতা তাম্বে। তাঁদের সেবায় আহতরা এক নতুন জীবনের পথে পা বাড়িয়েছিলেন। এই সিনেমার USP বিস্তৃত হওয়ার আগে ইতিহাসকে মনে করিয়ে দেওয়া, কঠিন পরিস্থিতিতেও নার্সদের ছোট ছোট নিজস্ব মুহূর্ত এই সিনেমাকে হিউম্যান স্টোরি করে তোলে। ভারত ভাগ্য বিধাতার ভাগ্য কেমন হবে সেটা বক্স অফিস বলবে, কিন্তু একটা কথা বলা যায় যে এই সিনেমা কুইন কঙ্গনার কামব্যাক মুভি। আমি সৌমি ভারত ভাগ্য বিধাতাকে দিলাম 7 এর মধ্যে 5টা রেইনবো কালার্স।
0: রেইনবো রিভিউ সিনেমা রিপোর্ট কার্ড ওনলি অন 107 FM রেইনবো। 107 FM রেইনবো। রেইনবো রিভিউ।

0: বলো তো, যে ভীষণ পপুলার প্রিলুডটা শুনলে সেটা কোন বিখ্যাত গানের অংশ?
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
2: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 এফএম রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
0: ওয়েল, ঘড়ি কাটা বলছে এখন 10:25, মানে সেকেন্ড আওয়ারে আমরা চলে এসেছি। আর সেকেন্ড যে কুইজটা তোমাদেরকে দিয়েছি, সেই কুইজটা কিন্তু ভীষণই সোজা, মানে একটা গানের প্রিলিউড শুনিয়েছি, তোমাদেরকে বলতে হবে যে সেটা কোন গান। ইতিমধ্যেই 9903659992 অনেক হোয়াটসঅ্যাপ, অনেক মেসেজ ঢুকছে, কিন্তু আরও 2-3 আমরা কুইজ শোনাবো এবং তারপর ফাইনালি 11টার কাছাকাছি গিয়ে সঠিক উত্তর যারা দিয়েছো তাদের সবার নাম কিন্তু অন এয়ারে বলবো। যাই হোক, আজকের দিনটা হচ্ছে 13th June, এবং অনেকেই ভাবে যে 13 মানে প্রচণ্ড আনলাকি নাম্বার, কিন্তু আসলে যে সেটা নয়, 13th জন্ম মানেই যে ভীষণ একটা আনলাকিওয়ালা কপাল নিয়ে সে জন্মেছে, এসব ভাবার কোনো দরকার নেই। কারণ আজকে যে দুজনের জন্মদিন, সেই দুজন কিন্তু বলিউডে ভীষণ ভীষণ ফেমাস এবং একই সঙ্গে প্রতিষ্ঠিত।
3: ইয়েস, এবং তার মধ্যে দুজনকেই আমার খুব পছন্দ, মানে খুব মানে প্রচণ্ড পছন্দ। তার মধ্যে একজন হচ্ছেন দ্য বিউটিফুল, দ্য গর্জিয়াস, দ্য আরও অনেক কিছু, দিশা পাটনি পাটনি পাটনি,
0: এক্স্যাক্টলি। আর সেকেন্ড জন তিনি হচ্ছেন রাজকুমার যাদব। হ্যাঁ, এক্স্যাক্টলি, রাজকুমার যাদবই তার নাম ছিল, কিন্তু যখন তিনি বলিউডে এন্ট্রি নেন তো তাঁর মনে হয়েছিল সামহাও যাদব সারনেমটা হয়তো কুল না, সেই কারণে নিজেই নিজের সারনেম বদলে তিনি বলিউডে ডেবিউ করেছিলেন রাজকুমার রাও বলে। আর অল্টারনেটিভ সিনেমার একজন অন্যতম আইকন এই মানুষটা, একেবারেই মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসা গুরগাঁওয়ের ছেলে, হরিয়ানা গুরগাঁওয়ের ছেলে রাজকুমার রাও, আজকে কিন্তু তারও জন্মদিন। তাই আমাদের রেইনবো পরিবারের তরফ থেকে এবং অবশ্যই বিহু আর সুপ্রীতির তরফ থেকে রাজকুমার রাও আর দিশা পাটানিকে জানাচ্ছি হ্যাপি হ্যাপি বার্থডে।
4: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
3: এবং যেহেতু রাজকুমার রাও এবং দিশা পাটানির জন্মদিন, তিনেককে তিনে আমরা এদের গান শুনবো না আজকে, এরকম হতেই পারে না। ওই জন্য রাজকুমার রাও আর দিশা পাটানির সিনেমার সাউন্ডট্র্যাক থেকে পরপর তিনেককে তিনে তিনটে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কিউট কিউট গান থাকছে তোমার জন্য। এবং তারপরে সুপ্রীতি আর বিহু ফিরছি মিনওয়াইল 9903659992 গিয়ে সিনে কুইজের আনসার দাও।
2: এফএম রেনবোতে তিনেকে তিন, তিনেকে তিন।

0: বলতো, যে ভীষণ পপুলার প্রিলিউডটা শুনলে সেটা কোন বিখ্যাত গানের অংশ?
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
2: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। Bombay Talkies, Bombay Talkies, Bollywood Cine Funda, Bollywood Cine Funda.
3: বলিউডে অনেক কিছু চলছে এবং বলিউডে আরও যেটা বেশি করে চলে সেটা হচ্ছে যে কোনো সিনেমারই একটা করে সিকুয়াল, প্রিকুয়াল, স্পিরিচুয়াল সিকুয়াল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু আনার যে বিষয়টা। এবং রিসেন্ট আমার খুব প্রিয় একটা সিনেমা টাবুর সিনেমা 2001 সালে যে সিনেমাটা বেরিয়েছিল মাধুর ভান্ডারকারের ডিরেকশনে চাঁদনি বার, সেই সিনেমার সিকুয়ালে ক্যাটরিনা কাইফ থাকতে পারেন এরকম একটা শোরগোল মোটামুটি উঠেছে। কারণ মেরি ক্রিসমাসের পরে ক্যাটরিনা কাইফকে আমরা আর অভিনয়ের পর্দায় ওইভাবে দেখিনি, কিন্তু ভদ্রমহিলা যে অভিনয় করতে পারেন সেটা উনি মেরি ক্রিসমাসে ভালোভাবেই দেখিয়ে দিয়েছেন। দ্যাটস ওয়াই আই লাভ হার। মানে এই যে শুধু নাচ করা বাদেও ক্যাটরিনা কাইফ ভালো নাচ করেন, এটা বাদেও যে আরও অনেক রকম বিষয় রয়েছে সেই জিনিসটার জন্য আই লাভ ক্যাটরিনা কাইফ।
4: এক্স্যাক্টলি। আর কী বলো তো, এত সুন্দরভাবে তিনি সংসার এবং ক্যারিয়ার দুটোকে সমানভাবে সামলাচ্ছেন, হ্যাটস অফ টু হার। কিছুদিন আগে ভিকি কৌশলের জন্মদিন ছিল। জেনারেলি বাচ্চাকে, মানে তাদের যাকে ছোট্ট ছানা হয়েছে, একজন একটা ছেলে হয়েছে, তার ছবি তারা সামনে আনেন না, কিন্তু ওই স্পেশাল ডেতে কীভাবে তিনি পুরো মাদারহুডটাকে এনজয় করছেন সেটার কিন্তু বিটস অ্যান্ড পিসেস আমাদের সঙ্গে তিনি ইনস্টাতে শেয়ার করে নিয়েছিলেন। যাই হোক, ক্যাটরিনা কাইফ বললেই যে ছবিটার কথা আমাদের সব সময় মনে আসে।

প্লিজ একথা টাইগার মানে আমার প্রচণ্ড পছন্দের একটা ছবি, কারণ ওখানে মানে আমি জানি না, মানে সালমান ক্যাটরিনার জুটিটা কিন্তু আমার এখনো এখনো ভীষণ ভালো লাগে। যাই হোক, আপাতত তোমাদের জন্য রইলো সেই ছবি থেকে একটা মাশাআল্লাহ গান।

0: Rainbow Review. Rainbow Review. Rainbow Review.
1: অনেক সময় আমরা যাত্রা শুরু করি যে মানুষগুলোকে খুঁজতে, কিন্তু যাত্রার শেষে আবিষ্কার করি না, আসলে খুঁজছিলাম নিজেকে। হির সারা অর পন্ডিচেরি দেখে আমার ঠিক এটাই মনে হলো। পরিচালক কার্তিক চৌধুরী এমন একটা গল্প বলতে চেয়েছে।

0: রেখাই নিয়ে আসে। দুটো আলাদা মানুষ, দুটো আলাদা জার্নি। সারা খুঁজতে বেরিয়েছিল তার মাকে, যিনি বহু বছর আগে হারিয়ে গিয়েছিলেন। অন্যদিকে হিট ছুটছে এমন এক সম্পর্কের পিছনে যেই সম্পর্ক এক্সিস্টই করে না, কিন্তু হীর একথা মানতে পারেনি। যাত্রা শুরু হয়, কিন্তু সফর ধীরে ধীরে বদলে যায় আত্ম অন্বেষণে। এই ছবির সবচেয়ে বড় প্রাপ্তি পত্রলেখা এবং মানবীর অভিনয়। মানবী তার স্বতঃস্ফূর্ততা এবং কমিক টাইমিং দিয়ে এত পারফেক্ট ছিলেন সেটা বলারই নয়। আর পত্রলেখা তার সংযত অভিনয়ের মধ্যে দিয়ে সারার একাকিত্ব, অভিমান আর দৃঢ়তাকে বিশ্বাসযোগ্য করে তোলে। বাইরে থেকে খুব কঠোর, কিন্তু ভেতরে ভেতরে একেবারে চুরমার হয়ে যাওয়া এক বাবার চরিত্রে আরিফ জাকারিয়া দুর্দান্ত। অল্প সময়ের উপস্থিতিতে শ্বেতা সালভে বেশ ছাপ রেখে গিয়েছেন। এছাড়াও নিশাঙ্ক বর্মা কিংবা অন্যান্য সহ অভিনেতারা সীমিত পরিসরে যথাযথ। তবে এই সিনেমা দেখতে গিয়ে আমার একটা আক্ষেপ থেকে গেল। প্রথমে ভেবেছিলাম এই ট্রিপটা বোধ হয় বেশ রোমাঞ্চকর হবে, একটা মেমোরেবল ব্যাপার হবে, কিন্তু না, ধীরে ধীরে এই ট্রিপটা আমাকে সেফ ফিল করাতে শুরু করলো। অর্থাৎ আমি কিন্তু প্রেডিক্ট করে ফেললাম। মানগুলো সিনেমা দেখার পর গুনগুন করার মতো না হলেও এই সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আর সিনেমাটোগ্রাফি, ইন্দোর থেকে পণ্ডিচেরির যে পথ চলা তা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন অর্জুন ভেঙ্কটেশ। সব মিলিয়ে হীর সারা আর পণ্ডিচেরি এই মুভি অসাধারণ না হলেও খুব আন্তরিক। আর বাড়তি পাওনা হীর সারার বন্ধুত্ব। আমি আর যে শ্রেয়া 7টা রেনবো কালার্সের মধ্যে থেকে 5টা দিলাম এই সিনেমাকে।
1: Rainbow Review Cinema Report Card only on 107 FM Rainbow. 107 FM Rainbow. Rainbow Review. Rainbow Review. তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM Rainbow তে। উইকেন্ড ফিল্মি ফিভার। উইকেন্ড ফিল্মি ফিভার।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: সিনে কুইজে যারা যারা প্রথম উত্তরটা একটু টাফ লেগেছিল যাদের, তাদের দুঃখ পাওয়ার কিছু নেই, তো আগেই বলেছিলাম, কারণ সেকেন্ড সিনে কুইজটা ছিল ভীষণ সোজা। একটা ভীষণ পপুলার গানের ট্রিলিউট তোমাদের শোনানো হয়েছিল, বলতে বলা হয়েছিল যেটা কোন গান, মোটামুটি কারা কারা সঠিক উত্তর দিল মানে,
2: এবং ভীষণ পপুলার গানে আগের বারের চেয়েও কম সঠিক উত্তর এসেছে, প্রচুর ভুল উত্তর এসেছে। সিনেমার নামটা তোমরা ঠিক বলেছিলে, কিন্তু গানটা ঠিক আইডেন্টিফাই করতে পারোনি। তাও যারা যারা সঠিক উত্তর দিয়েছে তারা হচ্ছে অভিষেক ঘোষ লেকটাউন থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, রিঙ্কু সাপুই বাউরিয়া থেকে, আরিফা খাতুন মহেশতলা থেকে, আবির জানা বারুইপুর থেকে, শুভেচ্ছা ভট্টাচার্য কাটোয়া থেকে, রমা দত্ত বেলতলা থেকে, রফিকুল মণ্ডল আকুন্দপুল থেকে এবং তন্ময় ভবানীপুর থেকে। তো তোমাদের সবার জন্য থাকছে হাততালি, হাততালি।
1: এক্স্যাক্টলি, সবার জন্য রইল হাততালি, আর সঠিক উত্তরটা হলো,
2: শুনিয়ে দেবো ডিরেক্ট,
1: বেশ শুনিয়ে দিই, ঠিক আছে, তারা যারা দুঃখ পেও না, কেননা আমাদের থার্ডেও মানে থার্ড যে আওয়ারে মানে লাস্ট আওয়ারেও কিন্তু রয়েছে আরেকটা সিনে কুইজ। যারা যারা এই ফার্স্ট দুটো মিস করে গেছো, লাস্টেরটা কিন্তু আরও সহজ।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ইয়াদে ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ফ্ল্যাশব্যাক ফিভার।
1: ওয়েল, আজকে দিনটা 13ই জুন, মানে 13ই জুনে যে কত কিছু হয়েছে সেটাই একটু আগে আমি আর সুপ্রীতি আলোচনা করছিলাম। কারণ 13ই জুনে দুজন ভীষণ প্রমিনেন্ট প্রমিসিং মানুষের জন্মদিন, একটু আগে যেমনটা বললাম, রাজকুমার রাও আর দিশা পাটানি। আর আজকেই এমন একটা ছবি রিলিজ করেছিল যে ছবিটার কথা না বললেই নয়। কোন ছবি?
2: এবং অনেক অনেক বছর আগে, মানে 1997 আমার জন্মেরও আগে একটা সিনেমা রিলিজ করেছিল, যেই সিনেমা আজও কিছু বিশেষ বিশেষ দিন সমস্ত রকম হিন্দি সিনেমার চ্যানেলে পর পর একদম লুপে চালানো হয়। দ্যাট ইজ বর্ডার। অসাধারণ একটা সিনেমা এবং অসাধারণ সাউন্ড ট্র্যাক। মানে বর্ডারের প্রত্যেকটা গান আমার খুব পছন্দের গান, খুব ভালো স্টার কাস্ট। 13th of June 1997 রিলিজ করেছিল সিনেমাটা, এবং সেই সময় দাঁড়িয়ে 12 কোটি টাকার সিনেমা ছিল, যেটা বক্স অফিস কালেকশন ছিল 66.70 কোটি টাকা।
1: ওরে বাবা! এছাড়াও বর্ডার ছবি যেমন রিলিজ করেছিল 1997, 2001 ঠিক আজকের দিনে না হলেও মাত্র দুদিন পরে, মানে 15th of June আরেকটা ছবি রিলিজ করেছিল, যেই ছবিটা ভারতবর্ষের সিনেমার ইতিহাসে একটা মাইলস্টোন।

0: বলা চলে। সেই মুভি হলো নান আদার দেন লাগন, যে ছবি ডিরেক্টর ছিলেন আশুতোষ গোয়ারিকার। ইভেন এই ছবিটা কিন্তু ভারতের রিপ্রেজেন্টেটিভ হিসেবে অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল, যদিও জিততে পারেনি কিন্তু মনোনয়ন তো পেয়েছিল, দ্যাট ইজ এনাফ। একটা এন্টায়ার গ্রাম যেটা আমরা দেখেছিলাম সেটা কিন্তু পুরোটা একটা সেট, সেটা তৈরি হয়েছিল, আর প্রথম যে কাট সেইটা 7 ঘন্টার একটা ছবি বানানো হয়েছিল। তারপর তারা ঠিক করেন যে মানে 7 ঘন্টা তো সিনেমা হলে কেউ কী করে ছবি দেখবে, তারপরে কেটে কুটে 3 ঘন্টা 44 মিনিটের একটা ছবি নামানো হয়েছিল। অনেকেই ভেবেছিলেন যে এত বড় ছবি মানুষজনকে গিয়ে আদৌ দেখবে, শুধু দেখেনি মানুষ, মানুষ কেঁদেছিল, মানুষ হেসেছিল, প্রত্যেকটা ইমোশনের সঙ্গে মানুষ কিন্তু কানেক্ট করেছিল। এত বছর বাদে, প্রায় 25 বছর বাদে সেই ছবি নিয়ে কথা বললে আজও কিন্তু আমাদের মধ্যে একটা অসম্ভব গর্বের, একই সঙ্গে দুঃখের একটা অদ্ভুত মিক্সড ইমোশন কাজ করে। যাই হোক, বিহু আর সুপ্রীতি আজকে আজকের দিনে বা আজকের 2-3 দিন আগে পরে যেসব ছবিগুলো রিলিজ করেছিল সেইগুলো সেলিব্রেট করবে। তবে আপাতত লাগান থেকে তোমাদের জন্য এমন একটা গান রইল যে গানটা অন্তাক্ষরী নস্টালজিয়া। কেননা সবসময় যখন র দিয়ে গান আসতো, আমি কেন জানি না প্রথম গানটা কিন্তু এই গানটাই করতাম।
1: FM Rainbow তে Rainbow Flashback Song, Rainbow Flashback Song.

0: Cine Quiz. Cine Quiz.
1: Typically Indian. हारने पे भी उम्मीद नहीं छोड़ते.
2: ओह, जब तक हार नहीं होती ना, तब तक आदमी जीता हुआ रहता है.
1: लेकिन चार्ली यूनिवर्सिटी रग्बी चैंपियन है, तभी तो उसने तुम्हें क्रिकेट के लिए नहीं रग्बी के लिए चैलेंज किया.
2: अच्छा अच्छा, मुझे लगा उसने लगान देख ली इसलिए किया.
1: क्या लगा?
2: तुम पिक्चरें नहीं देखती क्या?
1: हो, देखती हूँ, लेकिन हिंदी नहीं.
2: ओ, तभी तो अरे उम्मीद है तो सब है, शर्त लगाती हो.
1: मत लगाओ, तुम हार जाओगे.
2: वो मेरी प्रॉब्लम है. जीत गए तो तुम मुझे लंदन घुमाना, हार गए तो मैं बोरिया बिस्तर बांध के पंजाब चला जाऊंगा.
1: ये पंजाब जाने की धमकी क्यों दे रहे हो? चलो तुम्हारे भी तो भी मैं तुम्हें लंदन घुमाऊंगी.
3: बोलते पारबे एखाने जे दुजन बॉलीवुड एक्टर एक्ट्रेसर गला शोना जाच्छे तारा आसले कारा?
0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে. আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ.
4: রেইনবো রিভিউ, রেইনবো রিভিউ, রেইনবো রিভিউ.
5: কখনো বৃষ্টি বৃষ্টি, কখনো গরম গরম, কখনো রোদে ঝলসায়, আবার কখনো বৃষ্টিতে নরম. কখনো বদলেছে হাওয়া, বদলেছে কাল, 13 বছর পরে আবার এলো, আবার হাওয়া বদল. আচ্ছা, তোমার জীবনে কি কখনো এমন হয়েছে কাউকে দেখে ধরো মনে হয়েছে এস ওর জীবনটা যদি একটা দিনের জন্য পেতাম, কিন্তু যদি সত্যি পেয়ে যাও তখন কি সেই জীবনটা তোমার কাছে ঠিক এতটাই সুন্দর লাগবে? আরে না না, আমি তোমাদের কোনো দার্শনিক প্রশ্নের পরীক্ষায় বসাতে আসিনি, তবে এই প্রশ্নটাকে কেন্দ্র করেই কিন্তু আবারও বড় পর্দায় ফিরে এসেছে আবার হাওয়া বদল. এবারের ছবিটা শুরু হয় একটু আলাদা প্রেক্ষাপটে, পুরনো সম্পর্ক, পুরনো বন্ধু, পুরনো স্মৃতি. কিন্তু গল্প যত এগোতে থাকে তত বোঝা যায় যে এটা শুধুমাত্র কমেডির ছবি নয়, হাসির মোড়কে লুকিয়ে রয়েছে একাধিক প্রশ্ন, একাধিক অনুভূতি আর জীবনের কিছু বড় উপলব্ধি. তবে একটা কথা বলতেই হবে, যদি কেউ একদম নতুন একটা সম্পূর্ণ ফ্রেশ গল্পের আশায় সিনেমা হলে যাও, তাহলে হয়তো খানিকটা

0: ক্ষুণ্ণ হতে পারে, কারণ এটা সিকুয়েল। আর সেই কারণেই ছবির বিভিন্ন রকমের আবেগ বলো বা অনেক পরিস্থিতি বলো, সেগুলো কিন্তু সেই পুরনো সিনেমার ট্যাগ রেখেই আবারও ফিরে এসেছে। তবে সময়টা বদলেছে। আগে যে গল্পকে আমরা কলকাতার রাস্তায় ধর্মতলার ভিড়ে দেখেছিলাম, তার অনেকটা অংশই পৌঁছে গিয়েছে লন্ডনের মাটিতে। তাই কোথাও হয়তো হাওয়া বদলের সেই চেনা কলকাতার আবহটা মিস করতে পারো। তাই তুমি যদি এই উইকেন্ডে এরকম একটা সিনেমা খুঁজে থাকো যেখানে হাসি থাকবে, বন্ধুত্ব থাকবে, নস্টালজিয়া থাকবে আর জীবনকে নতুন করে দেখার সুযোগ থাকবে, তাহলে ডেফিনেটলি তোমার জন্য রেকমেন্ডেড আবার হাওয়া বদল। তাই আমি আর জে মধু 107 FM রেইনবোর তরফ থেকে আবার হাওয়া বদলকে দিচ্ছি 7টা রেইনবো কালার্স এর মধ্যে 5.5টা রেইনবো কালার্স। স্টে টিউনড।
1: Rainbow Review, Cinema Report Card, only on 107 FM Rainbow. 107 FM Rainbow. Rainbow Review.

0: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিষয়টি জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
3: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। সিরিজ ফ্যাক্টরি, রাতভর বিঞ্জ ওয়াচ। সিরিজ ফ্যাক্টরি, সিরিজ ফ্যাক্টরি।
4: Yes, Series Factory নিয়ে এবং Weekend Film Fever নিয়ে সুপ্রীতি আর বিহু চলে এসেছি। কুইজ নাম্বার 3 কিন্তু তোমাদের শুনিয়ে দিয়েছি, সো প্রচুর আনসার আসছে, আরও আনসার পাঠাতে থাকো। আপাতত সিরিজ ফ্যাক্টরিতে আগামী সপ্তাহে মানে 18, 19, 22 পরপর বেশ কয়েকটা ভালো ভালো সিরিজ রয়েছে। 18 জুন ওটিটি রিলিজ করছে আব হোগা হিসাব এবং অন্য আরেকটা ওটিটি প্ল্যাটফর্মে আরও একটা ড্রামা ভিত্তিক ওটিটি সিরিজ রিলিজ করছে, দ্যাট ইজ ঠুকরা কে মেরা প্যারের সিজন 2। এছাড়াও যেই সিরিজটা নিয়ে প্রচণ্ড অ্যান্টিসিপেশন এবং আমিও পার্সোনালি খুব এক্সাইটেড, সেইটা ওটিটি রিলিজ করছে 22 জুন 2026, সেটা হচ্ছে হাউস অফ দ্য ড্রাগন সিজন 3।
5: একদমই। আর যে যে সিরিজগুলো তুমি রাত্রিবেলা বিঞ্জ ওয়াচ করতে পারো, বেশি রাত জেগো না, কারণ চোখের তলায় ডার্ক সার্কেল পড়তে পারে, তবু যেগুলো ওয়ার্থ ওয়াচিং, কালকে রিলিজ করেছে তার কাটা বলে একটা সিরিজ, যেখানে রয়েছেন বিক্রম চ্যাটার্জি, রয়েছেন প্রিয়াঙ্কা সরকার। বেশ একটু অন্য রকমের সিরিজ, আমার যদিও পুরোটা দেখা হয়নি তাই এখনই রিভিউ দিতে পারবো না, তবে হ্যাঁ ফার্স্ট এপিসোডটা মোটামুটি খারাপ লাগেনি, দেখতে পারো, নট ব্যাড। আর কালকে রিলিজ করেছে মিমি চক্রবর্তীর আরও একটা আনকোরা নতুন আর কি, একদমই, তার নাম হচ্ছে কুইন্স এবং বেশ প্রমিসিং লাগলো। দেখো মিমি চক্রবর্তী কিন্তু ভালো অভিনেতা, সেটা আগেও বহুবার আমরা প্রমাণ পেয়েছি। মনে আছে ডাইনি বলে একটা সিরিজ রিলিজ করেছিল, সেখানে যিনি ডিরেক্টর ছিলেন নির্ঝর মিত্র, অত্যন্ত বাচ্চা কিন্তু প্রমিসিং একজন ডিরেক্টর, তাঁরই এই সিরিজটা তারই পরিচালনায়। তো নির্ঝরের সঙ্গে অ্যাকচুয়ালি মিমি ব্যাক টু ব্যাক কিন্তু কাজ করছে, তো যদি মনে করো, যদি ইচ্ছে হয়, তাহলে কিন্তু ডেফিনেটলি তোমার ওয়াচলিস্টে এই দুটো বাংলা সিরিজকে ডেফিনেটলি ইনক্লুড করতে পারো। যাই হোক, আপাতত বিহু আর সুপ্রীতি তোমাকে একটা মিষ্টি গান শোনাবে, কিন্তু তার আগে ম্যান্ডেটরি অ্যাড ব্রেক।
0: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিষয়টি জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।

0: মেয়ে ভাবে যে আমরাও একটা কল তুলতে পারবো, আমরাও হাত দিয়ে একটা কল তুলতে পারবো। কিন্তু কল তোলুক আর না তুলুক, আজ গাদারের অনেক দিন হয়ে গেছে, অলমোস্ট 26 বছর হতে চললো গাদার রিলিজ করেছে গাদার এক প্রেম কথা, যেখানে আমরা সেই সানি দেওয়ালকে দেখতে পেয়েছিলাম, যেই সানি দেওয়ালের সেই ভাবমূর্তি আমাদের মন থেকে আজও যায়নি। এবং আমিশা পাটিল যাকে ভীষণ কিউট লাগতো, আমার ভীষণ মিষ্টি লাগতো, এবং তাকে ওই এরা বেচারি মিষ্টি কিউট মেয়ে হিসেবে আমরা দেখতে পেয়েছিলাম। যাই হোক, মোট কথা সিনেমাটা অনেকেরই খুব পছন্দ, এবং খুব রিসেন্ট তার সিকুয়ালও রিলিজ করেছিল, রিসেন্ট না হলেও ওই বছর খানেক আগে। যাই হোক, মোট কথা হচ্ছে যে 190 মিলিয়নের বাজেটের সিনেমা 1.33 বিলিয়ন রোজগার করেছিল, এবং এখনও যদি আমার মনে হয় রিলিজ হয়, আবার লোকজন ধাই ধাই সাই সাই করে ওই সিনেমাটা দেখতে চলে যাবে।
1: তবে এখন আরেকটা যে সিনেমা নিয়ে কথা বলবো, সেখানে কিন্তু লিটারেলি দুই নায়িকা তিন নায়িকার মধ্যে চুলোচুলি হয়েছিল, এবং দুজনের মধ্যে কথা বলা চিরদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছে। এক্স্যাক্টলি তোমরা গেস করতে পারছো আশা করি, সিনেমার নাম হলো চলতে চলতে। ভীষণ সুপারহিট সিনেমা, সেটাও কিন্তু আজকের দিনে, মানে 30 জুন 2003 রিলিজ করেছিল। মেন ক্যারেক্টারে ছিলেন শাহরুখ খান আর রানী মুখার্জি। তবে এই ছবিতে শাহরুখ খানের অপোজিটে প্রথমে কাস্ট করা হয়েছিল ঐশ্বরিয়া রাই বচ্চনকে। মাইন্ড ইট, ঐশ্বরিয়া কিন্তু কোনোদিনও লাইফে কোনোদিনও শাহরুখ খানের প্রেমিকার চরিত্রে অভিনয় করেনি, এটা কিন্তু ওনার একটা খেদ ছিল, অ্যাপার্ট ফ্রম
0: দেবদাস।
1: হ্যাঁ, তো এটা ওনার একটা, তাও মানে ওই আর কি, একটা দুঃখওয়ালা প্রেম, মানে রগরগে রোম্যান্সটা তাদের মধ্যে কোনোদিনই হয়নি। ইভেন একটা অ্যাওয়ার্ড ফাংশনেও তিনি যেটা বলেছিলেন, যাই হোক এই ছবিতে সেটা হতে পারতো, কিন্তু আনফর্চুনেটলি সলমান খান, মানে শোনা যায়, সবটাই শোনা যায়, আগে বলে দিতে হবে ম্যান্ডেটরি, শোনা যায় যে সলমান খান চলতে চলতে সেটে গিয়ে বিশাল আর কি যা হয় একটু পাগল প্রেমিক টাইপের মানুষ তো, একটু ঝামেলা টামেলা করেছিলেন আর কি। তো শাহরুখ খান পেয়ে গেছিলেন ভয় যে সলমান খান এসব করবেন বাবা, তারপর ঐশ্বরিয়াকে নিলে অন্য চাপ হতে পারে। তো ইভেনচুয়ালি ঐশ্বরিয়াকে সেই ছবি থেকে ড্রপ করা হয়, মানে বের করে দেওয়া হয়, যদি আমি খুব একদম সোজা কথায় বলি। তার জায়গাতে প্রথমে সেই সিনেমাটা অফার করা হয় কাজলের কাছে, কিন্তু কাজল ভাবেন যে ঐশ্বরিয়া এত মিষ্টি একটা মেয়ে, তার সঙ্গে আমার এত ভালো সম্পর্ক, সে ওই ছবিটা করছে না, না না আমি করবো না, বন্ধুত্ব সবার আগে। তারপর যায় হচ্ছে আমিশা পটেলের কাছে অফারটা, আমিশা পটেলও না করে দেয়। অনেকের কাছে অফার যেতে যেতে আলটিমেটলি পৌঁছায় রানী মুখার্জির কাছে, যিনি কিনা ঐশ্বরিয়া রায়ের বেস্ট ফ্রেন্ড ছিলেন। কিন্তু কাজের জায়গায় কে যে বেস্ট ফ্রেন্ড আর কে যে এনিমি, সব মিলেমিশে এক হয়ে যায়। রানী মুখার্জি অফারটা নেন শাহরুখের সঙ্গে, চুটিয়ে চলতে চলতে অভিনয় করেন, ফল হিসেবে যেটা হয়, ছবিটা তো সুপারহিট হয়, কিন্তু ঐশ্বরিয়া আর রানী মুখার্জির যে বন্ধুত্ব, যে মিষ্টি বন্ধুত্ব, সেইটা সারা জীবনের জন্য নষ্ট হয়ে যায়। এনিওয়ে, আপাতত তোমাদের জন্য রইল ওই সিনেমা থেকে, ওই ছবি থেকে, আমি ছবি আর সিনেমা একসঙ্গে মিলিয়ে সিনেমা বলেছি, যাই হোক, ওই ছবি থেকে এমন একটা মিষ্টি গান, যে গানটা গিয়েছিলেন অভিজিৎ আর আলকিয়া ইয়াগনিক।

0: তুমি যেটা ভাবছো সেটাই ঠিক, মানে ওই সেই একটাই রেফারেন্স, কিন্তু এখানেই রয়েছে টুইস্ট। লাস্ট বাট নট দ্য লিস্ট, ধর্ণা দুর্গা একটা অসম্ভব ভালো পারফরমেন্স করেছে অ্যাজ সুষমা। সেই যে একটা যেটা অনেক অনেক ছোটোবেলাতে চারজন মহিলার কথা বলা হতো এবং তারা সবাই একটা সাদা ধপধপে একটা বেশ শান্তির প্রতীক হয়ে আসতো, তাদের দেখলেই আমাদের ভালো লাগতো, কিন্তু এই সিরিজটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। অসম্ভব একটা নারী চরিত্র, নারী কেন্দ্রিক সিরিজ যদি দেখো, মানে স্পাইন চিলিংই বলা যেতে পারে, এবং অনেক দিন বাদে, অনেক দিন বাদে অসম্ভব ভালো একটা পারফরমেন্স দেখলাম তিনজনেরই। এবং সবচেয়ে আমি জানিস তো সুপ্রীতি, মানে ইন্টারেস্টিং হচ্ছে এই ধর্ণা দুর্গা বলে যে মেয়েটি একেবারেই নতুন, মানে
1: ওটা ওর ফার্স্ট, এটা ওর ডেবিউ সিরিজ বলা যেতে পারে, কারণ এর আগে তো কন্টেন্ট ক্রিয়েটিং করতো।
0: সেখানে দাঁড়িয়ে মানে মাধুরী দীক্ষিত, তৃপ্তি তো ঠিক আছে অনেকদিন ধরে অভিনয়, মানে মাধুরী দীক্ষিত লেজেন্ড, তৃপ্তিও অনেকদিন ধরে অভিনয় করছে, কিন্তু এই মেয়েটাকে দেখে আমি অবাক হয়ে গেছি। এবং সবচেয়ে বেশি মানে মেনশন যার কথা না করলে পাপ হবে, দ্যাট ইজ রবি কিষণ। রবি কিষণ না থাকলে এই সিরিজটা অ্যাকচুয়ালি দাঁড়াতো না।
1: রবি কিষণকে প্রপার বলছে যে একজন বিহারি বিহারি চরিত্রে অভিনয় করবে, অসাধারণ লাগবে আপনাকে, আপনি করুন, ইউ বি ইউ। রবি কিষণ বিং রবি কিষণ অসাধারণ কাজ করেছে। বাট এগেইন, আজকে আমাদের হিরো নাম্বার ওয়ান সেগমেন্টের তিনজন অসাধারণ, মহিয়সী, সুন্দরী, আরও যা যা অ্যাডজেক্টিভ জোগাড় করা যায় সব কিছু মিলিয়ে যে তিনজন রয়েছে, সেই তিনজনের জন্য এই গানটা থাকছে। এবং তারপরে আমরা ফিরছি

0: তুমি আসবে বলে, নেক্সট উইকের ওয়াচ লিস্ট, তুমি আসবে বলে, তুমি আসবে বলে, নেক্সট উইকের ওয়াচ লিস্ট।
1: নেক্সট উইকে একটা লম্বা ওয়াচ লিস্ট রয়েছে, যার মধ্যে অনেক কিছু নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। তার মধ্যে একটা হচ্ছে ককটেল টু। ককটেল টু দেখার জন্য আমি খুব এক্সাইটেড। 19th of June রিলিজ করতে চলেছে ককটেল টু। এছাড়াও বাংলায় অভিমান বলে একটা সিনেমা রিলিজ করতে চলেছে, এবং আমার নিজের খুব পছন্দের, আমার ছোটবেলার কথা মনে করিয়ে দেয়, টয় স্টোরি 5 রিলিজ করছে 19th of June। তো সব মিলিয়ে সামনের সপ্তাহটা

0: 2 লাস্ট যে সিনে কুইজ সেটা তোমাদের জিজ্ঞেস করলাম, সেটা নিয়ে যদি কিছু বলার থাকে পাঠিয়ে দাও, কারণ 12টা থেকে 3টে আজকে শনিবারের রাত, মানে আজকে চুপ কথার নাইট। আর চুপ কথা আজকে এমন একজন রয়েছে, একটু বলে দিই, আজকে কিন্তু একজনই রয়েছে, কিন্তু যে রয়েছে তাকে তোমরা সবাই ভীষণ ভালোবাসো, কে রয়েছে সেটা সাসপেন্স থাক, কারণ আর তো মাত্র 10টা 11টা মিনিট, তাই এখনই বিহু আর সুপ্রীতি কিন্তু সেই সাসপেন্সকে ভেঙে দিতে চাইছে না। তবে তারা যেটা করতে চাইছে সেটা হলো, তারা আপাতত কুইজের যারা যারা সঠিক উত্তর দিয়েছো তাদের নামগুলো
1: কিন্তু একটা গানের পরে

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM Rainbow তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: ব্যাস, হাতে আর মাত্র 5 মিনিট, আর 5 মিনিটে থার্ড যে দুজনের তোমাদের সংলাপ শুনিয়েছিলাম থার্ড সিনে কুইজে, কারা কারা সঠিক উত্তর দিয়েছে দেখো। মানে ফার্স্ট রো তোমাদের একটু টাফ মনে হয়েছিল, সুপ্রীতি কান্নাকাটি করছিল যে অল্প আনসার এসছে, কিন্তু থার্ড
2: প্রচুর উত্তর এসে গেছে, প্রচুর। তার মধ্যে একজন ফারিদা জালাল কেন বলেছে আমি জানি না,
1: মানে কেন একজন লিখেছে সিদ্ধার্থ
2: মালহোত্রা, এই কম্বিনেশনটা আপনি কোথা থেকে পেলেন, সিদ্ধার্থ মালহোত্রা ফারিদা জালাল,
1: মানে ফারিদা জালাল ওয়াই।
2: যারা যারা সঠিক উত্তর দিয়েছে, জয়দীপ রায় বাঘাযতীন থেকে, রেজা ব্যাঙ্গালোর থেকে, মৌসুমী সরকার কোথা থেকে লেখনি, আনোয়ার মোল্লা মহেশতলা থেকে, তন্ময় ভবানীপুর থেকে, সীমা সরসোনা থেকে, দেবস্মিতা বেহালা থেকে, অভিষেক ঘোষ লেকটাউন থেকে, অপূর্ব সেন দমদম থেকে, গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে, কৃষ্ণেন্দু হালদার কুলপি থেকে, রিঙ্কু সাপুই বাউরিয়া থেকে, শ্রিয়া মুখার্জি বেহালা থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, পল্লবী সরকার জলপাইগুড়ি থেকে, জয়ন্ত মধ্যমগ্রাম থেকে, রাজু দাস আন্দুল থেকে, কৃষ্ণেন্দু হালদার কুলপি থেকে, রাজকুমার রায় এগরা থেকে, কবিতা দাস বাঘাযতীন থেকে, গাবলু মহেশতলা থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ শাখমেল থেকে, আভা হাওড়া থেকে, এবং রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত। এবং তোমাদের প্রত্যেকের জন্য হাততালি থাকছে।
1: ওই যে বলেছি যে আমাদের বাজেট কম, তাই হাততালি দিয়েই আমরা তোমাদেরকে ভালোবাসা জানাই। তবে হ্যাঁ, এই যে ডায়লগ, যাদের দুজনের ডায়লগ তোমরা শুনলে, তারা আর কেউ নন অক্ষয় কুমার আর ক্যাটরিনা কাইফ, যারা লেট 90s কিড, যারা জিলেনিয়াল, যারা জেনজির একদম ফার্স্ট ভার্সন, তাদের কাছে কিন্তু এই জুটিটা একটা ইমোশন। ছবির নাম নমস্তে লন্ডন, আর সেখানেই একটা সিনের ডায়লগ হচ্ছে এটা। যাই হোক, আপাতত সুপ্রীতি আর বিহু তোমাদেরকে টাটা বলবে, কারণ ওই স্টুডিওতে আরেকজন রয়েছে চুপ কথা নিয়ে রাত 3টে অবধি।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: শনিবারের রাত্রির মানে চুপ কথার অষ্টমী। আর আজকে চুপ কথার অষ্টমীতে তোমাদের সঙ্গে রয়েছি আমি, আরজে বাসু।

late 90s আর আর্লি 2010s এরকম সময়ে আমার মনে হয় সব থেকে ভালো রক মিউজিক তৈরি হয়েছিল ভারতবর্ষে, এবং তারই কিছু উদাহরণ নিয়ে আজকে আমি চুপ কথায় গানের প্লেলিস্টটা সাজিয়েছি। তো এই মুহূর্তে তোমাদের জন্য আরেকটা গান রয়েছে, তারপরে ফিরে এসে কথা বলবো, তোমাদের মেসেজ নিয়ে থাকবো, এবং অবশ্যই চুপ কথায় তোমার যা যা দুঃখের কথা, যা যা ভালোবাসার কথা সব কিছু তোমরা বলতে পারো। হ্যাঁ, ভয় নিয়ে কথা বলবো, অ্যাংজাইটি নিয়ে কথা বলবো, দেখি কথা বলে কতটা জানতে পারি।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে

107 FM Rainbow Day.

ডিয়ার চুপ কথা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, কারণ তোমরা অনেকেই জানো যে আমার গত 2025 ডিসেম্বরের হাত ভেঙে হসপিটালাইজড হওয়ার একটা ঘটনা ঘটেছিল। সেই হাতেরই অপারেশন করাতে হয় গত পরশু এবং ডিসচার্জ পেয়েছি। হাতের পাতটা খোলা হয়েছে, এখন ওইখানে চারটে স্ট্রেচ হয়েছে, একটু সুস্থ আছি। তোমরা প্রে করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে পুনরায় আমার কাজ করতে পারি। আর হ্যাঁ, আমি এর মাঝে একটা নতুন মোবাইল ফোন কিনেছি, রিঙ্কু খান, হাওড়া আন্দুল কঠিন বাজার খানপাড়া থেকে। রিঙ্কু, হ্যাঁ জানতাম তোমার একটা হাত একটু ফ্র্যাকচার হয়েছিল, জেনে ভালো লাগছে যে তুমি আগের থেকে অনেক বেশি সুস্থ হয়ে উঠেছ, এবং আই এম উইশিং ইউ লাভ, যাতে তুমি খুব তাড়াতাড়ি তোমার কাজে আবার ফিরতে পারো, এবং মানুষের সেবা তুমি যেভাবে করে চলেছ নিরলসভাবে অক্লান্তভাবে, একেবারেই নিজের কথা না ভেবে কখনো কখনো। ভালো থেকো রিঙ্কু, সুস্থ হয়ে ওঠো, তোমাকে আমাদের সবার দরকার। পরের মেসেজটা দেখি। আমি কৃষ্ণনগর নদিয়া থেকে দীপজ্যোতি অধিকারী বলছি। কিছুদিন আগে আমি সেলফ মেজারমেন্ট করছিলাম, তখন নিজের মধ্যে কিছু কিছু বিষয় আমি লক্ষ্য করলাম। আমি যে আইটি কোম্পানিতে জব করি যেখানে আমাকে খুবই মডার্ন লাইফ লিড করতে হয়, আবার সেই আমি রেডিও শুনতে ভালোবাসি, কিশোর কুমার, মান্না দে, এস ডি বর্মন, আর ডি বর্মন, এনাদের পুরনো দিনের গান শুনতে ভালোবাসি। আমার গলায় তুলসীর মালা আছে, আমি ভগবানে বিশ্বাস করি, আবার কোনো কোনো সময়ে আমি নাস্তিকতাও সমর্থন করি। আমার সিনিয়র কলিগ, টিচার, ফ্রেন্ডস সবাই বলে আমার মধ্যে নাকি লিডারশিপ ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, আবার সেই আমি নতুন অপরিচিত মানুষদের সামনে কথা বলতে অস্বস্তি বোধ করি। এরকম আরও অনেক আছে। নিজের মধ্যে এতগুলো বিপরীত ধর্মীয় বৈশিষ্ট্য দেখে আমার নিজের প্রতি প্রশ্নবোধক চিহ্ন উঠছে, মাথাটা গুলিয়ে যাচ্ছে। দেবজ্যোতি, এটা এমন কিছু সিরিয়াস প্রবলেম যদি তুমি মনে করো তাহলে তা নয়, এটা নিয়ে একটা বিজ্ঞানসম্মত আলোচনা করা যেতে পারে। প্রথমত, প্রত্যেকটা মানুষের মধ্যেই বৈপরীত্য থাকে। এই আগের যেদিন আমি এসেছিলাম চুপ কথায়, দেবদা একটা গল্প বলছিল, এবং তোমাদের আজকে সবাইকে আমাকে বলতেই হবে যে আজকে আমার সঙ্গে দেবদার থাকার কথা ছিল, কিন্তু দেবদাও ভীষণ অসুস্থ বেশ অনেক দিন ধরেই। আমি দেবদার অসুস্থতা কামনা করছি। এনিওয়েজ, দেবদা একটা গল্প বলছিল যে কোনো একটা গল্পে দেবদা পড়েছে যে একটা সময়ে অসুর এবং দেবতা এরা থাকতো দুটো লোকে, স্বর্গে এবং পাতালে। তারপরে অসুর এবং দেবতা বা খারাপ গুণ এবং ভালো গুণ চলে এলো একই পৃথিবীতে, একই লোকে মরতে। তারপর ভালো এবং মন্দ চলে এলো একই পরিবারে, এবং ফাইনালি আমাদের আজকের সময়ে ভালো এবং মন্দ, পজিটিভ এবং নেগেটিভ সবকিছুই আমাদের একটা শরীরের মধ্যে রয়েছে। যদি তুমি এইভাবে ভাবো যে তোমার মধ্যে যে বৈপরীত্য তৈরি হয়েছে বা বৈপরীত্যের

ইফেক্ট রয়েছে, তা শুধুমাত্রই তোমার মানসিক একটা অবস্থা তা নয়, অ্যাকচুয়ালি জেনেটিক্যালি এটা হয়। বলে যে পুরুষ এবং নারীর, আমাদের পিতাদের এবং মাতাদের যে ক্রোমোজোম আমাদের মধ্যে আসে, সেই ক্রোমোজোম দুটি একে অপরকে তখনই পছন্দ করে যখন তারা মনে করে যে তাদের নিজেদের মধ্যে যে খামতিগুলো রয়েছে সেই খামতিগুলো অন্যজনের ক্রোমোজোম পূরণ করতে পারবে এবং একটি নতুন ক্রোমোজোম তৈরি করতে পারবে যা তাদের দুজনের থেকে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি বুদ্ধিমান এবং অনেক বেশি স্মার্ট, বিভিন্ন রোগ প্রতিরোধে সক্ষম। এইভাবে মানুষের বিবর্তন হয়েছে বা এইভাবে এখন অবধি যেসব প্রাণীরা ইভলভ করে রয়েছে তাদের বিবর্তন হয়েছে। তো এই এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম তোমার মধ্যে জন্মগতভাবেই একটা বৈপরীত্যের সৃষ্টি করেছে। এটা সার্ভাইভালের জন্য, এটা এভলিউশনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত, তুমি যেভাবে বড় হয়েছ এবং এই মুহূর্তে তুমি যে পরিবেশে রয়েছ, চেনা এবং অচেনা দুটি পরিবেশের মধ্যে, সেইখানে কিছু বৈচিত্র্য রয়েছে, বৈপরীত্য রয়েছে। এই দুটো বৈপরীত্যর সঙ্গে খাপ খাইয়ে নিতে গেলে বেশ অনেকটা অনেকটা সময় কাটাতে হয়। যেমন আমরা যারা অভিনয় করি তাদেরকে বলা হয় যে তুমি যদি কোনো চরিত্র অভিনয় করতে চাও তাহলে সেই চরিত্রটা কিভাবে জীবন কাটাচ্ছে সেই জীবন কাটানোটাকে উপলব্ধি করার চেষ্টা করো। তাহলে দেখবে যার অভিনয় করতে চাইছো তার অনেকটা কাছাকাছি গেছো। এইবার ভাবো একটা মানুষ যার চাকরি যাওয়াটা বা ব্যবসায় যাওয়াটা অভিনয় নয়, তার কাজ, তার কর্ম, প্রত্যেক দিন ভুল করতে করতে করতে করতে তারপরে গিয়ে সে একটা জায়গায় দাঁড়ায়। এই যে না জানা থেকে ভুল হওয়া, এটাই তোমার মধ্যে একটা বৈপরীত্য তৈরি করে। এই যেমন তুমি বলছিলে যে তোমার গলায় তুলসীর মালা আছে, ভগবানে তুমি বিশ্বাস করো, আবার কোনো কোনো সময় নাস্তিকতার সমর্থনেও কথা বলো, ইটস গুড থিং। মানে এই জন্যই মানুষ লজিক্যাল বা র্যাশনাল, ঈশ্বরে বিশ্বাস করার সঙ্গে লজিক্যাল বা র্যাশনাল হওয়ার কোনো কি বলবো বিরোধিতা নেই, একদমই নয়। আর র্যাশনালিজমকে যদি আমি নাস্তিকতাবাদের সঙ্গে মিলাতে চাই তাহলে আমার ভুল হবে। নাস্তিকতাবাদ বা চারবাক ফিলোসফি একদম অন্য একটা কথা বলে এবং ঈশ্বরে বিশ্বাস করা একটা অন্য কথা বলে, স্পিরিচুয়ালিজমের কথা বলে। তোমার গলায় তুলসীর মালা আছে তার জন্য তো তুমি দীপজ্যোতি অধিকারী নও। কোনোদিন তোমার গলায় যদি তুলসীর মালা নাও থাকে তাহলেও তুমি দীপজ্যোতি অধিকারী থাকবে। তোমার গলা থেকে তুলসীর মালা খুলে দেওয়া মানে কি তুমি ঈশ্বরের বিশ্বাস ত্যাগ করছো? তা তো নয়। ঈশ্বরে বিশ্বাসটা খুবই একান্ত, খুবই নিজস্ব এবং সেটায় সমাজের বা কারুর তৈরি করে দেওয়া পার্টিকুলার কোনো কাস্টম আমার ধর্ম হতে পারে না। আমার ধর্ম আমি নিজে নির্ধারণ করি, যেমনটা বলা হয়েছে যে কোনো রকমের ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে কিংবা ফিলোসফিতে বলা হয়েছে যে ধর্ম মানে হচ্ছে তা যা আমি ধারণ করি। তো ইন দিস কেস অ্যাজ এ হিউম্যান বিইং তুমি স্পিরিচুয়ালিজমকেও ধারণ করছো এবং কর্মকেও ধারণ করছো। খুব ইন্টারেস্টিংলি আমি বেশ কিছুদিন আগেই স্বামী বিবেকানন্দের কর্মযোগ পড়ছিলাম এবং কর্মযোগ পড়তে গিয়ে একদম শুরুর দুটো পাতাতেই উনি এত সুন্দর করে কর্মকে বুঝিয়েছেন এবং কর্মকে তিনি বলছেন
যোগ কেন যোগ, মানে আমরা অনেক সময় ভাবি যে যে কোনো রকমের স্পিরিচুয়ালিজম মানেই হচ্ছে, যে কোনো সব ধরনের সাধনাই হচ্ছে সেটা সবসময় ধ্যান করতে হবে, মেডিটেট করতে হবে, না ওটাকে আমরা ইউজুয়ালি যোগ বলে থাকি, বাট তা নয়। প্রত্যেকটা যোগ আলাদা আলাদা আছে। কর্মযোগ রয়েছে, রাজযোগ রয়েছে, জ্ঞানযোগ রয়েছে, ভক্তিযোগ রয়েছে, নানান রকমভাবে যোগের কথা বলছেন তিনি। কিন্তু কর্মযোগে উনি বলছেন যে মানুষের কাজ, আমরা যে কাজটা করি সেটাও একটা সাধনা, সেটাও একটা যোগ। কোনো মানুষ যদি একদম নিরপেক্ষ এবং যাকে বলে কি বলা যেতে পারে, একদম নিরপেক্ষ থেকে এবং কোনো রকম এক্সপেকটেশন না রেখে একটা কর্ম করে বা একটা কাজ করে, তখন সেই কাজ বা কর্মটাই সব থেকে শ্রেষ্ঠ কর্ম, কাজ এবং নিঃস্বার্থ থেকে, রাইট, নিরপেক্ষ এবং নিঃস্বার্থ থেকে। এইবার তোমার মন স্পিরিচুয়ালিজমকে গ্রহণ করেছে, তোমার মন একটা স্ট্রাকচার্ড ওয়ার্ক কালচারকে গ্রহণ করছে। স্পিরিচুয়ালিজমের সঙ্গে ওয়ার্ক কালচারের কোনো বিরোধ নেই, কিন্তু যেহেতু তুমি ঠিক করেছো যে তুমি স্পিরিচুয়ালিজমও বিশ্বাস করবে আবার ওয়ার্ক কালচারের মধ্যেও থাকবে, তাই তোমাকে দুটোর সঙ্গেই মানিয়ে নিতে হবে এবং তুমি দুটোর সঙ্গেই মানাতে সক্ষম। কারণ মানাতে সক্ষম না হলে তুমি দুটো বিপরীত ধর্মী জিনিসের সঙ্গে তোমার ক্রোমোজোম যদি না মানিয়ে নিতে পারতো তাহলে তুমি এতদিন বাঁচতেই না, তুমি এই অবধি আসতেই না। মানে মানুষের আয়ু হয়তো 80-90-100-120 না হয়ে 10-12-15 হতো। তুমি এত বিরোধিতার সঙ্গে যুঝতে পারছো বলেই কিন্তু তুমি এত দূর এসে পড়েছো। আমাকে সেদিন একজন বলছিলেন আমার থেকে অনেক বড়, যে তোমাদের বয়সে হয়তো আমাদেরকে একটু বয়স্ক দেখতে লাগতো, কিন্তু তোমাদের মতন এত তাড়াতাড়ি আমাদের চুল সাদা হয়ে যেত না, আমাদের চুল সাদা হতো 50-55। আমি বললাম হ্যাঁ একদম ঠিক বলেছেন, এখন খুব অল্প বয়সীদের মধ্যেও সাদা চুল দেখা যায়, কেন বলুন তো? উনি বললেন বিভিন্ন সাইন্টিফিক কারণ রয়েছে, লিভারের জন্য হতে পারে, জলের জন্য হতে পারে, পলিউশনের জন্য হতে পারে, ফুড হ্যাবিটের জন্য হতে পারে, বাট যাই হোক না কেন আমাদের পূর্বপুরুষরা বা আমাদের থেকে 30-40 বছর আগে যারা ছিলেন আমাদের সিনিয়র, তাদের কিন্তু এই 18-19 বছর বয়স থেকে চুল পেকে যেত না সচরাচর, যদি না কোনো অসুস্থতা থাকতো। তাহলে তুমি কি বলবে, আমরা কি এখন বিভিন্ন রকমের প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করতে পারছি না, অক্ষম হয়ে পড়ছি? কাইন্ডা একটু তো অবশ্যই, মানসিকভাবে আমরা এই বৈপরীত্যর সঙ্গে যুঝতে পারছি না, তাই আমাদের মনে হচ্ছে যে আরে আমার মধ্যে এটাও আছে, এটাও কি করে আছে, কারণ আমাদের ওয়ার্ক কালচার পাল্টেছে। আজ থেকে আমি 60 বছর পিছিয়ে যাচ্ছি, আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে প্রায় 80 বছর হতে চললো, আমি 60 বছর পিছিয়ে যাচ্ছি। আজ থেকে 60 বছর আগে এরকমভাবে কেউ ভাবতে পারতো যে এই এত রাতে, মানে রাত্রি 12:30টার সময় জেগে রেডিও শুনবে? ভাবতে পারলে খুব কম সংখ্যক মানুষ ভাবতো হয়তো, কারণ বহু মানুষ তখনও অনেক রকমের কাজ করতেন রাত জেগে, এমন তো নয় করতেন না, বাট এখনকার সংখ্যার মানুষের মতন কি হতো ব্যাপারটা? না, অধিকাংশ মানুষই এই সময়টা তাদের মধ্যরাত্রি এবং তারা হয়তো আমরা যখন চুপ কথা শেষ করব তার 1 ঘন্টা পরেই উঠে যেতেন এবং নিজেদের দিন শুরু করতেন। তো আমাদের স্লিপিং সাইকেলস চেঞ্জ হয়ে গেছে, আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে, আমরা অনেক বেশি ওয়েস্টার্নাইজড লাইফ লিড করছি। আমরা যদি আমাদের পূর্বপুরুষ, আজ থেকে 60 বছর আগে যে পূর্বপুরুষ

তার মতোই লাইফ লিড করতাম, তাহলে হয়তো এত বৈপরীত্যের মুখোমুখি আমাকে হতে হতো না। কিন্তু অন দ্যাট নোট, আমাদের প্রত্যেককেই বিজ্ঞান, সমাজ, শিল্প এর সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে, কারণ এটাই বিবর্তনের নিয়ম। এইভাবেই মানুষ বিবর্তিত হতে চলেছে, হয়ে চলেছে, হয়ে চলেছে এবং আরো হবে। তো এত ভেব না, ইউ আর অল গুড, ইউ আর অল ফ্যান্টাস্টিক। এইগুলো এই যেমনি রাত্রিবেলা হলেই আমাদের ঘুম পায়, হাই ওঠে, কেন? এটা হাজার হাজার বছর আগে থেকে, ইনফ্যাক্ট লাখ লাখ বছর আগে থেকে আমাদের মস্তিষ্কে হার্ডওয়ার্ড, মানুষের মস্তিষ্কে হার্ডওয়ার্ড যে রাত্রি হলে ঘুমোতে হয়। আবার যেমনি পেঁচা বা নিশাচর যে প্রাণীগুলো রয়েছে তাদের ব্রেনে হার্ডওয়ার হচ্ছে যে রাত্রি হলে আমাদেরকে হান্টিংয়ে বেরোতে হবে, আমাদের কাজে বেরোতে হবে। তো এইভাবে মানুষ অন্যান্য প্রাণীর থেকে আলাদা হয়েছে এবং তার এভলিউশন হয়েছে, আরও এভলিউশন হবে, সে আরও উন্নতি হবে, উন্নত হবে। এবং আমার মনে হয় এই মুহূর্তে আমরা একটা ট্রানজিশন পিরিয়ডে রয়েছি, একটা সময় থেকে আরেকটা সময় যাচ্ছি। এই ট্রানজিশন পিরিয়ডটায় অনেক কিছুই এমন চোখে পড়বে যেটা মনে হবে, ও মাই গড, এটা কেন হচ্ছে? ট্রানজিশন পিরিয়ডটা খুব ফাস্ট কেটে যায়, আমরা যতটা স্লো ভাবছি ততটা স্লো অ্যাকচুয়ালি নয়। আমি একটা ছোট্ট উদাহরণ দিতে পারি। টেলিফোন বেশ বহুদিন আগেকার একটা কনসেপ্ট, কিন্তু যখন প্রথম সেলফোন এলো, মোবাইল ফোন এলো, প্রথম কর্ডলেস বা ওই ধরনের ফোন এলো, তারপর থেকে আজকে আমাদের সবার হাতে স্মার্টফোন, আমরা টাচ করে সমস্ত কাজ করতে পারছি, বোতাম টিপছি না। তার মধ্যে বেশি দিন সময় যায়নি, সত্যি বেশি দিন সময় যায়নি, সাইকেলই আবিষ্কার হয়েছে হয়তো আজ থেকে 200 বছরের মধ্যে, তাও নয়, 150 বছরের মধ্যে। সাইকেল আবিষ্কার হওয়ার পর থেকে আজকে ড্রোন, যে আমরা এখন ড্রোন ইউজ করছি, নিজেদের ব্যক্তিগত হ্যান্ডি ড্রোনস ইউজ করছি, কত বছর হয়েছে? কিন্তু যখন সাইকেল সবে আবিষ্কার হচ্ছে, লোকে তখনও সাইকেল চালায় না, সবাই হয় পদব্রজে যায়, না তো ঘোড়ার গাড়িতে যায়। এই সময় কাউকে যদি বলা হতো যে আপনার হাতে একটা রিমোট কন্ট্রোল থাকবে, তার মধ্যে কোনো তার থাকবে না, আর দুটো পাখা লাগানো বা একটা পাখা লাগানো একটা যন্ত্র আকাশে ওড়াতে পারবেন আপনি, উনি বিশ্বাসই করতেন না 150 বছর আগে। তো ট্রানজিশন পিরিয়ড চলছে, তোমার বয়সেরও একটা ট্রানজিশন পিরিয়ড চলছে বলেই আমি মনে করি। তোমার কৈশোর কেটে যৌবনে আসার একটা সময় চলছে হয়তো, তাই তোমার মনের মধ্যে এত রকমের প্রশ্ন যাচ্ছে। সো ডোন্ট ওয়ারি, সব ঠিক আছে। সৌভিক ঠাকুরিয়া থেকে লিখছে, ফুটবল বিশ্বকাপ চলছে, বাঙালির উত্তেজনা এখন তুঙ্গে, সকাল থেকে রাত চায়ের আড্ডা, অফিসের ফাঁকে কিংবা পাড়ার মোড়ে আলোচনার কেন্দ্রবিন্দু একটাই, ফুটবল। কেউ ব্রাজিলের, কেউ আর্জেন্টিনার, কেউ আবার প্রিয় ইউরোপীয় দলের জয়ের স্বপ্নে বিভোর। গোল হলে আনন্দে উল্লাস, হারলে মন খারাপ, মাঠ হাজার মাইল দূর হলেও আবেগ যেন একেবারে নিজের ঘরের। বিশ্বকাপ এলে বাঙালির ফুটবল প্রেম আবারও প্রমাণ করে ফুটবল শুধু একটি খেলা নয়, একটি অনুভূতি, এক উৎসব। সৌভিক ঢাকুরিয়া, তার পাশেও তিনটে ইমোজি দিয়েছে, ফুটবল, একটা কাপ, ভারতের পতাকা এবং স্মাইলি। খুবই ভালো লাগলো সৌভিক তোমার মেসেজটা পেয়ে। তবে বিশ্বাস করো, যবে থেকে আমি ফুটবল বুঝেছি, আমি ফুটবল বোঝা শুরু করেছি 1998 সাল থেকে, তখন ফ্রান্স বিশ্বকাপ চলছিল সেই বছর, এবং অনেক অনেক অনেক সেলিব্রিটি প্লেয়ার্স সেই বছর শেষ ওয়ার্ল্ড কাপ খেলছিলেন,

ফ্রান্সে এক তরুণ ফুটবলারকে দেখলাম আমি। আমার তখন একদম শিশু চোখ, আমি একজন তরুণ ফুটবলারকে দেখছি, জিনেদিন জিদান। আমি দেখলাম উনি প্রায় একার জুড়ে একটা বিশ্বকাপ দিলেন ফ্রান্সকে। তার আগে অবধি ফ্রান্স বহুবার আশা জাগিয়েও জিততে পারেনি। 1998 সাল ফ্রান্সের নিজের দেশে বিশ্বকাপ এবং ফ্রান্সের জয়, সেই বছর আমার দেখে মনে হয়েছিল যে ফ্রান্স একটা এত ছোট দেশ, এত কম মানুষের দেশ, তারা বিশ্বকাপ খেলতে পারছে, আমার দেশ ভারতবর্ষ, আমি তখন যতটুকু যা পড়ে বুঝেছিলাম যে ভারতবর্ষ ফ্রান্সের থেকে অনেক বড় এবং ভারতবর্ষে অনেক মানুষ আছে, আমরা এত ফুটবলার তৈরি করতে পারছি না কেন। যাই হোক, তারপরে আরও বড় হয়েছি, ফ্রান্সকে আরও অনেকবার বিশ্বকাপে যেতে দেখেছি, ফাইনালে যেতে দেখেছি, হারতে দিকে দেখেছি, জিততেও দেখেছি। তখন বুঝেছি এবং তখন জেনেছি যে জিনেদিন জিদান অ্যাকচুয়ালি একজন আলজেরিয়ান রিফিউজি। উনি ফ্রান্সে, উনি অথবা ওনার পূর্বপুরুষ, এক বা দুই পুরুষ আগে, তারা উদ্বাস্তু হিসেবে ফ্রান্সে আসে, জিনেদিন ফুটবল খেলে ফ্রান্সের মানুষের মন জয় করেন। আমার মনে হয়েছিল যে আমার দেশের এত মানুষ বিদেশে চলে যাচ্ছে, তাদের মধ্যে থেকে কেউ ফুটবলার নেই ভালো। তবে হ্যাঁ, ভেরি রিসেন্টলি দেখলাম বেশ কিছু অগ্রগতি হয়েছে। আমাদের দেশের বহু পরিযায়ী মানুষ কিংবা যারা বিদেশে থাকেন, বিদেশে আবাসিক মানুষ, তাদের পরবর্তী জেনারেশন, তারা ওখানে বিভিন্ন ক্লাবে ভীষণ ভালো ফুটবল খেলছে বা খেলে, তাদেরকে ভারতে ডাকা হচ্ছে ভারতের ন্যাশনাল টিমের হয়ে খেলার জন্য। এবং আশা করছি এটা আমাদেরকে খুব দ্রুত একটা ভালো জায়গায় পৌঁছে দেবে, এবং কে বলতে পারে 2034 বিশ্বকাপে আমরা দেখতেই পারি ভারত হয়তো খেলছে বিশ্বকাপ। হাই চুপ কথা, আমি হাওড়া থেকে চন্দ্রাণী বলছি। বাসুদা, আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। জানো তো এখন সকালে স্কুল হচ্ছে, তাই অনেক সকালে বাড়ি থেকে বেরোতে হচ্ছে, কিন্তু কাল রবিবার, তাই আজকে 3টে অবধি চুপ কথা শুনবো, তারপর 3:30 থেকে ব্রাজিল আর মরক্কোর খেলা দেখব, আর প্রতি মুহূর্তে আমার সঙ্গ দেয় আমার বাবাই। যাই হোক, তুমি কিছু খেয়ে নিও, আর তুমি কোন দলের সাপোর্টার সেটা বলো, তোমার প্রতিটা কথা খুব ভালো লাগে, সবশেষে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আমি জার্মানির ফ্যান, আমি বরাবর জার্মানির ফ্যান, এবং কী করে হয়েছিলাম তার পিছনে একটা খুব মজাদার গল্প আছে। আমার বাড়িতে দুটি ভাগ আছে, একটি হচ্ছে ব্রাজিল ভাগ এবং একটি হচ্ছে আর্জেন্টিনা ভাগ। ব্রাজিল ভাগটা হচ্ছে আদি, তারা মানে হচ্ছে আমাদের ঠাকুরদাদের সময়কার লোকজন, তারা হচ্ছেন আদি ফুটবল সমর্থক, ব্রাজিল সমর্থক। তারা পেলের খেলা দেখে এতটাই মুগ্ধ ছিলেন যে তারা পেলেকে সাপোর্ট করতেন, এবং ঠাকুরদার আরও যারা ভাইটাই ছিল তারা সবাই এরকম আর কি ব্রাজিলের সমর্থক ছিল। কিন্তু তারপরেই আসে একটা জেনারেশন যেখানে মারাদোনার খেলা বেশি পপুলার হয় এবং উনি ওনার সমর্থক বেশি হয়, এবং সেটা আমাদের বাবাদের লেভেলের, এবং আমাদের বাবাদের লেভেলের সময়ের ম্যাক্সিমামই আর্জেন্টিনা সাপোর্টার। এবং আমার থেকে যারা একটু ছোট বা হ্যাঁ 5-6 বছর 10 বছরের ছোট, তারা লিওনেল মেসির ভীষণ সমর্থক। মাঝখানের একটা সময় আমি বলছি 98-এর বিশ্বকাপের পর থেকে শুরু করে এই 2010 অবধি বা 2014 অবধি, এরকম একটা সময় অবধি ইউরোপিয়ান ফুটবলে একটা অন্যরকম বিপ্লব এসে গেছিল। এতদিন ইউরোপিয়ানরা যে একটা গগনে গগনে ফুটবল খেলত, সেই গগনে গগনে ফুটবলটাকে মাটিতে নামিয়ে আনে স্প্যানিশ প্লেয়াররা, জার্মান প্লেয়াররা, ইটালিয়ান প্লেয়াররা, ফ্রেঞ্চ প্লেয়াররা, ইংলিশ প্লেয়াররা।

এখনও সেই একই রকম ট্রেন্ড ফলো করার চেষ্টা করে। আমি আইপিএল এর একটি দুটি ম্যাচ দেখে বুঝলাম, যদিও আমি ইংলিশ প্রিমিয়ার লিগ দেখি না, স্টিল একটা দুটো দেখে যা বুঝলাম। তো স্পেনের টিকি তাকা ছিল সেই সময়, জার্মানি একটা প্রেসিং ফুটবল খেলতো, যদিও 98-এর বিশ্বকাপে জার্মানিকে আমি একেবারেই খুব ভালো করে বুঝতে পারিনি, তবু তার পরের বছর যখন আমি দেখলাম, অবশ্যই জার্মানিতে এমন জিনেদিন জিদানের স্টেচারের কোনো প্লেয়ার ছিলেন না, পর্তুগালে ছিলেন, পর্তুগালে লুই ফিগো ছিলেন। এনিওয়েজ, তো জার্মানির খেলা যখন বুঝতে শুরু করলাম তখন 2002, এবং 98 থেকেই অবশ্যই ফ্রান্স এবং ফ্রান্সে খেলার, ফ্রান্স জেতার পর ইউরোপিয়ান ফুটবলের প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হয়। তারপরে ফিলিপ লাম, মাইকেল ব্যালাক এবং আরও দারুণ দারুণ অলিভার কান, এরকম আরও অনেক ভালো ভালো জার্মান প্লেয়ার ছিলেন যাদেরকে আমার খুব ভালো লাগতো। ইউরোকাপ দেখে আমি খুব ফ্যান হয়ে গিয়েছিলাম জার্মান ফুটবলের। তো তখন থেকে জার্মানিকে সাপোর্ট করি, এখন অবধি জার্মানিকে সাপোর্ট করি এবং আমার খুব ভালো লাগে, উপভোগ করি ব্রাজিলিয়ান এবং আর্জেন্টাইন সমর্থকদের সঙ্গে জার্মান সমর্থকদের একটা আদায় কাজকলায় সম্পর্ক তৈরি হয়। তার কারণ বিগত দুটো বিশ্বকাপে এই দুটো টিমের সঙ্গে জার্মানির খেলার ফলাফল আর কি। তবে যাই হোক, এখন শুধুমাত্র ইউরোপিয়ান বা সাউথ আমেরিকানরাই নয়, এশিয়ানরাও খুব ভালো ফুটবল খেলছে। কোরিয়ার খেলা খুব ভালো হয়েছে আমি শুনলাম আগের দিন, জাপানও নিশ্চয়ই ভালো খেলা দেখাবে, চায়নাও নিশ্চয়ই ভালো খেলা দেখাবে। সো ইন্টারেস্টিং একটা ওয়ার্ল্ড কাপ হতে চলেছে, দেখা যাক শেষ অবধি কার হাতে কাপ ওঠে। তবে আমার কালো ঘোড়া কিন্তু এই বছর অবশ্যই আবারও জার্মানি। জার্মানি কিন্তু এমন একটা টিম যাকে শুরুতে খুব একটা গেজ করা যায় না, টিল দ্য রাউন্ড অফ 16, মানে রাউন্ড অফ 16টা যদি হয়ে যায়, জার্মানি পার করে যায়, তাহলে কিন্তু খবর আছে, তাহলে বাকি টিমদের খবর আছে। থ্যাংক ইউ ফর মেসেজিং। হ্যালো চুপ কথা, আমি ইলা ঘোষ, আমি ডেইলি তোমাদের শো শুনি, সারা রাত জেগে শুনি, তারপর ঘুমোতে যাই, আমার বয়স 56, এই অবধি কোনো দাড়ি কমা নেই। আচ্ছা, তারপর ডট ডট, আচ্ছা এখনকার জেনারেশনের কিভাবে সমাজে মেলামেশা করা উচিত, কারণ সেই আগের মতো তো আর এখনকার সময় নেই, তাই না? না, আমার মনে হয় যে আপনি যে জেনারেশনের সঙ্গে এই জেনারেশনের তুলনা করছেন তার মধ্যে খুব একটা মানসিকতাগত পার্থক্য আছে, খুব একটা নেই। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে নতুন জেনারেশন তারা অনেক বেশি বহির্মুখী, অনেক বেশি বাইরের জানলায় তাকিয়ে থাকে, তারা অন্তর্মুখী খুব একটা নয় বা গৃহমুখী খুব একটা নয়। দুরকমভাবে আমরা তো নিজেদের ক্যারেক্টার বা ক্যারেক্টারিস্টিক্স তৈরি করি, একটা হচ্ছে একদম ইন্ট্রোস্পেকশন দিয়ে, আর একটা হচ্ছে বাইরের এক্সপিরিয়েন্স দিয়ে, অভিজ্ঞতা এবং অন্তর্দৃষ্টি, এই দুটো দিয়েই মানুষ তৈরি হয়। তো আমাদের বাবা মায়েদের জেনারেশন যতটা বেশি ইন্ট্রোস্পেকশন করতো, যত বেশি গৃহমুখী ছিল, আপনমুখী ছিল, আজকালকার ছেলেরা তার থেকে বেশি বহির্মুখী। তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা অন্যান্য যে কোনো মাধ্যমের দ্বারা হোক, তারা সোসাইটির সঙ্গে বেশি কানেক্টেড থাকতে চায়। ইয়েস, তারা সোসাইটি থেকে সঙ্গে অনেক বেশি কানেক্টেড থাকতে চায় এবং সোশ্যাল মিডিয়া তার সব থেকে বড় প্রমাণ। কারণ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের বাবা মায়েদের জেনারেশন এই সময় যারা ছিলেন, তাদের বন্ধু সংখ্যা কত হবে, কলেজ বেলার পর কত হবে, 50, বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আত্মীয় স্বজন সমেত 500, খুব বেশি টেনে টুনে 1000, 1000-এর বেশি লোককে আমাদের বাবা মায়ের জেনারেশনরা ওরকমভাবে চিনত না বা তাদেরকে কেউ চিনত না সচরাচর। আজকের জেনারেশনের প্রত্যেকটা ছেলে মেয়ে আপনি সোশ্যাল মিডিয়া দেখলেই বুঝতে পারবেন, ফেসবুক, এখন ফেসবুকের আগে তো একটা জেনারেশন অর্কুট বলে একটা সাইট ইউজ করেছে, ওয়েবসাইট ইউজ করেছে, এখন ফেসবুক এবং ইনস্টাগ্রাম, এই দুটো সোশ্যাল মিডিয়া আপনি দেখতে পারেন যে পরবর্তী জেনারেশন যারা জেন জি,

জেনজি নয়, জেনজি নয়, জেনজি যারা তারা কিন্তু অনেক বেশি সোশ্যাল এবং তারা এখনই অনেক বেশি মানুষকে চেনে বা তাদেরকে অনেক বেশি মানুষ চেনে। এটা এখন অনেক সহজ। ফলত আপনাকে যদি নতুন জেনারেশনের সঙ্গে মিশতে হয় তাহলে আপনাদের সময়কার, আপনার বয়স আপনি বললেন 56, আপনাদের সময়কার মতন করে নয়, একটু নতুন সময়কার মতন করে তাদের সঙ্গে মেশার চেষ্টা করতে হবে। সময় কিন্তু একদমই আছে, একটু আপনাকে খাপ খাইয়ে নিতে হবে। এখান থেকে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল। 2015 সাল আমি এবং আমার প্রিয় বন্ধু আমরা একটা চায়ের দোকানে মাঝে মধ্যেই আমাদের বিভিন্ন নাটকের রিহার্সাল হোক কিংবা কাজ হোক সেরে সন্ধেবেলা ফিরে চা খেতাম, আমরা আড্ডা মারতাম। তো আমাদের জেনারেশনটা একেবারেই সেই জেনারেশন যারা এই 90s রক শুনতো, একটু পুরনো হয়ে গেছে কিন্তু শুনতে ভালো লাগে, যারা কিশোর কুমারও শুনতো, যারা নতুন করে গাওয়া রবীন্দ্রসঙ্গীত শুনছে, কিন্তু সবটাই অনেক বেশি নতুনের দিকে ঝোঁক। এরকম একটা জেনারেশনের সঙ্গে আচমকাই সেই একই চায়ের দোকানে আমার দেখা হলো একজন সত্তরোর্ধ্ব একজন ব্যক্তির এবং তার স্ত্রীর। তারা দুজনেই সেই চায়ের দোকানে চা খেতে আসতেন অলমোস্ট নিয়মিত। তো নীল জেঠু আর জেঠিমা, তো নীল জেঠু আর জেঠিমা গাড়িতে করে আসতো। তাদের জেঠু নিজে ড্রাইভ করতেন, 75+ এজে, নিজে পর্ণশ্রী থেকে ড্রাইভ করে রাসবিহারী অবধি আসতেন রাত 8:30-8:30 এবং 10:30 নাগাদ বেরোতেন রাসবিহারী থেকে এবং বাড়ি ফিরতেন। তো যখন একই চায়ের দোকানে বসতে বসতে বসতে বসতে বছরখানেক দেখতে দেখতে যখন মুখ পরিচিতি হয়ে যায়, একদিন আমাদেরকে ডেকে বিজয়ের মিষ্টি খাওয়ালেন নিজে থেকেই, আমরাও তার পরের দিন তাকে সম্ভবত জগদ্ধাত্রী পুজো রাইট ওরকম সময় একটুখানি ওনার সাথে বসে একটুখানি চা খেলাম, একটু আনন্দ করলাম, একটু মিষ্টি ফিষ্টি খেলাম। এরকম করতে করতে একটা সময় গেল যখন বছরখানেকের মধ্যে তিনি আমাদের একদম বন্ধু হয়ে গেলেন এবং আমি এবং আমার বন্ধু, আমরা প্রিয় বন্ধু, আমরা দুজনেই বেহালায় থাকি, বেহালার কাছাকাছি থাকি। তো উনি রোজ ড্রাইভ করে রাসবিহারী থেকে আমাদেরকে নিয়ে যেতেন তারাতলা অবধি নিজের গাড়িতে। আমরা তারাতলায় নামতাম, তারপরে তারা অন্যদিকে চলে যেতেন এবং আমরা আমাদের বাড়ি যেতাম, তারপরে আরও অনেকটা পথ পার করে। সো একটা 75+ একটা মানুষ যদি 24-25-21 এই ধরনের বয়সের ছেলে মেয়েদের সঙ্গে মিশে যেতে পারে, আপনি কেন পারবেন না? ডেফিনেটলি পারবেন। অন্তর্মনটাকে একটু বলুন যে ঠিক আছে তোমার সাথে পরে দেখা হবে, একটুখানি বাইরের দিকটাও দেখে নি। প্রিয় চুপ কথা, অনেকদিন পর তোমাকে মেসেজ করছি। আমি এখন মোটামুটি একটা কাজ করছি কিন্তু একজন ভালো জীবনসঙ্গী পাচ্ছি না, সবার বিয়ে হয়ে যাচ্ছে, আমার কি বিয়ে হবে না? ভীষণ একা লাগে, কি করে একা একা জীবন কাটাবো? কিছু ভালো লাগছে না, খুব অসহায় লাগছে, প্লিজ হেল্প করো। সৌরীন্দ্র কুমার রক্ষিত, চন্দননগর, হুগলি। ফোন নম্বর অবধি দিয়ে দিয়েছেন যেগুলো আমি পড়বো না। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, চুপ কথা সেই প্ল্যাটফর্ম নয় যে প্ল্যাটফর্মে আপনি এই সংক্রান্ত সমস্যার কোনো প্র্যাকটিক্যাল সলিউশন পাবেন। আমাদের পক্ষে তো এই বিষয়ে কোনো সলিউশন দেওয়া সম্ভব নয়, তবে এটুকু বলতে পারি যে আপনি বিভিন্ন রকম ওয়েবসাইট, মানুষ, তাদের সঙ্গে আপনার এই সমস্যা নিয়ে কথা বলুন এবং তাদেরকে বলুন যে আপনি একটা জীবন, একটা সংসার তৈরি করতে চান, বিয়ে করতে চান এবং যদি সম্ভব হয় যেন আপনার আলাপচারিতা কোথাও যদি করা সম্ভব হয় তাহলে আপনার এই সমস্যার সলিউশন হতে পারে। এছাড়া কিন্তু আমাদের কাছে এইটা নিয়ে আর কিছু বলার নেই। তবে হ্যাঁ, একটা কথা বলবো যে জীবনে যেরকম পরিস্থিতি আসুক না কেন

আপনি কাইন্ডলি আশা ছাড়বেন না বা হতাশ হয়ে পড়বেন না। হতাশ হওয়ার মতন কিছুই হয়নি এখনো, মানে জাস্ট শুরু করলেন তো খোঁজা। চুপ কথাকে দিয়ে শুরু করেছেন, বাট চুপ কথা আপনাকে ওয়ে আউট বলে দিতে পারবে, তবে তার থেকে বেশি কিছু করতে পারবেন না। সো অল দ্য বেস্ট। একটা বিরাট বড় রাগের ইমোজি পাঠিয়েছে, লাল মুখ,

কমলেশ্বর পঙ্কজ, তারপরে সে লিখেছে আই মিস ইউ জুলি। ও মাই গড, পঙ্কজ তুমি এত রেগে গেছো কেন? ও লিখেছে পৃথিবীটা আজ মিথ্যে মায়াতে ভরা, তাই তো পৃথিবীর মানুষ আজ অভিনয়ের সেরা। ও মাই গড, আমি এই মেসেজটার কি উত্তর দেবো জানি না, তবে দেখো জুলি তুমি যেই হও না কেন, প্লিজ পঙ্কজের এই রাগটা কমাও, একমাত্র তুমিই পারবে, প্লিজ ওর সাথে একটু কথা বলো না। প্রিয় দাদা, আশা করি তুমি খুব ভালো আছো। জানো তো এই ইয়ারে আমার এইচএসটায় খুব চাপ, কিন্তু আমি রোজই মনে করি পরের দিন সকাল থেকে রাত পড়ি পর্যন্ত পড়ব, কিন্তু একটু পরে মনে হয় উঠে যাই। এই করো ফিজিক্স বায়োলজি সব সিলেবাস জমে আছে, ক্লাস ইলেভেনে সেম প্রবলেম ছিল, অনেক অসুবিধা হয়েছিল এক্সামের টাইমে, তাছাড়া এখন একটু ফোন অ্যাডিক্টেড হয়ে পড়েছি, কী করে পড়াতে মন বসবে প্লিজ বলো। সবশেষে সাবধানে বাড়ি যেও, সোদপুর থেকে তোমাদের ভাই শিবাশিস। শিবাশিস ভাই কেন ভাই, জিন্দগি প্যারি নেই এতে রেখো ভাই, মার পড়ে গি, ছোড় দে ভাই ফোন কা অ্যাডিকশন, ছোড় দে ভাই ফোনের অ্যাডিকশনটা ছেড়ে দাও, ওটা নিয়ে এখন পড়ে থেকো না ভাই প্লিজ, তার থেকে ফুটবল খেলো বাইরে গিয়ে, একটু পড়াশোনা করো, একটু ফুটবল খেলো, ওয়ার্ল্ড কাপ দেখো, হ্যাঁ কিন্তু প্লিজ একটুখানি পড়ো ভাই, ফাঁকিবাজির টাইম কিন্তু বেশি নেই, হয়ে এসেছে কিন্তু, ঠিক আছে ফাঁকি মেরো না, এইটুকু তোমাকে জানিয়ে রাখি, ফাঁকি মেরো না, সময়ে একটা সময় অবধি ফাঁকি মারা যায়, পরীক্ষার তিন মাস আগে থাকতে চার মাস আগে থাকতে কিন্তু আর ফাঁকি মারা যায় না ভাই। আমি বিরাট ফাঁকিবাজ, আমি সারা বছর ফাঁকি মারতাম, হাফ ইয়ারলি টেস্ট বিরাট ফাঁকি মেরেছি, কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে ভাই আমি ফাঁকি মারতাম না, ওই যে কদিন থাকতো টেস্টের রেজাল্ট বেরিয়ে গেল মানে বাসুভাই পড়াশোনা শুরু করে দিয়েছে, বাসুভাইকে কোথাও পাওয়া যায় না, খেলার মাঠেও পাওয়া যায় না, রাস্তাতেও পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না, একদম ডুমুরকা ফুল হয়ে যায় দাদা বাসুভাই, ঠিক আছে তো ওই ভাই তিন মাস চার মাস আগে থাকতে পড়াশোনাটা শুরু করে দেওয়া ভাই, নাহলে কেউ কিছু করতে আমি মোটিভেট করতে পারবো না। হাই দাদা, আমি সানায়া হাওড়া থেকে, জানো তো কিছুদিন হলো আমার রিলেশনশিপের 8 মান্থ হলো, আর আমি আমার বয়ফ্রেন্ড আই এম সরি, এই মেসেজটাই ভালোবাসার মেসেজ, একদমই এখানে পড়া যাবে না সানায়া, চুপ কথায় তুমি রয়েছ, তো একটু অন্যরকমের মেসেজ পাঠিও, আমি অবশ্যই পড়বো তুমি যদি আজকে আবারও মেসেজ পাঠাও, তবে নো লাভ মেসেজেস আপাতত, ঠিক আছে। হাই প্রিয় চুপ কথা, জানো তো আজ আমার মনটা একটু খারাপ, কারণ আজ আমি রাস্তায় একজন অভদ্র অমানুষকে দেখলাম, কিছু প্রাণীদের বিরক্ত করছিল, এবং আমি বলছি না কি করেছিল, কারণ খুবই খারাপ একটা ডিসক্রিপশন তুমি দিয়েছ। আমরা তাকে বারণ করি, কুকুরগুলোকে হাসপাতালে পাঠানো হয়, পুলিশকে ডাকি, ওনারা খুব সাহায্য করেন, কি আর বলবো, ভালো থেকো। আমি গড়িয়া থেকে সূর্য, ক্লাস 8-এ পড়ি। সূর্য কিছু করার নেই, আমি এটা বলবো না যে তুমি এই ধরনের ঘটনা অ্যাভয়েড করে যাও বা ইগনোর করে যাও, খুব ভালো করেছো যে বাকি যারা সবাই ওই ভদ্রলোককে বারণ করেছেন এবং ওই পথ কুকুরদেরকে সাহায্য করেছেন, তাদের সাথে তুমি ছিলে, তবে এরকম কিছু দেখলে একা একা কখনো কিছু করতে যেও না, তোমার বয়সটা খুবই অল্প, সঙ্গে যদি বড়রা থাকে তবেই প্রতিবাদ করো, না হলে করো না। আর নেক্সট থিং ইজ থ্যাংক ইউ ফর হ্যাভিং আ ভেরি ভেরি গুড হার্ট, থ্যাংক ইউ। আই চুপ কথা প্রিয় বাসুদা, এই প্রশ্নের উত্তর আমি তোমার থেকে জানতে চাই। আচ্ছা জানো প্রায় 2 মাস হলো একজনের সাথে আলাপ হয়েছে, প্রতিদিন কথা হয় ধীরে ধীরে দুজনে, না না ভালোবাসার মেসেজ আমি আজকে পড়বো না, আমি বলে দিয়েছি অলরেডি, তোমরা যে কোনো অন্য মেসেজ পাঠাও আমি অবশ্যই পড়বো, তবে ভালোবাসার মেসেজ নয়। আমি প্রায় 40 মিনিট তোমাদের সঙ্গে একসাথে একটানা কথা বলছি, তো এইবার একটা গানের ব্রেক তো বানতা হয় বস, আমাকে এবার একটা গানের ব্রেক নিতেই হবে, এবং ব্যাক টু ব্যাক দুটো গানের ব্রেক তোমাদের জন্য থাকবে অবশ্যই। আজকে শুনছি 90s এবং আর্লি 2010 থেকে বিভিন্ন রকম রক গান, সিনেমার এবং অ্যালবামের সিঙ্গলসের, লেটস সি এবার তোমাদেরকে আমি দুটো

মানে কি কি শোনাতে পারি, অবশ্যই দুটো বাংলা গান থাকবে, দুটো ভীষণ ফেমাস বাংলা গান থাকবে। এই দুটো গানের পর আবার ফিরে আসছি, চুপ কথায় রয়েছি আজকে তোমাদের সঙ্গে সারা রাত্রি। বাসু, তোমরা আমাকে মেসেজ করো বা হোয়াটসঅ্যাপ করো 9903659929 9903659929 কথা হচ্ছে।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

ভাইচুপ কথা, কেমন আছো? আর অল টাইম ফেভারিট বাসুদা, অনেকদিন পর আজ মেসেজ করছি। জানো, আমাদের বাড়ির ছাদে তিনটে পুচকে পুচকে বিড়াল এসেছে। ওদের মা ওদেরকে ওখানে রেখেছে। ওরা খুব কিউট আর খুবই ছোট। আমরা মাঝে মধ্যে যাই ওদের সাথে, একটু খেলি আর ওরাও খেলে। আর ওদের নাম দিয়েছি চকো, মিল্কি, ম্যাঙ্গো। খুব ভালো লাগে ওদের সাথে খেলতে। আর ওদের নামগুলো কেমন হয়েছে বলো? আমি আমতলা থেকে, দুষ্টু মিষ্টু, খুব সুন্দর নাম হয়েছে। অবশ্যই ওদের সাথে শুধু খেলো না, ওদের একটু যত্নও নিও। একদম বাচ্চা, দুধের শিশু। এখন ঝড় বৃষ্টির ওয়েদার চলছে, সম্ভব হলে ওদেরকে একটা শেডের মধ্যে রাখার চেষ্টা করো, যাতে বাইরে ঝড় বৃষ্টি হলে ওরা যেন ভিজে না যায় বা ভয় না পায় বাজের শব্দে। একটু খেয়াল রেখো, তোমরাও ভালো থেকো, কেমন? নমস্কার, আমার নাম সৌগত ব্যানার্জি, বেহালা, কলকাতা থেকে। আমার সবে সবে গার্লফ্রেন্ড হয়েছে, আমি কি করে বুঝবো তার সাথে সুখী আছি? এই অবধি পড়ে আমি নাই পড়তে পারতাম, বাট তিনটে হার্ট দিয়েও লিখেছে। এখন ফুটবল ওয়ার্ল্ড কাপ চলছে, আমি ব্রাজিল সাপোর্টার, এবারে ব্রাজিল ওয়ার্ল্ড কাপটা জিতবে। তোমার মত কি বলো, কে জিতবে এবারের ওয়ার্ল্ড কাপ? বলা যাচ্ছে না, কোনো বছরই এই ধরনের প্রেডিকশন দেওয়া উচিত নয় যে কে জিতবে, যে কেউ জিততে পারে। ফুটবল এমন একটা খেলা যেখানে যে কেউ যখন তখন জিতে যেতে পারে, সো নো গেস। সুমিত সোনারপুর থেকে, আমার সবটাই শেয়ার করি তোমাদের সাথে। লাস্ট উইক বলেছিলাম ক্যারিয়ারে চিট হয়েছি দুবার একটা বিজনেসে, যেটাতে 5 বছর দিয়েছি। ভাবছিলাম অন্য কোনো কাজ করি, বাট আমার বেস্ট ফ্রেন্ড, সে সবটাই জানে আমার ব্যাপারে বা কাজের ব্যাপারে। ও আমাকে অফার করেছে পার্টনারশিপে সেই বিজনেসে ব্যাক করার জন্য। আমি নর্মাল বা ইজি কাজ ভালোবাসতে পারি না, সবসময় চ্যালেঞ্জেস দরকার, রিস্ক নিতেই যেন বেশি ভালো লাগে। অ্যান্ড আই বিলিভ ইন রিস্ক হ্যায় তো ইশক হ্যায়, কিন্তু এখন একটু ভয় লাগছে, কি করা উচিত আমার? সবাই ভালো থেকো, সাবধানে ফেরো। তোমার রিস্ক হ্যায় তো ইশক হ্যায়ের পরে যে ভয়টা, সেটা খুব স্বাভাবিক। কারণ আমরা যখন কোনো অন্য কিছুতে নয়, ক্যারিয়ারে থাকি, তখন একবার কেউ ঠুকিয়ে দিলে বা অকারণ আঘাত দিয়ে ফেললে আমাদের সত্যিই ভয় লাগাটা খুব স্বাভাবিক। তবে তোমার জন্য মৃণাল সেনের লেখা তার ছেলেকে একটা চিঠি থেকে একটা অংশ, একটা ছোট্ট পংক্তি তোমায় বলি। ঝুঁকি নাও, পড়ে যাও, উঠে দাঁড়াও, তারপর আবার দে ছুট। ঝুঁকি নাও, পড়ে যাও, উঠে দাঁড়াও, তারপর আবার দে ছুট। ঝুঁকি নাও একবার, আরেকবার নাও, একবার তো পড়ে গেছিলে, উঠে দাঁড়াও, আবার ছুটে যাও একটা ঝুঁকি নেওয়ার জন্য। ভাবিও না, সব ঠিক আছে, হতেই পারে। 9903653992 তোমাদের মেসেজ আসছে। প্রিয় চুপ কথা, কেমন আছো দা ভাই? খুব কাছের মানুষকে হঠাৎ যদি অপরিচিত মনে হয়, কিংবা সেই একমাত্র বিশ্বস্ত মানুষটাকে বারবার মিথ্যের আশ্রয় নিতে দেখে তার প্রতি যখন বিশ্বাস হারিয়ে যায়, কিংবা সেই কাছের মানুষটার প্রতি ধীরে ধীরে শ্রদ্ধা ভালোবাসা আলগা হয়ে দূরে সরে যাচ্ছে অনুভব করলে আমার কী করা উচিত? সেই মানুষটার জন্য আমার আর এক কাছের মানুষকে যখন কষ্ট পেতে দেখি, তখন মনটা ভার হয়ে যায়। কিন্তু সম্পর্কের মাধ্যমে আমি নিরুপায়, জানি না মনটা শান্ত করব কি করে। খুব ভালো থেকো তুমি, সঞ্চারী, আলিপুর থেকে। সঞ্চারী, আমি বুঝতে পারলাম না যে মানুষটার প্রতি তোমার এত রকমের খারাপ লাগা তৈরি হয়েছে। সেই মানুষটার সঙ্গে, আর তুমি যে মেসেজটা করেছো, সেই মানুষটার সঙ্গে কি তোমার নিজের ব্যক্তিগত একমাত্রিক সম্পর্ক রয়েছে বা দ্বিমুখী সম্পর্ক রয়েছে, নাকি তুমি কোনো তৃতীয় ব্যক্তির জন্য আরেকজন ব্যক্তির উপর থেকে তোমার ভরসা উঠে যাচ্ছে? যদি দ্বিতীয়টা হয়, মানে একজন তৃতীয় ব্যক্তি যার খারাপ লাগছে বলে তোমার প্রথম ব্যক্তির প্রতি ভরসা বা বিশ্বাস উঠে যাচ্ছে, তা যদি হয়, তাহলে আমার মতে বলে সেটা করার আগে প্রথম ব্যক্তির সাথে তোমার একবার সরাসরি কথা বলা উচিত, যে দেখো আমি এই এই এই দেখতে পাচ্ছি দ্বিতীয় ব্যক্তির হচ্ছে, দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে আমি এটা এটা জানতে পেরেছি যে তুমি এটা করছো, তো তুমি আমাকে একটুখানি বলতে
রাজি হবে যে আসল ঘটনাটা কি? যদি প্রথম ব্যক্তি বলতে রাজি হয় তাহলে খুব ভালো, যদি বলতে না রাজি হয় তাহলে কিপ ইয়োর ডিগনিটি অ্যান্ড গো অ্যাওয়ে। আর যদি প্রথম ব্যক্তির সঙ্গে তোমার দ্বিমুখী সম্পর্ক, একমাত্রিক সম্পর্ক হয়, মানে সে যদি তোমার প্রিয় বন্ধু, হাজবেন্ড, প্রেমিক এই ধরনের কেউ হয়, তাহলে তাকে সরাসরি জিজ্ঞেস করো যে আমাকে মিথ্যে কথা বলছো কেন, মিথ্যে বলছিস কেন, কিসের ভয়ে মিথ্যে বলছিস, এই মিথ্যেটা তুই সত্যি বলতে পারছিস না কেন, কোন সত্যিটা তুই লুকিয়ে যাচ্ছিস, যে সত্যিটা তোকে আমার কাছে লুকোতেই হচ্ছে, এমন কি ভয়ানক ক্রাইম যেটা তুই আমার কাছে লুকিয়ে যাচ্ছিস। আমার মনে হয় সত্যির থেকে বড় জিনিস আর কিছু হয় না জীবনে, সবসময় মানা সম্ভব হয় না, একবারে খুব কঠিন সত্যটা, কারণ সত্য ভীষণ নিরপেক্ষ, সত্য কঠোর, আর তোমার কাছে যেটা সত্য সেটাই কিন্তু সত্য। একটা সত্য জানার পর তুমি যে ডিসিশনটা নিচ্ছ সেটা অন্য কেউ জাজ করে বলতেই পারে, আহ এরকম না করলেই পারতো বাদর, এত হালকায় কেউ ছাড়ে, বাট না, অন্য কারুর কথায় প্রেশারাইজড হয়ে কিছু করা নয়, তোমার কাছে সত্যটা জানার পর সত্যটা যতটা কষ্টকর বা সত্যটা যতটা কঠোর ঠিক ততটাই ভাববে, তার বেশি ভাববে না। সত্যটা জানার পর যদি তোমার মনে হয় যে মানুষটার সঙ্গে আর থাকা উচিত না, তাহলে কিপ ইউর ডিগনিটি অ্যান্ড গো অ্যাওয়ে। যদি সত্যটা জানার পর মনে হয় যে না এই মানুষটাকে ক্ষমা করে দেওয়া যায়, হয়তো এতদিন কোনো একটা কারণে ভয়

এর কারণে বলতে পারেনি সত্যিটা, বাট ঠিক আছে, হয় অনেক সময় মানুষের এরকম ব্লকেজ তৈরি হয়, তোমারও হতে পারে সঞ্চারী। সো দিস ইজ ইট, এটাই বলার ছিল তোমাকে। আই হোপ আমার সাজেশনটা তোমার কাছে লাগবে। 9903653992 তে তোমাদের মেসেজ আসছে। আর এই মুহূর্তে তোমাদের জন্য আমি আর একটা সুন্দর গান বেছে রেখেছি, সেই গানটা শুনিয়ে দিই, তারপরে আবার ফিরে এসে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। আজকে রয়েছি বাসু তোমাদের সঙ্গে চুপ কথায় রাত 3টে অবধি। শুনতে থাকো চুপ কথা।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: ডিয়ার চুপ কথা, জানো তো আমার এই সামার ভ্যাকেশনের পর স্কুল যেতে খুব টায়ারিং লাগছিল, কিন্তু গোটা সপ্তাহে চুপ কথায় যখন আমার মেসেজ পড়া হলো আর শ্রেয়াদি যখন আমাকে রেগুলার লিসনার এবং এই পরিবারের একজন বলে মনে করে রেখেছে এটা বলল, তখন আমার সব ক্লান্তি মন খারাপ চলে গেল। সেটাই আমার যেন একটা এনার্জি বুস্টের মতো কাজ করলো। আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি এবং আশা করি একদিন তোমাদের সবার সঙ্গে দেখা করব, সে জানি না কী করে কিন্তু করব। সবই তো হলো, কিন্তু সামার ভ্যাকেশনের পরে স্কুল যাবার কি হলো? সব লেথার্জি কেটে যাবার পর স্কুল যেতে ইচ্ছে করছে তো? তাহলেই ঠিক আছে, নাহলে শ্রেয়া তোমাকে কি বললো তাতে কিন্তু খুব একটা ডিফারেন্স ঘটলো না, স্কুলে যেতে হবে। কভি খফা মত হোনা হমসে, পতা নেহি জিন্দগি কব তক সাথ নিভায়েগি। কভি খফা মত হোনা হমসে, পতা নেহি জিন্দগি কব তক সাথ নিভায়েগি। আগর আপ ভি হমসে রুঠ যাওগে তো মত জিন্দগি সে পেহলে আ যায়েগি। হ্যাঁ, তারপরে রাজু দাস লিখেছে আন্দুল মৌরিগ্রাম থেকে, পূর্ণিমাকে মিস করে এটা লিখেছে, খুব সুন্দর একটা লেখা, ভালো লাগলো। হাই, আমি পুরোতন নমুনারী থেকে বলছি, আমার নাম পল্লবী, আমি 7 পড়ি। জানো আমি যখন মন খারাপ থাকে তখন রেডিও শুনি, তখন মনটা ভালো হয়ে যায়। তোমরা কিছু খেয়ে নিও। পল্লবী বাবা, তুমি তো ক্লাস 7 পড়ো, বেশি রাত জেগো না, ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি, কেমন? সুমিত সোনারপুর থেকে লিখেছে, আমার সবটাই শেয়ার করি তোমাদের সাথে, লাস্ট উইক এটা পড়া হয়ে গেছে। দীপজ্যোতির মেসেজ পড়া হয়ে গেছে। মেঘবালিকা নিউ টাউন থেকে, জানো চুপ কথা ভালোবাসার কথা লিখেছ, পরে পড়ব। হ্যালো, আমি শান্তনু, রাত 3 AM পর্যন্ত আছি, ওয়ার্ল্ড কাপ ফুটবলের জন্য ওয়েট করে থাকি। আমি সারা জীবনটা ফুটবলের জন্য, আচ্ছা, আমি আমার সারা জীবনটা ফুটবলের জন্য উৎসর্গ করেছি, মা বাবার প্রতি কর্তব্য পালন করেছি, ফুটবল খেলেছি। তারপর যখন গীতা পপ্রি, আচ্ছা এটা বুঝতে পারছি না, আমি খুব খুশি আনন্দে আছি চুপ কথা শুনি। থ্যাংক ইউ ভেরি মাচ। হাই চুপ কথা, আশা করি আপনি ভালো আছেন। আচ্ছা, প্রকৃত বন্ধুর ডেফিনেশন কি বলতে পারবেন? আমার দৃঢ় বিশ্বাস, আমি এই জগতে প্রকৃত বন্ধুহীন। রিন্টু ফ্রম নিউ আলিপুর। ওকে রিন্টু, ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। শুধু ইন্টারেস্টিং কোয়েশ্চেন বলে না, তোমার কথাটাও আমার খুব ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে, যে তুমি এটা বিশ্বাস করো যে তুমি প্রকৃত বন্ধুহীন। রিন্টু, প্রকৃত বন্ধুর সংজ্ঞা দেওয়া খুব কঠিন কিন্তু অসম্ভব নয়। আমাদের ভারতীয় দর্শনে, ফিলোসফিতে একটা কথা আছে, নেতি নেতি। নেতি নেতি মানে সব কিছুকে না বলতে বলতে বলতে বলতে, বা ইগনোর করতে করতে, বা ছাড়তে ছাড়তে, একদম শেষে এসে যেটা দাঁড়াবে সেটাই হচ্ছে প্রকৃত, সেটাই হচ্ছে সত্য সব কিছুর দিক থেকে। আশা করি আমি বোঝাতে পারলাম। মানে ধরো তোমার তেষ্টা পেয়েছে, তুমি কি খাবে? তোমার সামনে একটা লেবেল দেওয়া মিনারেল ওয়াটারের জলের বোতল রয়েছে, তুমি কি লেবেলটা খাবে? না। লেবেলে যে ব্র্যান্ডটা লেখা রয়েছে তাকে খাবে, সেটা খাবে? না। তুমি কি প্লাস্টিকের বটলটা খাবে? না। ছিপিটা খাবে? না। জলটা খাবে তার ভিতরে যেটা রয়েছে? হ্যাঁ। মানে তেষ্টার সঙ্গে শেষ সত্য বা ট্রুথটা হচ্ছে জলের। তেমনি প্রত্যেকটা মানুষের জীবনে বন্ধুত্বের একটা করে আলাদা মাত্রা আছে। আমি একজন বন্ধু চাই, কি জন্য? কথা বলার জন্য? হ্যাঁ বা না? ব্যবসায় সহযোগিতার জন্য? হ্যাঁ বা না? চাকরিতে বোর্ডম যাতে না আসে সেজন্য? হ্যাঁ বা না? সোশ্যাল সম্পর্ক, সামাজিক সম্পর্ক ভালো রাখার জন্য, মানে আমার সমস্ত সুখে দুঃখে সে আমার সঙ্গে থাকবে এবং আমি তার সঙ্গে থাকবো, এইরকম একটা বন্ধুকে চাই? হ্যাঁ বা না? পড়াশোনায় নোট শেয়ার করবে? হ্যাঁ বা না? এর কি আমার সঙ্গে স্বার্থ রয়েছে? হ্যাঁ বা না? এবার বন্ধুত্বের এই এতগুলো শর্তে কোনোটায় হ্যাঁ আসবে, কোনোটায় না আসবে। নিঃস্বার্থ বন্ধু হতে পারে, কিন্তু নিঃশর্ত বন্ধুত্ব হয় না। রাইট, নিঃস্বার্থ বন্ধুত্ব হতে পারে, কিন্তু নিঃশর্ত বন্ধুত্ব হয় না। নিঃশর্ত সম্পর্ক শুধুমাত্র প্রেমের, শুধুমাত্র ভালোবাসার, শুধুমাত্র নিজের পার্টনারের সঙ্গে। পার্টনারের সঙ্গে সম্পর্ক কি তুমি বন্ধুত্ব বলতে পারো? হ্যাঁ বা না? যদি হ্যাঁ বলতে পারো, তাহলে তোমার পার্টনার তোমার প্রিয় বন্ধু, রাইট? এইবার আশা করছি তোমার কাছে বন্ধুত্ব ডেফিনিশন কিছুটা ক্লিয়ার, তোমার নিজের প্রশ্নের মতন করে, যে তোমার কি জন্য বন্ধু লাগবে। নেক্সট, আমাদের ভারতবর্ষে একজন গ্রেট ফিলোসফার ছিলেন, যার নাম কেউ বলেন চাণক্য, কেউ বলেন কৌটিল্য, কেউ বলেন বিষ্ণুগুপ্ত। কথিত আছে যে উনি আমাদের ভারতবর্ষের প্রথম মেখচ্ছত্র অধিপতি সম্রাট চন্দ্রগুপ্তের গুরু ছিলেন। তিনি তথাকথিত এক রাজবংশ নন্দবংশের কাছে অপমানিত হয়ে গৃহত্যাগ করেন, বা তাদেরকে ত্যাগ করে তিনি চন্দ্রগুপ্তকে রাজা হিসেবে তৈরি করেন। এনিওয়েজ, তো চন্দ্রগুপ্ত জিজ্ঞেস করেছিলেন একটা প্রশ্ন, তার উত্তরে চাণক্য বা বিষ্ণুগুপ্ত একটা কথা বলেছিলেন যে আলস্যস্য কুতো বিদ্যা, অবিদ্যস্য কুতো ধনম, অধনস্য কুতো মিত্রম, অমিত্রস্য কুতো সুখম। বন্ধু ছাড়া সুখ নেই, সেটা যে বন্ধুই হোক, পার্টনার হোক, ব্যবসার হোক বা যাই হোক, বন্ধু ছাড়া সুখ নেই, তুমি লাস্ট স্টেজটায় রয়েছ। তাহলে আগের স্টেজটায় কি বলছে? আলস্যস্য কুতো বিদ্যা, অবিদ্যস্য কুতো সুখম, সরি, আলস্যস্য কুতো বিদ্যা, অবিদ্যস্য কুতো ধনম, অধনস্য কুতো মিত্রম, অমিত্রস্য কুতো সুখম। তোমার বন্ধু নেই এই মুহূর্তে, তাই তুমি অসুখী, দুঃখী। এবার এই মিত্র থাকে কখন? অধনস্য কুতো মিত্রম, যার কাছে কোনো সম্পদ নেই, যার কাছে কোনো ধন নেই, মানে অর্থ নেই। এখানে অর্থ বা ধন বা সম্পদ বলতে শুধুই টাকা নয়, জ্ঞানও এক ধরনের।

সম্পদ, এরকম বহু বন্ধু, বন্ধুত্ব টিকে থাকে শুধুমাত্র নলেজের শেয়ারিংয়ের জন্য। ওই যে বললাম, এক একজনের এক এক রকমের সম্পদ। তা তোমার কাছে কোন সম্পদের অভাব রয়েছে? সেই সম্পদ কি অর্থের? অর্থের সঙ্গে সব থেকে বেশি স্বার্থর সম্পর্ক থাকে, নাকি জ্ঞানের, নাকি ভালো ব্যবহারের, নাকি আন্তরিকতার? কোনটা তোমার কাছে খামতি রয়েছে একবার ভালো করে চেক করে দেখো। এইবার সেইটা সম্পর্কে তুমি নিজে কতটা জানো সেটা দেখো। তুমি কি শুধু একটা 9টা 5টা চাকরি করো বা একটা ব্যবসা করো এবং সেখান থেকে টাকা রোজগার করো, এইটুকুই তোমার ব্যবসাটা সম্পর্কে বোঝো, নাকি তুমি তোমার ব্যবসাটা এত ভালো করে বোঝো যে তুমি আরেকজনকেও, তোমার বন্ধুকেও তুমি দাঁড় করিয়ে দিতে পারবে একটা কাজে বা একটা পার্টিকুলার জ্ঞানে, যে ভাই তোর এই অসুবিধা হচ্ছে, আমি তোকে এমন কিছু জিনিস বলছি যাতে তোর এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। সেটা সম্পর্কে তোমার জ্ঞান আছে কতটা, বিদ্যা আছে কতটা, এবং যদি সেই বিদ্যাটা না থাকে তাহলে সেই বিদ্যাটা আহরণ করার জন্য, সেই জ্ঞানটা জানার জন্য তুমি নিজে কতটা খাটতে রাজি, তুমি নিজে কতটা অলসতা ত্যাগ করতে পারছো, স্যাক্রিফাইস করতে পারছো। এই যে আমরা কথায় কথায় এখন ল্যাদ খাই, আমারও খেতে ইচ্ছা করে ভাই, বাড়িতে ঠান্ডায় ছায়ার মধ্যে শুয়ে থাকতে সবার ভালো লাগে, ওটাই সবার স্বপ্নের জীবন। বাড়িতে থাকবো, একটু ভালো খাবো, ভালো না খাই মোটামুটি খাবো, একটু বাড়ির লোকজনের সাথে গল্প করবো, একটু ভালো থাকবো, একটু আড্ডা মারবো, এটা সবাই চায়, এভরিবডি ডাজ। কিন্তু তোমাকে কোনো কিছু কাউকে শিখিয়ে তাকে দাঁড় করাতে হলে, বন্ধুত্ব তৈরি করতে হলে নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। তার জন্য তুমি কতটা প্রস্তুত রিন্টু, ভেবে দেখো। রিন্টুর কথাটা নিয়ে বেশ অনেকটা গুরুগম্ভীর আলোচনা হলো, তাই আপাতত আমি একটা 8 মিনিটের ব্রেক নেব তোমাদের কাছ থেকে, পরবর্তী মেসেজ এবং টেক্সটগুলো পড়ার জন্য। চুপ কোথায় তোমাদের সঙ্গে রয়েছি বাসু, কথা হচ্ছে আবার গানের পরে।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: বেশ অনেক অনেকগুলো মেসেজ আজকে আমার কাছে রয়েছে, আমি তার মধ্যে থেকে বেছে বেছেই মেসেজ পড়ছি, চেষ্টা করছি লাভ মেসেজগুলো আপাতত ইমিডিয়েটলি অ্যাভয়েড করে যেতে। হাই চুপ কথা, আমি মধ্যমগ্রাম গঙ্গানগর RSS কলোনি থেকে জয়ন্ত। আমাকে চুপ কথা সাজেস্ট করেছিল যে আমি যার কথা জানিয়েছিলাম আমার প্রবলেম, তার সাথে মিট করতে চাই, কিন্তু আমার তার সামনে গেলেই আমি কেমন যেন থমকে যাচ্ছি। ওকে কিছু বলবো বা ওর নাম ধরে ডাকবো সেই সাহস বা ভরসা পাচ্ছি না, আমি কি করবো। আমি এর প্রিভিয়াস হিস্ট্রিটা আমি জানি না, তাই পুরোটা না হলেও আমি একটা কথা বলতে চাই যে কারোর প্রতি যদি, কারোর সঙ্গে কথা বলতে গিয়ে যদি তোমার ভয় লাগে বা সম্বোধন করে ডাকতে অসুবিধা হয়, অস্বস্তি হয়, তাহলে এটা কমপ্লিটলি তোমার নিজের একটা নার্ভাসনেস। তুমি একটু কনফিডেন্ট হও না, মানে অসুবিধা নেই তো, কারোর সঙ্গে কথা বলতে গিয়ে যদি তুমি তার নাম ধরে ডাকো তাহলে কী হবে, সে কি তোমায় মারবে? যদি এরকম ভয় থাকে যে তার নাম ধরে ডাকলে তোমায় মারবে, তাহলে যেও না কথা বলতে, আর কি প্রবলেম থাকতে পারে সেগুলো ভাবো এবং চেষ্টা করো সেই প্রবলেমগুলোকে কীভাবে ওভারকাম করা যায়, তাহলে তো উনি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। হাই দাদা, আমি মেধাজিৎ অ্যান্ড আই অ্যাম আ ইউটিউবার, আই এম টি টোজো জিটি টিম ইজ মাই ইউটিউব চ্যানেল, হাউ আর ইউ দাদা? মেধাজিৎ, তুমি যেভাবে মেসেজটা লিখেছো সেটা সত্যি বোঝা যাচ্ছে না, বাট হাউ আর ইউ বলাতে বুঝলাম যে হ্যাঁ ভালো আছি, অল দ্য বেস্ট। এরপরে একটুখানি পরিষ্কার করে যদি লিখতে পারো বাংলায় তাহলে খুব ভালো হয়। হাই, আমি টেনে পড়ি কিন্তু আমি আর পারছি না, আমার কম্পিটিশন পছন্দ না, কিন্তু এখন কেউ আমার জোগাড় করা কোয়েশ্চেন পেপার চাইলে আমি না দেওয়ার হাজার একটা বাহানা করছি। আমার কম্পিটিশন পছন্দ না কিন্তু এখন কেউ আমার জোগাড় করা কোয়েশ্চেন পেপার চাইলে আমি না দেওয়ার হাজার একটা বাহানা করছি। আমার মা আমাকে পারমিশন দিল আমি রাতে মামার বাড়িতে থাকতে পারছি না, কারণ আমাকে রাত জেগে পড়তে হবে। এমনকি আগে

বছর অবধি আমার বাড়ির লোক রাত 3টে অবধি আমাকে কল করার পর পাগল হয়ে ছেড়ে দিয়েছে। আগে চাইতাম রোজই সরস্বতী পুজো হোক, আর এখন 10 মিনিটসও না পড়লে আমার মনে হচ্ছে যে আমি ফেল করব। কিন্তু কনসেন্ট্রেটও করতে পারছি না, আর ফোন অ্যাডিকশনও নেই। আমি কেমন যেন একটা হয়ে যাচ্ছি। টিচাররা আমাকে কনসিডার করলেও আমি নিজে থেকে কনসিডার করতে পারছি না। দিস ইজ জাস্ট নট মি। পরের মাসে বোর্ড কন্ডাক্ট হলেও আমি দিতে রাজি আছি। আই জাস্ট রিয়েলি ওয়ান্ট দিস টু এন্ড। এমন একজন যে নিজেকে চিনতে পারছে না। তোমার নামটা তুমি লিখলে না? হ্যাঁ, তোমার প্রবলেমটা আমি বুঝলাম। ফার্স্টলি কাম ডাউন, ওকে, ব্রিদ, কাউন্ট করবো। যদি তুমি এখন এই মুহূর্তে শুয়ে থাকো, বসে থাকো, দাঁড়িয়ে থাকো, যেভাবেই থাকো, একটু রিল্যাক্স করো, একটা জায়গায় একটু স্টেডি হও। দাঁড়িয়ে থাকলে চুপ করে দাঁড়াও, জানলার ধারে জানলা ধরে চুপ করে দাঁড়াও, শুয়ে থাকলে শুয়ে আছো, যখন একটু রিল্যাক্স করো, আমার কথা শোনো, জাস্ট আমার কথা। আর এই যে বিজিএমটা বাজছে, এর শোনো, চোখ বন্ধ করো, প্রশ্বাস নাও, 1, 2, 3 ছেড়ে দাও। এটা ততক্ষণ করো যতক্ষণ না তোমার ভালো লাগছে। প্রথম কথা, কনসেন্ট্রেট না করার পিছনে শুধুমাত্র সাইকোলজিক্যাল কারণ নেই, অনেক রকম ফিজিওলজিক্যাল কারণও থাকতে পারে, যার মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট থিং ইজ ইওর ব্রিদিং। যদি তোমার ব্রিদিং উল্টোপাল্টা হয়, উল্টোপাল্টা কি বলবো, টেম্পোতে হয়, তাহলেও কনসেন্ট্রেট করতে অসুবিধা হতে পারে, কারণ তোমার ব্রিদিংয়ের সঙ্গে কানেক্টেড রয়েছে তোমার হার্ট এবং হার্টের পাম্পিং সিস্টেম, যেটা একটা নির্দিষ্ট ছন্দে লয়ে হার্ট থেকে ব্লাড সার্কুলেট করে ব্রেনে, হাতে, পায়ে, মাথায়, চোখে, সমস্ত জায়গায়, যেটা আমাদেরকে ফোকাস করতে সাহায্য করে। ফার্স্ট প্রবলেম ইজ তোমার কনসেন্ট্রেশনের প্রবলেম নেই, তোমার এই মুহূর্তে ফোকাসের প্রবলেম আছে। তুমি বলবে, দাদা কী করে বলছো তোমার ফোকাসের প্রবলেম আছে? প্রথম কারণ, তুমি যে এতগুলো কথা বললে তার মধ্যে তোমার কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট করে দিয়ে বলা নেই যে আমার সামনে এই মুহূর্তে এইটা রয়েছে আর আমাকে এতগুলো জিনিস করতে হচ্ছে তার জন্য। না, তোমার অনেকগুলো জিনিস রয়েছে। তুমি বললে বোর্ড কন্ডাক্ট রয়েছে এবং কম্পিটিটিভ নয়, হেন তেন অনেক কিছু ভাবছো তুমি একসাথে। একটু গুছিয়ে নিয়ে এসো। বাইরে যে আমগুলো পড়ে যাচ্ছে ঝুড়িতে ঢোকানোর পর, লেট দেম ফল অফ, পড়ে যাক ঝুড়িতে। যতগুলো আম নিতে পারছি আমি, ততগুলো আমি নিচ্ছি। নিয়ে এইবার একটা পরিষ্কার জায়গায় আসতে হবে যে আমার সামনে গোল কি। ইজ ইট বোর্ড কন্ডাক্ট? ইজ ইট এক্সামিনেশন? ইজ ইট এনিথিং এলস? কোনটা? আমি কম্পিটিটিভ নই, এটা কোনো প্রবলেম নয়, ইটস এ গুড থিং যে তুমি কম্পিটিটিভ নও। সো ওটা নিয়ে আর ভেবো না। তুমি কি করতে চাইছো না? তুমি তোমার জোগাড় করা নোটস বা কোয়েশ্চেন পেপার্স শেয়ার করতে চাইছো না? দ্যাটস কুল, দ্যাটস অ্যাবসলিউটলি কুল। তুমি বলবে যে না, এটা তো সেলফিশনেস হয়ে যাচ্ছে দাদা, আমার বন্ধুরা আমার কাছে চাইছে। দ্যাটস ওকে, তোমার বন্ধুরা তোমার থেকে চাইছে, বাট তুমি যেভাবে জোগাড় করেছো ওগুলোকে, তুমি সেটাই ওদেরকে বলে দাও, সেম ওয়েতে ওরাও জোগাড় করে নিক। তোমাকে শেয়ার করতে হবে না নিজে থাকতে। ধরো তুমি এই কোয়েশ্চেনের সেটটা কোনো এক বন্ধুর থেকে তার টিচারের থ্রুতে পেয়েছো, তো ওদেরকে বলো যে দেখ, আমি আমার বন্ধুর থ্রুতে টিচারের কাছ থেকে পেয়েছি, সো আমি তোকে আমার বন্ধুর নাম্বার দিচ্ছি, গো আস্ক মাই ফ্রেন্ড ইফ হি ওয়ান্টস টু শেয়ার হিজ কোয়েশ্চেন পেপার অর নোটস। হয়ে গেল। আর কি কি প্রবলেম আছে তোমার? তুমি পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারছো না, পড়তে বসে তোমার মোবাইলের অ্যাডিকশন নেই, দ্যাটস এ গুড থিং। তুমি পড়তে বসে পড়া শুরু করার আগে একটু ব্রিদ করো, বইটাকে খোলো, ইচ্ছে একটু গন্ধ নাও, যা মানে যেটা করলে তোমার বইটার সঙ্গে একটা কানেক্টিভিটি তৈরি হয়, বইটায় হাত রাখো।

আগে আমাদেরকে ছোটবেলায় বলা হতো যে পড়তে বসার আগে এবং পড়ে ওঠার আগে বইটাকে কপালে ঠেকিয়ে নেবে। লোকে ভাবছে যে এটা একটা রিচুয়াল, হয়তো বইটাকে শ্রদ্ধা করার জন্য আমায় কপালটা বইয়ের মধ্যে ঠেকাতে বলছে বা মনে মনে ঈশ্বরকে স্মরণ করার জন্য ঠেকাতে বলছে। না, ঈশ্বর পরে এসেছেন। যে কোনো কাজ করার সময়

এই পাঁচটা ইন্দ্রিয় হচ্ছে আমাদের রিসেপ্টর্স, বাইরে থেকে ইনপুটস নেয় আর আউটপুট দেয় হচ্ছে আমাদের কথা, আমাদের হাত, আমাদের পা, এবং আমরা আরও যে যে জিনিস ইউজ করে সেই কাজটাকে কমপ্লিট করতে পারি। তো যখন এই বাইরের জিনিসগুলোকে দিয়ে আমরা আউটপুটটা দেওয়ার চেষ্টা করি, তখন সেই বাইরের জিনিসটার সাথে মানে হাত কিংবা পায়ের সাথে, ফুটবল খেলার জন্য পায়ের কানেকটিভিটি বা টাচ দরকার হয়, টাচ না করলে বা কিক না করলে বল তো এগোবে না, তাহলে খেলা হবে না। বুঝতে পারছো আমি কী বলতে চাইছি তোমাকে? যে প্রত্যেকটা জিনিসের সঙ্গে তোমার ফিজিক্যাল টাচ থাকা খুব প্রয়োজন। অ্যাভয়েড ইবুকস, অ্যাভয়েড ইবুকস। ইবুকস তোমাকে কখনোই একটা ফিজিক্যাল বুকের কি বলবো রিপ্লেসমেন্ট দিতে পারবে না। বই যত হাতে নিয়ে পড়বে তত ভালো হবে, তত তাড়াতাড়ি তুমি কানেক্ট করতে পারবে বইটার সাথে। এভরি লিভিং অ্যান্ড নন লিভিং অবজেক্ট হ্যাজ ইটস ওন এনার্জি অ্যান্ড মাস। তুমি জানো তো, প্রত্যেকটা জীবিত এবং নির্জীব এই দুই ধরনের জিনিসের মধ্যেই নিজস্ব এনার্জি রয়েছে, ম্যাগনেটিক পুল রয়েছে। আর কিছু এনার্জি থাকুক না থাকুক, গ্র্যাভিটেশনাল পুল তো রয়েছে, ওটাও তো একটা এনার্জি। পৃথিবী নিজের গ্র্যাভিটেশনাল পুল দিয়ে ওকে টানছে, সেম ওয়েজ ও কিন্তু পৃথিবীকে নিজের গ্র্যাভিটেশনাল পুল দিয়ে টানছে। জাস্ট পৃথিবীর মাস অনেক বেশি, তাই পৃথিবী ওকে নিজের দিকে বেশি তাড়াতাড়ি টেনে নিতে পারছে। সো এভরিথিং হ্যাজ অ্যান এনার্জি, কানেক্ট টু দি এনার্জি অফ দ্য বুক। পড়তে বসার আগে ব্রিদ, রিল্যাক্স, সব আম ঝুড়িতে আগে নিয়ে আসো, ফোকাস করে ভাবো যে আজকে আমি পড়তে বসছি কি জন্য, এই চ্যাপ্টারটাকে কমপ্লিট করব, এই চ্যাপ্টারটাকে রিভাইজ করব, এই চ্যাপ্টারের সম্পর্কে আমি কিচ্ছু জানি না, পড়ার ট্রাই করব, হোয়াট এভার, এটা হচ্ছে আমার গোল। এইবার আমি বইটা কপালে ঠেকালাম, ফিজিক্যালি একটুখানি চেষ্টা করছি ওর সাথে কানেকটিভিটি তৈরি করার। দেন এখন যদি তোমার মনে হয় যে বড়রা যেরকম বলতো, মা সরস্বতীকে একটুখানি মনে করে নাও, মা দুর্গাকে মনে করে নাও, মা তারাকে মনে করে নাও, এক একজনকে এক এক রকম বলা হতো, চেষ্টা করো সেটা করার যদি ইচ্ছে হয়। না হলে যেগুলো বললাম সেই প্রশ্নগুলো নিয়েই ভেবে বইটাকে একটুখানি হাতের মধ্যে নাও, একটু বুকের মধ্যে নাও, জড়িয়ে কপালে ঠেকাও, দেন স্টার্ট রিডিং। মনে মনে হোক, জোরে জোরে হোক, ডাজেন্ট ম্যাটার। কিছু মানুষ আছেন যারা শুধু একটা ইন্দ্রিয় দিয়ে গোটা রিসেপশনটা করতে পারেন না, চোখ এবং কান এই দুটো রিসেপ্টরকেই তাদের কাজে লাগাতে হয়। সেই জন্য বই পড়ার সময় জোরে জোরে পড়তে বলা হয়, যাতে তোমার যদি শুধু চোখে দেখে কিছু মনে রাখার ক্ষমতা খুব বেশি না থাকে, তাহলে কানে শুনেও যাতে তুমি মনে রাখতে পারো। কিন্তু যারা চোখ দিয়ে দেখে অনেকটা ফটোগ্রাফিক মেমোরি ইউজ করে সবটা মনে রাখতে পারে, তাদের জন্য জোরে জোরে না পড়লেও হবে, মনে মনে পড়লেও হবে। গট ইট? নেক্সট আর কি চাই? এরপরে কনসেন্ট্রেট করার কথাও বলে দিলাম, আর কিছু তোমার প্রবলেম নেই, ইউ আর অল ওকে। মানে যেগুলো নিয়ে তুমি ভাবছো সেগুলো একেবারেই কোনো বড় প্রবলেম নয়, তুমি জাস্ট ওরকমভাবে ভাবছো, তাই তোমার মধ্যে অনেক ভালো জিনিস রয়েছে। আর যে নেগেটিভিটিগুলো তৈরি হচ্ছে সেইগুলোকে ভুলে যাও। তুমি লাস্টে বললে না যে এমন একজন যে নিজেকে চিনতে পারছে না, অনলি বিকজ এই এমন একজন একটু ইন্ট্রোস্পেকশন করছে না। তুমি যদি সব আনসার্স বাইরে খুঁজতে যাও, ইউ ওয়ন্ট গেট ইট। রাদার আই উড সে হোয়াট স্বামী বিবেকানন্দ সেড, ইউ হ্যাভ অল দি আনসার্স ইনসাইড ইউ, ইটস জাস্ট ইউ হ্যাভ নট এক্সপিরিয়েন্সড টু আনকভার দি ট্রুথ। তুমি এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্স করনি এমন কিছু যাতে তুমি নিজেকে চিনতে পারবে আরো বেশি। ওয়েট, রিল্যাক্স, লিভ, লিভ দ্য মোমেন্ট।

অনেকদিন পর চুপ কথায় এলে। অন্যান্য শোতে তোমাকে শুনতে পেলেও চুপ কথায় অনেক অপেক্ষা করাও তুমি। তবে আজ তোমাকে পাবো মনে বিশ্বাস ছিল, আজ না এলে খুব কষ্ট পেতাম। সব থেকে বড় উপহার পেয়ে গেলাম বস, আগামীকাল সোমবার 15 জুন আমার জন্মদিন। বাহ, 3 বছর পর চুপ কথার সদস্য বন্ধু, আমি কিন্তু তোমাকে নিজের জন্মদিন জানানোর জন্য যোগাযোগ করিনি, এবারই প্রথম তোমাকে জানাতে পারলাম। তোমাকে একা শুনতে খুব ভালো লাগে, একদম অন্যরকম। একা থাকলে তোমার তুমির সাথে অনেক বেশি একাত্ম থাকি, অনেক কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু আজ তোমাকে চুপচাপ শুনবো মন দিয়ে। খুব সুন্দর গান নির্বাচন তোমার, বন্ধু দীপজ্যোতিকে বলা তোমার কথাগুলো খুব সুন্দর লাগলো। অবশ্য তোমার সব কথাই খুব ভালো লাগে, তোমার খুব পরিশ্রম হয়, তাই নিজের প্রতি যত্ন নিও, নিজেকে একটু সময় দিও। খুব ভালো থেকো, ভালোবাসায় থেকো। তোমার BIGFANDORA, তোমার বিগ ফ্যান ডোরা। থ্যাংক ইউ ডোরা, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি খুব ভালো লাগলো এটা জেনে যে তুমি তোমার জন্মদিনটা জানাতে চেয়েছো ফাইনালি। আশা করি যে তোমার লড়াইগুলো, তোমার প্রবলেমসগুলো অনেকটা সলিউশন হয়েছে, অনেকটা ক্লিয়ার হয়েছে। আকাশের মেঘটা একটু একটু আশা করি রোদ দেখা যাচ্ছে। আই এম সো হ্যাপি ফর ইউ অ্যান্ড সো হ্যাপি বার্থডে টু ইউ ডোরা ফ্রম অল দি চুপ কথা ফ্যামিলি টু নাইট। থ্যাংক ইউ ফর মেসেজিং। অবশ্যই আমি তোমার জন্মদিনের গিফট হিসেবে জাভেদ আলীর একটা গান অবশ্যই শোনাবো তোমাকে। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো থেকো। আসছে যে বছরটা, আগামী যে বছরটা, সেটা তোমার খুব ভালো কাটুক, সমস্ত সমস্যা যেন এক এক করে সমাধান হয়ে যাক, এবং ঈশ্বর তোমাকে অনেক শক্তি দিক যাতে তুমি আরও অনেক ভালো থাকতে পারো। নেক্সট আমি চুপ কথায় তো ডেফিনেটলি আসতে চাই। হ্যাঁ, পরিশ্রমও হয়, আর আমার মনে হচ্ছে যে চুপ কথায় আমাকে যে কারণে ঈশ্বর নির্বাচন করেছিলেন, যে কদিনের জন্য নির্বাচন করেছিলেন, আই এম ফুলফিলিং মাই পারপাসেস, সেই জন্য আমার এই মুহূর্তে অল্প অল্প সময় লাগছে, অল্প অল্প সময় আমি আসছি চুপ কথার জন্য, মাসে একবার আসছি বা দুবার আসছি, বাট সেটাই তো উচিত, তাই না? আমরা সবাই মিলেমিশে থাকবো, সবাই সবার কাজ করব, সবাই সবার মতন করে আনন্দ করব। আছি ডোরা, আমি তো আসবো অবশ্যই, আবারও একদিন আসবো, কথা বলবো, কিন্তু তোকে এটা বলি ডোরা, আমি বহু ইন্সপিরেশন এই গোটা বছরে যবে থেকে তোমাকে চিনি, আরও আরও আরও 1 বছর বেশি হয়তো, আমি কিন্তু তোমার লড়াকু মনোভাব থেকে প্রচুর ইন্সপিরেশনস পেয়েছি, তুমি হয়তো জানো না। থ্যাংক ইউ ডোরা, তুমি নিজের লড়াইয়ের কথা যেভাবে বলতে, আমি মেসেজগুলো পড়ে এত বেশি কানেক্ট করতে পারতাম, ইউ ওয়ন্ট বিলিভ। আমি নতুন করে আই এম গেটিং ইমোশনাল, আমি নতুন করে একটা বারুদ দেখতে পেয়েছিলাম লড়াইয়ের, যেটা থেকে এখন কার্তুজ বানিয়ে আমি জীবনের দিকে ছুড়ে দিচ্ছি। খুব ভালো থেকো টুরা। হাই চুপ কথা, আমিও এক সময় খুব ভালো ছিলাম স্পোর্টসে, আমার দাদা আমায় সব প্রতিযোগিতাতে নিয়ে যেত, একদিন দুম করে নিজের পছন্দে বিয়ে করে ফেললাম, করলাম বলে সেই দাদার সাথে আজ আর কোনো সম্পর্ক নেই, কিন্তু যার জন্য এটা হলো সেই আমাকে মাঝপথে আমার হাত ছেড়ে চলে গেল। স্পোর্টস বন্ধু, এখন একটা টেলারের দোকান খুলেছি, চলেই যাচ্ছে ভালো, খুব ভালোবাসতাম স্পোর্টসকে, দীপালি সোনারপুর থেকে। ওকে দীপালি দি, ফার্স্টলি থ্যাংক ইউ ভেরি মাচ ফর মেসেজিং, খুব ভালো লাগলো আমার আপনার মেসেজটা পেয়ে এবং এত অকপট একটা সত্যি শুনে, জীবনটা এরকমই দীপালি দি, আমি দিদি বলছি, কারণ প্রথম মেসেজের এই অ্যাপ্রোচটার জন্য আমার আপনাকে আমার থেকে সিনিয়রই মনে হচ্ছে। এতটা দুঃখ নিয়েও যদি কেউ ভাবে যে বা বলতে পারে যে ভালো আছি, তাকে সত্যিই কুর্নিশ এবং দীপালি দি, হ্যাঁ জীবনটা এরকম।

কি করবেন? স্পোর্টসকে ভালোবাসতেন এবং আমি বুঝতে পারি যে যারা স্পোর্টসকে ভালোবাসে তারা কীরকমভাবে মাঠের সবুজ ঘাসের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বেঁচে থাকতে চায়। ঠিক আছে, তবে এই যে আপনি বললেন আপনি স্পোর্টস ভালোবাসতেন, আগামী যে প্রজন্ম আপনার চোখের সামনে বড় হচ্ছে যারা আপনাকে ভালোবাসে, তাদের মধ্যে স্পোর্টসের জগতের বার্তা, ম্যাজিক, রূপকথা তাদের চোখে স্বপ্নগুলো দিয়ে দিন, যাতে একটা দীপালি নয় 100টা দীপালি তৈরি হতে পারে আগামী দিনে। আপনার মতন মানুষ, আপনার মতন জীবনকে এইভাবে দেখা মানুষ সত্যি পৃথিবীতে ভীষণ ভীষণ দরকার। ভালো থাকবেন। হাই বাসুদা, আমি সন্তু বেলঘড়িয়া থেকে। আমি অনেকদিন ধরেই তোমাদের লিসনার, কাল থেকে মেসেজ করছি, মাঝে মাঝে ভাবি একা থাকাই ভালো, আবার মাঝে মাঝে এটাও মনে হয় কেউ একজন থাকুক তাহলে ভালো। অদ্ভুত মানসিক দোলা চলে আছি, পারলে একটু সাজেস্ট করো প্লিজ। আর দেবদা, গেট উইল সুন, রাত 3টা অবধি আছি, দেন ফুটবল ওয়ার্ল্ড কাপ। সন্তু বেলঘড়িয়া থেকে, আমার মনে হচ্ছে এই মুহূর্তে তোমার জীবনে একটা ট্রানজিশনাল ফেজ চলছে। জাস্ট গো উইথ দ্য ফ্লো, আর কি বলবো, যেটা মন যেটা বলছে, মনের কাছে আমরা কেউ কিচ্ছু নই, কিন্তু মন যখন বলছে যে হ্যাঁ একজন থাকুক তাহলে ভালো হয়, তাহলে মনের কথা শোনাটাই ভালো। দাদা, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু বেশি আসছে, একটু কমালে ভালো হয়। এই মেসেজটাই পাঠিয়েছে, আমি কমিয়ে দিয়েছি, সরি তোমার ডিস্টার্ব হলো বলে। আমি একজনকে নিজের বেস্ট ফ্রেন্ড বলে মনে করি, কিন্তু সে কি মনে করে জানি না, তোমার কি মনে হয়? নন্দিনী যাদবপুর থেকে, সরি নন্দিনী, এভাবে তো বলা সম্ভব নয়। তুমি যে প্রশ্নটা করলে সে প্রশ্নটা আরেকটু ভালো করে বুঝিয়ে বললে আমার মনে হয় যে আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো। হাই, আমি মৌসুমী, কলেজে পড়াকালীন আমার বেস্ট ফ্রেন্ড রিলেশনে যায় আমারই একটা বন্ধুর সাথে। না সরি, আমি এই মুহূর্তে আজকে রিলেশনশিপসের মেসেজ পড়ছি না, প্রেমের মেসেজ পড়ছি না ইউজুয়ালি, সরি। হ্যাঁ, অনেকক্ষণ কথা বলছি, একটু জল তেষ্টা পেয়েছে। ওকে, নেক্সট। অনেকগুলো মেসেজ একই নাম্বার থেকে। ওকে, অ্যান্ডি মেসেজ করেছে, হাই জুয়েল গোল্ড বয় বাসু, তুমি এক হট সিটে পেট ভরে ডিনার করে এসেছো তো, সাথে মিডনাইট চা, জল, কিছু স্ন্যাক্স, চকলেট বিস্কিট মাঝে মাঝে খাবে। বাসু, তুমি ওয়ার্ল্ড কাপ দেখো না? আজ টেক্সট লিখতে পারবো কি না জানি না, ভাইয়ার বাবু আজ খেলা দেখবে, শুনতে পারবো। অ্যান্ডি, ওকে, হ্যাঁ অ্যান্ডি, আমি ফুটবল খেলা দেখি, তবে খুব রেগুলারলি দেখতে পাই না, কারণ সত্যি এখানে চুপ কোথায় আসতে হয় এবং অন্যান্য দিন একটু তাড়াতাড়ি ঘুমিয়েও পড়তে হয় সকালবেলা কিছু কাজের জন্য। ফলত রাত জেগে খুব বেশি ইউরোপিয়ান ফুটবল, আমেরিকান ফুটবল দেখা হয় না, তবে যতটা সম্ভব আমি আমাদের ইন্ডিয়ান ফুটবল, ইন্ডিয়ান সুপার লিগ এবং অন্যান্য যে কাপ আছে, ডুরান্ট কাপ হোক বা শিল্ডস হোক, সেগুলো দেখার চেষ্টা করি, আমার প্রিয় টিমকে সাপোর্ট দেওয়ার যতটা সম্ভব চেষ্টা করি, আর সেটাই আমার ফুটবল দেখা। থ্যাংক ইউ। হ্যালো চুপ কথা, হ্যালো বাসুদা, কেমন আছো? ডিনার কমপ্লিট তোমার? বিশ্বকাপ চলছে, প্রতিটা খেলা দেখি, প্রতিটা দেশের প্লেয়ারদের দেখি, দুঃখ একটাই, কবে আমার নিজের দেশকে খেলতে দেখব। এবং আরও বড় কষ্ট সেদিন লেগেছিল যেদিন বিশ্বকাপের স্টার্টিং প্রোগ্রামে দেখলাম সব দেশের ফ্ল্যাগ আছে কিন্তু ইন্ডিয়ার ফ্ল্যাগ নেই। তুমি তোমার নামটা লেখো নি, না হলে তোমার সাথে এই বিষয়ে আমি আরও সুন্দর করে বিস্তারিতভাবে আলোচনা করতে পারতাম, তবে তোমার মতন দুঃখ আমি মনে করি যে 100 কোটি ভারতবাসীর মধ্যে অন্তত 60 কোটি ভারতবাসীর তো আছেই যে আমরা ফুটবল বিশ্বকাপ কবে খেলবো এবং কেন খেলতে পারছি না। কিন্তু শুধুমাত্র কারণটা এই নয় যে আমরা ফুটবল বিশ্বকাপ এই জন্য খেলতে পারছি না যে আমাদের দেশের ফুটবল টিম পুরোপুরি তৈরি নয়, তা নয়, ফুটবল টিম ছাড়াও ইনফ্রাস্ট্রাকচারের অনেক প্রবলেম রয়েছে। মানে এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে আমাদের যদি 2034

দেশে ফুটবল বিশ্বকাপ খেলতে হয়, তাহলে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারটা এই মুহূর্তে তৈরি করতে হবে র্যাপিডলি, সেটা অন্তত আগামী এক বছরের মধ্যে, আগামী এক বছরের মধ্যে মানে এই ওয়ার্ল্ড কাপটা শেষ হওয়া থেকে আগামী বছর জুন মাসের মধ্যে, এক বছরের মধ্যে যদি আমরা র্যাপিডলি ইউরোপিয়ান এবং আমেরিকান ফুটবল, আমেরিকান ততটা যাবো না, ইউরোপিয়ান ফুটবলের সঙ্গে যদি তাল মিলিয়ে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারি, কোচিং ক্যাম্পস তৈরি করতে পারি, সাইন্টিফিক্যালি ফুটবলটাকে নিয়ে ভাবতে পারি, ইন দ্য সেন্স অফ যে এখন ইউরোপে প্রত্যেকটা প্লেয়ারের জন্য একদম ইন্ডিভিজুয়ালি ডায়েট রেজিম তৈরি করা হয়, যাতে তাদের নিজস্ব শারীরিক মেটাবলিজম ক্ষমতা এসবের উপর ডিপেন্ড করে একটা প্রপার চার্ট অফ ডায়েট থাকে, যেটাকে ফলো করলে তারা ম্যাক্সিমাম আউটপুটটা দিতে পারবে। তবে এক্ষেত্রে একটা প্রবলেমও হয়, যখন একটা নির্দিষ্ট ডায়েট চার্টে ফেলে দিয়ে কাউকে এগিয়ে দেওয়া হয় একটা কাজের মধ্যে ম্যাক্সিমাম আউটপুটের জন্য, তখন তার আউটপুট দেওয়ার সময়টা অনেক কমে যায়। ইউনো হোয়াট আই মিন, মানে আজকে একটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিংবা লিওনেল মেসি, আগামী দিনে আমরা আর কজনকে দেখতে পাবো আমি জানি না, কারণ ওরা যে বয়সে এসে আবারও একটা ওয়ার্ল্ড কাপ খেলছে, বহু প্লেয়ারই পারেন না। জিনেদিন জিদান পেরেছিলেন খানিকটা, অলিভার কান পেরেছিলেন খানিকটা, বাফো পেরেছিলেন খানিকটা, ফাবিয়ান বার্থেস কিছুটা পেরেছিলেন, এরকমই বেশ কিছু নির্দিষ্ট প্লেয়ার রয়েছে যারা এই বয়সটা অবধি ওই আউটপুটটা দিতে পারে, সবাই পারে না। তো হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচারালি আমাদেরকে অনেক বেশি ভাবনা চিন্তা করে, অনেক বেশি ইন্ডিয়াননেসকে মাথায় রেখে সব কিছু করা দরকার। আমার মনে হয় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে ফলো না করলেও আমাদের নিজস্ব যে সিস্টেম অফ ফুড হ্যাবিট রয়েছে এবং আমাদের এখানকার মানুষরা যেভাবে স্বাস্থ্য সচেতন, ভারতবর্ষে এখনও আমি যতদূর জানি অন্তত 60% পরিবার কৃষির উপর নির্ভর করে, কৃষি এবং পশুপালনের উপর নির্ভর করে, প্রাণীজ সম্পদের উপর নির্ভর করে, মানে মাছ তোলেন কিংবা অন্যান্য কাজ করেন। তো তাদের যে ডায়েট চার্ট এবং তাদের যে ফিটনেস রেজিম, তারা যে পরিমাণ পরিশ্রম করতে পারেন, আপনি একজন যে কোনো আমাদের দেশের চাষি ভাইকে দেখবেন কিংবা শ্রমিক ভাইকে দেখবেন যারা মাঠে ঘাটে কাজ করেন, তাদের চেহারা কি অসাধারণ। সাধারণ ভাত ডালি খায় না খান আমাদের মতন, হ্যাঁ যেটা খান না সেটা হচ্ছে আমরা যেসব তেলে ভাজা খাই, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে আমদানি করা যেসব ডেজার্টস খাই, পেস্ট্রিজ অ্যান্ড আইসক্রিমস, এগুলো আমাদেরকে অনেক বেশি ওয়েস্টার্ন ফ্ল্যাবিনেসের দিকে নিয়ে গেছে বিগত 30 বছরে, 26 বছরে। ভারতীয় খাবার, রোজকার খাবার যদি আমরা, ভারতীয় খাবারে অনেকটা বেশি স্টার্চ থাকে, ভারতীয় খাবারে অনেকটা বেশি স্টার্চ থাকে, অনেকটা ফাইবার থাকে, প্রোটিন থাকে, তবে ফ্যাট থাকে একটা অনেকটা পরিমাণ ফ্যাট থাকে, যে ফ্যাটটা আমরা মনে করি খারাপ বাট নয়। আমাদের ইন্ডিয়ান ফুড রেজিমের যে ফ্যাট, তার মধ্যে আমরা যেটা ব্যবহার করি ফ্যাট কন্টেন্ট হিসেবে সেটা হচ্ছে তেল, অয়েল, বাটার কিন্তু খুব বেশি আমরা রান্নায় ব্যবহার করি না, সর্ষের তেল, নারকেল তেল এগুলোই ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করি। হ্যাঁ, বাটার কখন ইউজ করা হয়, যখন খাবারটার মধ্যে স্টার্চের থেকে ফাইবার বেশি থাকে, মানে রুটি, পরোটা, মাখন এসব ক্ষেত্রে বাটারটা বেশি ইউজ করা হয়, কিন্তু সেই ফ্যাটটা, সেটা বাটারের হোক কিংবা তেলের হোক, তার মধ্যে অনেক রকমের মিনারেলস থাকে যেগুলো ইউজুয়ালি মানুষের শরীরে তৈরি হয় না। যেমন ধরো ওমেগা, একটা পার্টিকুলার কম্পোনেন্ট যেটা আমাদের শরীরে দরকার হয়, তো ওমেগা আসে তেল থেকে, রাইট? আমাদের মাথায় আগে নারকেল তেল দেওয়া হতো, রোজ দিতে বলতো, রোজ, তখন সবার চুল অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছিল। যবে থেকে হেভি শ্যাম্পু, আমরা ডিপেন্ডেন্ট হতে শুরু করলাম হেভি শ্যাম্পুইংয়ের উপর, কারণ আমাদের চুলে প্রচুর ময়লা জমছে পলিউশনের জন্য, তবে থেকে আমাদের চুল খারাপ হতে শুরু করেছে।

ড্রাই হয়ে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে, বল্ডনেস তৈরি হচ্ছে। তো এনিওয়েজ, লটস অফ থিংস টু ডিসকাস। যোগা ইজ এ ভেরি গুড মিডিয়াম টু কিপ ইন্ডিয়া ফিট, এবং সব মিলিয়ে আমার মনে হয় আরও অনেকটা কাজ করতে হবে আমাদের স্পোর্টসের উপর। তবে আমরা ডেফিনেটলি সুবর্ণ যুগ দেখব খুব শিগগিরই ভারতীয় স্পোর্টসের, বিট ফুটবল, হকি আর অ্যাথলেটিক্স। ওকে, চুপ কথা প্লিজ কিছু মনে করো না, আমি তোমাকে তুমি বললাম কারণ তোমাকে বন্ধু মনে করি। এই 39 বছরের জীবনে অনেকগুলি বসন্ত পেরিয়ে গেছে আমাকে, যারা ছোট থেকে বড় করে এইখানে এনেছে তাদেরকে সত্যি সময়টা দিতে পারিনি, সেটা অর্থ রোজগারের জন্য, কিছুটা সুখ স্বাচ্ছন্দ্য কেনার জন্য। এখন খুব আক্ষেপ হয় যদি সময়টা ফিরে পেতাম, জানি না ঈশ্বর আমাকে সেই সুযোগটা দেবে কিনা। আমার মা ভীষণ অসুস্থ বিগত 1 বছর ধরে, ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা যে মা বাবাকে সঙ্গে নিয়ে অন্তত হলে 1 মাসের জন্য পাহাড়ে কোথাও কাটিয়ে আসি, কিন্তু আমার মা সুস্থ না হলে তাকে নিয়ে যেতে পারছি না, জানি না ঈশ্বর আমার এই ইচ্ছা পূরণ করবে কি না। খুব কষ্ট হয়, নিজের উপর ভীষণ রাগও হয়। যাই হোক, তুমি ভালো থেকো এবং এই রাত্রের সমস্ত শ্রোতারা ভালো থেকো। শুভরাত্রি সুকন্যা নদিয়া কল্যাণী। সুকন্যা, প্রথমত নিজের প্রতি এই যে খারাপ লাগাটা তোমার তৈরি হয়েছে, তৈরি করো না, কারণ এই যে দেখো, তুমি বললে তোমার যে ইচ্ছা 1 মাসের জন্য তোমার বাবা মাকে পাহাড়ে ঘুরিয়ে নিয়ে আসার, বিশ্বাস করো এই 1 মাস ঘোরানোর জন্য যে পরিমাণ বিত্ত প্রয়োজন হয়, অর্থ প্রয়োজন হয়, সেটা রোজগার করার জন্য অতটাই এফোর্ট দিতে হয় যেটা তুমি তোমার বিগত অতীতে দিয়েছো, যার জন্য তুমি 1 মাসের জন্য পাহাড়ে ঘুরতে যাওয়ার কথা ভাবতে পারছো। তুমি এই সময়টা নাও দিতে পারতে, তাহলে তুমি 2 দিনের জন্য যেতে পারতে, তা থেকে তুমি ভালো থাকতে। যদি ভালো থাকতে মনে করো, তাহলে তুমি কি করে এই ভুলটা করলে? অ্যাকচুয়ালি তুমি ভুল করোনি, তুমি চেয়েছিলে এটা। আমরা সব কিছু ডিসাইড করেই আসি, এখানে এসে বুঝতে পারি যে কেন, রাইট? তুমি যে আশাটা করছো সেই আশাটা অবশ্যই পূর্ণ হবে, ঈশ্বর নিশ্চয়ই তোমার মাকে সুস্থ করে তুলবেন। ইটস জাস্ট হয়তো তুমি একটু বেশি বহির্মুখী হয়ে গেছিলে, যেটা তুমি বললে আবার তোমাকে অন্তর্মুখী করেছে, তোমার ইন্ট্রোস্পেকশন হয়েছে, তুমি আবার তোমার পরিবারের সঙ্গে সময় কাটাতে চাইছো, এবং আই নো ইউর উইশেস উড কাম ট্রু, রাইট? ভালো থেকো। হ্যাঁ, 2:13 এবং বেশ অনেকগুলো কথা বলার পর এবার মনে হচ্ছে যে একটা গান আমাকে শোনাতেই হবে, এবং আমি দেখি তোমাদেরকে আমি কি একটা ভালো গান শোনাতে পারি। 90-এর তো আমি, এবং আর্লি 2000-এর তো বেশ কিছু রক্স তোমাদেরকে শোনালাম, এবং যার মধ্যে আমার প্রিয় ফিল্ম রকস্টারের কিছু গান ছিল। অ্যান্ড লেটস সি আর কি আছে তোমাদের জন্য। আছে, বেশ অনেকগুলো গানই আছে, আমি সেগুলো চালাইনি এখনো। সো হ্যাঁ, এই মুহূর্তে সেই গানগুলো রইল তোমাদের জন্য, আর ফিরে এসে তোমাদের সাথে কথা বলবো আবারও, তোমাদের সমস্ত মেসেজ নিয়ে, তোমাদের সমস্ত প্রবলেমস নিয়ে। চিন্তার কিছু নেই, বাসু আছে। চলো গান শুনে ফিরে আসছি।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: রাত্রি 2:28 হতে চলল এবং এই মুহূর্তে আমার হাতে তোমাদের মেসেজ এবং টেক্সটস। বাসুদা, আশা করি ভালো আছো। আজ আমি টেক্সট করলাম জাস্ট ডোরা দিদি ভাইকে উইশ করার জন্য। দাদা, তুমি আমাদের পুরো চুপ কথা ফ্যামিলির তরফ থেকে উইশ করে দিও ডোরাদিকে। আমার বার্থডেটা নেক্সট উইক 20th June, আমার 42nd বার্থডে। টলিগঞ্জ থেকে বিশ্বজিৎ, রাধে রাধে, রাধে রাধে বিশ্বজিৎ। উইশ ইউ আ ভেরি ভেরি হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স। তুমি খুব ভালো থাকো এবং তোমার তরফ থেকে এবং চুপ কথা ফ্যামিলির থেকে আরও একবার ডোরাকে হ্যাপি বার্থডে ডোরা। নেক্সট মেসেজ, জুনের বৃষ্টি নামলেই মনে হয় ঋতুর সঙ্গে সঙ্গে মনেও যেন এক পরিবর্তনের হাওয়া লেগেছে। দীর্ঘ গ্রীষ্মের ক্লান্তি ধুয়ে দিয়ে বৃষ্টির ফোঁটাগুলো নিয়ে আসে নতুন করে বাঁচার স্বপ্ন। ভেজা মাটির গন্ধে জেগে ওঠে পুরনো স্মৃতি, আবার সেই স্মৃতির ভাজেই জন্ম নেয় নতুন আশার গল্প। হাই প্রিয় বাসুদা, কেমন আছো? তুমি সময় মতো কিছু খেয়ে নিও। তুমি অনেকদিন পর চুপ কথায় এলে, সাবধানে বাড়িতে ফিরো। উড়িয়া থেকে প্রিয়াঙ্কা বলছি। মিষ্টি মেয়ে, থ্যাংক ইউ মিষ্টি, তুমি ভালো থেকো। হ্যাঁ, অনেকদিন পর এলাম। ওকে দাদা, পরশু থেকে পরীক্ষা, তাই একটু আগে চুপ কথা শুনতে শুরু করলাম, কারণ পড়ছিলাম। এবার শেষ পর্যন্ত শুনে কাল সকাল সকাল উঠে আঁকতে যাব, আঁকাতে যাব। আমি মনীষা, পরের সপ্তাহের শুক্রবার পরীক্ষা শেষ, আবার পুরো দনে দমে শুনতে পাবো সেটা আমি জানি। সাবধানে বাড়ি ফিরো। থ্যাংক ইউ মনীষা ফর মেসেজিং। তোমার পরীক্ষার জন্য অল দ্য বেস্ট। খুব ভালো করে পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করো, এটাই আশা করি। এবং আমাদেরকে অবশ্যই তুমি সেই রেজাল্টের কথা আমাদেরকে অবশ্যই কিন্তু জানিও। হাই চুপ কথা, আমি আকাশ বেহালা থেকে। হাই ডিয়ার বাসুদা, কেমন আছো? ভালো আছি আকাশ। আমাদের চুপ কথার কাছের বন্ধু ডোরাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা। জানো তো চুপ কথা, আমি একদম ভালো নেই। গত 10ই জুন আমার বাবু, মানে আমার বাবা অসুস্থ হয়ে পড়ে, তারপর ইমার্জেন্সি দপ্তরে ভর্তি করালাম। আমার বাবু খুব কষ্ট পাচ্ছেন, মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আমার বাবুর ব্রেন স্ট্রোক হয়েছে, আমার বাবুর ট্রিটমেন্ট চলছে, কষ্ট হচ্ছে, চোখে দেখতে পারছি না। মনটা ভালো নেই। এবং উদিতজির একটা গান শুনতে চাই।

0: আমি চেষ্টা করব।
1: আকাশ, তবে যদি না চালাতে পারি কিছু মনে করো না। তবে অবশ্যই যেটা বলবো যে আঙ্কেল যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যান, যেন সুস্থ হয়ে ওঠেন এবং বাড়ি ফিরে আসেন এবং সবকিছু যেন ভালো হয়ে যায়, এটুকুই প্রার্থনা করছি। ওকে, নেক্সট মেসেজ। হাই চুপ কথা, আমি আচ্ছা আমি কি খুব খারাপ? আমি পড়াশোনায় ভালো না বলে আমাকে আমার স্কুলের ম্যামরা অনেক অপমান করেন এবং অনেক কথা বলেন যে তোর দ্বারা কিছু হবে না, তুই ভবিষ্যতে ভিক্ষা করবি। তার কারণ হলো আমি যখন ক্লাস ইলেভেনে পড়তাম তখন আমি একটা পরীক্ষায় ছাড়া সব পরীক্ষায় সাপ্লিমেন্টারি পেয়েছিলাম, আবার স্কুল থেকে পরীক্ষা নিয়ে আমাকে ক্লাস টুয়েলভের তোলা হয়ে, তাহলে বলো আমি এবার কি করব, মানে আমার এখন কি করা উচিত? আমার মাঝে মাঝে কি মনে হয় জানো তো, পড়াশোনা ছেড়ে ইত্যাদি বা আমাকে, আচ্ছা শোনো তোমার একটা কথা বলি, তোমার নামটা কি বললে আমি খেয়াল করলাম না, তুমি তোমার নামটা বলোনি। দেখো তুমি যেই হও তোমার একটা কথা বলি, একদম ঠিক, পড়াশোনাই কিন্তু জীবনের সব কিছু নয়, দ্যাট ইজ নো ডাউট। কিন্তু এটাও মানতে হবে যে তুমি যখন স্কুলে পড়ছো তখন স্কুলে পড়াশোনাটুকুই সব কিছু, স্কুলে কিন্তু তোমার প্রতি ভালো ব্যবহার করা হবেই বা তোমাকে ভালো কথা বলা হবেই, এরকম কোনো সংবিধানে লেখা আছে কিনা আমি জানি না, কিন্তু স্কুলের মূল জায়গাটাই হচ্ছে পড়াশোনা। সেখানে শিক্ষক শিক্ষিকাদের কাজ একজন ছাত্রকে বা ছাত্রীকে পড়াশোনায় ফোকাস করাতে, যাতে তার সমস্ত বিষয়ে রেজাল্ট ভালো হয়, রাইট? এই যে তুমি বললে যে তোমার সাপ্লিমেন্টারি হয়েছিল অনেকগুলো পেপার, তো এই যে তোমার সাপ্লিমেন্টারি হয়েছে তার জন্য অবশ্যই তোমার শিক্ষক শিক্ষিকাদেরকে তোমার উপর খাটতে হয়েছে, তারপরে গিয়ে তোমার পরীক্ষা নিয়ে পাস করিয়ে তোমাকে ক্লাস টুয়েলভে পাঠানো হয়েছে। তো এই যে খাটনিটা, এই খাটনিটা সত্যিই তো, তুমি যদি সবাই যেরকমভাবে পড়াশোনা করে খাটনি খেটে পরীক্ষায় পাশ করে যেতে একবারে, তাহলে তো খাটতে হতো না ওদেরকে। ওরাও তো চান যে তুমি যে সময়টা অতিরিক্ত খাটনিটা হচ্ছে, যে সময়টা তোমার মন খারাপ হচ্ছে, সেই সময়টা না হয়ে যে সময় পড়াশোনাটা করানো হচ্ছে সেই সময় পড়াশোনাটা করে একদম রিল্যাক্সড মনে তুমি একটু খেলতে পারো বা একটু সময় কাটাতে পারো নিজের সাথে। একসাথে অনেক কিছু করতে গেলে সমস্যা হয়, এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, না, পড়াশোনা জীবনের সব কিছু নয়, ডেফিনেটলি নয়, অনেক কিছু আছে জীবনে। কিন্তু তুমি কি এই মুহূর্তে পড়াশোনা ছেড়ে দিয়ে সেই কাজগুলো করতে চাইছো যেগুলো পড়াশোনা না করেও করো তুমি? যদি সেটাই তোমার সিদ্ধান্ত হয় তাহলে সেই সিদ্ধান্তটার প্রতি স্টিক করে থাকো, বদলিও না। আর যে তোমার যদি মনে হয় যে তুমি এই উচ্চ মাধ্যমিকের পর বা এর আর কদিন পর থেকেই তুমি একটা ভোকেশনাল ট্রেনিংয়ে চলে যাবে, মানে যেখানে তোমাকে কোনো কিছু ট্রেনিং দেওয়া হবে যেটা তুমি করতে চাও, তাহলে সেটা করে নাও। আর যদি মনে হয় যে না, আমাকে যা বলছে বলুক, তারা আমার ভালোর জন্যই বলছে, তাদের বকাগুলোকে সিরিয়াসলি নিই এবং বাকি সময়টা আমি শুধুমাত্র পড়াশোনায় কনসেন্ট্রেট করি। আমি তো এর আগেও একজনকে বললাম যে ভাই পরীক্ষার দু মাস তিন মাস আগে থেকে কিন্তু আর ফাঁকি নয়, পড়তেই হবেই ভাই, ভাই পড়তেই হবে, কিচ্ছু করার নেই ভাই, পরীক্ষার দু মাস আগে থেকে তিন মাস আগে থেকে চলো ফাঁকি মেরে মেরে সেটাকে 30 দিন করে দিয়েছি, তো ওই 30 দিন পড়তেই হবে ভাই, কিছু করার নেই। সারা বছর অনেক ফাঁকি মেরে নিয়েছো, এবার পড়তে হবে, এবার কিছু করার নেই। যত কম দিন পড়বে তত খারাপ রেজাল্ট করবে। একদিন আগে পড়ে পরীক্ষা দিয়ে তুমি যদি মনে করো তুমি ভালো মানে পাস করে যাবে, তাহলে খুব মুশকিল, হবে না, এক সপ্তাহতেও হবে না। হাতে যে কদিন সময় আছে প্রত্যেক দিন অন্তত একটা করে বইয়ের একটা করে চ্যাপ্টার পড়তেই হবে, মুখস্থ না হোক পড়তেই হবে, এটা তুমি সিদ্ধান্ত নিয়ে নাও। দেন তারপরে তোমার রেজাল্ট বেরোলে তোমার দিদিমণিরা তোমাকে কি বলেন তুমি আমাকে অবশ্যই জানিও। কনসেন্ট্রেট করার জন্য কি কি করতে হবে আমি বলে দিয়েছি, ফোকাস করার জন্য কি কি করতে হবে আমি বলে দিয়েছি এর আগে একজনকে, আশা করি সেই মেসেজটা শুনেছ। সো তোমার নাম আমি দিলাম জীবন, জীবন তোমাকে এখন বাকি সব কিছু ছেড়ে নিজের দিকে ফোকাস করতে হবে, নিজের ভবিষ্যতের দিকে ফোকাস করতে হবে এবং পড়াশোনা নিয়ে তোমাকে একটু সিদ্ধান্ত নিতে হবে।

চাপ নেওয়ার কিছু হয়নি, রিল্যাক্স, সব ঠিক হবে। হ্যাঁ, খুব বেশি মেসেজ নেই, এখন 2:35 বাজে। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই মুহূর্তে তোমাদেরকে আরও 2 গান শোনাবো, বেশি বড় নয়, তোমরা গানটা শোনো, ফিরে এসে আবার তোমাদের মেসেজ পড়ছি এবং কথা বলছি। শুনতে থাকো চুপ কথা, সঙ্গে রয়েছি ভাসু।

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

স্বপ্ন ছিল আমার একটা মিউজিক্যাল ক্যারিয়ার হবে। আজ আমি 40 জড়িয়ে পড়েছি নানা দায়বদ্ধতায়। আমার একটা ব্যান্ড ছিল, গান লিখতাম, শুট করতাম, ভারী সুন্দর স্বপ্নময় সময় ছিল। আর এখন স্বপ্নতেও এত সুন্দর স্বপ্ন দেখতে পাই না। বহু বছর হলো গান বাজনা ছেড়ে দিয়েছি, আমার আর কবি হওয়া হলো না। এখন বাস্তবটা খুবই বাস্তব আর দুঃস্বপ্নময়। আমার একটা বহু প্রাচীন কবিতা, পারলে পড়ো। সত্যি হলো দুঃস্বপ্নের দৌরাত্ম যত, স্তব্ধ হলো নিঃসঙ্গ গিটার, মরা নদীর স্থবিরতায় পলির অহংকার। সত্যি হলো ব্যর্থ সকাল, নীরব হলো স্বপ্নের লাশ, বেঁচে থাক আমার নষ্ট জন্ম আর আমার দুঃখ বিলাস। পার্থ, আমাদের, আমি বিরাট কোনো জ্ঞানের কথা বলবো না, মোটিভেট করারও চেষ্টা করব না। আমাদের সবার জীবনের না একটা করে পারপাস থাকে। আই থিঙ্ক তুমি যেভাবে ভাবছো, হয়তো সেভাবে না ভাবলে তোমার জীবনের পারপাসটা তুমি বুঝতে পারবে। আমি এটা বলছি না যে তুমি মিউজিক করতে পারতে না, বা মিউজিক করলে তোমার ভালো হতো না, বা মিউজিক করলে তুমি অনেক কিছু মিস করতে, না, নট দ্যাট। বাট আমি এটা বলতে চাইছি, মেবি মিউজিকের থেকে বড় কিছু তোমার জীবনের পারপাস, আরও বড় কিছু। আই ডোন্ট নো হোয়াট, ইউ জাস্ট হ্যাভ টু ফাইন্ড ইট, বাট ইটস অল গুড। মিউজিক চলে গেছে, আমি একটা কথা বিশ্বাস করি, যে আমার থেকে যা যাওয়ার তা যাবেই, আর আমার যা পাওয়ার সেটা পাওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। ট্রাস্টেড, ভালো থেকো। আর আমরা আমাদের সমস্ত মেসেজ একেবারে শেষ করে ফেলেছি, একটাই মেসেজ রয়েছে, অনেক বড় একটা মেসেজ বাংলাদেশের কুষ্টিয়া থেকে আইচ পাঠিয়েছিল, কিন্তু আর পারছে না বলছে জেগে থাকতে। সো আমিও আপাতত কাউকে জাগাতে বেশি কথা বলবো না, রাদার একটা দারুণ গান শোনাই, যে গানটা আমার ভীষণ পছন্দ ছিল, আওয়ার অফ ওয়ান ফিল্ম থেকে। দুটো গান রইল তোমাদের জন্য, কেমন আবার কথা হচ্ছে।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: তো আজকের মতো টাটা ভাই ভাই বলার সময় চলে এসেছে তোমাদের থেকে। তোমাদের সমস্ত মেসেজগুলো পড়ার চেষ্টা করেছি, যে মেসেজগুলো পড়তে পারিনি সময়ের অভাবে, সেগুলোর জন্য তোমরা কিছু মনে করো না, কারণ আজকে একটু অন্যরকমভাবেই চুপ কথা আমি কথা বলতে চাইছিলাম তোমাদের সাথে, তোমাদের মনের কথা, গভীর কথাগুলো জানার চেষ্টা করছিলাম। এনিওয়েজ, আজকের মতো এখানেই শেষ করছি আমাদের চুপ কথার শো। আবার শোনা হবে আগামী সপ্তাহে। ভালো থেকো ততদিন, এবং অবশ্যই নিজের পারপাসে, নিজের লক্ষ্যে এগিয়ে যাও এবং ফিরে চলো সেই অনন্তটাকে। চলো একটা গান শুনে তারে গুড বাই বলি।

শুনছিলেন এতক্ষণ চুপ কথা, সঙ্গে ছিলেন বাসু। ঘড়িতে 3:01:10 শুরু হচ্ছে আপকে লিয়ে, সঙ্গে আছি ইন্দ্রাণী। আপকে লিয়ের প্রথম গানে মোহাম্মদ রফি।

তিন কনাস্তর। শুনছিলাম 1959 ছবি লাভ ম্যারেজ, এই ছবির গান গাইছিলেন মোহাম্মদ রফি, লিরিসিস্ট শৈলেন্দ্র, কম্পোজার শঙ্কর জয়কিষণ। এবারের গানে সুলক্ষণা পণ্ডিত এবং ইয়েসুদাস।

শুনছিলাম 1980 ছবি পায়েল কি ঝাঙ্কার, এই ছবির গান গাইছিলেন সুলক্ষণা পণ্ডিত এবং ইয়াসুদাস, লিরিসিস্ট মায়া গোবিন্দ, কম্পোজার রাজকমল। এবারের গানে ভূপিন্দর সিং।

শুনছিলাম ভূপিন্দর সিং এর কণ্ঠে এক পল এই ছবির গান। লিরিসিস্ট কাইফি আজমি, কম্পোজার ভূপেন হাজারিকা।

শুনছিলাম মুকেশ এবং সুমন কল্যাণপুরের কণ্ঠে 1968 ছবি সাথী। এই ছবির গান লিরিসিস্ট মজরু, কম্পোজার নওশাদ। এবারের গানে মহেন্দ্র কাপুর।

শুনছিলেন মহেন্দ্র কাপুরের গলায় 1963 এর ছবি গুমরাহ, এই ছবির গান, লিরিসিস্ট সাহিল লুধিয়ানভি, কম্পোজার রবি। এবারের গানে লতা মঙ্গেশকর।

1969 ছবি ইন্তেকাম। এই ছবির গান শুনছিলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। রাজেন্দ্র কিষণ লিরিসিস্ট কম্পোজার লক্ষ্মীকান্ত।

শুনছিলাম কিশোর কুমারের গলায় 1983 ছবি আগর তুম না হতে। এই ছবির গান লিরিসিস্ট গুলশান বাওরা, কম্পোজার আর ডি বর্মন। 3:40 হয়ে 30 সেকেন্ড, বাকি সময়টুকুও ভরে থাকবে গানে। এবারের গানে আশা ভোঁসলে।

আগে ভি জানে না তু, 1965 ছবি ওয়াক্ত এই ছবির গান শুনছিলাম আশা ভোসলের কণ্ঠে। লিরিসিস্ট সহির, কম্পোজার রবি। এবারের গানে এস পি বালা সুব্রমণিয়ম।

শুনছিলাম এস পি বালাসুব্রমণিয়ামের গলায় ম্যায় তেরা আশিক এই ছবির গান, লিরিসিস্ট ফয়েজ আনোয়ার, কম্পোজার নরেশ শর্মা। এবারের গানে অনুরাধা পড়োয়াল।

ছবি লজ্জা, এই ছবির গান লিরিসিস সমীর, কম্পোজার অনু মালিক। আর এই গানের সঙ্গে শেষ হলো আজকের মতো আপকে লিয়ে। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতী অনুষ্ঠানে আজ প্রথম শুনবেন খেয়াল, শিল্পী আরশাদ আলী খান, রাগ ভৈরব।

প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী আরশাদ আলী খান, রাগ ভৈরব। তবলায় ছিলেন কৌশিক ব্যানার্জি এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। এবারে শুনবেন খেয়াল, শিল্পী প্রদীপ্ত নাথ, রাগ মিয়া কি টোড়ি।

প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী প্রদীপ্তা নাথ, রাগ মিয়া কিটোরি, তবলা সঙ্গতে ছিলেন প্রণব গুহ ঠাকুরতা, হারমোনিয়ামে রতন নট্ট। আর কয়েক মুহূর্ত, তারপরে শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে
1: চিরন্তনী নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 14 জুন রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতোই জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে।

আজ ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে বা বিশ্ব রক্তদাতা দিবস, আর এই বিশেষ দিন উপলক্ষে আজকের গল্প রক্তের বন্ধন। আজকের এই বিশেষ দিনটি আমরা নানানভাবে পালন করব। প্রচুর জায়গায় রক্তদান দিবস পালন করা হবে, ব্লাড ব্যাঙ্কগুলিতে প্রত্যেকটি গ্রুপের রক্তের সঞ্চয় করা হবে, আর যাদের রক্ত প্রয়োজন নানান চিকিৎসার ক্ষেত্রে তাদের মুখে একটু হাসি ফুটে উঠবে। আজকের এই বিশেষ দিনটি এই জন্যেই পালন করা হয়। গল্পের মাঝে মাঝে আমরা যেমন সুরের আশ্রয় নিই, আজ সুরে সুরে একটু সময় নিয়ে তারপরে আসব আজকের গল্পে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে অসাধারণ এই ছবির গান। প্রভু যিশুর সব কিছুকেই ব্যাখ্যা করা হয়েছে মানব জাতির নানান প্রতীক হিসেবে। গানের ব্যাখ্যায় যাচ্ছি না, বরং চলে আসি আজকের গল্পে। আজকের গল্প রক্তের বন্ধন। এক বর্ষার দিনের শেষ বিকেল, কলকাতা থেকে কৃষ্ণনগরগামী বাসটি হঠাৎই নদিয়ার কাছে একটা ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার ধারে উল্টে পড়ল। চারিদিকে চিৎকার, কান্না আর বিশৃঙ্খলা। স্থানীয় লোকজন আর প্রশাসনের সহায়তায় আহত যাত্রীদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হল। সেই আহতদের মধ্যে ছিলেন 70-এর স্কুল শিক্ষক অমরেশ চৌধুরী। স্ত্রী বহু বছর আগেই মারা গিয়েছেন, একমাত্র ছেলে সৌম্য চাকরিসূত্রে বিদেশে থাকে। অমরেশবাবু অবসর নেওয়ার পর থেকে বেশিরভাগ সময় একাই কাটাতেন আর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রয়োজনে এদিকে ওদিকে যেতেন, বন্ধু বান্ধব এইভাবেই ওনার চলে যাচ্ছিল। অন্যদিকে ওই যে হাসপাতালে যেখানে ভর্তি করা হয়েছিল অমরেশবাবু এবং অন্যান্য আহতদের, সেখানেই অন্য একটা কাজে এসেছিলেন 23 বছরের যুবক আরিফ রহমান, পাশে জেলার একটা ছোট্ট গ্রামের ছেলে। সে সদ্য নার্সিং প্রশিক্ষণ শেষ করে একটা বেসরকারি হাসপাতালে চাকরির জন্য সাক্ষাৎকার দিতে এসেছিলেন তিনি। দুর্ঘটনার খবর শুনে তিনিও স্বেচ্ছাসেবকদের সঙ্গে আহতদের সাহায্য করতে এগিয়ে যান। ডাক্তাররা পরীক্ষা করে জানালেন অমরেশবাবুর প্রচুর রক্তক্ষরণ হয়েছে আর তার রক্তের গ্রুপ ছিল বিরল ও নেগেটিভ। এটাই হচ্ছে সবচেয়ে সমস্যা। আর হাসপাতালের ব্লাড ব্যাংকে সেই মুহূর্তে পর্যাপ্ত রক্তও ছিল না। আতঙ্কিত চিকিৎসকেরা আত্মীয় স্বজনের খোঁজ করছিলেন। অমরেশবাবুর বিদেশে থাকা ছেলে অসহায়ভাবে ফোনে ভেঙে পড়ছে, কিন্তু হাজার হাজার মাইল দূর থেকে বাস্তবিক সে কিছুই করতে পারছে না। সে অসহায়, নিরুপায়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম সাবিত্রী ঘোষের কণ্ঠে এই গানটি, আর অসহায় এইরকম বহু মুহূর্ত আসে আমাদের সবারই জীবনে। এখানে অসহায় বাবা, অসহায় চিকিৎসক, অসহায় সন্তান, সবাই চেষ্টা করছে, কিন্তু বাস্তবে কোনো চেষ্টাই সফল হচ্ছে না। কি করা যায়? ডাক্তাররাও খুব চিন্তিত, আর বলেন একটা কথা, পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই, আর সেই সমাধান সূত্রই নানানভাবে আমাদের জীবনে এসে উপস্থিত হয়। তাকে শুধু গ্রহণের আর উপলব্ধির অপেক্ষা। এরকম যখন একটা অসহায় মুহূর্ত, ঠিক তখনই আরিফ রহমান ও এগিয়ে এসে ডাক্তারকে বলল, স্যার আমারও ব্লাড গ্রুপ ও নেগেটিভ, যদি কাজে লাগে আমি রক্ত দিতে প্রস্তুত স্যার। তার কথা শুনে ডাক্তাররা পরীক্ষা করে দেখলেন, সব কিছু ঠিক আছে। কয়েক মিনিটের মধ্যেই আরিফের রক্ত অমরেশবাবুর শরীরে ধীরে ধীরে প্রবাহিত হতে শুরু করল। অপারেশন সফল হল, মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন অমরেশ চৌধুরী।

জ্ঞান ফেরার পর ডাক্তার তাকে সব কথা জানালেন। যে ছেলেটি আপনাকে বাঁচিয়েছে সে আপনার কোনো আত্মীয় নয়, কিন্তু তার রক্ত আপনার শরীরে বইছে। অমরেশবাবুর চোখ ভিজে উঠল। আরিফ তখন হাসপাতালের বারান্দায় চুপচাপ বসেছিল। অমরেশবাবু তাকে কাছে ডেকে কাঁপা কাঁপা গলায় বললেন, বাবা তুমি কে? মৃদু হেসে আরিফ উত্তর দিল, আমি কেউ না স্যার, একজন মানুষ মাত্র। না বাবা, আজ থেকে তুমি শুধু একজন মানুষ নও, তুমি আমার জীবনের অংশ। এই বলে তার হাত দুটো তিনি জড়িয়ে ধরলেন। সেদিনের সেই পরিচয় থেকেই শুরু হয়েছিল অমরেশবাবু ও আরিফের নতুন সম্পর্কের গল্প।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: রক্তের মধ্যে সম্প্রীতির কথা গানে গানে শুনছিলাম মালবিকা দাসের কণ্ঠে। অমরেশবাবু জানতে পারেন আরিফের বাবা একজন রিক্সা চালক ছিলেন। ওর ছোটবেলাতেই তিনি মারা যান। মা মানুষের বাড়িতে কাজ করে ছেলেকে মানুষ করেছেন। অভাব ছিল কিন্তু সততা আর মানবিকতার শিক্ষা ছিল অটুট। ধীরে ধীরে অমরেশবাবু আর আরিফের মধ্যে যোগাযোগ বাড়তে থাকল। সপ্তাহে একদিন ফোন, মাসে একবার দেখা, তারপর উৎসব, আনন্দ, দুঃখ সব কিছুতেই তারা একে অপরের খোঁজ রাখতে শুরু করলেন। দুর্গাপূজার সময় অমরেশবাবু নিজেই আরিফ আর ওর মাকে বাড়িতে নিমন্ত্রণ করলেন। আরিফের মা হাসিনা বেগম প্রথমে দ্বিধায় ছিলেন, বললেন, আমরা গরিব মানুষ, আপনাদের বাড়িতে গেলে কি আমাদের মানাবে? অমরেশবাবু হেসে বললেন, মানুষের বাড়িতে মানুষের আসতে কি কোনো বাধা থাকে? সম্পর্কটাই তো আসল। সেদিন একসঙ্গে খাওয়ার সময় বহু বছর পর অমরেশবাবুর বাড়িতে আবার কথা হাসির শব্দ ফিরে এলো। ফাঁকা ডাইনিং টেবিলে যেন প্রাণ ফিরে পেল। এমন করেই একটা দুর্ঘটনা, দুটো অচেনা অজানা মানুষ, তাদের জীবন পারিবারিকভাবে কাছাকাছি এনে দিল। এভাবেই আমাদের অনেকেরই জীবনে অনেক পরিবর্তন, কখনো কোনো দুর্ঘটনা দারুণ কিছু প্রাপ্তি বয়ে আনে। এইটাই জীবন।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম গানটি দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। আর চলে যাই আজ রক্তের বন্ধন এই গল্পে, যেখানে একটা অ্যাক্সিডেন্ট, বলা যায় একটা টার্নিং পয়েন্ট হয়ে উঠেছিল অমরেশবাবুর জীবনে, অবশ্যই আরিফের জীবনেও। বছর পাঁচেক পর আবারও এক বিপদের সম্মুখীন হলেন অমরেশবাবু। ওনার কিডনির সমস্যা ধরা পড়ল। ছেলে সৌম্য এবার দেশে আসতে পারল, কিন্তু না, উপযুক্ত কিডনি দাতা কিছুতেই পাওয়া যাচ্ছিল না, তার খোঁজ চলছিল। খবর পেয়ে আরিফ ছুটে এলো, বলল, বাবা পরীক্ষা করে দেখুন, যদি আমার কিডনি মিলে যায় আমি দেব। অমরেশবাবু বিস্ময়ে চমকে উঠলেন, আরে তুমি কি পাগল হয়েছ, তোমার এইটুকু বয়স, আর ঋণী করো না আমায়, আমি তোমার কে বলো তো। আরিফ তখন খুব শান্ত গলায় বলে, যেদিন আমার রক্ত আপনার শরীরে প্রবাহিত হয়েছিল সেদিন থেকেই আপনি আমার একেবারে আপনার মানুষ হয়ে গেছেন। সম্পর্ক শুধু জন্মে তৈরি হয় না, ভালোবাসা আর দায়িত্ব থেকেও তো জন্মায়। যদিও শেষ পর্যন্ত অনেক পরীক্ষা নিরীক্ষার পর সৌম্যর কিডনি উপযুক্ত বলে প্রমাণিত হলো, কিন্তু সেই মুহূর্তে অমরেশবাবু বুঝেছিলেন রক্তের সম্পর্ক সবসময় জন্মসূত্রে আসে না, কখনো কখনো মানবতা, ত্যাগ আর ভালোবাসাই নতুন রক্তের বন্ধন সৃষ্টি করে। কি অদ্ভুত, জীবনে অনেক কিছু আসে, অনেক বিপদ আপদ, অনেক মুশকিল, অনেক সমস্যা, কিন্তু সময়ও বুঝিয়ে দেয়। কোথাও না কোথাও ঠিক যেন কোনো সমাধান সূত্র পাওয়া যায়, মিলে যায়, আর এটাই বাস্তব।